চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী।

আমাকে দুই হাতে বুকের কাছে টেনে নিলেন, অনেকক্ষণ রাখলেন, বললেন কত আনন্দ হল। রাজমোহন গান্ধী ও তার মোহনদাস গ্রন্থে একই কথা লিখেছিলেন, জেলের মধ্যে একটা আম গাছের তলায় একটা খাটিয়ায় শুয়েছিলেন গান্ধীজি, সেখানে প্রায় ছুটে গেলেন রবীন্দ্রনাথ এবং গান্ধীজির বুকে মাথা দিয়ে অন্তত কয়েক মিনিট শুয়ে থাকলেন। আসলে গান্ধীজি টেনে নিয়েছিলেন রবীন্দ্রনাথ, মাথা রেখেছিলেন, যিনি রেখেছেন তার মতো একটা অনুভূতি, যিনি বাইরে থেকে দেখেছেন তার অনুভূতি আর একটা। তাহলে দেখুন একই ঘটনা আর দুজনের পার্সপেক্টিভে কেমন দুজনভাবে বদলে গেল, সামান্য একটা কথা কিন্তু পরিবর্তনটা কতটা বেশি। গান্ধীজি প্রতি মুহূর্তে শুনতে চাইতেন, শিখতে চাইতেন, সবসময় রাজি ছিলেন। 1947 জানুয়ারি মাসের এক বাদলা দিনে পানিয়ালা গ্রামের প্রার্থনা সভায় যখন মনু গাইছিল রঘুপতি রাঘব রাজা রাম, গাইতে গাইতে কোন শৈশবে সুদামা মন্দিরের কথকের কাছে শোনা একটা ধুন তার মনে পড়ল, সেই ধুনটি স্তবগীতির মধ্যে নিজের খেয়ালেই জুড়ে দিল সে, ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সম্মতি দিয়ে ভগবান। গান্ধী চমৎকৃত, উৎসাহিত, প্রার্থনা সভায় গাওয়া রামগীতির সেই অবিচ্ছেদ্য অংশ হয়ে গেল ধুনটি। মনু গান্ধী আসলে গান্ধীজির ভাইপোর মেয়ে, খুব ছোটবেলায় মাতৃহারা মেয়েটি গান্ধীজির মধ্যেই তার মাকে খুঁজে পেয়েছিল। জাতির জনক সবার কাছে বাপুজি, কিন্তু মনুর কাছে সে ছিল তার মা। স্নেহের পাশাপাশি কোনো জিনিস শেখানোর সময় তিনি ছিলেন কঠোর, কৃচ্ছ সাধনের মাধ্যমে কঠিনের মধ্যে দিয়ে এই সত্যকে স্বীকার করতে হয়, জানতে হয়, এটাই ছিল গান্ধীজির বিশ্বাস। তখন নোয়াখালীর গায়ে গায়ে গান্ধীজি ঘুরছেন, রোজ সকালে তার নিত্য ব্যবহার্য জিনিস গুছিয়ে নেওয়ার দায়িত্বে মনুর। একবার একটা বিপত্তি ঘটেছিল, গ্রাম নারায়ণপুরে দেখা গেল যে বাবুর পা ঘষার যে পাথরটা খুঁজে পাওয়া যাচ্ছে না, আগের গ্রাম ভাটিয়ালপুরে ফেলে আসা হয়েছে, কোনো কথা নেই। তখনই বাবুর নির্দেশ, জিম্মাদার মনু আগের গ্রামে একেবারে একা হেঁটে যাবে, পাথর উদ্ধার করে ফিরে আসবে। সে গেল দুপুর 1:30 সময় নারায়ণপুরে ফিরে এলো, ভয়ে রাগে অভিমানে খিদের জ্বালায় সেদিন সে কেঁদে একসা, কান্না শুনে বাবু হেসে ফেললেন। তিনি বললেন, আরে এটাই তো পরীক্ষা, তুমি পাশ করেছ, আর কোনোদিন যদি ভুল হবে না ভয়ও পাবে না। বিকেলে প্রার্থনা সভার পর মনুকে বললেন, একলা চল রে গানটা গাও, গানের মর্মার্থ কতদূর বুঝে যে তার পরীক্ষা নিলাম। এই একলা চল রে গানটা কিন্তু গান্ধীজির খুব প্রিয় গান ছিল, সেজন্য তিনি মনুকে একলা পাঠিয়েছিলেন অতটা পথ ঘুরে কাজটা করতে। মনু সফল হয়েছিল, গান্ধীজি তাকে পাশ করিয়েছিলেন উইথ ডিস্টিংশন কিনা জানি না। আপনারা অনেক লেখা পাঠিয়েছেন আপনাদের 9903653992। গান্ধীজি সম্বন্ধে আরও অনেক কথা হয়তো বলবো, তবে একটু আপনাদের বার্তাগুলো আগে একটু চট করে শুনিয়ে দিই। নিবেদিতা সেন লিখছেন শাহরাফুলি থেকে, গুড মর্নিং উজ্জ্বলদা, আজ শুক্রবারে চিরন্তনীতে শুনছি গান গল্প তিতলি এবং তার দাদুর সঙ্গে উজ্জ্বলদার কথা, মহাত্মা গান্ধীর বিভিন্ন বিষয়ের নানা গল্প, অপেক্ষায় ছিলাম কখন শুক্রবার আসবে। আসলে শুক্র শনি রবি আপনারা যেমন অপেক্ষায় থাকেন, ঠিক তেমনি আমরাও অপেক্ষায় থাকি আপনাদের সঙ্গে কখন কথা হবে। সুপ্রভাত, 2 অক্টোবর আজ গান্ধী জয়ন্তী, চিরন্তনী এই মাসের প্রথম দিন, গল্প গানে ভরে উঠেছে। সৌভিক ঢাকুরিয়া থেকে, থ্যাংক ইউ সৌভিক। লিখছেন অর্জুন সিং তামিলনাড়ু থেকে, সুপ্রভাত দাদা ভাই, বাপুজির জন্মদিনে জানাই শ্রদ্ধাঞ্জলি প্রণাম। তিতলি আর দাদুর কথোপকথনে গান্ধীজির প্রসঙ্গ আজকের দিনে বিশেষ মাত্রার স্বাদ পেলাম শ্রবণে। তামিলনাড়ু থেকে অর্জুন সিং, থ্যাংক ইউ অর্জুন। এরপর লিখছেন শ্রবণ সাথী উজ্জ্বল, সুপ্রভাত, কান পাতলে শুনতে পাই মায়ের মৃদু চরণধ্বনি, আনন্দের এ সময় খুবই ভালো লাগে চিরন্তনী। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, থ্যাংক ইউ সুভাষবাবু। আসলে আপনারা যারা চিরন্তনী শোনেন, প্রত্যেক দিন শোনেন, আসলে আমরাও একটা কথাই বলি সবাইকে, যে প্রথম দিন আপনি

পরে আমরা চেষ্টা করি যে অনুষ্ঠানের যে মাধ্যমে আপনাদেরকে টেনে রাখার, বা প্রত্যেক সপ্তাহেরই তিন দিন যাতে আপনারা চিরন্তনীতে আমাদের সঙ্গী থাকেন, সাথী থাকেন, সেটুকু। কারণ বন্ধুদের ছাড়া তো আমাদের প্রত্যেকের ক্ষেত্রে জীবন বৃথা। সুতরাং আপনারা আমাদের বন্ধু, থ্যাংক ইউ। এরপরে লিখছেন অরিজিৎ, অরিজিৎ দাস অধিকারী, শ্রীজ্যোতি বিবেকনগর তেমাথানি এবং পশ্চিম মেদিনীপুর থেকে। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করি স্বীয় কীর্তি ধ্বজা ধরি আমরাও হব বরণীয়। উজ্জ্বলবাবুর সাথে চিরন্তনী সপ্তাহের আজ শুরু, গান্ধীজির জীবনবোধে তুমি কল্পতরু। জাতীয় কুষ্ঠ নিবারণ দিবস, স্বচ্ছ ভারত অভিযান, আদর্শ জীবন থেকেই হয় সত্যিকারের জাগরণ। জীবন পরিবর্তনের প্রেক্ষাপটের নেপথ্য সেই কথন, জাতির জনকের কৃষ্টিতে অনন্য এই যাপন। অহিংস ধারার স্রষ্টা ভারতের তুমি আলো, তোমার চর্চা এই সকালে লাগছে ভীষণ ভালো। অশান্ত দিকে দিকে আলোর দেখা কই, তোমার জীবন দর্শনে আলোর দেখা পাই। বিশ্লেষণের নিবেদন সত্যি হৃদয় ছোঁয়া, সুরের ছোঁয়া দিচ্ছে দোলা আজকে বিশেষ পাওয়া। স্যালুট তুমি উজ্জ্বলবাবু, নতুনত্বের দিশায় এমনিভাবে খোঁজাও তুমি সকল অমানিসা। অরিজিৎ দাস অধিকারী, থ্যাংক ইউ অরিজিৎ। এরপরে লিখছেন শুভ সকাল দাদা ভাই, প্রণাম জানাই গান্ধীজিকে, শুনছি শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে। থ্যাংক ইউ শর্মিষ্ঠা। লিখছেন মাধবী শীল, রহিমপুর হুগলি থেকে, সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই। সপ্তাহের প্রথম চিরন্তনী আজ গান্ধীজির জন্মদিনে, তিতলির দাদুর সাথে গান্ধীজির কথা শুনছি, অপূর্ব অসাধারণ পরিবেশনা, ভীষণ ভালো লাগছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকেও। সুপ্রভাত ভাই, উজ্জ্বল তপদিদি বলছি হিংমর থেকে, আজ 2 অক্টোবর মহাত্মা গান্ধীর শুভ জন্মদিন, তার কথা শুনছি, সত্য ছিল জীবনের প্রথম আদর্শ, আর অস্পৃশ্যতাকে ঘৃণা না করা, গানে গল্পে আজের চিরন্তনী ভরে উঠেছে, এই পুণ্য দিনে সকলকে জানাই শুভেচ্ছা। থ্যাংক ইউ। এরপর লিখছেন সুপ্রভাত ভাই, উজ্জ্বল আজ আন্তর্জাতিক অহিংস দিবসে জাতির জনক বাপুজির চরণে জানাই সশ্রদ্ধ প্রণাম। অপূর্ব গান তথ্য সমৃদ্ধ নানান ঘটনার উপস্থাপনায় আজ চিরন্তনী নতুন সাজে সজ্জিত, একমাত্র শিউলি শুভেচ্ছা সহ শিবপ্রসাদ। এরপরে লিখছেন বালিগঞ্জ, রানীগঞ্জ পশ্চিম বর্ধমান থেকে মিনতি চট্টোপাধ্যায়, সুপ্রভাত দাদা ভাই, চমৎকার একটি অনুষ্ঠান চলছে, গান সত্য কাহিনী তোমার ভগবদত্ত গলা সব মিলিয়ে একটি চমৎকার আবহ সৃষ্টি করেছ, আর আবহ সঙ্গীত মূর্ছনা দুটি চোখ বন্ধ অবস্থায় রাখতে ভালো লাগছিল, ভালো থেকো, শুভেচ্ছা নিও। আচ্ছা, আবহ সঙ্গীত মূর্ছনা দুটি চোখ বন্ধ অবস্থায় রাখতে ভালো লেগেছিল, আচ্ছা, মানে অনুভব করার জায়গাটা, দেখুন এখানে একটা কি সুন্দর কথা উঠে এলো, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, আমরা অনেক সময় যখন মন সংযোগ করার চেষ্টা করি তখন চোখটাকে বন্ধ করে দিই, কারণ ইন্দ্রিয়গুলো আস্তে আস্তে যদি তার ইনপুটগুলো কমাতে পারি তখন আমরা ভেতরের মধ্যে নিজেকে স্থিত করতে পারি, কারণ বাইরের অনেক কিছু আমাদের দৃষ্টিভঙ্গি থেকে, দৃষ্টি থেকে, কান থেকে, সব কিছুর মধ্যে একটা চাঞ্চল্য ঘটায় খুব স্বাভাবিকভাবে। কিন্তু চোখের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে, চোখের একটা আলাদা দরজা আছে, সেটা বন্ধ করে না, আর একটা দরজা আছে জিভের, জিভের ক্ষেত্রেও কিন্তু মুখটা বন্ধ থাকে। যাই হোক, কানের ক্ষেত্রে এই সুবিধাটা নেই, ত্বকের ক্ষেত্রে নেই, নাকের ক্ষেত্রেও নেই। ঠিক আছে, চলুন পরের কে লিখেছেন লিখি। লিখছেন নিরঞ্জন সাহু, বিশপুর হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা থেকে, সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের ভাই উজ্জ্বলবাবু, আজ প্রভাতে যখন পদচারণায় বেরোই তখন পশ্চিম আকাশে মরা চাঁদ ঢলে পড়েছে, দেখি নিশাচর প্রাণীরা বাসায় বা ডেরায় ফিরছে, আর দিবাচর প্রাণীরা কর্মযোগে ব্রতি হচ্ছে। ঈশ্বরের কি বিচিত্র লীলা, প্রকৃতির কি বিচিত্র খেলা। গৌরেশ্বর নদীর পাড়ে শ্মশানঘাটের পাশে বসে তোমায় লিখছি, যার কথা আলোচনা করছি এই প্রসঙ্গে বলবো, আগামী 23 জানুয়ারি। তুমি ভালো থেকো, ধন্যবাদ, আশীর্বাদ রইল। হ্যাঁ অবশ্যই, সুভাষবাবু সুভাষচন্দ্রের কথা, নেতাজি সুভাষের কথা তো 23 জানুয়ারি আসবেই। তবে একটা জিনিস, আপনি খুব সুন্দর কিছু কথা লিখেছেন, একদিকে চাঁদ অস্ত যাচ্ছে, একদিকে সূর্য উঠছে, দিবাচর প্রাণী এবং নিশাচর প্রাণীর কথা। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথের ওই রাত্রি আর প্রভাতের কথা মনে হলো, পরে কোনো দিন নিশ্চয়ই শুনাব লেখাটি। কমলেন্দ্র দাস, বাগাজিন পার্ক, শিলিগুড়ি থেকে লিখছেন, বাহ খুব ভালো লাগছে সুপ্রভাত উজ্জ্বল দাদা, সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল। থ্যাংক ইউ কমলেন্দ্র। এরপরে লিখছেন কে, চিরন্তনীর সঙ্গে শরতের সুন্দর সকালে উজ্জ্বল উপস্থাপনায় সুন্দর হয়ে উঠল, সংযুক্তা ভাদুরি। থ্যাংক ইউ সংযুক্তা দি, খুব ভাল লাগলো আপনার বার্তা পেয়ে। এরপর লিখছেন ধীরেন পাল, মেদিনীপুর শহর থেকে, সুপ্রভাত চিরন্তনী উজ্জ্বলদা, খুব ভালো লাগলো।

নাম সুন্দর উপস্থাপনা। থ্যাংক ইউ। নমস্কার, হীরক ভট্টাচার্য বামুনগাজী থেকে লিখছেন। শুভ সকাল দাদা ভাই, আমি শুধু একটা কথাই বলতে চাই, আমরা যে দেশে বাস করি সেটি আমাদের মাতৃভূমি, মা, আমাদের মা। সাধারণভাবেই গান্ধীজি আর যাই হোক, আচ্ছা মাতৃভূমির রাষ্ট্রপিতা হতে পারেন, হ্যাঁ সেটা অনেকেই ভালো লাগা থেকে বললাম, যেটা যে পৃথিবীতে প্রতিটি ক্ষেত্রেই আমরা ঠিক কি ভুল এই সত্যগুলো প্রত্যেকের সঙ্গে বিভিন্নভাবে বিভিন্ন পার্সপেক্টিভে বদলে পড়তে যায়। সেই সময় তখন কিন্তু একজন খুব এই পিতৃত্ব ফিগার, মানে যেটা বলা যেতে পারে যে সময়টাকে ধরবার জন্য আমাদের যে একজন পিতার একজন ফিগার দরকার ছিল, যিনি সারা ভারতের বিভিন্ন মানুষকে একসঙ্গে একজোট করতে পারবেন, সেই পরিবেশের ক্ষেত্রে গান্ধীজির ভূমিকা কিন্তু, তার প্রভাব অনস্বীকার্য ছিল, যেটা রবীন্দ্রনাথের কথা প্রসঙ্গে আমরা শুনছিলাম। থ্যাংক ইউ। আপনার চিন্তাভাবনাটা সেটা কিন্তু আপনার মতো করি, সত্যি প্রত্যেকের চিন্তাকে আমাদের মূল্য দেওয়ার খুব প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন, আগমনীর ছন্দে আজ মন উঠল গিয়ে, হৃদয় আজ চলছে আজই গানের খেয়া বিয়ে, তোমার ডাকে উঠল জেগে শত ভারতবাসী, প্রতিবাদের ভাষায় তুমি মুখে ফোটালে হাসি। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘরিয়া, গান্ধীজির জন্মদিনে শুভ জন্মদিন জানিয়েছেন। থ্যাংক ইউ পায়েল, খুব সুন্দর লিখেছেন। রাজবন্ধু সরসোনা থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বলা টুডে, অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ গান্ধী বাই ইয়ার গুড প্রেজেন্টেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রাজবন্ধু। এরপর লিখছেন আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, জানাই উজ্জ্বলবাবু শুভ সকাল, মন দিয়ে গান আর গল্প শুনছি, ভীষণ ভালো লাগছে, সুন্দর পরিবেশনা। আজ মহাত্মা গান্ধীজির জন্মদিন সঙ্গে ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স। এবার দু লাইন খোলা চিঠি, চারে চারে মমত ভাই, ও আচ্ছা চোরে চোরে মমত ভাই আছে, নয় জয় ষোলো আনা, ঠোক ঠক বাঁচতে গা উজার, আচ্ছা মাসবনে ডোঙ্কানা, আচ্ছা আগামী দিনে আবার কথা হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আপনি যেগুলো ইংলিশ সে লিখেছেন যেহেতু সেখানে পড়তে একটু অসুবিধে হচ্ছিল। থ্যাংক ইউ। আচ্ছা, গুড মর্নিং উজ্জ্বলদা উইথ চিরন্তনী, গান্ধীজির জন্মদিনে ওনার জীবনের মূল্যবান ভাবনাগুলি আলোচনা, তার সাথে গানগুলো ভালো লাগলো। রঘুপতি রাঘব রাজারাম ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন, আমার অভিনন্দন জানবেন, অনেক অজানা তথ্য জানলাম, দুলাল মণ্ডল বিজয়গড় থেকে লিখেছেন। থ্যাংক ইউ, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর কেউ লিখেছেন কিনা একটু দেখে নিই, আর অনেকগুলো মেসেজ ঢুকেছে। আসলে কি হয়, ওই আমরা যখন হোয়াটসঅ্যাপ পড়তে পড়তে আমার মেসেজের জায়গায় ফিরে এসে অনেক সময় সেগুলো পড়া হয় না। সাগর দিঘি থেকে লিখেছেন পরিতোষ বন্দ্যোপাধ্যায়, শুভ সকাল উজ্জ্বল ভাই, আর চিরন্তনী অনুষ্ঠানে গান্ধী জয়ন্তীতে মহাত্মা গান্ধীরকে সশ্রদ্ধ প্রণাম, তার আদর্শ অহিংসা আজীবন মেনে চলব, সকাল থেকে অনুষ্ঠান খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ আপনাকে। এরপর লিখছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, চিরন্তনী সকাল শ্রোতা ভালো, সকল শ্রোতা ভালো থাকুন, মোহাম্মদ আকবর মোল্লা ভুষওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, আপনার সুমিষ্ট কণ্ঠে চিরন্তনী শুনছি, খুব ভালো লাগছে আপনার কণ্ঠে এই গল্প পাঠ, শারদ শুভেচ্ছা রইল, আপনি খুব ভালো থাকবেন, সোমেন যাদবপুর থেকে, থ্যাংক ইউ সোমেন। এরপর লিখছেন প্রফুল্ল কুমার সিংহ, শিলিগুড়ি দার্জিলিং থেকে, গান্ধীজির আদর্শ মেনে চলি, উনি ধূমপান করেননি, সেরকম আমিও চলার চেষ্টা করি। ঠিক, আসলে যে কোনো নেশার বিরুদ্ধে ছিলেন গান্ধীজি। অনেক ধন্যবাদ আপনাদের, প্রায় অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে গেছি, এরপরে মৌমিত অপেক্ষা করছে আপনাদের জন্য, ভোরা এবং নমস্কার কলকাতা নিয়ে। এর মধ্যে এসে গেছেন শিবশঙ্কর সাথের মেসেজ, রাত্রি শেষে ভোরের শুক্রবারের শরতের শারদী আর চিরন্তনীকে আগাম শুভেচ্ছা জানাই, সকল মনীষীদের জানাই প্রণাম। শিবশঙ্কর সাথ গড় হরিপুর আরবিআর ভবন পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন, ধন্যবাদ আপনাদের সবাইকে। আগামীকাল ইন্দ্রাণী আসবেন আপনাদের কাছে চিরন্তনী নিয়ে, আর রোববার দিন আমি আবার ফিরে আসব আপনাদের সঙ্গে চিরন্তনীতে। আর এই প্রসঙ্গে একটি গান শোনানোর খুব ইচ্ছে ছিল, জানি না গানটা শোনাতে পারবো কি না, তবে এই গানটির একটু মানে কথা প্রসঙ্গে কিছু মানে বক্তব্য থাকে সে

বক্তব্যটা অন্তত জানি কোনোদিন গানটা শোনাবো। অনেকেই বলেন যে আনন্দের ধ্বনি জাগাও গগনে মহাত্মা গান্ধীর শান্তিনিকেতন আগমন উপলক্ষে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের, তবে এই গানটি তার আগমনের অনেক আগে 1893 সালে লিখেছিলেন মাঘ উপলক্ষে, মাঘের মানে মাঘোৎসব উপলক্ষে। তবে অদ্ভুতভাবে সেই দিনটা ছিল কিন্তু 23শে জানুয়ারি। তবে 23শে জানুয়ারি উপলক্ষে কিনা জানি না, তবে রবীন্দ্রনাথ এটা অনেক আগে লিখেছিলেন। তবে এই ভুলের কারণটা হচ্ছে 1915 সালে যখন 17ই ফেব্রুয়ারি মহাত্মা গান্ধী তার ফিনিক্স সেটেলমেন্টের ছাত্র ও শিক্ষকদের নিয়ে প্রথমবার শান্তিনিকেতনে এলেন, তখন শান্তিনিকেতনের আশ্রমিক এবং ছাত্ররা তাকে অত্যন্ত উষ্ণ ঐতিহ্যবাহী সম্বর্ধনা জানালেন স্বাগত অনুষ্ঠানে, বহু গান গাওয়া হয়েছিল। সেই সূত্রেই মহাত্মা গান্ধীর আগমনের সাথে গানটির সৃষ্টির ইতিহাস অনেকে হয়তো গুলিয়ে ফেলেন। সদস্য পর্যায়ের গান এই গানটি আমার ইচ্ছে ছিল আজকে শোনানোর, আমি চেষ্টা করছি দুটো লাইন অন্তত শোনানোর, কারণ কথা যখন এসেছে, এবং তারপরে বন্দে মাতরম দিয়ে কিন্তু শেষ করবো আজকের অনুষ্ঠান।

আকাশবাণী মৈত্রী, শুরু হল মৈত্রীর প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আজ 2 অক্টোবর 2026, শুক্রবার। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:47, বাংলাদেশ সময় 6:32। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত সংবাদ অনুযায়ী মৎস্যজীবীদের জন্য কোন সতর্কবার্তা নেই।

অহিংসা ও সত্য এমনভাবে জড়িয়ে আছে যে সেই জটিল গ্রন্থি খুলে তাদের পৃথক করা অসম্ভব। এরা যেন একই মুদ্রার বা চিহ্নহীন ধাতুময় চাকতির দুটি দিক, এর কোনটি সোজা আর কোনটি বা উল্টো দিক তা কে বলতে পারে। তবু অহিংসা হচ্ছে উপায় আর লক্ষ্য সত্য। উপায়কে উপায় বলেই যদি ধরা হয় তবে তা নিশ্চয় আমাদের অসাধ্য নয়, আর সেই জন্যেই অহিংসা আমাদের প্রধান কর্তব্য। নিষ্ঠার সঙ্গে এই উপায় অবলম্বন করলে একদিন না একদিন আমরা নিশ্চয়ই লক্ষ্যে পৌঁছব। এই সূত্র ধরে চললে পরিণামে জয়লাভ সুনিশ্চিত। যদি আমরা কোনো অসুবিধার সম্মুখীন হই তবু আমরা সত্যের অনুসন্ধানে বিরত হব না, কারণ সত্যই ঈশ্বর, অতএব নিত্য। অহিংসা লক্ষ্য নয়, সত্যই লক্ষ্য। কিন্তু অহিংসার অনুশীলন ছাড়া মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সত্যকে বোঝবার আমাদের কোনো উপায় নেই। অহিংসার একনিষ্ঠ সাধনায় সত্যকে নিশ্চয় পাওয়া যায়, কিন্তু হিংসায় তা হয় না। সেই জন্যই আমি অহিংসার শপথ নিয়েছি আর তার থেকেই সত্যকে খুঁজে পেয়েছি। কিন্তু অহিংসাই তো পথ, তাই আমাদের প্রাত্যহিক জীবনে অহিংসার জন্য উদ্বেগ থাকে বেশি। সেই জন্য আমাদের জনগণকে অহিংসায় দীক্ষা নিতে হবে, এর স্বাভাবিক পরিণতি রূপে সত্যের দেখা মিলবেই। অহিংসা ও সত্য উভয়ই আমার ঈশ্বর। অহিংসাকে যখন খুঁজি সত্যের মধ্যেই তার সন্ধান মেলে, আর সত্যকে খুঁজতে গেলে অহিংসার মাধ্যমেই তা পাওয়া যায়। আমি সত্য অহিংসার জন্য সাধ্যমতো পরীক্ষা করে যাচ্ছি, তা করতে গিয়ে ভুল করেছি কত সময়, আর সেই ভুলের মধ্য দিয়েই হয়েছে আমার শিক্ষা। এইভাবে সত্য অহিংসার অনুশীলনে জীবন ও তার নানা সমস্যায় আমার কাছে যেন পরীক্ষার মতো মনে হয়েছে। সত্যবাদিতা আমার প্রকৃতির ধর্ম, কিন্তু অহিংসা তা নয়। কোনো এক সময়ে একজন জৈন মুনি বলেছিলেন যে অহিংসাকে তিনি যত না সমর্থন করেন সত্যকে করেন তার থেকে বেশি। আমি অহিংসাকে প্রথম স্থান ও সত্যকে দ্বিতীয় স্থান দিয়েছি। তিনি বলেছেন যে সত্যের জন্য তিনি অহিংসাকেও বিসর্জন দিতে পারেন। আসল কথা এই যে সত্যের অনুসন্ধান করবার কালেই আমি অহিংসার খোঁজ পেয়েছি। 50 বছরেরও বেশি আমি সূক্ষ্ম বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে অহিংসা ও তার সম্ভাবনা সম্বন্ধে অনুশীলন করেছি। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে, গার্হস্থ্য জীবনে, সংগঠনের ব্যাপারে, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনে, সর্বত্রই এই নীতির প্রয়োগ করেছি। কোনো ব্যাপারে কিন্তু আমার হার হয়নি। অসফল হলে মনে করে নিয়েছি যে তা আমারই অসম্পূর্ণতা। আমার মধ্যে সম্পূর্ণতা আছে বলে আমি দাবি করি না, তবে আমি একথা জোর গলায় বলবো যে আমি সত্যের একজন একনিষ্ঠ সাধক। এই সাধনার মধ্য দিয়েই অহিংসাকে আবিষ্কার করেছি। এই নীতির প্রচারই আমার জীবনের উদ্দেশ্য। এই উদ্দেশ্য পূর্ণ করা ছাড়া আমার বেঁচে থাকার কোনো আগ্রহ নেই। প্রাচীন ভারতে আত্মোৎসর্গের যে আদর্শ ছিল তাকে ভারতবাসীর চোখের সামনে তুলে ধরবার মতো দুঃসাহসিক কাজে আমি ব্রতী।

রয়েছি, কারণ সত্যাগ্রহ ও তার আনুষঙ্গিক সব কিছু, অসহযোগ ও শান্ত বিরোধের অর্থই হল দুঃখকে বরণ করে নেওয়া। হিংসার মধ্যেও অহিংস নীতির আবিষ্কার করেছিলেন যে ঋষিরা, তারা নিউটনের থেকেও প্রতিভাবান ছিলেন, ওয়েলিংটনের থেকে বড় যোদ্ধা তাঁরা। নিজের অস্ত্রের ব্যবহার জেনেও তারা তার অসারতা বুঝেছিলেন ও যুদ্ধক্লান্ত পৃথিবীকে এই শিক্ষাই দিয়েছিলেন যে অহিংসার মধ্যেই মুক্তি, হিংসাই নয়।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন মহাত্মা গান্ধীর রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন প্রথম আলো সুবদ্ধ সংগীতের এই অনুষ্ঠানে খেয়ালে রাগ পরিবেশন করে শোনাবেন আত্মা হোসেন, প্রথমে ভৈরবী ও পরে ললিতা।

Vaya, le moni, va,

Ah,

প্রথম আলো অনুষ্ঠানটি এখানেই শেষ হল। সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে খেয়ালে ভৈরবী ও ললিত রাগ পরিবেশন করে শোনালেন আতাফ হোসেন, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশ এখন দ্রুত সংস্কারের পথে অগ্রসর হচ্ছে। পরীক্ষা নিয়ামক সংস্থাগুলির বর্তমানে প্রয়োজন অনুসারে পরীক্ষা ব্যবস্থায় সংস্কার করা উচিত। জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে দেশ আজ কৃতজ্ঞ চিত্তে তাঁকে স্মরণ করছে। এই উপলক্ষে আজ সারা দেশে বিশেষ গ্রামসভা আহ্বান করা হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ভারতের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেছেন। ফ্লাই দুবাইয়ের সাহসী পাইলট ও ভারতীয় নাগরিক ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের শারীরিক অবস্থার উপর নিবিড় নজর রাখছে বিদেশ মন্ত্রক। এশিয়ান গেমসে ভারত 10টি সোনাসহ মোট 66টি পদক জিতে তালিকায় অষ্টম স্থানে রয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দীর ভারত জনমুখী, সক্রিয় এবং সুশাসনের নীতিতে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী বলেন, দেশ দ্রুত সংস্কার এক্সপ্রেসে ছুটে চলেছে এবং যে প্রতিষ্ঠানগুলি পরীক্ষা পরিচালনা করে তাদেরও দেশের প্রয়োজনে সংস্কারমূলক কাজ করতে হবে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে গতকাল UPSC শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী সেই সব তরুণদের সরকারি চাকরিতে আনার প্রয়োজনীয়তার উপর জোর দেন, যারা সরকারি পদের প্রতি নয় বরং জনসেবার প্রতি আকৃষ্ট।
1: हमें अपने सिलेक्शन पैरामीटर्स और रिक्रूटमेंट प्रोसेस को भविष्य की जरूरतों के अनुरूप बनाना होगा। हमें ऐसे युवाओं को पब्लिक सर्विस में लाना होगा जो पब्लिक ऑफिस से नहीं पब्लिक सर्विस से आकर्षित हो। इसलिए जरूरी है कि रिक्रूटमेंट की परीक्षा सिर्फ यह न परखे कैंडिडेट कितना जानता है, बल्कि वो यह भी देखे युवा सिविल सर्विसेज में आना क्यों चाहता है।
0: জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে আজ দেশ তাঁকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে। এই উপলক্ষে দেশজুড়ে এবং বিদেশে অবস্থিত ভারতীয় মিশনগুলির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় রাজধানীতে অবস্থিত তাঁর সমাধিস্থল রাজঘাটে একটি সর্বধর্ম প্রার্থনা সভারও আয়োজন করা হয়েছে।

এই উপলক্ষে আজ সারা দেশে বিশেষ গ্রাম সভা আহ্বান করা হয়েছে। এই সভাগুলিতে শাসন ব্যবস্থায় পরিবর্তনমূলক সংস্কার এবং এমন সব উদ্যোগ নিয়ে আলোচনা করা হবে যার লক্ষ্য হল পঞ্চায়েত ব্যবস্থাকে শক্তিশালী করা, জনসেবার মানোন্নয়ন এবং গ্রামীণ ভারতের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করা। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই বিশেষ সভাগুলির মাধ্যমেই পিপলস প্ল্যান ক্যাম্পেইন পিপিসি 2026-27 বা সবকি যোজনা সবকি বিকাশ এর সূচনা হবে। এই অভিযানের আওতায় গ্রাম পঞ্চায়েতগুলি অংশগ্রহণমূলক ও তথ্য প্রমাণ ভিত্তিক পরিকল্পনার মাধ্যমে 2027-28 অর্থবর্ষের জন্য তাদের গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত করবে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হচ্ছে। গান্ধীজির অহিংস নীতির স্মরণে গান্ধী জন্মজয়ন্তীতে দিনটি গোটা বিশ্বজুড়ে পালিত হয়ে থাকে। 2007 সালের 15ই জুন রাষ্ট্রসংঘের সাধারণ সভায় 2রা অক্টোবর দিনটিকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করা হয়। হিংসা বিদ্বেষ হানাহানি রক্তপাত বন্ধ করার বার্তা দিতে ও সচেতন করতে দিনটি বিশ্বজুড়ে উদযাপিত হয়ে থাকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বিশ্বের বিভিন্ন অংশে বর্তমান যুদ্ধ ও সংঘাতের আবহে মহাত্মা গান্ধীর শান্তি ও অহিংসার বার্তা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। গান্ধী জয়ন্তী উপলক্ষে দেওয়া তাঁর বার্তায় রাষ্ট্রপতি মুর্মু জাতির জনক এর 157তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন।

0: তিনি বলেন, মহাত্মা গান্ধীর জীবন ও আদর্শ বিশ্ববাসীর কাছে ব্যাপকভাবে শ্রদ্ধেয়। রাষ্ট্রপতি বলেন, ভারত 2047 সালের মধ্যে বিকশিত ভারত হওয়া জাতীয় লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। তিনি আরও বলেন, কোনো নাগরিক যেন উন্নয়নের সুফল থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করতে সহানুভূতি ও অন্তর্ভুক্তির মূল্যবোধকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 122তম জন্মবার্ষিকীতে আজ জাতি তাকে শ্রদ্ধা জানাচ্ছে। 1904 সালের 2রা অক্টোবর উত্তরপ্রদেশের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নগরে পূর্বতন মোগলসরাইতে তিনি জন্মগ্রহণ করেন। কৈশোরেই তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগ দেন এবং 1921 সালে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর লাল বাহাদুর শাস্ত্রী উত্তরপ্রদেশ এবং পরবর্তীতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। জনসেবা থেকে দেশসেবা, এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্র সরকার। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয়, নকশালমুক্ত ভারত, একটি প্রতিবেদন।
1: দীর্ঘ সময় ধরে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার অন্যতম অন্তরায় ছিল নকশাল বা মাওবাদ। বর্তমান কেন্দ্রীয় সরকার দেশকে নকশাল মুক্ত করে গড়ে তুলতে বদ্ধপরিকর। কিভাবে কেন্দ্র ও রাজ্য বাহিনীর যৌথ প্রয়াসে দেশ আজ নকশাল মুক্ত হয়ে উঠেছে তা জানালেন প্রাক্তন IPS আধিকারিক ও কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার কল্যাণ মুখোপাধ্যায়।
2: নকশালদের মূল বলটা ছিল গ্রামবাসীরা, যাদেরকে এরা ভুল বোঝাতো। সেইখানে গ্রামবাসীদের আস্থা অর্জন করতে পেরেছে সরকার এবং তারা নকশালদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অত্যাধুনিক যন্ত্রপাতি আমাদের পুলিশ ফোর্সকে সরকার সরবরাহ করেছে। এ সমস্ত নকশালরা আত্মসমর্পণ করলো বা ধরা পড়লো, তাদের বিরুদ্ধে যত না বেশি আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে তার চেয়ে অনেক বেশি তাদেরকে সমাজে প্রতিস্থাপিত করা হয়েছে। এই সমস্ত জিনিসগুলো একসঙ্গে করার ফলে আজকে কিন্তু ভারত আক্ষরিক অর্থে নকশাল মুক্ত হয়েছে।
1: কল্যাণ লাহার সঙ্গে কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ভারতের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেছেন। উইসকনসিনের মিলওয়াকিতে G20 বাণিজ্যমন্ত্রীদের বৈঠকের প্রথম দিনের আলোচনায় শ্রী গোয়েল খাদ্য নিরাপত্তাকে আলোচনার কেন্দ্রে রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের G20 সভাপতিত্বকে ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকদের জন্য আরও বেশি সুযোগ তৈরি করা ভারতের নীতির অন্যতম প্রধান লক্ষ্য। কোনো দেশের ওপর চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে খাদ্যকে কখনও ব্যবহার করা উচিত নয় বলেও তিনি জানান। শ্রী গোয়েল বলেন, বিশ্বব্যাপী সংঘাতের কারণে সৃষ্ট খাদ্য, জ্বালানি ও সারের সংকটে দক্ষিণী বিশ্বের দেশগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, আজকের সারের ঘাটতি আগামী দিনের খাদ্য সংকটে পরিণত হতে পারে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল মার্কিন যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে G20 বাণিজ্যমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ব্রিটেন ও অস্ট্রেলিয়ার বাণিজ্য শিল্পমন্ত্রীদের সঙ্গে পৃথক বৈঠক করেন। ওই দুই দেশের সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্ক দ্রুত সম্প্রসারণের ওপর জোর দিয়েছেন তিনি। গোয়েল ব্রিটেনের ব্যবসা, বাণিজ্য, উদ্ভাবন, বিজ্ঞান বিষয়ক সেক্রেটারি অব স্টেট জোনাথন রেনল্ডসের সঙ্গে ভারত ব্রিটেন সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তির বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করতে এই চুক্তি ব্যবহারের উপায় নিয়ে আলোচনা করেন। চুক্তিটি 15 জুলাই থেকে কার্যকর হয়েছে। এছাড়াও অস্ট্রেলিয়ার বাণিজ্য ও পর্যটন মন্ত্রী সেনেটর ডন ফেরেলের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি এবং উভয়পক্ষ ভারত অস্ট্রেলিয়া সমন্বিত অর্থনৈতিক সহযোগিতা চুক্তির আলোচনা ত্বরান্বিত করার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন। ভারত ও বুলগেরিয়া গতকাল দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক বিষয়গুলি পর্যালোচনা করেছে। এর মধ্যে রয়েছে উচ্চ পর্যায়ের সফর ও যোগাযোগ, প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় বিভিন্ন কার্যক্রম এবং বাণিজ্য ও বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ, প্রতিরক্ষা, শিক্ষা, সংস্কৃতি ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতা। নতুন দিল্লিতে অনুষ্ঠিত ভারত বুলগেরিয়া বিদেশমন্ত্রক পর্যায়ের পরামর্শ সভার সপ্তম অধিবেশনে যৌথভাবে সভাপতিত্ব করেন ভারতের বিদেশমন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব CB জর্জ এবং বুলগেরিয়ার উপবিদেশমন্ত্রী ক্রিস্টো পোলেনদাকভ। মন্ত্রক জানিয়েছে, ভারত ও বুলগেরিয়ার মধ্যে দীর্ঘদিনের উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কানাডা ও ভারত আগামী 5 বছরে তাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $3,000 কোটি থেকে বাড়িয়ে $7,000 কোটি লক্ষ্য নির্ধারণ করেছে। কানাডার আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী মনেন্দ্র সিধু গতকাল একথা জানান। বিদেশমন্ত্রক জানিয়েছে, তারা ফ্লাই দুবাইয়ের ফ্লাইট FZ-1073 সাহসী পাইলট ও ভারতীয় নাগরিক ক্যাপ্টেন স্মিথ মাছারের শারীরিক অবস্থার উপর নিবিড় নজর রাখছে।

0: এক বিবৃতিতে মন্ত্র জানিয়েছে, সৌদি আরবের তাবুকের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য আবুধাবিতে স্থানান্তর করা হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহীতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হাসপাতালে ক্যাপ্টেন মাচ্ছারের সঙ্গে দেখা করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এর আগে রাষ্ট্রদূত তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ক্যাপ্টেনের চিকিৎসা ও সুস্থতার জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন। এশিয়ান গেমসে গতকাল দুটি রূপো ও চারটি ব্রোঞ্জ সহ মোট ছটি পদক পেয়েছে ভারত। কেরালামের প্রিন্স কুরিসিনকাল নোবেল ও মানু ফ্রান্সিস পুরুষদের স্কিপ সেলিং ইভেন্টে রূপো পেয়েছেন। এশিয়ান গেমসে সেলিংয়ে এটাই প্রথম পদক। কুস্তিতে 97 কেজি গ্রেকো রোমান বিভাগে নিতেশ শিওয়াজ ফাইনালে জাপানের ইউরি নাকাজুতোর কাছে 0-4 হেরে রূপো পেয়েছেন। এখনও পর্যন্ত ভারত 10টি সোনা, 23টি রূপো এবং 33টি ব্রোঞ্জ সহ মোট 66টি পদক জিতে পদক তালিকায় অষ্টম স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশ এখন দ্রুত সংস্কারের পথে অগ্রসর হচ্ছে। জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে দেশ আজ কৃতজ্ঞচিত্তে তাকে স্মরণ করছে। খবর শেষ হল, এরপরের খবর শুনুন 7:25।
1: আকাশবাণী মৈত্রী, এখন এই মহাজীবন, আজ শুনবেন মহাত্মা গান্ধীর জীবন কথা।
2: 1869 সালের 2রা অক্টোবর গুজরাটে পোরবন্দরে মহাত্মা গান্ধীর জন্ম। বাল্যকালে অপরাপর শিশুর মতো অতীব সাধারণ এক শিশু, পরবর্তীকালে লাজুক মুখচোরা স্বভাবের যুবক, যেভাবে দক্ষিণ আফ্রিকা ও ভারতের নিপীড়িত মানুষের আত্মমর্যাদা ও স্বাধীনতা লাভের অহিংস যুদ্ধে সেনাপতি হয়ে উঠলেন, তা অপার বিস্ময়ের। গান্ধীজির কাছে সত্যই ছিল সার্বভৌম নীতি বা ঈশ্বর। ঈশ্বরকে তিনি সত্যরূপে আরাধনা করতেন। গান্ধীজির কাছে অহিংসা কোনো কার্যপদ্ধতি বা টেকনিক ছিল না, অহিংসা ছিল একটা জীবন পদ্ধতি, এবং এই জন্যেই তিনি মানুষের সর্বশ্রেষ্ঠ সেবক হতে পেরেছিলেন। অবিচার ও অত্যাচারের প্রতিরোধ কল্পে তিনি নিজের জীবন দিতে প্রস্তুত। তিনি কখনো অপরের প্রাণ নেবেন না। গান্ধীজি তাঁর আত্মজীবনীকে সত্যের প্রয়োগ বলে অভিহিত করেছেন। সেখানে তিনি বলেছেন, আমার ধর্মের কোনো ভৌগোলিক সীমারেখা নেই, অহিংসার ধর্মের ভিতর দিয়েই আমার জীবন ভারতের সেবায় উৎসর্গীকৃত। গান্ধীজির আগমনের আগে পর্যন্ত সাধারণ মানুষ, কৃষক বা শ্রমিকরা আন্দোলনের থেকে দূরেই থাকতেন। গান্ধীজি সর্বপ্রথম সাধারণ মানুষকে স্বাধীনতার আন্দোলনে সামিল করে যথার্থ গণ আন্দোলন সংগঠিত করেন। অসহযোগ আন্দোলন 1920-22, এই আন্দোলনের কর্মসূচি দুটি দিক ছিল। একটি দিক ছিল নেতিবাচক, ব্রিটিশ সরকারের প্রতি অসহযোগিতা। এই কর্মসূচির মধ্যে ছিল সরকারি খেতাব বর্জন, ইংরেজ প্রতিষ্ঠিত স্কুল কলেজ বর্জন, আইনসভার সদস্য পদ বর্জন, আইন আদালত বর্জন, বিলাতি দ্রব্য বর্জন ইত্যাদি। কর্মসূচির অন্য দিকটি ছিল ইতিবাচক। ইতিবাচক কর্মসূচির মধ্যে ছিল স্বদেশী দ্রব্য ব্যবহার করা, চরকায় সুতো কাটা ও খাদি বস্ত্র পরিধান করা এবং সাম্প্রদায়িকতা, অস্পৃশ্যতা, জাতিভেদ প্রভৃতি দূর করা। অসহযোগ আন্দোলনের প্রধান সেনাপতি হিসেবে গান্ধীজি নির্দেশ দিয়েছিলেন আন্দোলন হবে সম্পূর্ণ অহিংস পদ্ধতিতে। কিন্তু চৌরি চৌরার মর্মান্তিক ঘটনায় তিনি অনুভব করেন আন্দোলন অহিংসার পথ ছেড়ে হিংসার আশ্রয় নিয়েছে, প্রত্যাহার করলেন অসহযোগ আন্দোলন। আইন অমান্য আন্দোলনের মূল লক্ষ্য ছিল পূর্ণ স্বরাজ অর্জন করা। 1930-এর 6ই এপ্রিল সমুদ্র জল থেকে লবণ তৈরি করে তিনি আইন অমান্য আন্দোলনের সূচনা করেন। সঙ্গে সঙ্গে ভারতের সর্বত্র সরকারি আইন অমান্য শুরু হয়ে যায়। এই আন্দোলন আপাতদৃষ্টিতে ব্যর্থ হলেও ভারতের স্বাধীনতা সংগ্রামকে এই আন্দোলন গণমুখী করে তোলে। অবশেষে 1942 সালের 8ই অগাস্ট বোম্বাইয়ে কংগ্রেসের ঐতিহাসিক সম্মেলনে গান্ধীজি ঘোষণা করেন, স্বাধীনতার জন্য এই সংগ্রামই হবে ভারতের শেষ সংগ্রাম। এক্ষেত্রে তাঁর সংগ্রাম ছিল করেঙ্গে ইয়া মারেঙ্গে। কিন্তু এই আন্দোলন শুরু হওয়ার আগেই গান্ধীজি ও অন্যান্য কংগ্রেসী নেতারা গ্রেপ্তার হন। এর প্রতিবাদে সারা ভারত জুড়ে স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান শুরু হয়। সরকারের প্রচণ্ড অত্যাচার, গুলিবর্ষণ, গ্রেপ্তার ও নানা ধরনের দমনমূলক ব্যবস্থার ফলে অগাস্ট আন্দোলন লক্ষ্যপূরণে আপাত ব্যর্থ হলেও ব্রিটিশ সরকার বুঝতে পারল ভারতে তাঁদের শাসনের অবসান আসন্ন প্রায়।

0: গান্ধী মহারাজ কবিতায় রবীন্দ্রনাথ লিখেছেন, সন্ডা যখন আসে তেড়ে উঁচিয়ে ঘুষি ডান্ডা নেড়ে, আমরা হেসে বলি জোয়ানটাকে, ওই যে তোমার চোখ রাঙানো, খোকাবাবুর ঘুম ভাঙানো, ভয় না পেলে ভয় দেখাবে কাকে। নির্ভীক প্রাণ গান্ধী অসংখ্যবার কারাবরণ অনশন করেছেন, কৃচ্ছ্র সাধনে অটল ছিলেন। দেশভাগ হিন্দু মুসলমান সংঘাত তাঁকে অত্যন্ত ব্যথিত করে। শেষ জীবনে একদিকে দেশের প্রতি অপরিসীম দায়িত্ববোধ, অন্যদিকে দলগত ক্লেশ বড্ড একা করে দিয়েছিল তাঁকে। 1948 সালের 30শে জানুয়ারি এক আততায়ীর গলিতে তাঁর জীবন অবসান হয়।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন মহাত্মা গান্ধীর জীবন কথা আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসা মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি।

শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসামশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, MAITRWKATHA maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী, এখন কৃষক বন্ধুদের জন্য।
1: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন জলবায়ু পরিবর্তনে তথ্য নির্ভর কৃষি। এ বিষয়ে বলছেন নেউটিয়া ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপিকা ডক্টর দেবলীনা সরকার।
2: আজকের আবহাওয়া জলবায়ু কোনো কিছুই আর আগের মতো নেই। এখন বৃষ্টির দিনে বৃষ্টি হয় না, শীতকালে শীত পড়ে না, যখন বৃষ্টি হয় তখন মাঠ ভাসিয়ে দেয়। তাহলে এ সময় আমাদের কৃষক বন্ধুরা কি করবেন? তথ্য কথাটা খুব খটোমটো শোনাচ্ছে, তাই না? কিন্তু এতটাও কিন্তু খটোমটো নয়। আমরা যা জানি, যা বোঝার চেষ্টা করি, সেটা যদি আমরা সঠিক মাধ্যম থেকে পাই, তাহলেই কিন্তু আমরা তাকে তথ্য হিসাবে বলতে পারি। যেমন ধরুন, আপনাদের মনে হলো যে আজকে বৃষ্টি হবে এবং আপনারা মোবাইলে দেখলেন যে হ্যাঁ ঠিক, রাত্রিবেলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাহলে কিন্তু এটা হয়ে গেল তথ্য নির্ভর কৃষি। পরের দিন আপনাদের যা চাষের জন্য পরিকল্পনা ছিল তা আপনারা সেভাবে পরিবর্তন করতে পারবেন, অথবা যেরকম আপনারা ভাবছিলেন সেরকমই করতে পারবেন। আজকালকার দিনে অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তার সাথে সাথে প্রকৃতি যদি বদলায় বন্ধুরা, তাহলে আপনারা কি করবেন? সেই জায়গাটাতেই কিন্তু চলে এসেছে আমাদের কাছে প্রযুক্তি। আপনারা ভাবতে পারছেন বিজ্ঞান এখন কতটা এগিয়ে গেছে? আগে থেকে কত কিছু আপনাদের বলে দেওয়া সম্ভব। আকাশ থেকে স্যাটেলাইটের মাধ্যমে ছবি তুলে সম্পূর্ণটা বোঝা যায় যে কোথায় কতটা জল আছে, কোথায় জল নেই, কোথায় মাটির লবণাক্ততা অনেকটা বেশি, ফসল ভালো নেই, ফসলের কিছু রোগ হয়েছে, সেখানে গিয়ে আমাদের দেখতে হবে, সেটা কিন্তু সম্পূর্ণটা জানান দেয় আমাদের বিজ্ঞান এবং এই আকাশ থেকে তোলা ছবি। শুধু তাই নয়, আপনারা হয়তো প্রতি বছর যেরকম সার দিয়ে আসছেন মাটিতে, আপনারা জানেন যে ধান চাষের আগে এতটা ইউরিয়া দিতে হয়, কিন্তু আপনারা হয়তো জানেনই না যে মাটি চাইছেই না এবছর আর ইউরিয়া সার। তাহলে আপনাদের কি করতে হবে? মাটির পরীক্ষা করতে হবে। কিন্তু এই মাটির পরীক্ষা করাটাও তো একটা ঝুঁকিপূর্ণ কাজ, আপনারা বলবেন যে বিভিন্ন জায়গা থেকে আমাদের মাটি সংগ্রহ করতে হবে, সেটা আমাদের নিয়ে আবার বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোতে গিয়ে পৌঁছতে হবে, সেখানে অপেক্ষা করতে হবে, তার দুদিন পরে হয়তো তার আপনারা রেজাল্ট জানতে পারবেন। তাহলে এটাও একটা ঝুঁকিপূর্ণ কাজ আপনাদের মনে হতে পারে, কিন্তু আপনারা বিশ্বাস করবেন না, এখন এরকমও কিছু প্রযুক্তি আছে যাতে এমন কিছু যন্ত্র বেরিয়েছে, সেই যন্ত্র নিয়ে যদি আপনার কাছে কৃষি আধিকারিক অথবা কোনো কৃষি বিজ্ঞানী আপনার মাঠে আসেন, সেই মাঠের উপর দিয়ে শুধু তারা হেঁটে গেলেন যন্ত্র নিয়ে, সেই যন্ত্রটা কিন্তু বলে দেবে যে মাটিতে লবণাক্তটা কতটা রয়েছে, কোন মাটিতে কি চাষ করলে ভালো হবে, মাটির আর্দ্রতা কতটা রয়েছে, এ ধরনের বিভিন্ন তথ্য। এগুলো তো আপনাদেরকে বুঝতে হবে, আপনাদেরকে এগুলো জানতে পারলে তবেই আপনারা আপনাদের বিভিন্ন আধিকারিক দপ্তরে গিয়ে আপনারা এগুলো জানান দিতে পারবেন, আপনারা চাইতে পারবেন, তারপর বিভিন্ন ধরনের কৃষি বিজ্ঞানীরা তার ব্যবস্থা করতে পারবে। তাছাড়াও আরেকটা কথা আমি আপনাদেরকে বলবো, যে আগেকার দিনে আমাদের বাবা ঠাকুরদারা চাষ করত আমাদের পারিবারিক খাদ্যাভ্যাসের জন্য বা খোরাক মেটানোর জন্য। আজকাল কিন্তু আর সেই দিন নেই। এখনকার দিনে কৃষকদের ছেলেরা কিন্তু আর কৃষক হতে চায় না, কারণ তারা প্রতিনিয়ত দেখতে পারে যে তাদের বাবারা ভীষণ পরিমাণে ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেই ক্ষতি কিন্তু আসলে কৃষকরা এখনো কৃষিটাকে ব্যবসায়িক পর্যায়ে নিয়ে যেতে পারেনি জন্য। আমাদের কিন্তু কৃষিটাকে পুরোপুরিভাবে ব্যবসার দিকে নিয়ে যেতে হবে। আমাদের কাছে, কৃষি বিজ্ঞানীদের কাছে, কৃষি আধিকারিকদের কাছে, শিক্ষকদের কাছে, কৃষক বন্ধু আপনারা হলেন নায়ক, সেই নায়ক যিনি মঞ্চের ওপরে থাকবেন। আমরা হলাম আপনাদের ব্যাক স্টেজে রয়েছি, আমরা আপনাকে সাজানোর চেষ্টা করব। সাজাবো কিভাবে? এই বিভিন্ন ধরনের তথ্য দিয়ে। তথ্যগুলো কি কি হতে পারে? আপনারা যেরকম চাইছেন, আপনারা পরবর্তী পরিকল্পনা থেকে শুরু করে সমস্ত ধরনের মাটির তথ্য, জলের তথ্য, আবহাওয়ার তথ্য, সমস্ত কিছু দিয়ে আপনাদেরকে আমরা সুসজ্জিত করে মঞ্চে পাঠাতে চাইছি, যাতে আপনারা ব্যবসায়িকভাবে কৃষিতে লাভবান হন এবং আপনাদের যে মাটির সাথে যোগাযোগ রয়েছে তা যেন অটুট থাকে। আপনারা কোনোভাবেই প্রকৃতিকে আপনাদের প্রতিপক্ষ ভাববেন না। প্রকৃতির সাথে আপনারা যখনই মেলবন্ধন ঘটাবেন

0: তথ্য নির্ভর কৃষির মাধ্যমে এই জলবায়ুর পরিবর্তন হওয়া সত্ত্বেও তবেই কিন্তু আপনারা লাভের সম্মুখীন হবেন।
1: এতক্ষণ শুনলেন জলবায়ু পরিবর্তনে তথ্য নির্ভর কৃষি, এ বিষয়ে বললেন নেউটিয়া ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপিকা ডক্টর দেবলীনা সরকার।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ আকাশবাণী মৈত্রী। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় 7:17, বাংলাদেশ সময় 7:31 হয়ে 29 সেকেন্ড। এখন মৈত্রীর আজকের অনুষ্ঠান পরিচিতি। সাত বেজে 5 মিনিটে লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, স্থান চিসাং মালদিরাম উত্তরবঙ্গ, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী। 7:35 সকালের আড্ডা নিয়ে হাজির থাকবেন ধীমান চক্রবর্তী। 8:20 জানা অজানা প্রজাপতির উড়ান দ্বিতীয় পর্ব, বলবেন প্রফেসর সুপ্রীতি পাল। 8:30 কলকাতার ডায়েরি, পরিবেশ প্রযুক্তিবিদ ডক্টর মোহিত রায়ের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনা শিরোপা রায়। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে জৌনপুরীর আগে সেতার পরিবেশন করবেন কাজল চট্টোপাধ্যায়। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় রমা ঘোষ। দশটা বেজে 30 মিনিটে রামধনু অনুষ্ঠানে প্রথমে নজরুলগীতি শুনবেন শিল্পী উৎপল উপাধ্যায়ের কণ্ঠে, পরে দোতারা পরিবেশনায় স্বপন কুমার বর্মন। বিকাশ পথ দেবর্ষী ঘোষের প্রযোজনায় স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুজিত গুপ্ত। অনুষ্ঠানটি শোনা যাবে বেলা 11:00। 11:15 সঞ্জয় চৌধুরীর কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 11:30 রম্যগীতি। 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় মৌলী সরকার। 12:30 শোনা যাবে সাঁওতালি গান। বেলা 1:00 নাটক মারু বেহাক, রচনা শুদ্ধ সত্য বসু, প্রযোজনা গৌতম সেনগুপ্ত। 1:40 বাংলা ব্যান্ডের গান। 2:30 অনুরোধের আসর। 3:00 মৈত্রী প্রচার তরঙ্গুর প্রথম অধিবেশনের সমাপ্তি।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন সূচনা ভারতীয় সময় বিকেল পাঁচটা বেজে দুই মিনিটে। পাঁচটা বেজে পাঁচ মিনিটে আজ সন্ধ্যায় উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়, পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নবমিতা রাহা, ক্ষেত খামারের কথা, স্বচ্ছতাই সেবা, এ বিষয়ে আলাপচারিতায় থাকবেন সমীর গোস্বামী, রামরঞ্জন দাস রায় এবং স্বাগত মণ্ডল মল্লিক। অনুষ্ঠানটি শোনা যাবে ছটা বেজে কুড়ি মিনিটে। ছটা বেজে পঞ্চাশ মিনিটে আপনার স্বাস্থ্য বিষয়ে জাতীয় কুষ্ঠ নির্মলকরণ কর্মসূচি বলবেন ডাক্তার মধুমিতা দুবে। সাতটায় নাটক, অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে হাউসফুল, চলচ্চিত্র পরিচালক শৌকর্ষ ঘোষালের সাক্ষাৎকার নিয়েছেন বৃষ্টিদেব, শুনবেন প্রথম পর্ব প্রযোজনা দুর্পাদে। আটটা বেজে পনেরো মিনিটে মহিলাদের আসর বিষয়ে কৃষ্টি, উপস্থাপনায় অঙ্কিতা পাল। রাত নটায় কথায় গানে, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। বিশ্ব পরিক্রমা শোনা যাবেন রাত নটা বেজে পনেরো মিনিটে। নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে সঙ্গীত শিক্ষার আসরে ইমন কল্যাণ রাগে খেয়াল পরিবেশন, আসর পরিচালনায় থাকবেন পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। দশটা বেজে পনেরো মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের আসরে গোরখ কল্যাণ রাগে খেয়াল পরিবেশন করবেন দেবশ্রী ভট্টাচার্য। দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে উপমহাদেশের খবর, রাত এগারোটায় হারানো দিনের গান, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। রাত বারোটায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। মৈত্রীর অনুষ্ঠান পরিচিতি এখন এ পর্যন্তই।

সুকণ্ঠ অধিকারীর কণ্ঠে, পরেরটি অর্পিতা চক্রবর্তীর কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন আসুন বেরিয়ে যান ভারতে। উপস্থাপনায় ধীমান চক্রবর্তী।

পাহাড় হোক কিংবা সমুদ্র, পর্যটন কেন্দ্রগুলির ভিড় কোলাহল নাগরিক ক্লান্তি থেকে মাঝে মধ্যে নিষ্কৃতি পেতে চান অনেকেই। তাই শান্তির শ্বাস নিতে চলে যাওয়া যেতেই পারে ভারত ভুটান সীমান্তের পাহাড় নদী সমুজের সমারোহে মোড়া নির্জন এক পাহাড়ি গ্রাম চিশাং। কালিম্পংয়ের এই অজানা জায়গার নাম বেশিরভাগ মানুষেরই না শোনা হলেও যারা একবার এসেছেন তারাই এই শান্ত নিরিবিলি জায়গার প্রেমে পড়েছেন। পর্যটন কেন্দ্রের তথাকথিত চাকচিক্যের মতো নেই অনেক কিছুই। বাহারি বাজার, শপিং মল, বিলাসবহুল হোটেল নেই, অনেক কিছুই নেই, তবুও

এই নৈরাজ্যে আবার আছেও অনেক কিছু। রয়েছে হাতে গোনা বাড়ি, বাড়িগুলিতে ফুলের সাজ, গ্রামের রাস্তার ধারে পাহাড়ি উপত্যকায় এলাচের ক্ষেত, রয়েছে পাহাড়ের ধাপে ধাপে চাষের জমি। চুপচাপ বসে মেঘের খেলা দেখতে দেখতে যারা হারিয়ে যেতে চান, চেশাং তাঁদের জন্য একদমই উপযুক্ত। বর্ষাকালে স্থান আবার অন্যরকম, মেঘের চাদর সরিয়ে সূর্য উঠলে রোদ ঝলমলে চিশাং থেকে ভুটানের পাহাড় নাথুলার একাংশ স্পষ্ট দেখতে পাওয়া যায়। দুদিন এখানে সকালে যদি আপনি থাকেন তাহলে পায়ে হেঁটে যেমন ঘুরে নিতে পারেন এই গ্রাম, তেমনি এখান থেকে ঘুরতে যাওয়া যায় দাওয়াইপানি, তোদে বাজার, সীমানা খোলা। এখানে পাহাড়ি পথে হঠাৎই কোথাও জলধারা আপনার মন কেড়ে নেবেই।

নিউ মাল জাংশন থেকে সবচেয়ে সুবিধাজনক 3 ঘন্টার মতো রাস্তা গাড়ি ভাড়া করে যাওয়া। এনজেপি স্টেশন থেকে যেতে অনেকটা সময় লাগলেও চিশাং যাওয়ার পথে পড়বে চালসা, খুলিয়া মোড়, ঝালং। অন্যান্য জায়গার মতো এখানেও বেশ কিছু হোমস্টে তৈরি হয়েছে, যাওয়ার আগে বুক করে নিলে আর কোনো রকম সমস্যাই হবে না।

সময় সুযোগ পেলেই পায়ের তলায় সরষে ভ্রমণ পিপাসু বাঙালির দীপুদা। ঘোরা হলো রুটিন কাজ, শতবার ঘোরা হলেও পাহাড় প্রেমী বাঙালির দার্জিলিং যেমন কখনো পুরনো হয় না, তেমনি চোখের সামনে ভেসে ওঠা ম্যাল, গ্লেনারিজ, টয় ট্রেন, কেভেন্টার, ধোঁয়া ওঠা মোমো এবং আর অন্যান্য ধরা দেয় নতুন রূপে। এখানকার নিপাট সহজ সরল জীবনধারা আর পাহাড়ের সৌন্দর্য দর্শকের মুখে হাসি ফোটায়। এখান থেকে যথারীতি কাশিয়াং আর কালিম্পং, যদি এখানে পর্যটকের আনাগোনা অত্যধিক হয়ে পড়েছে।

একটু নিরিবিলি পাহাড় যাপন করতে চাইলে যাওয়া যেতেই পারে দার্জিলিং এর অতি নিকট দূরত্বের মহালদের আমি। শিশির ভেজা ঘাস, কুয়াশা মাখা ভোর, পাখির ডাক, পাহাড়ের হাতছানি, আলাদা করে মন কাটতে বাধ্য। মহালদেরাম যারা গিয়েছেন তারা জানেন, কাঞ্চনজঙ্ঘা এখান থেকে বেশ স্পষ্ট দেখা যায়। পিচ মোড়ানো রাস্তায় পাহাড়ি হাওয়া গায়ে মাখতে মাখতে হাঁটতে ভালোবাসলে মহালদেরাম আপনার মনকে আনন্দে ভরিয়ে দেবে। এলাকা জুড়ে বিস্তৃত চা বাগান, গাড়ি নিয়ে চা বাগানে ঢুঁ মারার পাশাপাশি যাওয়া যেতে পারে লাটপাঞ্চার, চকিঘাট, চিমনিগ্রাম।

জলপাইগুড়ি থেকে সড়কপথে 60 কিলোমিটার দূরত্বের মহালদেরাম যেতে সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। দার্জিলিং থেকেও 26 কিলোমিটার দূরের মহালদেরাম যাওয়া যায়। কার্শিয়াং থেকে দূরত্ব মাত্র 15 কিলোমিটার। চা বাগানের গায়েই রয়েছে হোমস্টে, এছাড়াও থাকার আরও জায়গা রয়েছে।

আসুন বেরিয়ে যান ভারতে আজকের মতো। এ পর্যন্তই, এতক্ষণ সঙ্গে ছিলাম ভ্রমণ সঙ্গে ভিমান। আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না। আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ, মাঝখানে ভি নয় বন্ধু বি, আর মৈত্রীর মেল আইডি maitribondhu23@gmail.com maitribondhu23@gmail.com। চিঠির প্রত্যাশায় রইলাম। সংবাদ একটু পরেই।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশ এখন দ্রুত সংস্কারের পথে অগ্রসর হচ্ছে। পরীক্ষা নিয়ামক সংস্থাগুলির বর্তমানে প্রয়োজন অনুসারে পরীক্ষা ব্যবস্থায় সংস্কার করা উচিত। জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে দেশ আজ কৃতজ্ঞ চিত্তে তাঁকে স্মরণ করছে। এই উপলক্ষে আজ সারা দেশে বিশেষ গ্রাম সভা আহ্বান করা হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ভারতের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেছেন। ফ্লাই দুবাইয়ের সাহসী পাইলট ও ভারতীয় নাগরিক ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের শারীরিক অবস্থার উপর নিবিড় নজর রাখছে বিদেশ মন্ত্রক। আগামী বছরের ক্রিকেট বিশ্বকাপের সূচি ঘোষণা ICC-র। আজ শুরু হচ্ছে সুপার সিরিজের বাছাই পর্ব। এশিয়ান গেমসে ভারত 10টি সোনাসহ মোট 66টি পদক জিতে তালিকায় অষ্টম স্থানে রয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন একবিংশ শতাব্দীর ভারত জনমুখী, সক্রিয় এবং সুশাসনের নীতিতে এগিয়ে চলেছে। দেশ দ্রুত সংস্কার এক্সপ্রেসে ছুটে চলেছে এবং যে প্রতিষ্ঠানগুলি পরীক্ষা পরিচালনা করে তাদেরও দেশের প্রয়োজনে সংস্কারমূলক কাজ করতে হবে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে গতকাল ইউপিএসসির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী সেই সব তরুণদের সরকারি চাকরিতে আনার প্রয়োজনীয়তার উপর জোর দেন যারা সরকারি পদের প্রতি নয় বরং জনসেবার প্রতি আকৃষ্ট।
1: हमें अपने सिलेक्शन पैरामीटर्स और रिक्रूटमेंट प्रोसेस को भविष्य की जरूरतों के अनुरूप बनाना होगा। हमें ऐसे युवाओं को पब्लिक सर्विस में लाना होगा जो पब्लिक ऑफिस से नहीं पब्लिक सर्विस से आकर्षित हो। इसलिए जरूरी है कि रिक्रूटमेंट की परीक्षा सिर्फ यह न परखे कैंडिडेट कितना जानता है बल्कि वो यह भी देखे युवा सिविल सर्विसेज में आना क्यों चाहता है।
0: প্রধানমন্ত্রী বলেন পরীক্ষাকে শুধু একটি ঘটনা হিসেবে বিবেচনা করা উচিত নয় কারণ এটি যুবকদের ভবিষ্যতের সঙ্গে জড়িত। জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে আজ সমগ্র দেশ তাঁকে শ্রদ্ধা নিবেদন করছে।

এই উপলক্ষে দেশজুড়ে এবং বিদেশে অবস্থিত ভারতীয় মিশনগুলির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় রাজধানীতে অবস্থিত তাঁর সমাধিস্থল রাজঘাটে একটি সর্বধর্ম প্রার্থনা সভারও আয়োজন করা হয়েছে। রাজঘাটে আজ গান্ধী জয়ন্তী এবং বিজয়ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে দিল্লি ট্রাফিক পুলিশ একটি ট্রাফিক নির্দেশিকা জারি করেছে। ট্রাফিক পুলিশ জানিয়েছে যে অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং যানবাহন ও পথচারীদের নিরাপদ এবং নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করার লক্ষ্যে রাজঘাট, রিং রোড এবং সংলগ্ন রাস্তাগুলিতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা কার্যকর করা হবে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হচ্ছে। গান্ধীজির অহিংস নীতির স্মরণে গান্ধী জন্মজয়ন্তীতে দিনটি গোটা বিশ্বজুড়ে পালিত হয়ে থাকে। 2007 সালের 15ই জুন রাষ্ট্রসংঘের সাধারণ সভায় 2রা অক্টোবর দিনটিকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করা হয়। হিংসা, বিদ্বেষ, হানাহানি, রক্তপাত বন্ধ করার বার্তা দিতে ও সচেতন করতে দিনটি বিশ্বজুড়ে উদযাপিত হয়। গান্ধী জয়ন্তী উপলক্ষে আজ সারা দেশে বিশেষ গ্রাম সভা আহ্বান করা হয়েছে। এই সভাগুলিতে শাসন ব্যবস্থায় পরিবর্তনমূলক সংস্কার এবং এমন সব উদ্যোগ নিয়ে আলোচনা করা হবে যার লক্ষ্য হল পঞ্চায়েত ব্যবস্থাকে শক্তিশালী করা, জনসেবার মানোন্নয়ন এবং গ্রামীণ ভারতের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করা। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই বিশেষ গ্রাম সভাগুলির মাধ্যমেই পিপলস প্ল্যান ক্যাম্পেইন পিপিসি 2026-27 বা সবকি যোজনা সবকা বিকাশের সূচনা হবে। এই অভিযানের আওতায় গ্রাম পঞ্চায়েতগুলি অংশগ্রহণমূলক এবং তথ্য প্রমাণ ভিত্তিক পরিকল্পনার মাধ্যমে 2027-28 অর্থবর্ষের জন্য তাদের গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত করবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বিশ্বের বিভিন্ন অংশে বর্তমান যুদ্ধ ও সংঘাতের আবহে মহাত্মা গান্ধীর শান্তি ও অহিংসার বার্তা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। গান্ধী জয়ন্তী উপলক্ষে দেওয়া তাঁর বার্তায় রাষ্ট্রপতি মুর্মু জাতির

তার 157তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, মহাত্মা গান্ধীর জীবন ও আদর্শ বিশ্ববাসীর কাছে ব্যাপকভাবে শ্রদ্ধেয়। রাষ্ট্রপতি বলেন, ভারত 2047 সালের মধ্যে বিকশিত ভারত হওয়ার জাতীয় লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। তিনি আরও বলেন, কোনো নাগরিক যেন উন্নয়নের সুফল থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করতে সহানুভূতি ও অন্তর্ভুক্তিমূলক মূল্যবোধকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর 122তম জন্মবার্ষিকীতে সমগ্র জাতি আজ তাঁকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে। 1904 সালের 2 অক্টোবর উত্তরপ্রদেশের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নগর পূর্বতন মুগলসরাইতে তিনি জন্মগ্রহণ করেন। কৈশোরেই তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগ দেন এবং 1921 সালে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর শাস্ত্রী উত্তরপ্রদেশ এবং পরবর্তীতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ভারতের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেছেন। উইসকনসিনের মিলওয়াকিতে G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকের প্রথম দিনের আলোচনায় যোগ দিয়ে শ্রী গোয়েল খাদ্য নিরাপত্তাকে আলোচনার কেন্দ্রে রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের G20 সভাপতিত্বকে ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকদের জন্য আরও বেশি সুযোগ তৈরি করা ভারতের নীতির অন্যতম প্রধান লক্ষ্য। কোনো দেশের ওপর চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে খাদ্যকে কখনো ব্যবহার করা উচিত নয় বলেও তিনি জানান। শ্রী গোয়েল বলেন, বিশ্বব্যাপী সংঘাতের কারণে সৃষ্ট খাদ্য, জ্বালানি ও সারের সংকটে দক্ষিণে বিশ্বের দেশগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, আজকের সারের ঘাটতি আগামী দিনের খাদ্য সংকটে পরিণত হতে পারে। শ্রী গোয়েল মার্কিন যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে G20 বাণিজ্যমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ব্রিটেন ও অস্ট্রেলিয়ার সঙ্গে পৃথক বৈঠক করেন। ওই দুই দেশের সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্ক দ্রুত সম্প্রসারণের ওপর জোর দিয়েছেন তিনি। গোয়েল ব্রিটেনের ব্যবসা, উদ্ভাবন, বিজ্ঞান, বাণিজ্য বিষয়ক সেক্রেটারি অব স্টেট জোনাথন রেনল্ডসের সঙ্গে ভারত ব্রিটেন সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তির বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করতে এই চুক্তি ব্যবহারের উপায় নিয়ে আলোচনা করেন। চুক্তিটি 15 জুলাই 2026 থেকে কার্যকর হয়েছে। শ্রী গোয়েল অস্ট্রেলিয়ার বাণিজ্য ও পর্যটন মন্ত্রী সেনেটর ডন ফ্যারেলের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং উভয় পক্ষ ভারত অস্ট্রেলিয়া সমন্বিত অর্থনৈতিক সহযোগিতা চুক্তির আলোচনা ত্বরান্বিত করার প্রচেষ্টা নিয়ে বৈঠক করেছেন। ব্রিটেনের ক্ষেত্রে ইতোমধ্যে কার্যকর এই চুক্তির পূর্ণ বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানো, দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করার উপর জোর দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, তারা ফ্লাই দুবাইয়ের ফ্লাইট FZ-1073 সাহসী পাইলট ও ভারতীয় নাগরিক ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের শারীরিক অবস্থার উপর নিবিড় নজর রাখছে। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, সৌদি আরবের তাবুকের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য আবুধাবিতে স্থানান্তরিত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহিতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হাসপাতালে ক্যাপ্টেন মাচ্ছারের সঙ্গে দেখা করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এর আগে রাষ্ট্রদূত তার পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং ক্যাপ্টেনের চিকিৎসা ও সুস্থতার জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন। এ বিষয়ে আবুধাবিতে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং দুবাইয়ের অবস্থিত কনস্যুলেট স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বিদেশ মন্ত্রক। আবারও ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের বীরত্ব ও সাহসিকতার প্রশংসা করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, পিআইবি ইম্ফলের এডিজি ডক্টর এনগাম পামে, ডিডিকে আইজলের অধিকর্তা সংবাদ নাম্পিবু মরিনমাই এবং সিবিসি আইজলের এমটিএস এইচ লিয়ানভেলার মর্মান্তিক প্রয়াণে শোক প্রকাশ করেছে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় শ্রী বৈষ্ণব তাদের শোকসন্তপ্ত পরিবার পরিজন, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতি সমবেদনা জানান। প্রতিরক্ষা মন্ত্রক নাম্পিবু মরিনমাইয়ের মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছে। তিনি সিনিয়র আইএএস অফিসার ডক্টর এঙ্গাম পামে, এডিজি পিআইবি ইম্ফল এবং অপর একজন সরকারি আধিকারিকের সঙ্গে সফরকালে গতকাল আইজলের কাছে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। ক্রিকেটে দুবারের চ্যাম্পিয়ন ভারত 7 অক্টোবর কেপটাউনে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে 2027 আইসিসি পুরুষদের একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপে তাদের অভিযান শুরু করবে। গ্রুপ এ তে আগামী বছর 10 অক্টোবর ভারত জোহানেসবার্গের ওয়ান্ডারার্সের স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। উদ্বোধনী দুটি ম্যাচের পর ভারত 14 অক্টোবর আফগানিস্তানের মুখোমুখি হতে সেঞ্চুরিয়ানে যাবে। এদিকে উইন্ডোকে প্রাক টুর্নামেন্ট সুপার সিরিজ বাছাই পর্বের মাধ্যমে আজ এই টুর্নামেন্টটির আনুষ্ঠানিকভাবে সূচনা হবে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন করবে। 14 দলের এই প্রতিযোগিতায় মোট 57টি ম্যাচ, 12টি

0: নতে অনুষ্ঠিত হবে। জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ভারতের মোট পদক সংখ্যা বেড়ে 66টিতে দাঁড়িয়েছে। এর মধ্যে রয়েছে 10টি সোনা, 23টি রূপো এবং 33টি ব্রোঞ্জ পদক। পুরুষ হকি দল রুদ্ধশ্বাস সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 4-3 ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। অন্যদিকে ক্রিকেট দল শ্রীলঙ্কাকে 124 রানে পরাজিত করে স্বর্ণপদকের লড়াইয়ে নিজেদের স্থান নিশ্চিত করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশ এখন দ্রুত সংস্কারের পথে এগোচ্ছে। পরীক্ষা নিয়ামক সংস্থাগুলির বর্তমানের প্রয়োজন অনুসারে পরীক্ষা ব্যবস্থায় সংস্কার করা উচিত। জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে দেশ আজ কৃতজ্ঞ চিত্তে তাকে স্মরণ করছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী।

সকালের আড্ডায় সকল মৈত্রী শ্রোতা বন্ধুকে স্বাগত। আজ সকালের আড্ডায় থাকছে গাছপালা না প্রাণী, পৃথিবীতে কোনটা আগে? মস্তিষ্ক ছাড়া অস্তিত্ব বিপন্ন। বাচ্চা জন্মাতে 4,800 কিলোমিটার পাড়ি দেওয়া মাছের শখে মানুষও মারা যেতে পারে। আন্তর্জাতিক অহিংসা দিবস আজ, আজ গান্ধী জয়ন্তী। ফিরে আসছি গানের ওপারে।

দেবব্রত বিশ্বাসের কণ্ঠে গানের পর ফিরে এলাম সকালের আড্ডায়। আগে গাছপালা নাকি আগে প্রাণী? না না, সকাল সকাল এসব বিতর্ক উস্কে দিয়ে দূর থেকে বাহ বেশ ভালো জমেছ তো বলে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করব এমন কোনো অভিপ্রায় নেই। তার চেয়ে বরং সরাসরি যা বলতে চাই তাই বলি। পৃথিবীতে গাছের চেয়েও আগে থেকে আছে একটি প্রাণী, তার নাম হাঙর। জীবাশ্মের অনুসন্ধান থেকে বিজ্ঞানীরা জেনেছেন প্রায় 40 কোটি বছর আগে হাঙর ছিল এই পৃথিবীতে, আর গাছপালা নাকি এসেছে তারও 5 কোটি বছর পরে, অর্থাৎ 35 কোটি বছর আগে। দুটো বিশ্বযুদ্ধ সহ পৃথিবীর হরেক কিসিমের পরিবর্তনের পরেও সমুদ্রে কিন্তু এখনও বহাল তবিয়তে টিকে আছে হাঙর। হাড়ের পরিবর্তে হাঙরের দেহ কার্টিলেজ দিয়ে তৈরি, কে জানে এটাই কি তাহলে দীর্ঘ বছর ধরে প্রজাতির অস্তিত্ব টিকিয়ে রাখার রহস্য। এই কার্টিলেজ অত্যন্ত নমনীয় ও মজবুত টিস্যু, আমাদের নাক ও কানের ভিতরেও হাড়ের পরিবর্তে এই কার্টিলেজই থাকে। কার্টিলেজের দরুনই হাঙরের দেহ হালকা এবং দ্রুত ছুটতে পারে। বর্তমানে পৃথিবীতে প্রায় 500 প্রজাতিরও বেশি হাঙর রয়েছে। ফিরে আসছি গানের উপরে।

থাকছে ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইক পালন। 2026 সালের থিম বা মূল ভাবনা সত্যনিষ্ঠা সে সমৃদ্ধি বা প্রবিটি ফর প্রসপ্যারিটি। এ ব্যাপারে মূল উদ্যোগ সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের। পরিষেবার উন্নতির লক্ষ্যে সরকারি কাজে স্বচ্ছতা আনার অভিমুখে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন 17 আগস্ট থেকে 16 নভেম্বর 2026। আজকের দিনে পরিষেবা নির্ভর করে ডিজিটাল সুযোগ সুবিধের উপর। নিয়মিতভাবে এই সব সুবিধের পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে উদ্যোগী সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন। 17 আগস্ট থেকে 16 নভেম্বর প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন সত্যনিষ্ঠাতেই সমৃদ্ধি।

17ই আগস্ট থেকে 16ই নভেম্বর অবধি পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। এরই মধ্যে 26শে অক্টোবর থেকে 1লা নভেম্বর অবধি

ইন্ডিয়ান পিপলস থিয়েটারের। গানের পর ফিরে এলাম সকালের আড্ডায়। আজ 2 অক্টোবর 2026। আজ জাতির জনক মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি বাপুজি নামে সমধিক পরিচিত ছিলেন, সেই মহাত্মা গান্ধীর আজ জন্মদিন। আজ মহাত্মা গান্ধীর 157তম জন্মদিন দেশ জুড়ে পালিত হচ্ছে। এছাড়াও বিদেশেও যেখানে যেখানে দেশের হাইকমিশনার, সেখানেও নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে। 1869 খ্রিস্টাব্দের

দোসরা অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। এই দিনটি উপলক্ষে প্রতি বছর সারা দেশ জুড়ে উদযাপিত হয় নানান অনুষ্ঠান। এই দিনটি ভারতের যে সকল জাতীয় ছুটি ন্যাশনাল হলিডে বলে পরিচিত তাদের মধ্যে অন্যতম আজকের দিনটি। এই দিনটি সারা দেশেই সমানভাবে মর্যাদার সঙ্গে পালিত হয়। 2007 সালের 15 জুন ইউনাইটেড নেশনসের সাধারণ পরিষদ ঘোষণা করেছিল যে তাদের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী 2 অক্টোবর দিনটিকে তারা আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে উদযাপিত করতে চান। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মোহনদাস করমচাঁদ গান্ধীর ভূমিকাকে সম্মান জানানোই আজকের দিনটি পালনের মূল তাৎপর্য। জাতি ধর্ম নির্বিশেষে, সম্প্রদায় নির্বিশেষে ঐতিহাসিক উদযাপন করা হয় আজকের দিনটিতে। ভারতের যতগুলি রাজ্য আছে এবং কেন্দ্রশাসিত অঞ্চল যথাযথ মর্যাদায় পালিত হয় আজকের দিনটি। প্রার্থনা, পরিষেবা এবং শ্রদ্ধার মাধ্যমে পালিত হয় গান্ধী জয়ন্তী। বিশেষ করে নতুন দিল্লির রাজঘাটে গান্ধীর স্মৃতিস্তম্ভে যেখানে তাকে দাহ করা হয়েছিল সেখানে দলমত নির্বিশেষে সকলে শ্রদ্ধা অর্পণ করেন। কলেজ থেকে আরম্ভ করে স্থানীয় সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলি বিভিন্ন শহরে প্রার্থনা সভা, স্মরণ অনুষ্ঠান করে দিনটি উদযাপন করে। বিভিন্ন স্থানে চিত্রাঙ্কন এবং প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অহিংস জীবনধারাকে উৎসাহ দেওয়ার পাশাপাশি ভারতের স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির প্রচেষ্টাকে তুলে ধরে বিদ্যালয় এবং সম্প্রদায়ের সেরা প্রকল্পগুলির জন্য পুরস্কার প্রদান করা হয়। হিন্দু ভক্তিমূলক গান, যা বাপুজির অত্যন্ত প্রিয় ছিল, তেমনই এক গান রঘুপতি রাঘব রাজা রাম সাধারণত তাঁর স্মৃতিতে গাওয়া হয়। দেশজুড়ে মহাত্মা গান্ধীর মূর্তিগুলি ফুল ও মালা দিয়ে সজ্জিত করা হয় এবং গান্ধীজিকে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের জন্য অনেকেই সেদিন মাংস খাওয়া থেকে বা মদ্যপান করা থেকে বিরত থাকেন। সরকারি ভবন, ব্যাংক ও ডাকঘরগুলিও সেই দিন পূর্ণমাত্রায় বন্ধ থাকে। ফিরে আসব গানের উপরে।

শান্তিদেব ঘোষের কণ্ঠে গানের পর ফিরে এলাম সকালের আড্ডায়, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। প্রতিদিন সকাল 7:35 থেকে 8:30 পর্যন্ত সকালের আড্ডা, গান, খবর, আবহাওয়ার খবর সব মিলিয়ে জমজমাট সকালের আড্ডা প্রতিদিন কিন্তু শুনতে ভুলবেন না। এখন দৃষ্টিকোণ, আজ শুনবেন প্রখ্যাত সুরকার ও সঙ্গীত শিল্পী শচীন দেব বর্মনের স্মরণে সাক্ষাৎকার। প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ।

সচিনদেব বর্মন নামটি থেকেও সঙ্গীতের দুনিয়ায় সচিন কর্তা হিসেবেই তার পরিচিতি বেশি। ভারতীয় সাংগীতিক জগতে উজ্জ্বল নক্ষত্ররাজির তিনি অন্যতম। সুরের আকাশে তার এক স্বতন্ত্র ঘরানা, তার গায়কীর কোনো দ্বিতীয় নেই। আবার সুরকার হিসেবেও তার জনপ্রিয়তা ও খ্যাতি আকাশ ছোঁয়া বললে হয়তো অত্যুক্তি হবে না। একথা যেমন খাটে মৌলিক গানের ক্ষেত্রে, তেমনই সত্যি।

শচীন্দ্রেব বর্মনের জন্ম ১৯০৬ পয়লা অক্টোবর ত্রিপুরা রাজ পরিবারে। ১৯৩৭ বাংলা চলচ্চিত্র জগতে প্রবেশ, সেখান থেকে পরে হিন্দি ছবির গানের দুনিয়ায়। শতাধিক ছবির গানের সুর দিয়েছেন তিনি। বলা যেতে পারে সুরের দুনিয়ার সর্বত্র তার অবাধ বিচরণ। সে যুগে কে না গেয়েছেন তার সুরে, লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি, গীতা দত্ত, মান্না দে, কিশোর কুমার, হেমন্ত কুমার, আশা ভোঁসলে এবং শামশাদ বেগম, গেয়েছেন মুকেশ আর তালাত মাহমুদও। নিজের গলায় হিন্দি বাংলা গান সংখ্যার নিরিখে খুব বেশি নয়, অথচ প্রতিটি শ্রোতার কানে আজও এতটাই অনুরণন তোলে যে মনে হয় সে ভান্ডার অফুরান। তার স্টাইলটিতে ছিল সেমি ক্লাসিক্যাল আর বাংলার লোকগীতির এক শ্রুতিমধুর সংমিশ্রণ। কর্মজীবনের শুরু ২০-এর দশকে কলকাতার রেডিও স্টেশনে গায়ক হিসেবে। সঙ্গীত গুরু হিসেবে পেয়েছেন কৃষ্ণচন্দ্র দে, ভীষ্মদেব চট্টোপাধ্যায়, কাহিফা বাদল খান এবং উস্তাদ আলাউদ্দিন খানকে। তার পৈতৃক ভিটেতে তার পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন কাজী নজরুল ইসলাম। বলা হয় বলিউডে তার সুরে প্রথম আলোড়ন তোলে দোভাই ছবির গান।

0: এরপর যাত্রা অব্যাহত। আরো সঠিকভাবে বলতে গেলে সে যাত্রা দুর্বার কালোজয়ী। শচীন কর্তা বাংলা সুরজগতে এক অবিনশ্বর নক্ষত্র।
1: সব ভুলে যায়, সব ভুলে যায়।

প্রখ্যাত সুরকার ও সঙ্গীত শিল্পী শচীন্দ্রদেব বর্মনের স্মরণে ছিল আজকের দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ। ফিরে আসব গানের উপরে।

সে প্রবীর মজুমদারের সুরে গানের পর ফিরে এলাম সকালের আড্ডায়। আন্তর্জাতিক অহিংসা দিবস প্রতিবছর 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে পালিত হয়। ভারতবর্ষে এই দিনটি পালিত হয় গান্ধী জয়ন্তী হিসেবে। সারা বিশ্বে জাতিসংঘের অন্তর্গত সকল সদস্য দেশ এই দিনটিকে পালন করে। 2004 সালের জানুয়ারি মাসে প্যারিসে ইরানি নোবেল বিজয়ী শিরিন এবাদি তাঁর একজন হিন্দি শিক্ষকের কাছ থেকে দিবসটির ব্যাপারে একটি প্রস্তাবনা গ্রহণ করেন। ধীরে ধীরে ভারতের জাতীয় কংগ্রেসের কিছু নেতাদের দৃষ্টি আকর্ষণ হতে থাকে বিষয়টির উপরে। 2007 সালে সোনিয়া গান্ধী এবং ডিসমন্ড টিটু জাতিসংঘের সিদ্ধান্তটি পেশ করেন। 15ই জুন 2007 জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্যবৃন্দ আজকের দিনটিকে আন্তর্জাতিক অহিংসা দিবস করার ব্যাপারে ভোট দেন। এরপর সাধারণ পরিষদ তার সদস্যদের কাছে অহিংসার বার্তা দিয়ে 2রা অক্টোবর দিবসটি পালনের ব্যাপারে ঘোষণা দেয়। বিশ্ব থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, অসহিষ্ণুতা ও রক্তপাত বন্ধে বিশ্ববাসীকে সচেতন করার লক্ষ্যে প্রতি বছর এই দিনটি বিশ্ব অহিংসা দিবস হিসেবে পালিত হচ্ছে। হিংসা থেকে দূরে থাকা হচ্ছে এই দিবসের মূল কথা। পৃথিবীর অসহিষ্ণুতা, উত্তেজনা, সহিংসতা বন্ধে ভারতের স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদীয় নেতা মহাত্মা গান্ধী অর্থাৎ মোহনদাস করমচাঁদ গান্ধীর অহিংস আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তাই এই দিনটিকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালন করা হয়।

0: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের তিন মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে চার মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না। রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
1: আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী কলকাতা এবং সন্নিহিত অঞ্চলের আগামী ২৪ ঘন্টার পূর্বাভাস। আংশিক মেঘলা আকাশ থেকে ক্রমশ আরও বেশি মেঘলা হয়ে পড়তে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে। হালকা থেকে মাঝারি ধরনের অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩৩ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ২৬ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেন্টিগ্রেড, স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি সেন্টিগ্রেড কম। সর্বনিম্ন ছিল ২৬.৭ ডিগ্রি সেন্টিগ্রেড, স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%, সর্বোচ্চ ৬৬%, সর্বনিম্ন ১০/২০২৬ অর্থাৎ ১লা অক্টোবর ২০২৬ সকাল ৬:৩০ থেকে ২লা অক্টোবর ২০২৬ ৬:৩০ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ২ মিলিমিটার। মৎস্যজীবীদের জন্য কোন সতর্কবার্তা নেই। ফিরে এলাম আবারও সকালের আড্ডায়। পৃথিবীর সঠিক বয়স কত? না, এটা বলার বক্তব্য নয়। আসলে বয়সের সঙ্গে মস্তিষ্কের কর্মক্ষমতা হ্রাস, পেশি দুর্বল, গতি শ্লথ ইত্যাদি প্রভৃতি করতে থাকে বা পারে। প্রকৃতই বেশ কয়েক কোটি বছরের পুরনো পৃথিবীর ঘূর্ণন গতি আসলে ধীরে ধীরে কমছে। অর্থাৎ কিনা একটি দিনের দৈর্ঘ্য প্রতি শতাব্দীতে প্রায় গড়ে ১.৮ সেকেন্ড পেরে যায়। তার নমুনা, ৬০ কোটি বছর আগে একদিনের দৈর্ঘ্য ছিল মাত্র ২১ ঘন্টা। মস্তিষ্ক ছাড়া আমাদের অস্তিত্ব বিপন্ন। গঠনগতভাবে মস্তিষ্ক অগ্র বা গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, লঘু বা পশ্চাৎ মস্তিষ্কতে বিভক্ত থাকলেও মানুষ অনেক ক্ষেত্রেই কূটকৌশল, ষড়যন্ত্র প্রভৃতি

বধ কাজে তাকে ব্যবহার করে। আইডেন্টিক্যাল টুইনস বা দেখতে একই রকম যমজেরও আঙুলের ছাপ চোখের মনি একই রকম হয় না, কাজেই কেউ যখন বদবুদ্ধির চোরে তার যমজ ভাই বোনের উপর দোষ চাপিয়ে দিয়ে আমি তো ওটা করিনি এমন কথা বলে এড়িয়ে যেতে চায়, তখন খুব সহজেই হাতের ছাপ মিলিয়ে প্রকৃত দোষীকে খুঁজে বার করা সম্ভব। মাতৃজঠরে শিশুর বিকাশকালীন পরিবেশগত অবস্থা, যেমন নাভির দৈর্ঘ্য, গর্ভের অবস্থান, আঙুলের বৃদ্ধির হার আঙুলের ছাপকে প্রভাবিত করে, ফলে মানুষের হাতের আঙুলের ছাপ হয়ে যায় আলাদা। ফিরে আসছি গানের ওপারে।

0: মাদুল ব্যান্ডের কণ্ঠে গানের পর ফিরে এলাম আবার সকালের আড্ডায়। সকালের আড্ডা প্রতিদিন মৈত্রী প্রচার তরঙ্গে সকাল 7:35 থেকে শুরু হয়ে 8:30 পর্যন্ত গান, জনস্বার্থে ঘোষণা, আবহাওয়ার খবর এবং নানান ধরনের মজার খবর সবে মিলিয়ে আপনাদের ভালোবাসায় প্রতিদিন সকালের আড্ডা। এখন জানা অজানা প্রজাপতির উড়ান, আজ শুনবেন দ্বিতীয় পর্ব।
1: জানা অজানা
2: জানা অজানায়।

0: ধারাবাহিকভাবে শুনছেন প্রজাপতির উড়ান, আজ দ্বিতীয় পর্ব। বলছেন অধ্যাপিকা সুপ্রীতি পাল,
1: শিল্প বিপ্লবের আগে পিপার্ট মঠে দেহ ছিল হালকা রঙের। ইংল্যান্ডের লাইকেন ঢাকা পাথর ও গাছের সাথে এমন সুন্দরভাবে মিশে থাকত যে শিকারী পতঙ্গ পাখিদের হাত থেকে সুরক্ষিত থেকে প্রজনন ও বংশবিস্তার করতে পারত। উনিশশো শতকের শিল্প বিপ্লবের সাথে সাথে ইংল্যান্ডে ব্যাপকভাবে কয়লা পোড়ানো শুরু হয়। বায়ুমণ্ডলে দূষণের পরিমাণ ভয়ঙ্কর হয় এবং পাথর ও গাছে লাইকেনগুলি কয়লার সুটে ঢেকে যায়। হালকা রঙের পিপার্ট মঠকে এই কালো দূষিত পটভূমিতে শিকারীরা সহজে নিজেদের খাদ্য করে নেয়। শহরাঞ্চলে উচ্চশিল্প দূষণের জন্য মঠের অভিযোজন ঘটে ও এই মঠের পাখনায় কালো ও বাদামি রঙের গাঢ় মেলানিন প্রকট হয়ে ওঠে। অন্যদিকে গ্রামীণ বা কম দূষণ অঞ্চলে পিপার্ট মঠের প্রজাতিগুলির মধ্যে সাদা, হলুদ ও কমলা রঙের প্রভাব দেখা যায়। এই ঘটনা শিল্প মেলানিজম নামে পরিচিত। উত্তর আমেরিকার গ্রেট লেকস অঞ্চলে যে সুন্দর বার্নার ব্লু প্রজাপতি পাওয়া যেত তা এখন সংখ্যায় এতটাই কমে গেছে যে সংরক্ষণের আওতায় চলে এসেছে। প্রজাপতিরা বাস্তুতন্ত্রের স্বাস্থ্য ভারসাম্য বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। তুমি টুলটুলে বনফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও, ওই পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা। প্রজাপতিরা মূলত পলিনেটর, শুধু মধু খেয়ে পরাগ সংযোগেই সাহায্য করে না, এরা বাস্তুতন্ত্রের চমৎকার সূচক হিসাবে কাজ করে। এই পরাগায়ন প্রক্রিয়া বিভিন্ন ধরনের উদ্ভিদের বৃদ্ধিকে সাহায্য রাখতে সাহায্য করে। পরিবেশগত পরিবর্তনের প্রতি তাদের সূক্ষ্ম সংবেদনশীলতা মূল্যবান তথ্য সংগ্রহ করে বিজ্ঞানীরা প্রাকৃতিক নির্বাচন বিবর্তনের প্রক্রিয়া, পরিবেশের মধ্যে আঞ্চলিক পার্থক্যগুলির জটিল সম্পর্ক জানতে পারেন। ভারতে 1500 বেশি প্রজাতির প্রজাপতি আছে। হিমালয় থেকে পশ্চিমঘাট পর্যন্ত ভারতের বৈচিত্র্যময় জলবায়ু, উদ্ভিদের ও জলাশয় সমাহার, বৃষ্টির তারতম্য প্রজাপতির বিভিন্ন গবেষণার সুযোগ করে দিয়েছে। 1972 সালে ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের সাথে সাথে প্রজাপতির বিভিন্ন প্রজাতিকে সংরক্ষণের আওতায় আনা হয়। আন্তর্জাতিক আইন প্রণয়ন ও উপদেষ্টা মণ্ডলী গঠিত হয়েছে। বিরল ও বিপন্ন প্রজাপতির জন্য বিগ বাটারফ্লাই কাউন্টিং এর মতো নাগরিক বিজ্ঞান মঞ্চগুলি এগিয়ে এসেছে। ভারতের বেঙ্গালুরুতে বান্নেরঘাট জীববৈচিত্র্য পার্ক, গোয়ার সংরক্ষণাগার গড়ে উঠেছে। কলকাতার বনবিদ্যান ইকোপার্কের বাটারফ্লাই গার্ডেন, বেঙ্গালুরুর লালবাগ বোটানিক্যাল গার্ডেন, রাজীব গান্ধী গার্ডেন, পুনে চেন্নাইয়ের বাটারফ্লাই পার্ক, কর্ণাটকের কুক্কুরে সুব্রহ্মণ্য বাটারফ্লাই পার্ক উল্লেখযোগ্য। বিশ্বব্যাপী নেটওয়ার্ক গড়ে উঠেছে প্রজাপতি পর্যবেক্ষণের জন্য। ইউরোপীয় প্রজাপতি স্কিম বা ইবিএমএস এর মতো উদ্যোগগুলি গোটা ইউরোপ জুড়ে প্রজাপতির পর্যবেক্ষণের জন্য গঠিত হয়েছে। দীর্ঘ সময় ধরে মনার্ক জাতীয় প্রজাপতি বহু দেশ জুড়ে মাইগ্রেট করে। এই পরিযায়ী পদগুলি সুরক্ষিত করতে আন্তর্জাতিক উদ্যোগ ও সহযোগিতা খুবই অপরিহার্য। মেক্সিকোর মনার্ক প্রজাপতি বায়োস্ফিয়ার রিজার্ভ একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য সাইট, এটি একটি ক্রস বর্ডার সংরক্ষণ প্রচেষ্টার প্রধান উদাহরণ। এই সমস্ত উদ্দেশ্যগুলি প্রজাপতির প্রজনন, তাদের সুরক্ষা ও পরিবেশগত পরিবর্তনের প্রতি তাদের প্রতিক্রিয়া বুঝতে শিক্ষা দেয়। মোর মন যেতে চায় না পাঠশালাতে, প্রজাপতি তুমি নিয়ে যাও সাথী করে তোমার সাথে, তুমি হাওয়ায় নেচে নেচে যাও আর তোমার মতো মোরে আনন্দ দাও। লেপিডোপটারোলজি, যা হল প্রজাপতি ও মথের অধ্যয়ন, এই বিষয়টি এখন খুব জনপ্রিয়। ডক্টর ফ্রেড উরাকহার্ট একজন বিখ্যাত প্রজাপতি সংরক্ষণবিদ। এই কানাডিয়ান জুওলজিস্ট তার স্ত্রী নোরার সঙ্গে 40 বছরেরও বেশি সময় ধরে মোনার্ক প্রজাপতির উপর গবেষণা করেছেন। মোনার্ক প্রজাপতি কানাডা থেকে মেক্সিকো পর্যন্ত অসাধারণ যাত্রা নিয়ে তাদের গবেষণা খুবই চমৎকার। তিনি প্রজাপতিদের পর্যবেক্ষণ করবার জন্য ট্যাগ করার পদ্ধতি তৈরি করেন, যা কেন্দ্রীয় মেক্সিকোর পর্বতমালায় তাদের শীতকালীন বাসস্থান আবিষ্কারের পথ খুলে দেয়। আরেকজন উল্লেখযোগ্য ব্যক্তি হচ্ছেন ডক্টর লিঙ্কন ফ্রয়ার, ইনি একজন আমেরিকান পতঙ্গবিদ। মোনার্ক প্রজাপতির বসবাস এবং এই সহাবস্থানে মিল্কুইটের উদ্ভিদের পরিবেশগত গুরুত্ব নিয়ে 10 বছর গবেষণা করেছেন। রিচার্ড ফক্স বাটারফ্লাই কনজারভেশন নামক একটি যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটির সাথে কাজ করে প্রজাপতির ভবিষ্যৎ প্রজন্মের উপস্থিত নিশ্চিত করার গবেষণা করে চলেছেন।

0: প্রজাপতির উড়ান দ্বিতীয় পর্ব শুনলেন জানা অজানায়, বললেন অধ্যাপিকা সুপ্রীতি পাল।
1: জানা অজানা শেষ হল, ফিরে আসছি সকালের আড্ডায়। ইউরোপের কিছু প্রজাতির ইল মাছ তাদের বাচ্চা জন্মানো কালীন নদী থেকে আটলান্টিক মহাসাগর পেরিয়ে সারাগাসো সাগরে পৌঁছয়। এক দীর্ঘ পথযাত্রা। এই সময় এদের ঠিক কত পথ পাড়ি দিতে হয় কোনো আন্দাজ করতে পারেন শ্রোতা বন্ধুরা? তবে শুনুন, 1,000 কিলোমিটার নয়, প্রায় 4,800 কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। এতেই শেষ নয়, নির্দিষ্ট নদীতে গিয়ে বাচ্চা জন্ম দিয়ে আবার ওই একই পথে ফিরে আসে নিজের জায়গায়। এত দীর্ঘ পথ যাতায়াত করে বাচ্চা জন্ম দিতে পারলে সেই মাছের শখে ঘোড়া মারা যেতে পারে, এতে আর কী বা আশ্চর্য আছে? বৈদ্যুতিক ইল মাছ সত্যিই একটা ঘোড়া মেরে ফেলার মতো যথেষ্ট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, প্রায় 600 ভোল্ট পর্যন্ত। পৃথিবী বিখ্যাত আমাজনের জঙ্গলে আগে এই মাছের শখে অনেক ঘোড়া মারা গেছে। শুধু চতুষ্পদী নয়, দ্বিপদ অর্থাৎ মানুষের জন্য বিপজ্জনক এই বৈদ্যুতিক ইল মাছ। এই মাছের শখে মানুষেরও সঙ্গে সঙ্গে হার্ট ফেল হয়ে মৃত্যু হয়ে যেতে পারে। ফিরে আসছি কানের উপরে।

মুকুন্দ দাসের কথা ও সুরে সমবেত কণ্ঠে গানের পর শেষ করব আজকের সকালের আড্ডা। এতক্ষণ সঙ্গে ছিলাম মৈত্রীবন্ধু ধীমান চক্রবর্তী। অনুষ্ঠান কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের ইমেল maitribandhu23@gmail.com maitribandhu23@gmail.com, ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বিন্দু বন্ধু বি। শ্রোতা বন্ধুরা আকাশবাণী মৈত্রীর ফেসবুক পেজে মতামত জানাতে ভুলবেন না জানো।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান কলকাতার ডায়েরি। এই অনুষ্ঠানে কলকাতা শহরের নানা দিক, জীবনচর্যার নানা উপাদান আমরা তুলে আনি। আজকে যেটা আনব সেটা হচ্ছে পুকুর। দেখুন, পৃথিবীর বহু সভ্যতাই নদীমাতৃক, কিন্তু সবাই যে নদীর কাছে থাকেন তা তো নয়। সভ্যতা যত এগিয়েছে, পরিণত হয়েছে, নদী থেকে দূরেও বহু মানুষ বসবাস করছেন। নদীর যে জল, যে প্রবহমান জলধারা, সেটার সঙ্গে আমাদের রোজকার দেখা সাক্ষাৎ না হলেও অন্তত স্থির জলের সঙ্গে দেখা হয়, সেটা হয় পুকুরের মাধ্যমে। এই পুকুর আমাদের জন্য অনেক কিছু, শুধুমাত্র দৃষ্টিনন্দন হবে এরকম ব্যাপার নয়। আমাদের যে বাস্তুতন্ত্র, তার জন্য পুকুর খুব বড় একটা ভূমিকা পালন করে। যাই হোক, এইসব কথা আনছি এই কারণেই যে কলকাতায় বহু পুকুর রয়েছে। বলতে চাইছি, বহু পুকুর মজে গিয়েও এখনো বহু পুকুর রয়েছে। এখন এটার একটা নথি যদি পাওয়া যায় তাহলে খুব ভালো হতো না? তো সেই ভালো করার কাজটা করেছেন যিনি, তিনি আমাদের সঙ্গে। তার নাম ডক্টর মোহিত রায়। ডক্টর মোহিত রায় একজন প্রযুক্তিবিদ। তিনি পরিবেশ নিয়ে ভাবনা চিন্তা করেছেন, কাজ করেছেন, ফলে তাকে পরিচয় করিয়ে দেওয়ার সময় পরিবেশ প্রযুক্তিবিদ বললে একদম সঠিক হয়। তিনি সেই অনুমোদনই দিয়েছেন। মোহিত বাবুকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে।
1: নমস্কার।
0: আজকে যখন আপনার সামনে বসেছি এবং প্রশ্ন করব বলে ভাবছি, তখন প্রশ্নগুলো বেশ জট পাকিয়ে যাচ্ছে যে কলকাতায় বেশ কিছু পুকুর দিয়ে ঠিকানা তৈরি হয়। আমরা যখন আকাশবাণী থেকে কাউকে চিঠি পাঠাই, তখন ঠিকানা লেখার সময় দু একটা পুকুরের উল্লেখ থাকে, হয়তো খুব বেশি নয়। অর্থাৎ কলকাতা পুকুরময় না হলেও পুকুরের বেশ একটা উল্লেখযোগ্য অস্তিত্ব আছে। শুরুটা করা যাক এইভাবে যে পুকুরকে আপনি হঠাৎ এতটা গুরুত্ব দিয়ে দেখতে গেলেন কেন? কিভাবে নথিবদ্ধ করা শুরু করলেন?
1: না, অনেক সময় যেমন নিজেকে চিনতে সময় লাগে। আমি যে অঞ্চলে বড় হয়েছি, পথের নামই ছিল ঝিল রোড, খুব একটা ভাবিনি। আশেপাশে আরও অনেক পুকুর ছিল, পুকুরগুলো বুঝে যাচ্ছিল, কিন্তু এই কত শতকের একেবারে শেষ দশকে হঠাৎ সেইগুলোকে বাঁচানোর জন্য স্থানীয় মানুষেরা বেশ কিছু উদ্যোগ নিতে শুরু করলেন। তার সঙ্গে জড়িয়ে গিয়ে আমি প্রথম নিজেকে এবং এই শহরটার নতুন পরিচয় জানতে শুরু করলাম। এক একটা শহরে এক একটা ধরনের নাম হয়, কলকাতারও অনেক ধরনের নাম আছে, কিন্তু এখন আমার মনে হয়েছে যে কলকাতার একটা খুব উপযুক্ত নাম হবে এটা, পুকুর শহর। মানে ধরুন সারা কলকাতাটা আমার মনে হয় বোধহয় সাঁতরে যাওয়া যায়। যেমন ধরুন পাড়ার নামগুলো আমি যদি বলি, মনোহর পুকুর, আহিরি পুকুর, বোস পুকুর, ঠাকুর পুকুর, পদ্ম পুকুর, তাল পুকুর, কেওড়া পুকুর, কাঁটা পুকুর, নোনা পুকুর, হাঁস পুকুর, শ্যাম পুকুর, জোড়া পুকুর, মুরারি পুকুর, আরও অনেকগুলো রয়েছে এরকম। সুতরাং এ একটা পুকুর বয় শহর।
0: মানে আপনি সিটি অফ পন্ডস হিসাবে পরিচয় করাতে চাইছেন?
1: একদম, সিটি অফ পন্ডস। এবং

0: কলকাতার ইতিহাস বলতে গেলে আমি যদি কলকাতার পুকুরগুলোর ইতিহাস বলে যাই তাহলেও কলকাতার ইতিহাস হয়ে যায়। যেমন ধরুন কলকাতাতে প্রায় 800 বছরের পুরনো সেনদিঘি রয়েছে, যার সঙ্গে আমাদের যে সেন রাজত্ব ছিল তারা এখানে দিঘি কাটিয়েছেন, সেখানে ত্রিপুরা সুন্দরী মন্দির রয়েছেন। আপনি যদি ব্রিটিশ আমলে চলে আসেন তাহলে আছে লাল দিঘি আমাদের ব্রিটিশ আমলের আগে। তারপরে আমাদের সব মহাপুরুষদের যদি দেখতে চান কলেজ স্কোয়ার বা হেদুয়া, হেদুয়াতে সেখানে দেখবেন দত্তবাড়ির লোক জল নিয়ে যাচ্ছে, মানে বিবেকানন্দর বাড়ির। এমনকি বিপ্লবীদের দেখতে পাবেন মুরারি পুকুর, মুরারি পুকুরের ঘাটেই এই ক্ষুদির আমরা বসে সব পিস্তল নিয়ে নাড়াচাড়া করেছেন। এমনকি দেখেছি যে কলকাতার দক্ষিণে একটা পুকুর রয়েছে, তার নাম হচ্ছে গলাকাটা পুকুর, সেটার সঙ্গে আবার নকশা লাঙ্গন জড়িত। সুতরাং এই পুকুরের ইতিহাস দিয়ে কলকাতা শহরের ইতিহাসটা বলা যায়। কলকাতা শহরের পথ চলা মানে পুকুরে পুকুরে চলে যাওয়া। তো এটা আমার এই গত দশকের শেষ থেকে যখন এটা নিয়ে একটু জড়িয়ে পড়লাম তখন দেখলাম এটা একটা পুকুরময় শহর। কলকাতা শহরের 68টা রাস্তার নাম ছিল পুকুর দিয়ে, তার মধ্যে অনেকগুলো এখন বিবর্তিত হয়ে গেছে। সুতরাং এই শহরের একটা অন্য জলীয় উপস্থিতি আছে এবং সেটার সঙ্গে মানুষ জড়িয়ে আছে। সব মিলিয়ে কলকাতা হচ্ছে পুকুর শহর। কলকাতা
1: ইটকাট পাথরের শহর বলেই যারা কলকাতাকে চিনি তাদের কাছে এইরকম একটা পরিচয় উপস্থিত করেন যিনি, বোঝাই যাচ্ছে বহুদিন ধরে বহু শ্রম ব্যয় করে তিনি এই পুকুরগুলো নিয়ে কাজ করেছেন। এখন এই যে পুকুরগুলোর নাম আপনি বললেন একবারও না থেমে, এই পুকুরগুলো আলাদা আলাদা করে আপনি নিশ্চয়ই দেখেছেন, তার পরিসর, তার গঠন, দু একটা পুকুর সম্পর্কে একটু বলুন না, আমাদেরও একটু প্রত্যয় জন্মাক যে সত্যি সত্যি মানুষজন পুকুরকে ভালোবেসে টিকিয়ে রেখেছেন।
0: প্রথমে একটা বলি যে কলকাতায় অনেক পুকুর তো অবশ্যই হারিয়ে গেছে। আমার একটা এতে দেখেছি অন্তত আজ থেকে 30 বছর আগেও কলকাতায় 8,000-এর বেশি পুকুর ছিল, এখন সেটা কমে দাঁড়িয়েছে 4,500 মতন। এটাও কিন্তু একটা খুব বড় সংখ্যা। একটা শহর যাকে সবাই জানে একটা খুব জনঘন শহর, চারিদিকে মানুষ আর মানুষ, সেখানে এখনও 4,500 পুকুর আছে, এটাই একটা দারুণ ব্যাপার। পুকুরের আরেকটা ব্যাপার আছে যে পুকুরের সঙ্গে বিভিন্ন জায়গার মানুষের সম্পর্ক, যেমন ধরুন উত্তর কলকাতায় দেখবেন রাস্তার পাশে ওই পাইপ দিয়ে জল বেরোচ্ছে, লোকজন স্নান করছে, জল নিচ্ছে, এবং সেখানে ওই জলের ব্যবহারটা একটা সংগ্রাম, মানে কে কার সঙ্গে ধাক্কা লাগলো, মেয়েরা স্নান করেন তাদের বিভিন্ন অসুবিধা হয়। আপনি দক্ষিণ কলকাতায় একটা পুকুর পাড়ে যান, সেখানে স্নান কিন্তু একটা সামাজিক কাজ, মানে আপনি যদি 3-4 দিন স্নান করতে না আসেন আপনার বাড়িতে লোক পৌঁছে যাবে, কি হলো শ্বশুরবাড়ি গেছেন না কোনো অসুখ হয়েছে। এখানে দুপুরের পরে যখন মেয়েরা স্নান করছেন তখন সেটা একটা আড্ডার জায়গা, আজকালকার ভাষা হয়তো বলবে ব্রেন স্টর্মিং সেশন চলে, তো মানুষের সঙ্গে ভেবে জড়িয়ে আছে। আর এক একটা পুকুর কিন্তু তার এক একটা নিজস্ব চরিত্র আছে। নাম করা পুকুর তো রয়েছে, এমনকি যদি নাম করা পুকুর যেগুলো নয়ও সেগুলোর পাশে গিয়েও দেখবেন যে সেখানে একটা স্থানীয় গল্প আছে। কেউ বলবে এই পুকুরে কিন্তু দুপুরবেলার দিকে যাবেন না, কেউ নাকি একটা ভূত ঘুরে বেড়ায়। কোনো পুকুরের গল্প আছে যে এই পুকুরে এই ঘটেছে। আমাদের এখানে যে খুব নাম করা পুকুর যেগুলোর সঙ্গে খুব সুন্দর ইতিহাস জড়িয়ে আছে কয়েকটা বললাম, যেমন উত্তর কলকাতা একেবারে কাশীপুরের কাছাকাছি রয়েছে রঘু ডাকাতের পুকুর। রঘু ডাকাতের মতো একজন রবীন্দ্রনাথের, তিনি এই পুকুরে স্নান করে পাশে একটা কালীবাড়ি ছিলেন। বা আমাদের বেহালার ওখানে দুটি পুকুর রয়েছে, কমলা বিমলা, এটা ওই অঞ্চলে বারো ভূইয়া প্রতাপাদিত্যর কাকা বসন্ত রায়ের এই জায়গার জমিদারিটা ছিল, তার দুই স্ত্রী ছিলেন কমলা এবং বিমলা, তার দুই স্ত্রীর নামে পুকুর, মানে এগুলো 500 বছরের পুরনো সেগুলো রয়েছে, মানে আমি আবার মনে করে দিই তাজমহলের থেকে পুরনো, কিন্তু মানুষ সেগুলো এখনো ব্যবহার করছে, স্থানীয় লোকেরা নাম জানেন। এর থেকে বড় একটা শহরের প্রেম কাহিনী আর কি হতে,
1: পাশাপাশি পুকুর দুটো
0: কাছাকাছি, একেবারে পাশাপাশি নয় কাছাকাছি, এবং তার পাশে রয়েছে এই বসন্ত রায়দেরই ওখানে কেল্লা ছিল এবং সেখানে রয়েছে রায় দিঘি। আমি মাঝে মাঝে ছোটদের জন্য লিখেছি যে হয়তো মাঝরাত্রে গেলে দেখা যাবে যে সেখানে কোনো ঘোড়ায় করে কেউ হয়তো কেল্লা পাহাড়া দিচ্ছে পুকুরের পাশ দিয়ে, সেখানে হয়তো রানীরা স্নান করতে যাচ্ছে।

0: গ্রেট ট্যাঙ্ক বলতো, তারা এই পুকুরটার অনেক পরিচর্যাও করেছিলেন।
1: আপনি বীরজিতলাও চিনিয়ে দিলেন বলে, না হলে অনেককে জিজ্ঞাসা করলে তারা ফেলফেল করে চেয়ে থাকবেন আমার মনে হয়, যে ওই তালাওটা বা পুকুরটার নাম তারা জানেন না এবং গ্রামের সঙ্গে এভাবে জড়িত, সে গ্রাম সরে গিয়েছিল কিন্তু পুকুর থেকে গেছে, এটা আপনার কাছ থেকেই বোধ হয় অনেকে জানলেন।
0: পুকুরের আরেকটা জিনিস বলি যেটা আমাকে আকর্ষণ করেছে, সাধারণত আমরা পুকুর নিয়ে পরিবেশ ইত্যাদি নিয়েই বলি, কিন্তু কলকাতা শহর আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি তার উপর কিছু কাজকর্ম করেছি, গরিব মানুষের জলের যোগানদার। কলকাতা শহরে প্রতিদিন প্রায় 10 লক্ষ মানুষ এই পুকুরে স্নান করেন, স্নান এবং অন্যান্য কাজকর্ম, তার মানে পুরসভাকে এই জলটা দিতে হচ্ছে না সত্যি, তার জন্য যে এই যে এতগুলো মানুষকে এই পুকুরগুলো মানে তার একটা পরিষেবা দিচ্ছে, তার জন্য পুকুরগুলোকে আমাদের যে পরিষেবা দেবার ততটা কিন্তু আমরা আদৌ
1: দিতে পারছি না।
0: পুরসভার পার্কস অ্যান্ড গার্ডেন্স বলে একটা ডিপার্টমেন্ট আছে, কিন্তু এই 4,500 পুকুরের জন্য একটা আলাদা কিছু নেই। তো সেজন্য এই কলকাতার হৃদয়ের মধ্যে একটা পুকুর রয়েছে, মানুষরা এখনো রয়েছে, দিনে দিনে হয়তো পুকুরের অন্যান্য ব্যবহার কমে যাবে, কিন্তু এগুলো যখন রয়েছে, এগুলোর সঙ্গে আমাদের ইতিহাস জড়িয়ে রয়েছে, আমার তো মনে হয় যে কলকাতার একটা ভ্রমণসূচিতে পুকুর দেখানো একটা খুব বড় কাজ হতে পারে, যেখানে আমরা এক একটা পুকুর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারবো যে কোথায় কোন ইতিহাস এবং বিভিন্ন ঘটনাগুলো জড়িয়ে আছে।
1: শ্রোতা বন্ধুরা, মৈত্রীর অনুষ্ঠান কলকাতার ডায়েরি, সেখানে আমরা কথা বলছি পরিবেশ প্রযুক্তিবিদ ডক্টর মোহিত রায়ের সঙ্গে। ডক্টর রায় পুকুর নিয়ে কাজ করেছেন, এই শহরে যে বহু পুকুর রয়েছে উনি সংখ্যাটা তুলে ধরেছেন 4,500। 4,500 তো একলপ্তে বলে দেওয়া সম্ভব নয়, তার কয়েকটা পুকুর তিনি উল্লেখ করছেন মাঝে মাঝে, আমরা আরও একটু জানার অপেক্ষায় আছি। তিনি এ নিয়ে বেশ কিছু বই লিখেছেন, আমাদের মনে আছে তিনি কলকাতা পুরসভার পক্ষে গ্রন্থ রচনা করেছেন, অন্য বাণিজ্যিক প্রকাশনী সংস্থা থেকে বই বের করেছেন, ছোটদের জন্য লিখেছেন, ফলে তার কাছে জ্ঞানের পূর্ণ ভাণ্ডার, আমরা তার থেকে কিছু নেওয়ার চেষ্টা করছি। এবার এই যে পুকুরগুলোর কথা আপনি বলছিলেন এবং ছোটদের জন্য আপনি লিখেছেন পুকুরগুলো সম্পর্কে, কিছুটা রূপকথা জুড়ে দিয়েছেন তাদের সঙ্গে বা চালু যে লোকগাথা আছে সেগুলোকে জুড়ে দিয়েছেন, তো ছোটরা কেমনভাবে নেয়, কি মনে হয়েছে আপনার দেখে?
0: একটা দিক দিয়ে বলতে পারি পুকুরের রূপকথা বলে যে বইটি সেটি বছর দুয়েকের মধ্যেই দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে। আমি দেখেছি যে ছোটদের কাছে যখন এই গল্পগুলো বলেছি তারা কিন্তু যথেষ্ট উৎসাহিত হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা যেটা আমি তাদের বলি যে তোমার বাড়ির সামনের পুকুরেরও একটা গল্প আছে, তোমাকেই সেই গল্পটা কিন্তু জানতে হবে, এবং সেটা বাড়ির পাড়ার লোক, বাড়ির লোক পুকুরের সঙ্গে কথা বললে সেগুলো জানতে পারবে। আমাদের এই গত 1.5 দশকে এটা আমি দেখেছি যে বিভিন্ন জায়গার যে সমস্ত স্থানীয় সংগঠন আছে তারা কিন্তু অনেক জায়গায় এই পুকুরকে নিয়ে খুব ভালো ভালো কাজ করেছে, তারা সেখানে স্থানীয় ছেলেমেয়েদের নিয়ে এসছে, এবং একটি পুকুর তো লাইট অ্যান্ড সাউন্ড শো করেছে, অর্থাৎ তাদের এরকম শো ছিল যে কতগুলো পাখি কলকাতার উপর দিয়ে উড়ে যাচ্ছে, তারা জল চায়, তারা এই পুকুরটাকে দেখে নামলো, তারা সেখানে এসে থাকলো। সুতরাং স্থানীয় এবং আমি আরও একটি পুকুরের সঙ্গে যেখানে জড়িত রয়েছি সেখানে স্থানীয় ছেলেমেয়েরা, কম বয়সী ছেলেমেয়েরাই পুকুরের গায়ে দেওয়ালে ছবি এঁকেছে পুকুরের সহজপাঠ থেকে, অর্থাৎ এই শহরের পুকুরের সঙ্গে কিন্তু কম বয়সের ছেলেমেয়েরা জড়িত হতে পারলে আমি দেখেছি তারা খুশি হয়েছে, তারা সেই পুকুরকে ভালোবাসতে শুরু করেছে, বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রকমের পুকুরটাকে সংস্কার বা তাতেও কিন্তু ভূমিকা নিচ্ছে।
1: আপনি শুরু করেছিলেন ঝিল রোডের কথা দিয়ে, যে তো দক্ষিণ কলকাতার কথা, এই দক্ষিণ কলকাতাতেই আরও দক্ষিণে চলে গেলে, যাদবপুর থেকে আরও এগিয়ে গেলে, বাঘাযতি নদীকে চলে গেলে একটি পুকুর পাওয়া যায়, যে পুকুরটিকে ঘিরে স্থানীয় মানুষ প্রচুর আন্দোলন করেছেন, এবং আমি নিজে গিয়ে দেখেছি যে সেখানে এখন আর জঞ্জাল পড়ে না, বাজারের যেসব আবর্জনা সেই আবর্জনা মুক্ত রাখা গেছে, পুকুরটা জল টলটল করছে, খুব সুন্দর দেখতে, চারপাশে
0: কাজী পুকুরের কথা বলছে,
1: কাজী পুকুর বনসৃজন করা হয়েছে, এবং সামগ্রিক একটা আন্দোলন, একটা জনসমষ্টির অংশগ্রহণ সেখানে দেখা গেছে। এইগুলো গ্রন্থিত কিছু

0: পরিমাণে হয়েছে, আপনি বেশ কিছু হয়তো করেছেন, তো এই যে পুকুরকে বাঁচানোর যে আন্দোলন, এইটাও কি আপনার চোখে পড়েছে যথেষ্ট পরিমাণে?
1: আমার পেশাগত বিষয় পরিবেশ, পরিবেশ প্রযুক্তিবিদ, এবং তার জন্য আমার একটা সুবিধাও হয়েছিল এই জলাশয়গুলোকে বাঁচানোর ব্যাপারে। ফলে আমি এই কাজী পুকুরের আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলাম বিভিন্ন, এবং আমি যেটা আগে একটু উল্লেখ করলাম যে স্থানীয় সংগঠনগুলোর অনেক জায়গায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ তারা তাদের সামনে এটা দেখেন যে পুকুরটার কি অবস্থা হচ্ছে, কিরকম ভালো ছিল, কিরকম হয়েছে। কিন্তু বেশিরভাগ জায়গায় যেটা হয় যে আমাদের এই পুকুরগুলোকে আরো ভালো করতে যে বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত সাহায্য দরকার, সেটার একান্ত অভাব। আমাদের এই শহরে এতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, তারা কিন্তু এইসবগুলোকে নিয়ে কোনো সিরিয়াস কাজ করে না। যেমন একটি উদাহরণ আমি দিচ্ছি যে আমরা যে কাজটা করতে পেরেছি সেটা হচ্ছে যে এক পুকুরের চারপাশ বাঁধিয়ে দেওয়া হতো, কাজী পুকুরকে লক্ষ্য করবেন তারা বাঁধায়নি, তার ফলে পুকুরের যেটা ইকোলজিক্যাল প্রতিবেশ, কারণ পুকুরের সবচেয়ে প্রাণবন্ত জায়গা হচ্ছে জল আর মাটির যে যোগাযোগের জায়গাটা, সেটা হচ্ছে পুকুরের সবচেয়ে প্রাণবন্ত জায়গা। পুকুর মানে যদি শুধু জল হয় সেটা কিন্তু একটা চৌবাচ্চা হয়ে গেল। এখানে পুকুরের পাশে ঘাস থাকবে, মাটি থাকবে, ফড়িং থাকবে, সাপ আসবে, শামুক থাকবে, এই সব মিলিয়ে একটা প্রাণী জগৎ পুকুরের সঙ্গে,
0: গোটা বাস্তুতন্ত্র।
1: এবং আরো একটা ব্যাপার বলা দরকার, আমাদের এই পুকুরগুলোর প্রায় 80% পুকুরের পাশেই কিছু না কিছু গাছপালা আছে, তার ফলে কলকাতার যে বাস্তুতন্ত্র সেটার একটা বড় অংশ কিন্তু এই পুকুর এবং পুকুরের পাশের গাছপালা, এটা কলকাতার বাস্তুতন্ত্রের একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটাকে আমরা যেটাকে বলি ইংরেজি কথাই বলতে হচ্ছে মাইক্রো ক্লাইমেট, অর্থাৎ এক একটা পাড়ার স্থানীয় যে আবহাওয়া সেটা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ করে যদি অনেকটা জলাশয় থাকে। এবং যেটা বলছিলাম যে সাধারণ আমাদের এই যে সমস্ত ক্লাব বা ইত্যাদি, কারণ আমি দেখেছি কলকাতাতে সেই অর্থে ওই অনেক জায়গায় থাকে বড় বড় এনজিও ইত্যাদি, সেসব নয়, আমাদের এখানে স্থানীয় যে ক্লাব সংগঠনগুলো তারাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ অগ্রণী ভূমিকা নিয়েছে এগুলোকে। এবং এর সঙ্গে আরও একটা ব্যাপার যে পুকুরকে ভালো রাখতে গেলে পয়সা লাগে, অর্থাৎ তার সংস্কারের জন্য, যেহেতু এখানে সরকারি সেরকম কোনো বরাদ্দের ব্যবস্থাই নেই, ফলে তাদের কিছু মাছ চাষ করতে হয়, এবং এই মাছ চাষ করা, পুকুর ভালো রাখা, জল ভালো রাখা, এটা একটা বিরাট বিজ্ঞানের ব্যাপার। আমি ওই যে বললাম যে এইসবের প্রযুক্তিগত সাহায্য আমাদের একাডেমিক ইনস্টিটিউশনগুলো করে না, কিন্তু তা সত্ত্বেও এই সমস্ত সংগঠনগুলো নিজেদের মতো করে এই পুকুর থেকেই কিছু অর্থ সংগ্রহ করে তারা কিন্তু এগুলোকে ভালো রাখছেন। সেজন্য কলকাতায় যে এই 4,500 পুকুর আজও রয়েছে, এটা আমাদের একটা বিরাট গর্ব।
0: বেশ, একজন প্রযুক্তিবিদের সঙ্গে যখন কথা বলছি একটা প্রশ্ন করা হয়তো খুব বোকা বোকা হবে না, যদিও প্রশ্নটা অতি সরল এবং বহুবার আলোচিত হয়, সেটা হচ্ছে একটা পুকুর বুঝিয়ে দিলে এলাকার কতটা ক্ষতি হয়, আপনি কিভাবে বলবেন, একজন প্রযুক্তিবিদ কিভাবে ব্যাখ্যা করবেন?
1: একটা পুকুর বুঝিয়ে দিলে যে ক্ষতিটা হবে সেটা কিন্তু পুকুরের অবস্থানগত অনেকগুলো কিছুর উপর নির্ভর করে। যেমন ধরা যাক, অনেক জায়গার মাটির অবস্থান অনুযায়ী পুকুরটা হয়তো ভূগর্ভস্থ জলের যোগান দেয়, এটা সব পুকুর কিন্তু দেয় না, কিন্তু যেখানে এটা দেয় সেখানে এই পুকুরটার গুরুত্ব খুব বেশি জলের যোগানের দিক থেকে।
0: উদাহরণ যদি দেন,
1: যেমন আমাদের এখানে নিউ আলিপুর অঞ্চলের কলকাতার যেখান থেকে আদিগঙ্গা বা এদিকেটা গেছে, তার পাশের বেশ কিছু অঞ্চলের কিন্তু ওই ভূগর্ভস্থ জল যে সেখানকার যে পুকুরগুলো সেখান থেকে যায়। আবার অন্যান্য জায়গায় কলকাতার বেশিরভাগ অঞ্চলে কিন্তু সেটা হয় না, আমাদের এখানে যে এঁটেল মাটি রয়েছে তাতে জলটা আটকে থাকে। দ্বিতীয়ত যে ক্ষতিটার সবচেয়ে বড় ব্যাপার হয় সেটা হচ্ছে যে এতটা জলাশয়ের থাকা মানে ওই যেটা বললাম মাইক্রোক্লাইমেট, সাধারণ সেই অঞ্চলের যে সাধারণভাবে যে তাপ উদ্গীরণ হয়, কারণ আমাদের এখানে এত বাড়ি হয়ে যাচ্ছে এগুলোর যে যেটাকে আমরা বলি হিট এনক্লেভ, বাড়ি গা থেকে যে এ বেরোয়
0: হিট আইল্যান্ড,
1: আবার বলেছি পুকুর মানেই তার সঙ্গে গাছ, এই সব মিলিয়ে কিন্তু স্থানীয় পরিবেশটাকে খুব ভালো রাখে। তবে বলতে হচ্ছে যে এই পুকুরটা যদি খারাপ হতে থাকে তাহলে সেটা আবার পরিবেশ খারাপ করে, এটা একটা মশার এ হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়, এবং মানুষ তখন নোংরা জিনিস দেখলেই মানুষ সেখানে আরো নোংরা ফেলে। সেজন্য পুকুরটাকে ভালো রাখতে পারলে এটা কিন্তু মানে একটা যে কোনো একটা অঞ্চলের একটা খুব বড় পাওনা। এবং সেই অঞ্চলের

0: একেবারে অর্থনৈতিক দিক থেকে আমাদের শহরাঞ্চলে সেখানকার বাড়িঘরের দামও বেড়ে যায়, বাড়ি ভাড়াও বেড়ে যায়। কাছাকাছি সুন্দর পুকুর আছে, পাশে একটা পুকুর আছে, আপনি সকালে হাঁটতে যেতে পারেন সেখানে চারপাশে, সেটাও কিন্তু একটা খুব পাড়ার গুরুত্ব বাড়িয়ে দেয়।
1: এখন একটা তুলনা, আমি জানি না সে তুলনাটা করা উচিত কিনা, ধরুন পূর্ব কলকাতায় একটা বৃহৎ জলাভূমি ছিল, এখন তো নেই, আরও অন্যান্য অঞ্চলে ছিল, সেই জলাভূমিগুলো বুঝে গেছে অন্যান্য কাজে ব্যবহৃত হচ্ছে, নির্মাণের কাজে, হয়তো সভ্যতার প্রয়োজন সেই কারণেই ব্যবহৃত হচ্ছে, এখন তার জায়গায় পুকুর, সেটা কি খুব বড় ভূমিকা নিতে পারে বলে মনে হয়
0: না? আসলে কি, পুকুর এবং জলাভূমির মধ্যে একটা বড় পার্থক্য আছে, সেটা হচ্ছে যে আমাদের এই পুকুরগুলো মূলত মানুষেরই তৈরি, মানুষের কাটা, বিভিন্ন কারণে একসময় জলের যোগান দরকার হতো বাড়ি করবার জন্য। জলাভূমিটা সাধারণত প্রকৃতিগত, কোনোভাবে সেখানে একটা ডিপ্রেশন আছে, কোনো আমাদের পূর্ব কলকাতার যেমন এটা একটা বিদ্যাধরীর ওভারফ্লো ল্যান্ড, সেখানে এসে জলগুলো জমা হতো আর কি, তারপর তার অনেক কিছু পরিবর্তন হয়েছে, এখনও পূর্ব কলকাতার জলাভূমি অনেকটা রয়েছে। সুতরাং এই দুটোর ভূমিকা একেবারেই আলাদা, মানে পূর্ব কলকাতার জলাভূমিতে কিন্তু লোকজন স্নান করেন না, সেটা মূলত মাছ ধরবার জন্যই ব্যবহৃত হয়, এবং আমরা এখন অন্য কাজেও ব্যবহার করছি, কিছু আমাদের বর্জ্য জল সেখানে ছেড়ে দিচ্ছি। আর আমাদের এই যে শহরের পুকুরগুলো বললাম, এগুলো কিন্তু একেবারে গৃহস্থ পুকুর, অর্থাৎ মানুষ রোজ সেখানে যাচ্ছেন, বিভিন্নভাবে ব্যবহার করছেন, মানে আমাদের পরিবারেরই একটা অংশের মতন। সুতরাং দুটোর মধ্যে এই জলাভূমি এবং এই জলাশয়, এগুলোর মধ্যে একটা বড় পার্থক্য রয়ে গেছে।
1: এইটা খুব বড় দিক, মানে আপনার যে দৃষ্টিভঙ্গিতে যেটা ধরা পড়েছে খুব সুন্দরভাবে তুলে ধরলেন, যে প্রয়োজন অবশ্যই আছে কিন্তু তার ভূমিকাটা আলাদা। শেষের দিকে একটা যাকে বলে শিশুর মতো প্রশ্ন, যে যদি তুলনা করা হয় কলকাতার কোন অংশে পুকুর বেশি আছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন দিকে বেশি আছে?
0: হ্যাঁ, এটা স্বাভাবিক যে কলকাতার যেটা মধ্য অঞ্চল, যেখানে একসময় অনেক পুকুর ছিল, এমনকি একসময় নোটিশ দিয়েছিল ব্রিটিশ সরকার যে আর পুকুর কাটা যাবে না, হ্যাঁ, সেখানে যেহেতু নগরায়ণের সঙ্গে সঙ্গে আমরা বলি কলকাতার খুব পরিচিত জায়গা মনোহর পুকুর, শ্যাম পুকুর, সেখানে তো কোনো পুকুর নেই, আর শ্যাম পুকুরের পুকুরটাও নেই, মনোহর পুকুরের পুকুরটাও নেই, আমাদের যেখানে হাজরা পার্ক হাজরা পুকুর ছিল সেই পুকুরগুলো কিন্তু নেই, জায়গাগুলোর নাম রয়ে গেছে। আমরা সে যে বললাম যে একটা অস্তিত্বের টান আছে, মনোহর পুকুরের পুকুরটা নেই কিন্তু মনোহর পুকুর নামটা রয়ে গেছে এবং আমরা সেটাকে ছাড়িনি। সুতরাং মধ্য কলকাতায় এখন পুকুর বলতে যেগুলো রয়েছে সেগুলো ঠিক পুকুর নয়, যেমন হেদুয়া, আমাদের গোলদিঘি যেটাকে কলেজ স্কোয়ার, এই দুটো প্রধান রয়েছে। মূলত পুকুর প্রচুর রয়েছে দক্ষিণ কলকাতায়, এটাই মূলত, আর একেবারে উত্তর দিকে, অর্থাৎ আমরা শ্যামবাজার পেরিয়ে আরেকটু যখন দমদমের কাছাকাছি, আমি কলকাতা বলতে মোটামুটি কলকাতা পুরসভা অঞ্চল বলছি, কাশীপুর, এই অঞ্চলে এখনও অনেক পুকুর রয়েছে। দক্ষিণ কলকাতায় দক্ষিণ পূর্ব দিকে এবং পশ্চিম দিকেও রয়েছে অনেক পুকুর রয়েছে, এবং সেই পুকুরগুলো নিয়মিত ব্যবহার হয়, মাছের এর জন্য ব্যবহার হয়। তবে একটাই ব্যাপার যে আমিও দীর্ঘদিন জানতাম না, যদি কাউকে জিজ্ঞেস করা হয়, আমি দেখেছি যে মধ্য কলকাতার কোনো একটি কাউকে জিজ্ঞেস করলে সে গুনে টুনে দেখবে যে তিন চারটের বেশি সে দেখতে পাচ্ছে না, কিন্তু মনে করে যে যখন জিজ্ঞেস করেছে নিশ্চয়ই একটু গুরুত্ব হবে, সে একটু বাড়িয়ে 10-15টা বলে। উত্তর কলকাতার দিকের লোক সেটাকে 20-25-50 নিয়ে যায়, দক্ষিণ কলকাতার লোকজন বেশ আশেপাশে দেখে ওটাকে 100-150 বলে, কিন্তু হাজারে কারোর মাথাই আসে না। তো এইটা আমাদের দরকার, যে আমাদের এই শহরটা পুকুরের শহর, যাকে নিয়ে গর্ব করতে পারি, এমনকি আমার ধারণা আমাদের যে বিভিন্ন কোম্পানি তারা বিজ্ঞাপন করতে পারে যে আসুন আমাদের পুকুরের শহর, নিজেদের ছায়া দেখুন, কত 500 বছরের ছায়া দেখতে পাবেন এই পুকুরগুলোতে
1: না। কিন্তু 8,000 পুকুরের জায়গায় এখন 4,500 পুকুর, অর্ধেকের সামান্য বেশি, সেই জায়গা থেকে তো পুরনো জায়গায় ফিরে যাওয়া বোধ হয় সম্ভব নয়।
0: সেটা সম্ভব নয়, এবং এটা ঘটনা যে এটা শুধু আমাদের অঞ্চল নয়, যে আপনি বড় বড় যে শহর ইউরোপ আমেরিকারও, সেখানেও এই জলাটলা বুঝিয়েই শহর হয়, মানুষ আসে নিজেদের প্রয়োজনে, একটা সময় সে থমকে দাঁড়ায় যেরকমভাবে, ঠিক আমার কলকাতার ক্ষেত্রে মনে হয়েছে যে আমাদের এই থমকে দাঁড়ানোটা শুরু হয়েছে।

0: এবং সেখানে আমরা এখনো 4,500 পুকুর রেখেছি, এটাকেই আঁকড়ে ধরে এবং গর্ব করে বলে দিয়ে এটাকে আরো ভালো করে রাখতে হবে। এর যে সমস্ত আমি পুকুরগুলোর কথা বললাম, অন্তত তাদের সামনে যদি একটা সাইনবোর্ড থাকে, তার ইতিহাসটা লেখা থাকে, লোকে লোক যেতে যেতে জানতে পারবে যে আমি এই পুকুরটার পাশ দিয়ে যাচ্ছি, যেরকমভাবে প্লেগ থাকে আর কি, সেরকমভাবে সে নিজের এই অঞ্চলটাকে নিয়ে গর্ববোধ করতে পারবে। যেমন আমি আপনি বীরজিতালয়ের কথা বলছিলাম, যে কত প্রাচীন সেই একটা পুকুর আমাদের শহরের মাঝখানেই রয়েছে, আমরা তো সেখানে গিয়ে একটা অনুভব করতে পারি যে এই শহর পত্তনের আগেও এই পুকুরটা ছিল, তারপর শহর পাল্টে গেছে।
1: আচ্ছা, আরেকটা প্রশ্ন, এই সব পুকুরের যে জল সেখানে স্নান করছে মানুষ, তাহলে সে তো আর পেয় জল থাকছে না, সেই জল সরাসরি পান করার সুযোগ নেই, এই জলগুলো মানে বিভিন্ন পুকুরের যে জল, সেই জলের কি এমনি বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা হয়েছে কখনো?
0: হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষা বেশ কিছু হয়েছে, আমিও নিজে অনেক কিছু করেছি। না, আমাদের এখানে খাবার জন্য পুকুরের জল ব্যবহার অনেক দিনই বন্ধ হয়ে গিয়েছে, কারণ আগেও যখন গ্রামের দিকে যে সমস্ত পুকুর পানীয় জলের জন্য ব্যবহার হতো, সাধারণত সেগুলোকে একটু আলাদা করে রাখা হতো, কিন্তু আমাদের এই পুকুরগুলোর যে জল, সেই জলগুলো অনেক জায়গাতেই দূষিত এবং যে ব্যাকটেরিওলজিক্যাল যে সমস্ত সমস্যা আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে এই, আমি নিজে যে বিষয়টা নিয়ে কাজ করেছি, যে আমরা এই পুকুরের জলের কি মান হবে সেই বলতে গিয়ে আমরা একেবারে সাহেবী টেক্সট বইয়ে কতগুলো জলের মান দেওয়া আছে সেগুলোকে দেখতে যাই এবং তার সঙ্গে এগুলো কোনো মেলে না। আমাদের কিন্তু পুকুরের জলের মানটা আমাদের নিজেদের ঠিক করতে হবে, এটা সুইমিং পুলের জলের মান বা এইরকম হবে না। যে পুকুরে মাছ চাষ হচ্ছে সে মানুষ স্নানও করছে, এটা কোনো টেক্সট বুকের ওয়াটার কোয়ালিটি স্ট্যান্ডার্ডে পাবেন না। আমরা কিন্তু সেটা চেষ্টা করেছি যে হ্যাঁ, মাছ চাষ করতে হবে, কারণ মাছ চাষের পয়সা দিয়েই পুকুরটা চলবে। যে মানুষ স্নান করছে তার বাড়িতে জল যায় না, সে এখানে স্নান করবে, দুটোই হবে, তাহলে ওয়াটার কোয়ালিটি কী করে থাকতে হবে। আমরা কিছুটা চেষ্টা করেছি এবং বিভিন্ন জায়গায় দেখেছি যে সাধারণভাবে এই ক্লাব টাবগুলো যে সমস্ত ব্যবস্থা নেয় পরিষ্কার রাখার জন্য, তাতে এটা অনেকটাই কাজ করে, তাদের জলের মান ভালো থাকে। যেমন ধরা যাক, এই পুকুরগুলোতে বিসর্জন হয়, সেই বিসর্জনের জন্য কিন্তু আমরা চেষ্টা করেছি, বিভিন্ন কতগুলো প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তাতেও কিন্তু জলের মান ভালো রয়েছে। কিন্তু আবার বলছি যে এটাকে মানে একটা স্ট্যান্ডার্ডাইজ করার জন্য, এটা এখনও দুঃখের যে আমার শহরেই এতগুলো প্রযুক্তিগত বিশ্ববিদ্যালয় কলেজ রয়েছে, তারা মিলে একটা কোনো স্ট্যান্ডার্ড করা, একটা কিছু এগুলো তৈরি করা দরকার, কারণ এটা তো পুকুরের শহর।
1: পুকুরের শহর বা শহরে পুকুরের কথা, এই নিয়ে আলোচনা আমরা করলাম ডক্টর মোহিত রায়ের সঙ্গে। অনেকগুলো কথা উঠে এলো, হয়তো কিছুটা তাৎক্ষণিকভাবে আলোচনাটা হলো, এমন অনুষ্ঠানে খুব বিস্তারে বা সম্পূর্ণভাবে আলোচনা করা সম্ভব নয়, কিন্তু আমরা মনে করি এরকম কিছু কথা যদি তুলে ধরা যায়, যদি মানুষকে একটু ভাবানো যায় যে একটি গাছ একটি প্রাণের পাশাপাশি একটি পুকুর মানে অনেকগুলো প্রাণ, অনেক কিছু, একটা বাস্তুতন্ত্র গোটা, সেরকমভাবে যদি একটু বলা যায় কখনো, এবং যেভাবে ডক্টর মোহিত রায় বলছিলেন যে বিশ্ববিদ্যালয়গুলো যদি একটু এগিয়ে আসে আরেকটু ভাবে এই প্রকৃতির আবশ্যিক উপাদান নিয়ে, তাহলে বোধহয় ছবিটা অনেক পাল্টে যায়, পরিবেশের চিত্রটা অনেক স্বাস্থ্যকর দেখায়। হবে কি হবে না সেটা তো পরের কথা, কিন্তু আমরা চেষ্টা করলাম সেটা নিয়ে চর্চা করতে। আমাদের পথপ্রদর্শক আজকে ছিলেন ডক্টর মোহিত রায়, তাকে ধন্যবাদ জানাই। শেষ করছি কলকাতার ডায়েরি, কথা হবে এমনই আরেক অনুষ্ঠানে। নমস্কার।
0: নমস্কার।

এতক্ষণ শুনলেন কলকাতার ডায়েরি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কেলো হচ্ছে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন সেতার পরিবেশন, শিল্পী কাজল চট্টোপাধ্যায়, রাগ জৌনপুরী, এবং শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন মলয় বসু।

শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনলেন সেতার পরিবেশন, শিল্পী কাজল চট্টোপাধ্যায়, রাগ জৌনপুরী, এবং শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন মলয় বসু। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আমার এবার ওপার দুই বাংলার শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মনের মতো গানই অনুষ্ঠান। সঙ্গে রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু রমা। কখনো একলা ঘরে বা খোলা জানলার পাশে দাঁড়িয়ে

সঙ্গে কিছুটা সময় কাটাতে কাটাতে এই প্রশ্নগুলো কখনো মাথায় এসেছে আমাদের, যে আমরা আসলে কে, কেনই বা আমাদের এই ছোট্ট ধরনীতে আগমন? আমরা কি কেবল নিজের মতো করে বেঁচে থাকার জন্য বা নিজের সুখ স্বাচ্ছন্দ্য আর ভালো থাকার জন্যই জন্ম নিয়েছি, নাকি এর চেয়েও গভীর কোনো অর্থ লুকিয়ে আছে এই মানব জীবনের পাতায়? প্রতিদিন ভোরে যখন কোনো শহর বা গ্রাম ঘুম ভেঙে চোখ খোলে, তখন কেউ ছুটে চলেছে নিজের স্বপ্নের পিছনে, কেউ বা ব্যস্ত জীবনের হিসাব মেলাতে। আর এই যান্ত্রিক দৌড়ঝাঁপের ভিড়েই এমন কিছু মানুষ থেকে যান যাদের থামার মন্ত্রটা একেবারে আলাদা, যারা নিজের জন্য বাঁচাকে একমাত্র জীবনের সব কিছু বলে মনে করেন না, যারা বিশ্বাস করেন অন্যের মুখে একটুখানি হাসি ফোটানোর জন্য বিপদের দিনে কারো পাশে দাঁড়ানো, কারো কাঁধে হাত রাখা, এর চেয়ে বড় আনন্দ পৃথিবীতে আর নেই। আর আজ মনের মতো গানই অনুষ্ঠানে বেশ কিছু বাংলা সিনেমার কথা থাকবে, বেশ কিছু বাংলা সিনেমার দৃশ্যের অবতারণার কথা থাকবে, এবং থাকবে গান যার মূল সুর নিহিত আছে মানব সেবার মন্ত্রে। সঙ্গে থাকবো এই এক ঘন্টা আপনাদের মৈত্রী বন্ধু রমা ঘোষ। প্রথমেই বন্ধুদের শোনাব সৌরভ চক্রবর্তীর কণ্ঠে এই দ্বিজেন্দ্র গীতিটি।

সিংহাসন জয় করেছেন ঠিকই, কিন্তু মানব সেবার মধ্য দিয়ে মানুষের মন জয় করেছেন মাত্র হাতে গোনা কয়েকজন। আজ ক্যালেন্ডারের পাতা যে মানুষটির কথা আমাদের মনে করিয়ে দিচ্ছে, তার জন্মদিনে কোনো তলোয়ারের আওয়াজ ছিল না, ছিল কেবল একটি সরল খাদি সুতোর চরকা, চোখে একজোড়া গোল ফ্রেমের চশমা, আর হাতে একটি অতি সাধারণ বাঁশের লাঠি। আজ 2 অক্টোবর, অক্টোবর মাসের 2 তারিখ, জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। তিনি আসলে কোনো রাজপ্রাসাদের রাজা ছিলেন না, তিনি ছিলেন এমন এক মানুষ যিনি নিজের সমস্ত অস্তিত্বকে দেশের কোটি কোটি মানুষের সুখে দুঃখে ভাগ করে দিয়েছিলেন। মানুষের বড় কাছের ছিলেন তিনি, মানুষের মনি কোঠার রাজা ছিলেন তিনি। গান্ধীজির জীবন মানে কোনো দূরদূরান্তের রাজনৈতিক ভাষণ নয়, গান্ধীজি মানে এক জীবন্ত হাঁটা চলা করা মানবপ্রেম। দাঙ্গা বিধ্বস্ত অন্ধকার রাস্তায় বুভুক্ষু মানুষের দ্বারে প্রদীপ জ্বালানো হোক, কিংবা হরিজন বস্তির আবর্জনা নিজের হাতে পরিষ্কার করা, তিনি প্রমাণ করে গেছেন মানুষের সেবা করাই জীবনের সবচেয়ে বড় ধর্ম। আর গান্ধীজির কথা এলেই ভারতের স্বাধীনতা আন্দোলনের কথা আসবে, এটাই খুব স্বাভাবিক। ভারতের স্বাধীনতার লড়াই, স্বাধীনতা আন্দোলন, তার আসল নকশা তৈরি হয়েছিল কোনো মার্বেল পাথরের চকচকে মেঝেতে নয়, সবরমতী নদীর তীরের কোনো এক সাদামাটা মাটির কুঠিরে, কিংবা সেবাগ্রামের বনের মধ্যে খড়ের চালের নিচে। প্রথমে দক্ষিণ আফ্রিকার ফিনিক্স ফার্ম ও টলস্টয় ফার্ম, এবং পরবর্তীতে ভারতের মাটিতে গড়ে ওঠা গান্ধীজির সবরমতী আশ্রম কিংবা সেবাগ্রাম আশ্রম, এই জায়গাগুলো থাকার জায়গা ছিল তো বটেই, কিন্তু আসলে ছিল মানবপ্রেম, সমতা ও আত্মশুদ্ধির এক একটি মন্দির, যেখানে কোনো আলাদা করে বিলাসিতা নেই, ছিল নিজের হাতে সুতো কাটা, প্রার্থনা সভার শান্ত সুর আর সমাজের অবহেলিত মানুষের পাশে এসে দাঁড়ানোর দীক্ষা। তার প্রতিটি পদক্ষেপে, গান্ধীজির প্রতিটি পদক্ষেপে তিনি প্রমাণ করে গেছেন যে মানুষের সেবার থেকে বড় আর কোনো কিছু হয় না, এর থেকে বড় আনন্দ বোধহয় আর কোনো কিছুতে পাওয়া যায় না। তাই তিনি শুধু আমাদের কাছে একজন রাজনৈতিক নেতা নন, কোটি কোটি মানুষের হৃদয়ের মণিকোঠায় চিরকালের জাতির জনক।

শুনলাম পৃথ্বীজিৎ ঘোষাল এবং দেবাদৃত চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই রবীন্দ্রসঙ্গীতটি। শুনছেন মনের মতো গান এই অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানে আজ বেশ কিছু গান, সিনেমা এবং সিনেমার দৃশ্যের অবতারণার কথা থাকবে, যেখানে যার মূল সুর নিহিত আছে মানব সেবার মন্ত্রে। চলচ্চিত্রের সোনালী পাতার দিকে তাকালে এমন কিছু চিরন্তন সৃষ্টির দেখা মেলে যা শুধু আমাদের বিনোদন তো দেয়, তার পাশাপাশি আমাদের অন্তরের গভীরে ভীষণভাবে গভীর প্রভাব ফেলে। ১৯৭৭ সাল মুক্তি পেল শক্তি সামন্ত পরিচালিত এক অমর সৃষ্টি। উত্তম কুমার, শর্মিলা ঠাকুর, উৎপল দত্ত, অশোক কুমার এবং অন্যান্য শিল্পীদের অভিনয়ে কালজয়ী সিনেমা আনন্দ আশ্রম। উত্তম কুমার এই সিনেমায় ডাক্তার অমরেশ রায়চৌধুরীর ভূমিকায়। পিতাপুত্রের এক আদর্শগত দ্বন্দ্বের মাঝেই তৈরি এই ছবির মূল প্লট। একদিকে বিশাল জমিদার বাড়ির বিত্ত বৈভব আর কঠোর অহংকার, যেখানে অশোক কুমার মানে ডাক্তার অমরেশ চৌধুরীর বাবা মনে করতেন মানুষের জন্মই হয়েছে শাসন করার জন্য, আর অন্যদিকে ঠিক তার উল্টো মেরুতে দাঁড়িয়ে রয়েছেন ডাক্তারবাবু স্বয়ং, অর্থাৎ আমাদের মহানায়ক উত্তম কুমার। এই সিনেমায় ডাক্তারবাবুর যিনি মানে যার রক্তে জমিদারের নেশা নয়, রয়েছে মানুষের সেবা করার এক দুর্দমনীয় জেদ। পারিবারিক রক্তচক্ষু, বাবার আভিজাত্য আর সব আরাম আয়েশকে এক লহমায় পিছনে ফেলে তিনি চলে যান এক গ্রামে। তাঁর ছায়াসঙ্গী হন আশা, অর্থাৎ আমাদের চির চেনা শর্মিলা ঠাকুর। গ্রামের সেই কাদা মাটি আর দারিদ্রের মাঝেই ডাক্তার অমরেশ রায়চৌধুরী গড়ে তুললেন এমন এক জায়গা, এমন এক শান্তির প্রতিষ্ঠান যেখানে ধনী দরিদ্রের কোনো ভেদরেখা নেই, যেখানে কোনো ডাক্তার রোগীর প্রথাগত হিসেব নেই, আছে নিখাদ ভালোবাসা আর অকাতর সেবা। প্রতিষ্ঠানটির নাম সিনেমার নামানুসারে আনন্দ আশ্রম। রইল শ্যামল মিত্রের কণ্ঠে আনন্দ আশ্রম ছায়াছবি থেকে এই গানটি বন্ধুদের জন্য।

বাইরের আলো হাওয়ার জগৎ থেকে দূরে এক মানসিক হাসপাতালের রুদ্ধদ্বারের ভিতরের কাহিনী ডালপালা মেলেছে এই চলচ্চিত্রে, মানে যে চলচ্চিত্রের কথা নিয়ে এখন কথা বলবো। মানসিক অবসাদের শিকার হয়ে বাইরের ঝকঝকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন কিছু মানুষ সেখানে চিকিৎসাধীন। তাদের কেউ হারিয়েছেন স্মৃতি, কেউ বা হারিয়ে ফেলেছেন জীবনের অর্থ। পেশায় একজন নার্স, আক্ষরিক অর্থেই তিনি এক সেবিকা, এক আলোর ফেরিওয়ালা। নিজের কোনো ব্যক্তিগত সুখ, কোনো সুপ্ত চাহিদার তোয়াক্কা না করে তিনি নিজের মনকে শক্ত করে রোগীদের সেবায় নিজেদের সঁপে দিয়েছেন। চলচ্চিত্রে এই সেবিকা নার্সের অর্থাৎ আলোর ফেরিওয়ালার ভূমিকায় দেখা গেছে মহানায়িকা সুচিত্রা সেনকে। বন্ধুরা কি বুঝতে পারছেন যে কোন ছায়াছবির কথা বলছি? একটুখানি ভাবতে থাকুন, পরেরটা বলি। মানসিক ক্ষত সারাতে ওষুধের তো প্রয়োজন, কিন্তু সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হল নিঃস্বার্থ ভালোবাসা আর গভীর মানব সেবা। রোগীর মনের সেই গভীর অন্ধকারের সঙ্গে লড়াই করতে গিয়ে এই যে সেবিকা, তিনিও বারবার আহত হয়েছেন কিন্তু পিছপা হননি, কারণ তার জীবনের মূল ব্রত সেই সব মানুষগুলো যদি একটু ভালো থাকতে পারেন, তারা যদি সমাজের মূল স্রোতে কিছুটা হলেও ফিরে আসতে পারেন। রোগীর মনে সেই গভীর অন্ধকারের সঙ্গে এই যে লড়াই, সেখানে মাঝে মাঝে এমন অনেক মানুষ থাকেন যারা নিজেরাও হয়তো কিছুটা হলেও আহত হন, কিন্তু ওই যে বললাম সেবাই পরম ধর্ম, তিনিও মানুষের সেবা করাকেই জীবনের একমাত্র পরম ধর্ম মেনেছিলেন। নিজের হাতে মনের দীপ জ্বেলে অন্যদের অন্ধকার জীবন আলোকিত করেছিলেন, আর এই নিখাত সেবাতেই লুকিয়েছিল সমাজকে সুস্থ করে তোলার আসল মন্ত্র। ছায়াছবির নাম মনে পড়েছে আশা করি বন্ধুদের, দীপ জ্বেলে যাই। সেবিকার ভূমিকায় ছিলেন সুচিত্রা সেন, অসাধারণ অভিনয়, বলার অপেক্ষা রাখে না। রইল ওই সিনেমা থেকেই লতা মঙ্গেশকরের কণ্ঠে।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন মনের মতো গান। এই অনুষ্ঠান, আজকের এই অনুষ্ঠানে বেশ কিছু বাংলা সিনেমার কথা, বাংলা সিনেমার বেশ কিছু দৃশ্যের অবতারণের কথা, এবং রয়েছে গান যার মূল সুর নিহিত আছে মানব সেবার মন্ত্রে। অত্যাচারী মানুষের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ যখন পথ খোঁজেন, তখন ইতিহাস মাঝে মাঝে জন্ম দেয় এমন কিছু চরিত্রের যারা শুধু নিজের ভাগ্য বদলান না, পুরো সমাজের ভাগ্য পরিবর্তনের প্রতীক হয়ে ওঠেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি, বাংলা সাহিত্যের এক অন্যতম রত্ন দেবী চৌধুরানী। কিভাবে একজন সাধারণ মানুষ, একজন অবহেলিত মেয়ে প্রফুল্ল, তা থেকে তিনি হয়ে উঠলেন দুর্গত মানুষের ত্রাতা দেবী চৌধুরানী। ভবানী পাঠকের দীক্ষায় তাঁর এই রূপান্তর কেবল ক্ষমতার লড়াই ছিল না, তা ছিল আর্ত মানুষের সেবা করার এক গভীর ব্রত। সমাজের রোষানল আর নিদারুণ বঞ্চনার শিকার হয়েও তিনি প্রতিশোধের আগুনকে পরিণত করেছিলেন সেবার আলোয়। ধনের ধন কেড়ে নিয়ে গরিব ও নিঃস্ব মানুষের দুয়ারে তা পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে তিনি শিখিয়েছিলেন, প্রকৃত ক্ষমতা মানে শাসন করা নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো। যখন একজন মানুষ নিজের সমস্ত কষ্ট ভুলে অবহেলিত সমাজের দায়িত্ব কাঁধে তুলে নেন, তখন সাধারণ মানুষ তাকে ভয় পান না, বরং ভালোবাসায় মুড়ে দেন, ভালোবাসার দেবী হিসেবে পূজো করেন। আর সাহিত্যের এই কাহিনী অবলম্বনে 1974 সালে পরিচালক দীনেন গুপ্ত তৈরি করলেন মাস্টারপিস দেবী চৌধুরানী সিনেমা। এই সিনেমার নাম ভূমিকায় প্রফুল্ল, অর্থাৎ দেবী চৌধুরানীর ভূমিকায় মহানায়িকা সুচিত্রা সেনের অভিনয় মানুষের মনে থেকে যাবে আজীবন।

শহর মানেই অজস্র শব্দের মেলা, ট্রাফিকের আওয়াজ, ক্যাফেতে আড্ডা আর রেডিও ফ্রিকোয়েন্সিতে ভেসে আসা কোনো চির পরিচিত প্রিয় কণ্ঠ। কখনো কি ভেবে দেখা হয়েছে যে যে মানুষটা প্রতিদিন লক্ষ মানুষের কানে জাদুর মতো সুর বা কথার জাদুকরি ছোঁয়া বুলিয়ে দেন, সেই মানুষটার নিজের গলায় যদি একদিন হঠাৎ চিরতরে থেমে যায়? নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা কণ্ঠ, ছবির মূল চরিত্র অর্জুন মল্লিক, শহরের জনপ্রিয় রেডিও উপস্থাপক। তার কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়ে থাকত গোটা শহর, গোটা বাংলা। হঠাৎই ল্যারেঞ্জাইটিস বা গলার ক্যান্সারে আক্রান্ত হয়ে অর্জুন হারিয়ে ফেলেন তার জীবনের সবচেয়ে বড় সম্পদ, তার ষড়যন্ত্র, ভয়েস বক্স। ঠিক এই জায়গা থেকে শুরু হয় তার শারীরিক এবং মানসিক এক লড়াই। স্পিচ থেরাপিস্ট রোমিলার হাত ধরে অর্জুন আবিষ্কার করেন এক বিকল্প পথ, ইসোফেগাল ভয়েস বা খাদ্যনালীর সাহায্যে কথা বলার কৌশল। আর এই রিল লাইফের গল্পটার শিকড় কিন্তু রয়েছে আমাদের বাস্তবের মাটিতেই, বিভূতিভূষণ চক্রবর্তী, তিনিও ক্যান্সারজয়ী এক মানুষ যিনি গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তিনি তার বাস্তব লড়াই থেকে অনুপ্রেরণা নিয়ে এই সিনেমাটি তৈরি। আর এই ছবির হাত ধরে যেটা সবথেকে ভালো কাজ হয়েছে তা হলো কলকাতায় জন্ম নিয়েছে কণ্ঠ ক্লাব, যে ক্লাব আজ শুধু ক্যান্সার আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ায় না, তাদের কথা বলতে শেখায়, মানসিকভাবে শক্তি যোগায় সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে। তাই এটি কোনো সাধারণ ক্লাব নয়, এটিই হলো

অচেনা পথে চলতে গিয়ে যদি কখনো দেখা যায় কোনো অপরিচিত মানুষ বিপদে পড়েছেন, একটু থমকে দাঁড়াবো তো আমরা? কে জানে, হয়তো আমাদের একটুখানি বাড়িয়ে দেওয়া হাতই লিখে দিতে পারে কোনো এক আলভারেজের নতুন জীবন। যেখানকার মাটি গাছপালা অচেনা, বাতাসের গন্ধটাও যেন একেবারে আলাদা, যেখানে নিজের ভাষা অপরকে বোঝানো খুবই কঠিন, জানা নেই কখন বিপদ এসে হাজির হতে পারে ঠিক আমার একদম পাশেই, এমন একটা সিচুয়েশনে কিন্তু মানব সেবা থেমে থাকতে পারে না। এই যে পুরোটা বললাম, এই যে দৃশ্যের অবতারণাটা করলাম, বন্ধুদের নিশ্চয়ই মনে পড়ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় উপন্যাসের কথা। ঠিক এমনই এক ভিনদেশে, আফ্রিকার গহীন অরণ্যে, অচেনা ভূখণ্ডে, দিয়েগো আলভারেজের যখন তিনি যখন মৃত্যুর মুখোমুখি, তখন তার পাশে কে ছিল? কোনো তার চেনা আত্মীয় নয়, কোনো পুরনো বন্ধু নয়, একজন একেবারে অচেনা বাঙালি যুবক, আমাদের ঘরের ছেলে শঙ্কর। ভাষা আলাদা, দেশ আলাদা, পরিচয় আলাদা, অথচ দুই ভিন্ন প্রান্তের মানুষের ভাগ্য এসে মিলেছিল এক বিন্দুতে। শঙ্কর যখন এই ভিনদেশের গুহায় দিনের পর দিন আলভারেজের শুশ্রূষা করেছেন, তাকে ভালো করে তোলার চেষ্টা করেছেন, নিজের জীবনের চরম ঝুঁকি নিয়ে এই যে আলভারেজকে সুস্থ করে তোলার মধ্য দিয়েই, এবং তিনি সুস্থ হয়ে উঠেছিলেন, তার মধ্য দিয়েই আমাদের ঘরের ছেলে শঙ্কর, বাঙালির গর্ব শঙ্কর, সেদিন পালন করেছিলেন মানব সেবার সবচেয়ে পবিত্র ব্রত। রইল চাঁদের পাহাড় সিনেমা থেকে অরিজিৎ সিং এর কণ্ঠে এই গানটি বন্ধুদের জন্য।

এই যে দেখলাম এক ভিন দেশে অজানা অচেনা মানুষই হয়ে ওঠেন কারুর পরম বন্ধু। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে চেনা মানুষটাই হঠাৎ অচেনা হয়ে গেছে, কিংবা নিয়তির এক নির্মম ধাক্কায় জীবনের সব হিসেব ওলট পালট হয়ে গেছে? ছায়াছবি হারানো সুর, তার গল্পটাও ঠিক এমনই এক আকস্মিক বাঁক বদলের গল্প। গল্পের কেন্দ্রে তরুণ ও প্রাণোচ্ছল এক চিকিৎসক অলোক মুখোপাধ্যায়, ভূমিকায় উত্তম কুমার, যার জীবনের একটি মাত্র ব্রত, গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষের মুখে একটু হাসি ফোটানো, তাদের স্বাস্থ্য সেবা দেওয়া, যেন কেউ বিনা চিকিৎসায় তার প্রাণ, কারুর প্রাণ চলে না যায় সেটা দেখা। কিন্তু ওই যে বললাম এক মর্মান্তিক দুর্ঘটনা, ট্রেন দুর্ঘটনায় অলোকের জীবন চিরতরে বদলে যায়। তিনি হারিয়ে ফেলেন তার অতীত জীবনের সমস্ত স্মৃতি। অ্যামনেশিয়া বা স্মৃতিভ্রমের কুয়াশায় ঢাকা পড়ে যায় তার নাম, তার পরিবার, তার চেনা পৃথিবী। অপরদিকে তার ভালোবাসার মানুষ সহকর্মী ডাক্তার রমা, ভূমিকায় সুচিত্রা সেন, যিনি তার মানব সেবার আদর্শের যোগ্য সহযাত্রী। অলোকের হারিয়ে যাওয়ার পর, তার স্মৃতি হারিয়ে যাওয়ার পর কিন্তু তার সহধর্মিনী ভেঙে পড়েননি, বরং তার অসমাপ্ত মানব সেবার স্বপ্নকে নিজের ব্রত হিসেবে বেছে নিয়েছেন। গ্রামীণ মানুষের চিকিৎসায় নিজেকে নিয়োজিত করা, এবং সেটা করে তিনি প্রমাণ করেছেন ভালোবাসা মানেই শুধু পাওয়া নয়, তা বাঁচিয়ে রাখা এবং অন্যের কল্যাণ করা। আর শুধুমাত্র মানব সেবা মানেই যে অনেক কিছু দান করা তা নয়, মানুষের মধ্যে থেকে, মানুষের সঙ্গে থেকে, মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করলেও মনে হয় অনেকটাই আনন্দ পাওয়া যায়। যেমনটা বলছিলাম এই সিনেমায় শেষের দিকে দৃশ্যটির কথা যদি একটু মনে করি, বিষয়টা কেমন ছিল, অলোক অ্যামনেশিয়াক অলোক, তিনি তার সমস্ত কিছু ভুলে গিয়েছিলেন, সেবা শুশ্রূষা এবং ভালোবাসার মধ্য দিয়ে ডাক্তার রমা তাকে সুস্থ করে তোলার চেষ্টা করেন এবং সুস্থ করে তোলেন। কেন বললাম শেষের দৃশ্যটির কথা, প্রাণ খুলে যে রমা বলে ডাক আমরা শুনেছি অলোকের কাছ থেকে, অর্থাৎ রিলে দেখেছি উত্তম কুমারের সেই যে ডাক, তা আমাদের সিনেমাপ্রেমী মানুষদের মনে থেকে যাবে আজীবন। এখন থাকবেন শিল্পী গীতা দত্ত এই সিনেমার সাউন্ডট্র্যাক থেকেই।

দুস্থকে অন্নদান, অসুস্থকে চিকিৎসায় সহায়তা করা, কোনো দুর্যোগে মানুষের পাশে এসে দাঁড়ানো অবশ্যই সমাজসেবার এক অংশ। কিন্তু একটু গভীরভাবে ভেবে যদি দেখি, মানুষের জীবনকে চিরতরে বদলে দেওয়ার এবং তাকে নিজের পায়ে দাঁড়িয়ে লড়াই করার শক্তি যোগানোর এর চেয়ে বড় মাধ্যম আর দ্বিতীয়টি নেই, তা হল শিক্ষা। মানুষের জীবনকে সমূলে বদলে দেওয়ার এক নিঃশব্দ ও সুদূরপ্রসারী সেবা রয়েছে এই শিক্ষায়, যার মূলে রয়েছেন শিক্ষক। কাঁচা মাটির মতো এক শিশুকে সঠিক শিক্ষা ও মূল্যবোধ দিয়ে জীবনের আলোর পথ দেখানোই শিক্ষক জীবনের ব্রত। শিক্ষার কথা যখন বললামই, তাহলে এক শিক্ষকের কথা এখন বলবো। রিল রিয়েল সব জায়গাতেই এমন একজন শিক্ষক থাকা খুবই আবশ্যক, যিনি স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে শিখিয়েছেন, যিনি বিশ্বাস করিয়েছেন একটা মানুষকে খাঁচায় বন্দী করার চেয়ে তার বিবেককে বন্দী করা অনেক বেশি বিপজ্জনক, যিনি ভুল প্রমাণ করে দিয়েছেন লেখাপড়া করে যে অনাহারে মরে সে, এই উক্তিটি। সত্যজিৎ রায় পরিচালিত হীরক রাজার দেশে এই সিনেমার আমাদের সকলের প্রিয় মাস্টার মশাই উদয়ন পণ্ডিত। অন্যায় ও শোষণের বিরুদ্ধে লড়াই করে প্রজাদের বা সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার যে লড়াই তিনি লড়েছেন, তার সত্যি অনস্বীকার্য। উদয়ন পণ্ডিতের শিক্ষাদানের মাধ্যমে মানুষের বিবেক জাগিয়ে তোলার যে প্রয়াস,

তা প্রকারান্তরে সেবারই তো এক রূপ। আর শিক্ষাদান শুধু একটি পেশা বা দায়িত্ব নয়, এটিও প্রকারান্তরে মানব সেবার সর্বশ্রেষ্ঠ রূপ। রইল হীরক রাজা দেশের ছায়াছবি থেকে অনুপ ঘোষালের কণ্ঠে এই গানটি বন্ধুদের জন্য।

রাজা রাখলো তাদের চেপে, রাজা রাখলো তাদের চেপে, যারা উঠলে পড়ে খেতে। রাজার আসন খানা করবে টলমল, রাজার আসন খানা করবে টলমল। রাজা ঠিক কিনা, রাজা ঠিক কিনা, ঠিক কিনা তুই বল। রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক, রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক। রাজা ধিক ধিক

আজ মনের মতো গান এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করলাম, চেষ্টা করছি কিছু বাংলা সিনেমার কথা বলার, কিছু বাংলা সিনেমার দৃশ্যের অবতারণা করার, কিছু গান শোনার এবং শোনানোর যার মূল সুর নিহিত আছে মানব সেবার মন্ত্রে। ঘড়ির কাঁটা বলছে সময় প্রায় শেষের পথে এবং আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। গান শোনাবো বন্ধুদের এবং বলে যাব কিছু কথা। মানব সেবা হল প্রকৃতির সবচেয়ে সুন্দর এক প্রকাশ। ধর্ম, বর্ণ বা জাতি নির্বিশেষে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই মনে হয় সবচেয়ে বড় ধর্ম। আমাদের চারপাশে কত মানুষ রয়েছে বলুন তো? কেউ হয়তো একবেলা ভাতের জন্য লড়াই করছেন, কেউ বা এক ফোঁটা ভালোবাসার জন্য কাঙাল, আবার কেউ এক ফালি আশার আলো খুঁজছেন অন্ধকারে। আমরা আসলে প্রত্যেকে এক একটি মোমবাতির মতো। একটা মোমবাতি যখন অন্য একটা মোমবাতিকে আলো জ্বালাতে সাহায্য করে, তখন তার নিজের আলো কমে যায় না, বরং চারপাশের অন্ধকার আরও দ্রুত মিলিয়ে যায়। মানুষের সেবা করা মানে আসলেই নিজের ভিতরের মনুষ্যতাটাকে জাগিয়ে রাখা। এভাবে আমরা একটু আলোতে থাকি, সব কিছু ভালো হোক সেই ভাবি, আমরা পজিটিভ থাকি, পজিটিভ চিন্তাভাবনা করি, ভালো থাকি এবং অন্যকে একটু ভালো রাখার প্রয়াস করতেই পারি। আজকে সময় প্রায় শেষ, যেতে যেতে বলি অনুষ্ঠান কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আমাদের ইমেল আইডি maitribondhu23@gmail.com, আরেকবার বলি maitribondhu23@gmail.com। আকাশবাণী মৈত্রীর যে ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, সেখানে কিন্তু মাঝখানে কিন্তু ভি নয়, রয়েছে

এখানে যে পোস্টটি রয়েছে সেখানে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের অনুষ্ঠান। এছাড়াও রয়েছে চিঠি লেখার ঠিকানা, আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এখানে ডাকযোগে চিঠি পাঠিয়ে জানাতে পারেন অনুষ্ঠান কেমন লাগলো। আজকের সময় একদম শেষ। এতক্ষণ মনের মতো গান নিয়ে ছিলাম আপনাদের সঙ্গে আপনাদের মৈত্রী বন্ধু রমা ঘোষ। রইল রিইউনিয়ন ছায়াছবি থেকে রূপঙ্কর বাগচি ও রূপম ইসলামের দ্বৈত কণ্ঠে এই গানটি সকল বন্ধুদের জন্য। সকলে ভালো থাকবেন।

শুনলেন মনের মতো গান অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি রমা ঘোষ, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন অনুষ্ঠান রামধনু। রামধনুতে শুনবেন নজরুল গীতি, পরিবেশনায় শিল্পী উৎপল উপাধ্যায়।

শুনছেন রামধনু অনুষ্ঠান। রামধনু অনুষ্ঠানে শুনলেন নজরুল গীতি, উপস্থাপনায় ছিলেন শিল্পী উৎপল উপাধ্যায়। এবারে রামধনু অনুষ্ঠানে শুনবেন দোতারা, পরিবেশনায় শিল্পী স্বপন কুমার বর্মণ।

শুনলেন দোতারা পরিবেশনায় স্বপন কুমার বর্মণ। রামধনু অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন প্রথমে নজরুলগীতি শিল্পী উৎপল উপাধ্যায়, তারপরে শুনলেন দোতারা শিল্পী স্বপন কুমার বর্মণ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন অনুষ্ঠান বিকাশ পথ।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন অনুষ্ঠান বিকাশ পথ।

0: আজ মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী। গান্ধীজির আজীবন স্বপ্ন ছিল একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও আদর্শ ভারত গড়ে তোলা, যেখানে প্রতিটি মানুষ সুস্থ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করবে। জাতির পিতা মহাত্মা গান্ধীর আদর্শকে পাথেয় করেই 2014 সালের 2রা অক্টোবর তাঁর জন্মবার্ষিকীতে স্বচ্ছ ভারত মিশন, এ মেগা স্যানিটেশন বা পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। স্বচ্ছ ভারত, সুস্থ ভারত গড়ে তোলার লক্ষ্যে দেশকে খোলা জায়গায় শৌচকর্ম থেকে মুক্ত করা এবং উন্নত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে একটি পরিচ্ছন্ন ভারতের রূপায়ণ ছিল এই মিশনের প্রধান লক্ষ্য। এবছর স্বচ্ছতা হি সেবা অভিযান 2026-এ থিম হল স্বচ্ছতা মে সভাগ, স্বচ্ছ ভারত, বিকশিত ভারত। আজ বিকাশ পথ অনুষ্ঠানে আমরা স্বচ্ছ ভারত মিশন নিয়ে বিস্তারিত জানব। কথা হল হুগলি জেলার অতিরিক্ত নির্বাহী আধিকারিক ও অতিরিক্ত জেলা শাসক হুগলি জেলা পরিষদ মৌমিতা সাহার সঙ্গে।
1: স্বচ্ছ ভারত মিশন হল উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগটাকে নির্মূল করা,

0: এবং বিভিন্ন প্রকার বর্জ্য থাকে, কঠিন বর্জ্য বলুন, তরল বর্জ্য বলুন, সেগুলো একটা ব্যবস্থাপনার মাধ্যমে রিসাইকেল করে আবার ব্যবহারযোগ্য করে তুলে, বা যদি সেগুলো আর ব্যবহারযোগ্য করা না যায় সেগুলোকে সঠিক ব্যবস্থার মাধ্যমে দূর করে পরিচ্ছন্ন ভারতকে গড়ে তোলাই হচ্ছে স্বচ্ছ ভারত মিশনের মূল লক্ষ্য। এটা প্রথম চালু হয়েছিল 2014 সালের 2রা মহাত্মা গান্ধীর 145তম জন্মবার্ষিকীতে, আর এখন আজকে 2026 এই প্রসেসটা চলছে। এটা তো আজকে শুরু হলো, কালকেই নির্মূল করা যাবে ব্যাপারটা সেরকম নয়। এটা একটা পরিবর্তনশীল পদ্ধতি, সেই পদ্ধতির মাধ্যমে এই লক্ষ্যে এগিয়ে যাওয়াটাই হচ্ছে স্বচ্ছ ভারত মিশন। আমাদের স্বচ্ছ ভারত মিশনের মূল লক্ষ্য হচ্ছে আমাদের বর্জ্য পদার্থের প্রক্রিয়াকরণ, যেটুকু ব্যবহার করা যাবে সেটুকু আমরা ব্যবহারের জন্য নিচ্ছি, যেটুকু ব্যবহার করা যাবে না তাকে সরিয়ে দেওয়া, তাকে দূর করা।
1: আচ্ছা, আপনি বললেন এটা মহাত্মা গান্ধীর 135তম জন্মদিন উপলক্ষে চালু করা হয়েছিল, মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীর সাথে এই মিশনের সম্পর্কটা কি?
0: সম্পর্ক তো হচ্ছে এটাই, আসলে গান্ধীজি বিশ্বাস করতেন যে পরিচ্ছন্নতাই ঈশ্বর ভক্তি, তার এই বিশ্বাসকে কাজে লাগিয়ে আমরাও এখন সেই বিশ্বাসের অন্তর্ভুক্তি হয়েছি, যে আমরা পরিচ্ছন্নতাই আমাদের কাছে স্বচ্ছতা, পরিচ্ছন্নতাই আমাদের কাছে লক্ষ্য।
1: মিশনের ডিটেইলসটা একটু বলুন, যে মিশনের মধ্যে কি কি আছে।
0: ধরুন আমরা এখন স্বচ্ছ ভারত গ্রামীণ যদি বলি, তো তার মধ্যে প্রথমে বললাম যে প্রত্যেকের বাড়িতে বাড়িতে শৌচাগার তো আছে, সেটা হচ্ছে আমরা কি বলছি ODF, ওপেন ডেফিকেশন ফ্রি, মানে মুক্ত স্থানে বর্জ্য নির্মূলীকরণ। আমার বাড়িতে শৌচাগার আছে, আমি আর বাইরে শৌচাগার করতে যাচ্ছি না। এবার ওখান থেকে আমরা চলে এলাম ODF প্লাসে, তো সেখানে আমরা কি বললাম, এখন শুধু বাড়ি কেন, আমার তো শৌচাগারের প্রয়োজন হতে পারে বাজারে গেল, বা বাজারে যে মানুষগুলো বসে রয়েছে তাদের তো শৌচাগারের প্রয়োজন হতেই পারে, তারা কি ড্রেনে শৌচ করবে? নিশ্চয়ই নয়, বাজারের পাশে যে ড্রেন রয়েছে সেখানে নয়। আমার তো এখন আমি বাসে করে লং ডিস্টেন্সে যাচ্ছি, তো আমার তো শৌচের প্রয়োজন হতেই পারে, তা আমি কি বাস স্ট্যান্ডে ওপেন জায়গায় করব? তো সেই জন্য ওপেন ডেফিকেশন প্লাস, ODF প্লাস, যেখানে আমার প্রয়োজন হবে সেখানেও কিন্তু আমি কমিউনিটি স্যানিটারি কমপ্লেক্স গড়ে তোলা, এবং বিভিন্ন আমার বাড়িতে বর্জ্য তৈরি হচ্ছে, বাজারে বর্জ্য তৈরি হচ্ছে, দোকানে বর্জ্য তৈরি হচ্ছে, সব জায়গায় দেখবেন ভেবেচিন্তে বর্জ্য কোথাও না কোথাও তৈরি হচ্ছে, কারখানা যেখানে রয়েছে সেখানে বর্জ্য তৈরি হচ্ছে। সেই সব বর্জ্যকেও কিন্তু আমরা একটা ব্যবস্থাপনার মাধ্যমে নিয়ে আসছি, এটাই হচ্ছে এটার কম্পোনেন্ট, মানে মূল উপকরণ, যে সমস্ত প্রকার বর্জ্যকে আমি কী করে প্রক্রিয়াকরণ করব যাতে আমি সেগুলো রিউজ করতে পারি, পুনর্ব্যবহারযোগ্য করে তুলতে পারব, আর যা আমি পুনর্ব্যবহারযোগ্য করতে পারবো না সেগুলোকে আমি অন্য কিভাবে ব্যবহার করতে পারবো সেটাকে ভাবনা চিন্তা করা। এরই সুযোগে বলতে চাই, ধরুন প্লাস্টিক, আমরা একবার ব্যবহারযুক্ত প্লাস্টিক আমরা ব্যান করে দিচ্ছি, বলছি এখন ব্যবহার করা যাবে না, কিন্তু আছে তো, নেই কি আছে, তাহলে আমরা কি করছি, আমরা সেগুলোকে এই যে আমরা জায়গায় জায়গায় গ্রাম পঞ্চায়েতে বলুন বিভিন্ন জায়গায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট তৈরি করেছি, প্রত্যেক ব্লকে একটা করে প্লাস্টিক ম্যানেজমেন্ট ইউনিট তৈরি করেছি, সেটা প্রত্যেক ব্লকে আছে, মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে হয়তো 2-3টে মিউনিসিপ্যালিটি মিলিয়ে একটা জায়গায় রয়েছে, কর্পোরেশনের মধ্যে রয়েছে, এরকম ইউনিট আমরা তৈরি করছি। তো এই প্লাস্টিকগুলো কী করছি, সিঙ্গেল ইউজ প্লাস্টিক তো হামেশাই ঘুরে বেড়াচ্ছে আমাদের, যখন তখন আমরা দেখতে পাই, তো এই প্লাস্টিকগুলো আমরা কী করছি, প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে, সিস্টেমের মাধ্যমে, আমাদের মেশিনারির মাধ্যমে একদম টুকরো টুকরো টুকরো করে কেটে আমরা ফেলছি। তাহলে এই টুকরোগুলো কী করছে এরপরে, এই টুকরোগুলো কিন্তু দেখছেন এখন পিচের রাস্তা তৈরি হচ্ছে, এইগুলো কিন্তু যারা রাস্তা তৈরি করছে, যারা এক্সিকিউটিভ এজেন্সি রয়েছে তাদের কাছে এই প্লাস্টিক ইউনিট ম্যানেজমেন্ট থেকে কিন্তু এই প্লাস্টিকগুলো বিক্রি হচ্ছে, তার ফলে এগুলো রাস্তায় ইউজ হয়ে যাচ্ছে, রাস্তায় তো আমার বিটুমিনাস রাস্তা যেগুলো সেগুলো তো মানে আমার তো রাস্তা তৈরি হবেই, তার মানে ওগুলো আমার রাস্তার কাজে লেগে গেল। এই পুরো সিস্টেমটাই কিন্তু স্বচ্ছ ভারতের মধ্যে অন্তর্ভুক্ত আছে, শুধু একটা কম্পোনেন্ট নিয়ে স্বচ্ছ ভারত নয়, এই সবগুলো কম্পোনেন্ট তৈরি করি কিন্তু স্বচ্ছ ভারত, মানুষকে জনসচেতন করতে হবে এবং অভ্যাসে পরিণত করতে হবে। এই যে বর্জ্য আমি বলছিলাম, আমরা তো বাড়িতে যদিও বা এখন আমরা অনেক সময় গাড়িতে বর্জ্য দিতে অভ্যস্ত, অনেকদিন ধরেই হয়ে গেছি বা হচ্ছি, কিন্তু এর সঙ্গে সঙ্গে দেখুন আমরা এখন কিন্তু বাড়িতে দুটো করে প্লাস্টিক বা

0: দুটো করে বক্স রাখি, চেষ্টা করছি আচ্ছা মাছটা এক জায়গায় ফেলতে, মাছের কাটা এগুলো এক জায়গায় ফেলতে, আর প্লাস্টিক জাতীয় জিনিসগুলো যেগুলো সোজা কথা মানে ডিকম্পোজড হবে না সেইগুলো আলাদা রাখতে। এই যে ঘরের মধ্যে আমরা সেগ্রিগেশন করছি, এটাও তো একটা জনসচেতনতা, এটাও একটা আমাদের অভ্যাস পরিবর্তন, আচরণগত পরিবর্তন। সেই আচরণগত পরিবর্তন গ্রামে বলুন, শহরে বলুন, সব জায়গায় দরকার। এই আচরণগত পরিবর্তনটাও কিন্তু এই স্বচ্ছ ভারত মিশনের অন্তর্গত রয়েছে।
1: আচ্ছা, স্বচ্ছ ভারত মিশনের টাকা পেতে আবেদন করার পদ্ধতি কিরকম?
0: আবেদনটা মূলত অনলাইনে করতে হয়, sbm.gov.in, sbm.gov.in এই পোর্টালটা, এটা একটা সিটিজেন পোর্টাল। এই সিটিজেন পোর্টালে যার দরকার তিনি সেটা অ্যাপ্লাই করতে পারেন। এই পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করার পর সেটা যে এলাকায় উনি বসবাস করছেন সেই এলাকা থেকে ওটা সেই রেসপেক্টিভ সেই ব্লকের বিডিও সাহেবের কাছে চলে যায়। তখন বিডিও সাহেব সেই আবেদনটি যাচাই করেন, যাচাই করে যদি মনে হয় ওনার আবেদনটি সঠিক, উনি এর আগে কোথাও টাকা পাননি এবং ওনার সত্যিই টয়লেট বাড়িতে নেই, তবেই বিডিও সাহেব সেটাকে অনুমোদন দেন। সেই অনুমোদন দেওয়ার পরে তবে উনি বাড়ি করার পর টাকা পান।
1: এটা কি শুধু অনলাইনেই আবেদন করা
0: যায়? অনলাইন অফলাইন, মানে যিনি অনলাইনে পারলেন না তখন তিনি প্রয়োজনে অফলাইনে করতে পারেন। সেই অফলাইনে করার পর সেটা বিডিও সাহেবের এন্ড থেকে অনলাইনে এন্ট্রি করে দেওয়া হয়।
1: অফলাইনে আবেদন করতে হলে কোথায় যেতে হবে, কিভাবে?
0: বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েত অফিসে।
1: কি কি কাগজপত্র লাগবে?
0: কিছু কাগজ আলাদা করে লাগবে না, শুধু তার একটা আইডেন্টিটি কার্ড, মানে তিনি যে সেই ব্যক্তি তার আইডেন্টিটি কার্ড, এবং ব্যাংকের একটা পাসবুক আর মোবাইল নাম্বার, তার মোবাইল নাম্বারটা লাগবে, একটা ছবি লাগবে, কারণ সবই তো অনলাইন পেমেন্ট। সরকার থেকে উনি যে পরিমাণ টাকাটা পাবেন সেটা হচ্ছে 12,000 টাকা, একটা 12,000 টাকা, আর বাকি যে যা টাকা লাগবে সেটা হচ্ছে ওনাকে দিতে হবে। তবে এই যে 12,000 টাকার যে অনুদানটা পাবে সেটার কিন্তু লিমিট আছে, মানে এসসি এসটি যারা ভূমিহীন কৃষি শ্রমিক বা ক্ষুদ্র প্রান্তিক কৃষক বা শারীরিকভাবে অক্ষম যারা আছেন বা মহিলা পরিচালিত পরিবার মানে এসএইচজি মেম্বার যারা আছেন তারা কিন্তু এটার অন্তর্ভুক্ত আছেন।
1: এখনো পর্যন্ত স্বচ্ছ ভারত মিশনের কিরকম প্রোগ্রেস হয়েছে?
0: অনেকটাই হয়েছে। আপনি যদি একটু ভিজুয়ালি দেখেন দেখবেন এখন কিন্তু অনেক বাজারে গেলেই আপনি দেখতে পারবেন যে স্যানিটারি টয়লেট কমপ্লেক্স আছে, বাস স্ট্যান্ডেও থাকছে, স্টেশনগুলো বলুন স্টেশনও সব জায়গায় রয়েছে, ইভেন স্কুলগুলো ভাবুন, স্কুলেও কিন্তু স্যানিটারি টয়লেট কমপ্লেক্স গড়ার উপর প্রচুর জোর দেওয়া হচ্ছে। তো সেখানেও কিন্তু মানুষের অভ্যাস পরিবর্তন হচ্ছে, রানিং ওয়াটার করা হচ্ছে প্রত্যেকটা স্যানিটারি টয়লেট কমপ্লেক্সের সঙ্গে। রানিং ওয়াটার যদি আমরা না রাখি তাহলে তো সেই টয়লেটগুলোর ভায়াবিলিটি নষ্ট হয়ে যায়। তো এই যে টয়লেটের পর জল দেওয়ার অভ্যাস গড়ে উঠছে সব জায়গায়, কিন্তু আচরণগত পরিবর্তন বলুন আর গঠনগত পরিবর্তন বলুন বা পরিকাঠামোগত পরিবর্তন বলুন, পরিবর্তন অবশ্যই হচ্ছে। আর শুধু তো একটা টয়লেট কেন বলবো, আমরা SWM বা এই যে কলের তলায় জল পড়ছে, কলের তলায় জলটা টিউবওয়েল হচ্ছে বিভিন্ন জায়গায়, আমরা গ্রামাঞ্চলে এই পিকচারটা তো দেখতেই পাই যে বিভিন্ন জায়গায় নলকূপ রয়েছে, নলকূপের জলটা এসে একটা জায়গায় জড়ো হয়ে রয়েছে। তো ওই জড়ো হওয়া জলটা তো আমাদের অনেকাংশেই ক্ষতিকর, আমাদের ওই জলটা তলায় যাচ্ছে, অপরিশ্রুত জল তলায় নিচে নামছে, সেই জলটা ভূগর্ভস্থ জলকে দূষিত করছে বা সেই জলটা থেকে ডেঙ্গির আতুরঘর হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানেও তো আমরা পরিবর্তন করছি, এই যে GWM গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম, সেখানেও কিন্তু আমরা ভূগর্ভস্থে পরিশ্রুত জলকে নামিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে এই জলটা থেকেও জলটা ওখানে জমে না রইল, সোপপিট করছি, লিচপিট করছি, ওখানে জলটা গেল পরিশ্রুত হচ্ছে, জলটা নিচে নেমে যাচ্ছে, উপরের বর্জ্যটা উপরে থেকে যাচ্ছে, সেটা আমরা কালেক্ট করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ বর্জ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে সেটাকে দূর করে দিচ্ছি। তো সুতরাং ধীরে ধীরে কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে, অনেকটা।
2: আমরা কথা বললাম স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে উপকৃত কিছু মানুষের সঙ্গে, বাঁশবেড়িয়ার চকবাঁশবেড়িয়ার বাউরিপাড়ার বাসিন্দা শিখা বাউরি জানালেন,
3: মানে দিদিরা এসে ওরাই টাকা অ্যাকাউন্টে দিয়েছিল বাথরুম করার জন্য, প্রথমে 6,000 দিয়েছিল, তারপরে এক কামড় দেখিয়ে আমায় আবার 6,000 টাকা দিয়েছে।
2: আদি সপ্তগ্রাম সেনপাড়ার বাসিন্দা শ্যামল ঘোষ বললেন,
4: আমার একটা পায়খানা ছিল ভাঙাচোড়া পুরনো, ওটা মানে খারাপ, একদমই খারাপ, অচল। তারপর আমি আধার কার্ড আর ব্যাংকের বই দিয়ে ভিডিওতে আবেদন করি, আমার নামে টাকা এসেছে, আমি পায়খানা বাথরুম করেছি 12,000 টাকা, আমার ভাঙাচোড়া বাথরুমটা ভেঙে সুন্দর করে করেছি।
2: কথা হলো হুকলি চুচুড়া পৌরসভার একজন সাফাই কর্মী

0: অমর কর্মকারের সঙ্গে।
1: আমরা স্বচ্ছ ভারত মিশনে কাজ করি, বাড়িতে বাড়িতে গিয়ে ময়লা তোলা কালেকশনটা করি। সকালবেলা 6টার সময় আমাদের হাজিরাটা হয়, হাজিরা করার পর আমরা বাসি মারা গাড়ি নিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে যাই, বাসি মারি, ময়লা কালেকশন করি। কালেকশন হয়ে যাওয়ার পর ওই ময়লাটা নিয়ে গিয়ে আমরা যেখানে ফেলার জায়গা সেখানে আমরা গিয়ে ফেলি, ওখানে গাড়ি আছে, ওখানে গাড়িদের মধ্যে ফেলে দেওয়া হয়।
0: স্বচ্ছতা হি সেবা, এই মূলমন্ত্র নিয়ে স্বচ্ছ ভারত মিশন আজ কেবলমাত্র সরকারের একটি প্রশাসনিক কর্মসূচি নয়, এটি একটি গণ আন্দোলনের রূপ নিয়েছে। মহাত্মা গান্ধীর ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস, অর্থাৎ পরিচ্ছন্নতাই ঈশ্বর ভক্তির স্বপ্নকে বাস্তবায়িত করতে এই মিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে দেশের সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখতে হলে সরকারের পাশাপাশি প্রতিটি নাগরিকের দায়িত্বশীল ভূমিকা পালন ও মানসিকতার পরিবর্তন একান্ত প্রয়োজন। তবেই এক স্বচ্ছ সমাজ ও পরিচ্ছন্ন দেশের স্বপ্ন সার্থক হবে। বিকাশ পথ অনুষ্ঠান আজ এ পর্যন্তই। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুজিত গুপ্ত, গ্রন্থনা অমৃতা হালদার রায়, প্রযোজনা

শুনলেন অনুষ্ঠান বিকাশ পথ আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত, পরিবেশনায় শিল্পী সঞ্জয় চৌধুরী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

রমগীতিতে প্রথমেই হিমাংশু বিশ্বাসের সুরে, ভারতী করচৌধুরী ও রবীন চট্টোপাধ্যায়ের দ্বৈতকণ্ঠে রমগীতি।

রমগীতিতে এবারের শিল্পী শ্যামল মিত্র, গানটির গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার শ্যামল মিত্র।

আমি ঝাঁপ দিয়েছি। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রোমগীতি। রোমগীতিতে এবারে গৌরী প্রসন্ন মজুমদারের সুরে শিল্পী জ্ঞান প্রকাশ ঘোষ।

শুনছেন রম্যগীতি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। রম্যগীতির অনুষ্ঠানের শেষ গান, গানটির শিল্পী বাণী জয়রাম, গানটির গীতিকার সুধাংশু শেখর দাস এবং সুরকার শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়।

0: এতক্ষণ শুনলেন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রম্যগীতি, আকাশবাণী মৈত্রী।
1: থিম বা মূল ভাবনা সত্যানিষ্ঠা সে সমৃদ্ধি বা প্রবিটি

প্রসপ্যারিটি। এ ব্যাপারে মূল উদ্যোগ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের। পরিষেবার উন্নতির লক্ষ্যে সরকারি কাজে স্বচ্ছতা আনার অভিমুখে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন 17 আগস্ট থেকে 16 নভেম্বর 2026। আজকের দিনে পরিষেবা নির্ভর করে ডিজিটাল সুযোগ সুবিধার উপর। নিয়মিতভাবে এই সব সুবিধার পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে উদ্যোগী সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন। কাজের দ্রুত সমাপ্তি, নানা অভিযোগের দ্রুত নিষ্পত্তি, ডিজিটাল সুবিধার উপযুক্ত সদ্ব্যবহার নিশ্চিত করতে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। প্রশাসনিক কাজে স্বচ্ছতা, পরিষেবা প্রদানে দ্রুততা আনতে সক্রিয় সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন। 17 আগস্ট থেকে 16 নভেম্বর পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। সমৃদ্ধি আসবে সত্যনিষ্ঠায়।

আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা। উপস্থাপনায় থাকবেন মৌলি সরকার।

উত্তর কলকাতার শোভাবাজার আর বাগবাজারের মাঝখানে গঙ্গার পাড় ঘেঁষে যে সরু গলিগুলোর জটলা, সেখানে ঢুকলে শহরের চেনা কোলাহল হঠাৎ বদলে যায়। ব্যস্ত রবীন্দ্র সরণী ছেড়ে কয়েক পাই গুলেই নাকে আসে ভেজা মাটি, খড় আর রঙের গন্ধ। দুপাশে সারি সারি চালাঘর, খোলা বারান্দা, আতখানা তৈরি হওয়া মূর্তি, বাঁশ আর খড়ের কাঠামো। কোথাও একটি দেবীর মুখ শুধু মাটির প্রলেপে দাঁড়িয়ে আছে, কোথাও দশটি হাত রোদে শুকোচ্ছে, কোথাও অসুরের মুখে সবে লাগানো হচ্ছে গোফ। এই জায়গার নাম কুমোরটুলি, আমাদের সবার প্রিয়, সবার পরিচিত। বাঙালির সবচেয়ে বড় উৎসবের দেবীরা এখানেই প্রথম রূপ পান। কুমোরটুলি শুধু একটি পাড়া নয়, এটি একটি জীবন্ত ঐতিহ্য, একটি শিল্পধারা, একটি সম্প্রদায়ের বংশ পরম্পরার গল্প। আবার এটি কলকাতার নিজেরই ইতিহাসের একটি আয়না। কলকাতা শহর যেভাবে গড়ে উঠেছে ব্যবসা বাণিজ্য, জমিদারি, ঔপনিবেশিক শাসন, স্বদেশী আন্দোলন, দেশভাগ, শরণার্থীর স্রোত, বিশ্বায়ন, সব কিছুর ছাপ পড়েছে কুমোরটুলির প্রতিমায়। তাই এই পাড়ার ইতিহাস বলতে গেলে একই সঙ্গে বলতে হয় এই শহরের ইতিহাস, পূজোর ইতিহাস এবং মাটির মানুষদের ইতিহাস। আজকের অল্প অল্প গল্প কথার আড্ডায় তোমাদের বলবো এই কুমোরটুলিরই গল্প। কারণ পূজোর আর মাত্র কদিন, ঠাকুর বানানো তো প্রায় শেষের দিকে। এই সময়ে যদি একটু আমাদের কুমোরটুলি, প্রতিমা তৈরি, এই গল্প তোমাদের শোনা,

বা এদের নেপথ্য কারিগরদের গল্প তোমাদের শোনাই, তাহলে এই যে পুজো আসছে এই আনন্দটা কিন্তু আরেকটু বাড়িয়ে দিতে পারি আমি। তোমাদের সঙ্গে আজ রয়েছি তোমার যুববাণীর বন্ধু মৌলি। আর কুমোরটুলি নিয়ে তো অনেক গল্প করব অবশ্যই, কিন্তু এই যে পুজো আসছে সেই সঙ্গে যদি পুজোর গান না হয় একটু একটু, তাহলে কি ভালো লাগে? তোমাদের জন্য রইল অনুপম রয়ের কণ্ঠে এই গানটি। ফিরছি গানের পর কুমোরটুলির গল্প নিয়ে, শুনতে থাকো।

ফিলাম একটা গানের পর আজ তোমাদের সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু মৌলি, অল্প অল্প গল্প কথার আড্ডায়। আর আজকে তোমাদের বলছি আমাদের কুমোরটুলির গল্প। যেটা বলছিলাম যে বাংলায় দুর্গাপুজোর ইতিহাস কিন্তু অত্যন্ত প্রাচীন, যদিও তার সঠিক সূচনাকাল নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে বেশ মতভেদ আছে। মধ্যযুগীয় স্মৃতিশাস্ত্র, বিশেষত রঘুনন্দনের বিধান, বাংলার শারদীয়া পূজার রূপরেখা নির্মাণের বড় ভূমিকা নিয়েছিল। কিংবদন্তি আছে যে বাংলার কোনো কোনো জমিদার রাজা ষোড়শ শতকেও বড় আকারে পুজো করতেন। কলকাতার অঞ্চলে সবচেয়ে পুরনো পুজোগুলোর মধ্যে সাধারণত উল্লেখ করা যায় যে বরিশার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের পুজো, যা পারিবারিক ঐতিহ্য অনুসারে ১৬১০ সালে শুরু। শোভাবাজার রাজবাড়ির পুজো বহুল আলোচিত। প্রচলিত মতে ১৭৫৭ সালে রাজা নবকৃষ্ণ দেব এই পুজো শুরু করেন, সেই সময়ে যখন পলাশির যুদ্ধের পর ইংরেজদের সঙ্গে কলকাতার অভিজাতদের ঘনিষ্ঠতা বাড়ছিল একদম ওই সময়ে। এই সব কাহিনী কতটা ঐতিহাসিক তথ্য আর কতটা লোকস্মৃতি তা নিয়ে বিতর্ক থাকলেও এটুকু স্পষ্ট যে অষ্টাদশ শতকে কলকাতার জমিদার ও ব্যবসায়ী গোষ্ঠীর কাছে দুর্গাপুজো ছিল সামাজিক প্রতিপত্তি ও আভিজাত্যের প্রকাশ, এবং এই পুজোর কেন্দ্রে ছিল মূর্তি। বাংলার ঐতিহ্য মাটির মূর্তির ঐতিহ্য। পাথরের বা ধাতুর বিগ্রহ যেমন দক্ষিণ ভারতের মন্দিরে দেখা যায়, বাংলায় কিন্তু সেই পথে যাওয়া হয়নি। এখানে উৎসবের দেবী আসেন মাটির শরীরে কয়েকদিনের জন্য, তারপর জলে ফিরে যান। এই যে মৃন্ময়ী ধারণা, অর্থাৎ মাটিতে চিন্ময়ীর আবাহন, বাঙালির দুর্গাপুজোর মৌলিক দর্শন। যে মূর্তি বিসর্জিত হবেই তাতে প্রতিবারই নতুন সৃষ্টির সুযোগ থাকে, আর এই বার্ষিক পুনর্নির্মাণই প্রতিমা শিল্পকে জীবন্ত করে রেখেছে। এই মাটির শিল্পের প্রধান কেন্দ্র ছিল আমাদের নদিয়ার কৃষ্ণনগর আর তার লাগোয়া ঘূর্ণী। অষ্টাদশ শতকে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভা ছিল সংস্কৃতি ও শিল্পের কেন্দ্র। কথিত আছে তিনি নিজেও জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপুজো করতেন এবং মৃৎশিল্পীদের পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন। কৃষ্ণনগরের কুমুররা মাটির পুতুল ও মূর্তিতে অসামান্য বাস্তবধর্মী কাজের জন্য বিখ্যাত হন। মানুষের মুখাবয়ব, শরীরের অনুপাত, পোশাকের ভাঁজ, সব কিছুতে সূক্ষ্মতার যে ঐতিহ্য, তার কেন্দ্র ছিল কৃষ্ণনগরের ঘূর্ণীপাড়া। কলকাতার কুমোরটুলির অনেক শিল্পীর পূর্বপুরুষ এই নদিয়া অঞ্চল থেকেই কিন্তু এসেছিলেন। কেউ কেউ শহরের চাহিদার টানে, কেউ কেউ কলকাতার ধনী বাবুদের আমন্ত্রণে। দক্ষ কৃষ্ণনগরী কারিগররা কলকাতায় এসে স্থায়ী হলে কুমোরটুলির শিল্পমান দ্রুত উন্নত হয়। কুমোরটুলির অনেক পরিবারের ইতিহাস তাই দুই জায়গার গল্প, গ্রাম নদিয়া আর শহর কলকাতা। শিল্পের হাতের কাজে মিশেছে গ্রামীণ পটচিত্র ও লোকশিল্পের ঐতিহ্য, সঙ্গে ধনী পৃষ্ঠপোষকের রুচি ও দাবি। অষ্টাদশ ও ঊনবিংশ শতকের গোড়ায় কলকাতা দুর্গাপুজো

ছিল মূলত বনেদি বাড়ির ব্যাপার। শোভাবাজার রাজবাড়ি, জোড়াসাঁকোর বিভিন্ন পরিবার, পাথুরিয়াঘাটার ঠাকুর পরিবার, কলকাতার শেঠ বসাকদের বংশধররা দেওয়ান ও বেনিয়ান পরিয়া পরিবারগুলো প্রত্যেক পুজোয় জাকজমকের প্রতিযোগিতা করতেন। এই প্রতিযোগিতার একটি অংশ ছিল আপ্যায়ন, নাচ গান ও বাইজির আসর, আরেকটি অংশ ছিল প্রতিমার আকার এবং অলঙ্করণ। ইংরেজ রাজপুরুষ সাহেব অতিথিরা পুজোর সময় আমন্ত্রিত হতেন, আর সেটিও ছিল ক্ষমতার সঙ্গে সম্পর্ক জাহির করার উপায়। এই যুগে প্রতিমা শিল্পীরা ছিলেন অনেকটা পারিবারিক শিল্পী। কোনো একটি বনেদি বাড়ির পুজোর প্রতিমা বংশ পরম্পরায় একই পরিবারের কুমোর গড়ে দিতেন। এই সম্পর্ক ছিল পরস্পর বিশ্বাসের এবং সামাজিক বাধ্যবাধকতার। শিল্পীরা পেতেন দক্ষিণা, পুজোর সময় সম্মান, কখনো জমি বা বাসস্থানের সহায়তা। এই পৃষ্ঠপোষকতাই শিল্পের ধারাবাহিকতা রক্ষা করেছে। একই সময়ে শিল্পীদের স্বাধীনতাও ছিল কিন্তু সীমিত, কারণ প্রতিমার চেহারা, আকার, সাজসজ্জা নির্ধারণ করত পরিবারের প্রথা। এই সময়ের প্রতিমার একটি বৈশিষ্ট্য ছিল একচালা ঠাকুর। একই কাঠামোর মধ্যে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সঙ্গে মহিষাসুর একটি বড় চালচিত্রের নিচে। চালচিত্র হল প্রতিমার পেছনের অর্ধবৃত্তাকার চিত্রপট, যেখানে পটুয়া ধারার ছবিতে দেবদেবী ও পৌরাণিক দৃশ্য আঁকা হয়। এর ওপর একটি আচ্ছাদনের আকারের মতো ছাদ থাকে, যার নাম হয় চালা। একচালা প্রতিমায় সমগ্র পরিবারের প্রতিমা এক ছাউনির নিচে থাকে। এর বিপরীতে কোনো কোনো পুজোয় প্রতিটি দেবতার আলাদা চালা থাকত, যাকে বলা হতো পঞ্চচালা। আঞ্চলিক ও পারিবারিক রীতি অনুসারে প্রতিমার রূপ কিন্তু বিভিন্ন ধরনের হয়, আর কুমোরটুলি শিল্পীরা সমস্ত এই রীতিতেই কিন্তু দক্ষ। এই তো গেল প্রতিমার ধরন, কিভাবে কুমোররা নদিয়া থেকে এসে আমাদের কলকাতায় কুমোরটুলি গ্রাম বা শহরের মধ্যে প্রতিমা গড়ে তুলতে শুরু করেছিলেন সেই গল্প। এরপর তোমাদের বলবো যে কিভাবে একটা মূর্তি তৈরি হয়, কিভাবে আমাদের চিন্ময়ী মা মৃন্ময়ী রূপে আবাহিত হন সেই গল্প। কিন্তু তার আগে একটা গান রইল তোমাদের জন্য, ফিরব গানের পর। তোমাদের জন্য রইল পদ্মশ্রী পদ্মভূষণ পণ্ডিত অদয় চক্রবর্তীর কণ্ঠে এই গানটা। ফিরছি গানের পর।

ফিরলাম আরেকটা গানের পর। আর গানে যাওয়ার আগে তোমাদেরকে বলছিলাম যে কুমোরটুলিতে আমাদের মায়ের মূর্তি কিভাবে তৈরি হয় সেই গল্পটা তোমাদেরকে শোনাব। একটি দুর্গা প্রতিমা তৈরি হতে সময় লাগে প্রায় কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস। প্রক্রিয়াটির প্রতিটি ধাপ কিন্তু আলাদা দক্ষতা, আলাদা রীতি, আবার কখনো কখনো আলাদা আচারও থাকে। প্রতিমা বানানোর সূচনা হয় কাঠামো পুজো দিয়ে। প্রথা অনুসারে রথযাত্রার দিন আষাঢ় মাসে প্রতিমার বাঁশ কাঠের কাঠামোর পুজো হয়। এর মাধ্যমে দেবীর আসন প্রতিষ্ঠা হয়। এই কাঠামো তৈরি করেন সূত্রধররা বাঁশ, কাঠ ও দড়ি দিয়ে। কাঠামোর আকারই ঠিক করে দেয় যে প্রতিমার ভারসাম্য ও অনুপাত কতটা হবে সেইটা। কাঠামোর ওপর খড় আর পাট দড়ি দিয়ে শরীরের গঠন তৈরি হয়। এই ধাপে শিল্পীর মনে মূর্তির চেহারার একটি প্রাথমিক রূপ ফুটে ওঠে। হাতের ভঙ্গি, পায়ের অবস্থান, বসার বা দাঁড়ানোর ভারসাম্য সবই কিন্তু খড়ের কাঠামো থেকে বোঝা যায়। খড়ের কাজেও কিন্তু দক্ষতা লাগে, কারণ এটি ঠিকমতো না হলে পরে মাটি ফেটে যেতে পারে। এরপর মাটি লাগানোর কাজ। প্রথম স্তরকে বলা হয় এক মেটে। এতে মোটা এঁটেল মাটি ও বালি মিশিয়ে খড়ের ওপর প্রলেপ দেওয়া হয়। এটি শুকিয়ে গেলে দ্বিতীয় স্তর অর্থাৎ দোমেটে, যেখানে অপেক্ষাকৃত মিহি মাটি ব্যবহার করা হয়। এই ধাপেই আসল আকার ও ভাস্কর্য ফুটে ওঠে, অর্থাৎ মুখ, হাত, আঙুল, বস্ত্রের ভাঁজ, অলঙ্কারের ওঠানামা, প্রতিটি অঙ্গ শিল্পী নিজের হাতে গড়েন আঙুলের চাপে, বাঁশ বা কাঠের ছোট ছোট যন্ত্রে। মুখ গড়ার কাজ অনেক সময় পরিবারের সবচেয়ে অভিজ্ঞ শিল্পী নিজে করেন। দেবীর মুখের ভাব, চোখের আকৃতি, ঠোঁটের রেখা, এগুলোই প্রতিমার আত্মা। কুমোরটুলি প্রতিমা নির্মাণের একটি বিশেষ ঐতিহ্য হল মাটির সংগ্রহ। শাস্ত্রীয় প্রথা অনুযায়ী প্রতিমার মাটিতে নানা স্থানের মাটি মেশাতে হয়, যার মধ্যে গঙ্গার তীর, গোয়ালঘর, রাজদ্বার ও অন্যান্য স্থানের মাটির কথা বলা আছে। বহুল আলোচিত প্রথাটি হল নিষিদ্ধ পল্লীর দোরগোড়ার মাটি ব্যবহার। এর পেছনে নানা ব্যাখ্যা প্রচলিত, যার একটি হল এই যে সমাজ যাদের প্রান্তিক করে রাখে দেবীর আবাহনের অঙ্গ হিসেবে তাদের দুয়ার থেকেও মাটি নিতে হয়। আধুনিক সমাজবিজ্ঞানীরা এই প্রথাকে সামাজিক অন্তর্ভুক্তির প্রতীক হিসেবেও পড়েন। আবার সমালোচকদের মতে বাস্তবে এই মানুষদের প্রতি সমাজের আচরণ তার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। যাই হোক, প্রথাটি আজও কিন্তু বহু জায়গায় পালন করা হয়। মাটির কাজ শেষ হলে গায়ে হালকা প্রলেপ দেওয়া হয়, তাকে খড়ি মাটির প্রলেপ বলা হয়। এরপর কাপড় বা পাটের ফালি দিয়ে সন্ধিস্থল ঢাকা হয় যাতে ফাটল না ধরে। তারপর মূর্তিকে ছায়ায় ও রোদে যত্ন করে শুকোতে দেওয়া হয়। বর্ষার সময় কিন্তু এটি বড় একটা চ্যালেঞ্জ, কারণ আর্দ্র আবহাওয়ায় মাটি ঠিকমতো শুকোতে চায় না এবং মরশুমের প্রায়ই কারখানায় পাখা, উনুন বা আগুন জ্বালিয়ে শুকোনোর ব্যবস্থা করতে হয়। শুকনো মূর্তির ওপর শুরু হয় রঙের কাজ। আগে প্রাকৃতিক রং, যেমন খড়ি মাটি, গেরি মাটি, অন্যান্য খনিজ ও উদ্ভিজ্জ রজ্জক, এই সমস্ত ব্যবহৃত হতো। বর্তমানে অনেক

ক্ষেত্রে রাসায়নিক রঙের ব্যবহার হয়। যদিও পরিবেশ সচেতনতার কারণে এখন পরিবেশ বান্ধব রঙের দিকে আগ্রহ বাড়ছে। দেবীর গায়ের রং, বস্ত্রের রং, অসুরের গাত্রবর্ণ, বাহনের রং, সব কিছুর জন্য আছে বিধান ও প্রচলিত রীতি। শিল্পের নিজের কল্পনা মেশান, তবে ঐতিহ্যের বাইরে যাওয়া অনেক সময় প্রতিমার গ্রহণযোগ্যতাও কিন্তু কমিয়ে দিতে পারে। ডাকের সাজ আছে, তারপর শোলার সাজ আছে, চুল, অলংকার, অস্ত্র ও বস্ত্র, এত কিছু। দেবীর চুল আগে কিন্তু পাট দিয়ে তৈরি হতো, এখন অনেক ক্ষেত্রে হয় মুকুট, কানের দুল, রাজবন্ধু, বাজবন্ধু, নূপুর, সব কিছু আলাদা আলাদা করে কারিগরের হাতে তৈরি হয়ে প্রতিমায় পরানো হয়। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ চক্ষুদান। মহালয়ার দিনে শারদীয়া দুর্গাপূজার শুরুর কিছুদিন আগে প্রতিমার চোখ আঁকা হয়। প্রথা অনুযায়ী এই কাজ করেন পরিবারের সবচেয়ে বর্ষীয়ান বা দক্ষ শিল্পী। অনেক সময় উপবাস রেখে পূজোর মাধ্যমে এই কাজ করা হয়। বিশ্বাস, চোখ আঁকা হলেই দেবী মূর্তিতে প্রাণ পান। এর আগে মূর্তি কেবল কারিগরের সৃষ্টি, এর পরে সে আরাধ্য। চক্ষুদানের সময় কুমোরটুলির গলিতে এক অদ্ভুত নীরবতা ও শ্রদ্ধার আবহ তৈরি হয়। প্রতিমা তৈরির এই পুরো প্রক্রিয়া পরিবার ভিত্তিক। পিতা পুত্রকে, দাদা ভাইকে, কাকা ভাইপোকে হাতে ধরে শেখান। লিখিত কোনো পাঠ্যক্রম নেই, কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ নেই। শিক্ষা মানে কাজের মধ্যে থাকা, আর সেই থাকা শৈশব থেকেই শুরু। অনেক শিল্পী বলেন যে তারা মাটিতে খেলতে খেলতেই বড় হয়েছেন। কুমোরটুলি এখন আর কেবল গঙ্গাপাড়ের একটি কারিগর পল্লী নয়, সে এক ঐতিহ্যবাহী কর্মশালা, পর্যটন কেন্দ্র, আবার শিল্পীদের মিলনস্থল, আবার সংকটাপন্ন এক জীবিকা। একদিকে ইউনেস্কোর স্বীকৃতির গর্ব, অন্যদিকে ভাঙা চাল আর ঋণের বোঝা। একদিকে থিম প্রতিমার আধুনিকতা, অন্যদিকে কাঠামো পুজোর চিরাচরিত আচার। একদিকে বিশ্বজুড়ে চাহিদা এবং অন্যদিকে তরুণ প্রজন্মের অনীহা। দুর্গাপূজার দশমীর দিন প্রতিমা জলে বিসর্জিত হয়। যে মূর্তি মাসের পর মাস ধরে যত্নে গড়া, তা এক মুহূর্তে জলে মিশে যায়। বাইরে থেকে দেখলে একটি অপচয়ের মতন মনে হতে পারে, কিন্তু বাঙালির দর্শনে এটি সৃষ্টির চক্র। মাটি থেকে দেবী, দেবী থেকে আবার মাটি গড়ার প্রতিশ্রুতি। কুমোরটুলির ইতিহাসও তেমনই একটি চক্র। কলকাতার জন্মের সময় মাটির পাত্র গড়তে আসা কুমোররা আজ ইউনেস্কো স্বীকৃতির ঐতিহ্যের ধারক ও বাহক। বনেদিবাড়ির ঠাকুরদালান থেকে বিশ্বজুড়ে বাঙালির পুজোমণ্ডপ, সবখানে তাদের হাতের ছাপ। কুমোরটুলির গলিতে হাঁটতে হাঁটতে কখনো যদি একবারও থেমে ভাবি যে এই মাটির দেবীর পিছনে কার হাত, কোন পরিবারের কত বছরের সাধনা, তবেই বুঝতে পারবে এই শিল্পের আসল দেবতা হয়তো শিল্পী। আজকের অল্প অল্প গল্প কথার আড্ডা এই পর্যন্তই। তোমাদের আজকে শোনালাম আমাদের কুমোরটুলির গল্প। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি, তোমার যুববাণীর বন্ধু মৌলি। আজকে বলতে হবে টাটা, কারণ সময় একদম শেষ। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই শুনতে থেকো যুববাণী। যেতে যেতে অন্তরা নন্দী এবং ঈশান মিত্রর কণ্ঠে তোমাদের জন্য রইল এই গানটা। আজকের মতো টাটা।

0: শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা। উপস্থাপনায় ছিলেন মৌলি সরকার, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন সাঁওতালি গান।
1: শুরু হচ্ছে সাঁওতালি গানের অনুষ্ঠান।

সাঁওতাল সংস্কৃতির অন্যতম অঙ্গ হল গান। জীবন ও গান যেন অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে। সাঁওতাল জীবনে নানা ধরনের রজস্র গান সেই সুদূর অতীত থেকে চলে আসছে। কোনো কোনো গান সামাজিক অনুষ্ঠানকে কেন্দ্র করে গাওয়া হয়, কোনো কোনো গান ধর্মীয় আচার অনুষ্ঠান কেন্দ্রিক, কোনো কোনো গান উৎসব কেন্দ্রিক, আবার কোনো কোনো গান উপলক্ষ ছাড়াই গাওয়া হয়। সাঁওতাল সমাজে দং হল মূলত বিয়ের গান। বিবাহ অনুষ্ঠানের সিঁদুরদান পর্ব শেষ হওয়ার পর ওই দিন বিকেল থেকে শুরু হয় গান ও নাচের আখড়া। এই সময়ের একটি গান হল পেতাড়াম দং। আসুন শুনি পেতাড়াম দং। পরিবেশন করছেন গোবিন্দ মুর্মু ও সহশিল্পীবৃন্দ।

নাচের আখড়ার আরেকটি গান যা সুর ও তালের ক্ষেত্রে পেতাড়াম দং থেকে আলাদা তা হল রামড়ারি দং, পরিবেশনায় গুরুমণি টুডু ও সম্প্রদায়।

সারাদিনের কর্মক্লান্ত সাঁওতাল জনগোষ্ঠীর মানুষ সন্ধ্যের সময় নাচ ও গানের আয়োজন করে আনন্দ খুঁজে পাবার চেষ্টা করে। এই সময়ে যে গান গাওয়া হয় তা হল লাগড়ে গান। লাগড়ে গানের নির্দিষ্ট কোনো সময় বা উপলক্ষ নেই, যে কোনো সময় এই গান গাওয়া যায়। সুর ও তালের তারতম্য অনুযায়ী অনেক ধরনের লাগড়ে গান সাঁওতাল সমাজে প্রচলিত। শুনি একটি লাগড়ে গান, শিল্পী লক্ষ্মীরাম মুর্মু।

লাগড়ে গানের অপর একটি রূপ হল লুহুরি। সুর ও তালের বৈচিত্র্যে লুহুরি খেমটা থেকে আলাদা। শুনি একটি লুহুরি গান, শোনাচ্ছেন সন্ধ্যা সরেন ও সম্প্রদায়।

সেই কোন অতীত থেকে সাঁওতাল জনগোষ্ঠীর মানুষ বিভিন্ন সময়ে পরবের আয়োজন করে এসেছে। নির্দিষ্ট দিনে দল বেঁধে নারী পুরুষ পরবের আনন্দে সামিল হয়। এই পরবে গাওয়া গানকে বলা হয় পাতা গান বা পরব গান। এই ধরনের একটি গান পরিবেশন করছেন সীতারানী হাঁসদা ও সম্প্রদায়।

সাঁওতালি গানের ক্ষেত্রে উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে পার্থক্য রয়েছে। কথা এক হলেও সুর ও তাল আলাদা। একমাত্র উত্তরবঙ্গের গানের ক্ষেত্রেই ধামসা, মাদল, বানাম, বাঁশির সঙ্গে বিশেষ এক ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়, যার নাম ফ্যান্টর বানাম। এটি অনেকটা একতারা জাতীয় বাদ্যযন্ত্র, যা সাধারণত বাউল গানে ব্যবহার করা হয়। এই বাদ্যযন্ত্র সহযোগে একটি লাগড়ে গান শুনি, যার নাম লিহ লাগড়ে। শোনাচ্ছেন ফিলিপ টুডু ও সহশিল্পীবৃন্দ।

শুনলেন সাঁওতালি গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নাটক আজকের বেতার নাটক মারু বেহাগ।
1: আজকের নাটক মারু বেহাগ, রচনা শুদ্ধ সত্য বসু, প্রযোজনা গৌতম সেনগুপ্ত। নাটক মারু বেহাগ।

0: হেরে সীতা, আয় আয়, একটা ছবি দেখে এলাম। কতটা তোর প্রবলেম নিয়ে গাঁথা।
1: ছবিটার কথা শুনেছি আমিও, যাওয়া হয়নি। বাড়ি থেকে বের হবার ফুরসত কই? অন্ধ বাবা, অবুঝ পিসিমা, ছোট বোন, সব কিছু ঝামেলা সামলে তবেই তো বাড়ি থেকে বের হওয়া। থিয়েটারে কি কষ্টে যে যাই, চাকরি কিনা যেতে হয়।
0: তোর কথা ভাবি মাঝে মাঝে। কলেজের থিয়েটারে কত যে প্রশংসা তোর জুটেছিল, সকলে তো বলেও ছিলেন অভিনয়ে সহজাত এমন প্রতিভা দেখাই যায় না।
1: প্রতিভা না ছাই, ভরসা করে মঞ্চে উঠে মুখরা পাখির মতো অবাধ মুখস্থ বুলি। তারপর চেহারাটা ভালো, সকলেই প্রিয়তায় গলে যায়, মুগ্ধ হয় দর্শকেরা। আমি কি কখনো জেনেছি আমাকে এমন ভাবে উপপেশাদারি দলে কিংবা অফিসের ক্লাবে ক্লাবে নায়িকা ও মুখ্যী রানী হতে হবে অর্থের ধান্দায়?
0: অভিনয় প্রতিভার জন্যে তবু স্বাধীন সত্তায় মাথা উঁচু করে সংসারের এই ভার কাঁধে তুলে পেরেছিস নিতে। কি হতো আমরা হলে?
1: বাবা শখ করে নাম রেখেছেন জুনি, জন্মকালে ফুটফুটে ছবি যেন ডল পুতুলের মতো। আমাকে দেখে বাবা ও মা অবাক বিস্ময়ে আকাশের চাঁদ এলো ভেবে নিয়ে নাম দেন জুনি। জুনি মানে জ্যোৎস্না।
0: আচ্ছা,
1: কে জানতো সেই জ্যোৎস্নার জীবনে দূষিত ধোঁয়ায় ঢাকা পড়ে যাবে।
0: বেঁকে কথা বলছিস কেন? কি না তোর আছে? মা তো চিরকাল থাকে না কারোর, আগে পিছে সকলে চলে যাবে একদিন, অমোঘ নিয়ম সেটা। তুইও তো নিজেই একা দুর্ধর্ষ ব্যাধির মতো জ্যা রোপণ করেছিলি, শিকারও আবদ্ধ হলো, ধূপে ঠেকলো না বল।
1: কার কথা বলছিস তুই হিতা?
0: বিতোষময়ী।
1: অমন সুঠাম মৃদ্ধ মেঘমালা চিত্রিত শরৎ আকাশ যেন, ওই ঋজু সুশোভন বিতোষ যখন এলো জীবনে আমার, আমি মুগ্ধ চকিতা তখন। বিতোষের মধ্যে আমি সৌন্দর্যের দুর্নিবার মরীচিকা দেখি।
0: জীবনের পার্টনার বাধাটাই তোর ভুল হয়ে গেছে,
1: সেজন্য মাশুল আমি যথেষ্ট দিচ্ছি তো।
0: বিবাহ বিচ্ছেদ আজ মেয়েদের পক্ষে কোনো সমস্যাই নয়। বিতোষ ছেড়েছে তোকে, ওর মতো স্বার্থ মগ্ন
1: আর থাক, ও প্রসঙ্গ না ওঠাই ভালো। মাঝে মাঝে মনে হয় জীবন কি সত্য নাকি, নাকি জীবনে যা স্বপ্ন দেখি সত্য তাই।
2: আর সঙ্গে কথা বলছিস জনি?
1: তুমি কেন এই সময় এখানে এসেছো বাবা?
2: ও ঘরে বসে মনে হলো যেন হিতার সঙ্গে কথা বলছিস, তাই তার কুশল নেব, ওর সঙ্গে কথা আছে কিছু।
1: কথা তুমি নিশ্চয় বলবে, কিন্তু আমার বা বিতোষের প্রসঙ্গ যেন না ওঠে।
2: দুঃখ চেনে দুঃখিতেরে, তুই মা জনম দুঃখিনী।

0: না হলে আমি বা অন্ধ হব কেন? আর তোর মাই বা ছেড়ে যাবে কেন আমাদের? তোর এই কচি ঘাড়ে দুর্বিষহ যন্ত্রণার আর্তনাদ নিয়ে জগদ্দল হয়ে পড়বই বা কেন? সবই অদৃষ্ট জনে, সবই অদৃষ্ট।
1: বার বার তোমাকে তো নিষেধ করেছি বাবা, পুরনো কাসুন্দি খেটে কোনো লাভ নেই। মিথ্যে কেন কাকাবাবু উতলা হচ্ছেন? জুনি তো সংগ্রামী মেয়ে, জীবনকে চিনেছে কঠোর, ধাক্কা খাচ্ছে, তা বলে সে হাল তো ছাড়েনি। দমকা হাওয়ার ধাক্কা সামলে সে ঠিকই চলেছে। আমিও তো বলি বারবার, জীবন মানেই রণ, কঠিনকে মেনে নিতে হবে।
0: বিষণ্ণ কপালে তোর এ বয়সে বলিরেখা দেখলে যে চিত্ত ওঠে কেঁদে, তাই বুঝি ঈশ্বর চোখ থেকে আলো মুছে নিয়ে জুনের দুঃখের ছবি দেখা থেকে মুক্তি দিয়েছেন।
1: তুমি কেন বুঝতে চাও না বাবা? শুধু চিরদিন অবোধ স্নেহের কন্যা, আঁচলে কি বাঁধা থাকে আদরের প্রস্ফুটিত ফুলের মতন? তুমি এখন ও ঘরে যাও, বিশ্রাম করোগে।
0: হ্যাঁ, যাই তবু, ছুঁয়ে যাই জুনির শ্রদ্ধাকে, মনে বল পাই।
1: বাবা বড় ব্যাকুলিত প্রাণ, সংকোচে উদ্বেগে দেখি কুণ্ঠিত সৎপুদা। বৃদ্ধ পিসি ভাবতেই পারে না ভাইঝিটি তার পরপুরুষের সাথে থিয়েটার করে, জুনি স্বামী স্ত্রীর ভূমিকায় নামে, কিংবা কোনো অবৈধ প্রেমের অশেষ জ্বালাকে দর্শকের মনে সঞ্চার করার জন্যে হতাশ্বাস হয়। এতে তবু কষ্টে সৃষ্টে চলেছে সংসার। ভেবেছিলাম যে বিতুষকে বিয়ে করে তুই এ যাত্রায় দরিয়াটা পার হয়ে গেলি, বিচ্ছেদের কথা কিন্তু ভাবতেই পারিনি। আমারও সেই কথা, আমারও সুখের স্বপ্ন শেষ, তীরে এসে ডুবল তরণী, তাই তবু লাফ দিয়ে তটে এসে উঠতে পেরেছি, ডুবিনি নদীতে। অর্থাৎ সে বিবাহ বিচ্ছেদে হইনি কাতর। গোড়া থেকে ধরা যাক, জীবন উতলা ছিল, তাই দারিদ্রের সরোবরে প্রকৃতির সুবাতাসে শতদল ফোটেনি এমন নয়। মাঝে মাঝে স্বপ্ন নীল কুহেলি আকার কি এক মায়ায় ঘিরে অর্থহীন সৌন্দর্য ছটায় মুগ্ধতার আবেশে ডোবাত। তখনই বিতোষ এলো, হঠাৎ বিতোষে ভালো লেগে গেল। এমএ পাশ, উজ্জ্বল চেহারা, বসন্তের মেদুর বাতাসে মুকুলিত কুসুমের উজ্জীবন যেন, জ্যোৎস্নায় জড়ানো ঘন কুয়াশায় স্বপ্ন এলো। সেই স্মৃতি আজও স্পষ্ট, সেই দৃশ্যে আর কেউ নেই দুটি প্রাণী ছাড়া, শুধু আমি, আমি আর শুধু রয়েছে বিতোষ।
2: এই স্নিগ্ধ মধুমাস, এই হিরণময় হাওয়া, একেই দাক্ষিণ্য বলে।
1: আকাশে মেলেছে ডানা দুটি পাখি, ভীরু ও নিবিড়, হিমেল কবল থেকে নিরুদ্দেশ নিড়ে কোথায় যে যাবে তারা না জানে ঠিকানা। তবু বড় কাছাকাছি, ডানা দিয়ে ডানা ছুঁয়ে, প্রাণ দিয়ে প্রাণ, দুটির স্বাতন্ত্র মুছে জীবনের সঞ্চরণে ব্যাকুলিত চিত্ত ফের বাসা বাঁধে বসন্ত উন্মেষে, চেতনা নদীতে গড়া শ্যামল বদ্বীপে। তেমনি আমরা দুটি আজ দারিদ্রের অগভীর সরোবরে প্রকৃতির সুবাতাস না এলেও প্রেমের ছোঁয়ায় আজ ফুটেছে শ্যামল শতদল সতেজ সুস্নিগ্ধ।
2: ইচ্ছার অধিক কিছু দগ্রতা অপার তীব্রতা কাছে টানে, মুহূর্তের অদর্শন মনে সয় না কো।
1: আমার তো নিরন্তর সেই আবেদন, তুমি দ্বিধাদ্বন্দ্বে, ভবিষ্যৎ অন্ধকার কথা বলে বার বার বোঝাতে চাইছ, আগে কোনো কাজ পাই, দাঁড়াই নিজের পায়ে, তবেই তো বিবাহ সংসার।
2: জীবনে আবেগ সত্য, যুক্তি কিন্তু তার চেয়ে কম সত্য নয়। বিবাহ বন্ধনে জানি না সত্যই প্রেম দৃঢ়তর হয় কিনা।

0: জানি না তা। এটা জানি, বিবাহের বস্তুতন্ত্র নানা ছত্রবেশে, ছত্রবেশে কেন, পরিষ্কার সোজা চেহারায় জানায় সর্বদা অর্থই প্রস্ফুটিত পুষ্পবন।
1: না না, আমি চাই নিবিড় নৈকট্য, সামাজিক শাসনের বাইরে এসেছি জানি, তবু স্থির সীমানার লক্ষ্যপথে ভেড়াবো তরণী। জীবনের পথ শুধু পুষ্পাস্তীর্ণ কিংবা শুধু কণ্টকিত নয়।
0: জীবনের মতবাদ এবং ব্যাখ্যা হাজার রকম, দার্শনিকেরা বলেন এক, কবিরা আলাদা। বাস্তব মানুষ গতানুগতিক ছকে জীবনকে বোঝে, আদর্শবাদীর মন্ত্র ভিন্ন। আমারও রয়েছে মত, আমি কিন্তু অর্থকে স্বীকার করি। কতদিন বলেছি তো, অর্থই মৌসুমি ফুল, ফুটলেই আলো করে। সুতরাং আগে চাকরি পাই, তারপর ভাবা যাবে কোন লগ্নে শুভ পরিণয়। তাছাড়া
1: তাছাড়া কি?
0: তাছাড়া রয়েছে কিছু উপপ্লব, যদিও তা বড় বাধা নয়।
1: উপপ্লব? কিসের সে বাধা? কোন উপপ্লব?
0: তোমার কাঁধেই সজীব জোয়াল ক্রমবর্ধমান, পিতা পিসি অনুরহা তরুণী বোন, এদের বহন আর জীবনের পরিবহনের দায়িত্ব তোমার। তুমি কি পারবে অসহায় সংসারকে ফেলে যেতে, ফেলে যেতে অন্ধ পিতা, বৃদ্ধ পিসি, প্রিয় ছোট বোন?
1: তুমি কে ভেবেছ বিতোষ, আমি চলে যাব রুগ্ন পিসি, অন্ধ পিতা, তরুণী ভগ্নীকে ফেলে সোনার আকাশে কিংবা পুষ্পাস্তীর্ণ স্বাধীন অরণ্যে? দায়িত্বের গুরুভার এ যে বড় পিছু টান জানো।
0: জানি সব, বুঝি না এমন নয়। বিবাহের আগে পিতৃগৃহ একক আবাস মেয়েদের, বিবাহের পর কিন্তু স্বামীর আগার তার নিজস্ব সংসার। শিশির যেমন থাকে উষাকালী মুক্তার আদরে, চিকন উজ্জ্বল সূর্যের উদয়ে তা মুহূর্তে মিলায়, তেমনি বিয়ের পর পিত্রালয় দূরস্থান হয়। সুতরাং হঠাৎ নয়, ব্যাধিটা পুরনো, তবে বর্তমানে ক্রমারোগ্য পথে। আফ্রিকার এই ব্যাধি আমাকে কাহিল করে, পরে এক জার্মান ডাক্তার বাঁচান আমাকে। এখনো দেখছি এ ব্যাধি একেবারে সারেনি কিছুই। আফ্রিকার জঙ্গলে কোনো পোকা কামড়ে থাকবে। একবার বাল্যকালে যখন বাবার সাথে গেছিলাম ওদেশে বেড়াতে, এই রোগ সঙ্গে এসে গেছে, চিকিৎসা হয়নি কম। ইউরোপে, রোম, স্পেন, বার্লিন, লন্ডনে চিকিৎসার পর পেলাম সন্ধানে এই ট্যাবলেটটার, জার্মানিতে তৈরি হয়, বড় দামি। এটি মুখে দিলে সাময়িক সারে রোগ, মৃত্যুর যন্ত্রণা থেকে ঘটে উপশম, কাশি কমে, না হলেও প্রথমে অজ্ঞান হব, তারপরে চলে যাব মরলোক থেকে। হঠাৎ দমকা কাশি, মৃত্যু যন্ত্রণা, অন্ধকার হয়ে আসে বিমূর্ত জগৎ, জ্ঞান লোক, এর মধ্যে যদি না ট্যাবলেট পড়ে নিশ্চিত মরণ।
1: তোমার এই রোগের কথা কখনো শুনিনি আগে, দেখিও নি রোগাক্রান্ত অবস্থায় কখনো তোমাকে।
0: এখন ক্রমশ রোগ আরোগ্যের পথে, বার্লিনের এই দামি ওষুধ সেবনে ফিরে পাই নবজন্ম। সেখানে ডাক্তারের অভিমত, আর এক ফাইল ওষুধেই নিরাময় হবে রোগ। এখন তো কমেছে অনেক।
1: সর্বদা তোমার সঙ্গে কারোর থাকা উচিত, এ দৃশ্য দেখার পর তোমাকে এখন থেকে একা তো আর ছাড়তে পারি না।
0: এ ওষুধ সর্বদাই সঙ্গে সঙ্গে থাকে, পকেটে কাগজে লেখা থাকে, একটা ট্যাবলেট অভাগা রোগীর মুখে জোর করে গুঁজে দিন, বেঁচে যাবে।
1: রোগ আক্রান্ত লোকের পকেটে কে আর খুঁজবে ওষুধ?
0: যদি যদি কেউ খুঁজে, মৃত্যুর আগেও যদি কেউ মুখে গুঁজে দেয়, বলতে পারো তা ব্যর্থ চেষ্টা, তবু সে প্রয়াসে বেঁচেও তো যেতে পারে।
1: না না, এ দুঃ

0: ব্যাধিতে তুমি শেষ হবে অভাবনীয় সে ব্যবস্থা কখনোই চলতে পারে না বিতোষ। তোমার মন স্থির করো, আর দেরি নয়, রেজিস্ট্রি অফিসে চলো, তারপর মিলে যাবে সকলের সফল সম্মতি।
1: সম্মতি কি অসম্মতি, সে তো আকা কখনো করিনি। অর্থে জৌলুস জ্বালাতে না পারি, দাম্পত্যের ভূমি বড় ছোট হয়ে আসে, অন্ধকার ঠেকে, উবে যায় বাষ্পীভূত প্রেম, স্ত্রীর কটু তীক্ষ্ণ বাক্য মিথ্যে প্রবল, পাওনাদারের মাত্রাহীন তাগাদার যে। আগে অর্থের সঙ্গতি, পরে রেজিস্ট্রি উৎসব, রিক্ত রিদ্ধি ন্যাড়া গাছে, বসন্ত উৎসব কখনো কি জমে?
0: রিক্ত পত্র গতশ্রী বৃক্ষেও জাগে, কুচি কুচি পল্লবীর লাবণ্য ও মৃদুর আবেশ, ফাল্গুনীর মন্ত্রে বাজে সঞ্জীবনী গান, তোমাকে বাজাবো ফের বসন্ত কল্যাণে, গানে প্রাণে ফাল্গুনীর প্রেমের আগুনে।
1: বেশ, তবে তাই হোক, তোমার আশ্রয়ে আমি নবনীত হই, প্রাণ ফিরে পাই।
0: আর তোমার আশ্রয়ে আমি বেড়ে উঠি, মহিরুহে কচিলতা যেমন আঁকড়ে থাকে।

0: 눈이 보러 제디메 바르바르 타케 자니지 자티 코팔레 셰셰 타이 하베 에존네 코코노 니제르 부미카 택 코레 트라타르 부미카 니에 주니 타케 송사레 에 아미 차이니
1: 카카 바부
0: 비토쇼 차이니 타케 에라콤 도이토 부미카에 এক পাখি কখনো রচে না দুটি নীর একটা নীর গেল
1: বিবাহ বিচ্ছেদ এ তো স্বাভাবিক নিত্যকার চলতি ঘটনা জুনির পক্ষে যেন ভাগ্যেরই মস্ত পরিহাস
0: পরিহাস নয় হিতা জুনির অদৃষ্ট না হলে আমি বা অন্ধ হব কেন
1: এক কথা বার বার বলছেন কেন কাকাবাবু এতে জুনি কষ্ট পায় মর্মান্তিক ওই জুনি ফিরছে বোধ হয় কাকাবাবু আপনি এখন যান তোর জন্য বসে আছি
2: কেন কি ব্যাপার সেই ফিল্ম কোম্পানি বা তার ডিরেক্টর ডেকেছে আবার
1: ঠিক তাই তোর শর্তে রাজি তারা বাইরে শুটিং এ গেলে প্রতিদিনই বাড়ি থেকে তোকে নিয়ে যাবে ফির দিয়ে যাবে তাই কলকাতা থেকে খুব কাছের পল্লীতে জায়গা দেখেছে তোকে তাই পরিচালকের কাছে যেতে হবে একবার
2: তেমন গভীর চেনা নেই তথাপি কেন যে এরা চাইছে আমাকে কতই তো নায়িকা রয়েছে তাই আমি সন্দেহান হই
1: সন্দেহান কেন সন্দেহের কোনো অবকাশই নেই অ্যামেচারে থিয়েটারে অনন্য নায়িকা তুই ছবিতেও তোর মুখ আসবে সুন্দর ও কারণ সন্দেহ বাতিক জুনি তুই দূর কর শীতের কুয়াশা সরলে তবেই না সকালে সূর্যের উত্তাপ সন্দেহ ঘুচলে তুই দেখবি এখনো সদাশয় লোক কিছু সুকল্যাণ ঘট নিয়ে শান্তি বাড়ি ছিটুতে ব্যাকুল
2: কল্যাণ পাবার কথা ভাবি না কো আর এসো তো মুখের কথা তা না হলে বিতোষ স্বার্থের মুখোশেটে বলে অনায়াসে জুনি হয় তুমি অর্থার্জনে যন্ত্র হও নতুবা নৈকট্য থেকে দূর হঠ জীবনের মূল্য মানে অর্থেরই কৌলিন্য প্রেম মূল্যহীন
1: বিতোষ যে এমন পাতক শুনেছি মলিন তার জঘন্য প্রস্তাব বেশি অর্থ রোজগারের মদতে সে বন্ধুদের ডেকে আনে
2: থাক থাক ওই সব তামস কাহিনী কারুর জীবন খুব সরল মসৃণ কারুর পা কুটিল গতিতে চলে বাঁকা পথে প্রেমকে জেনেছি আমি মনি কৌস্তুভ বলে এখনো আঁকড়ে আছি প্রেমী জীবন
1: বার বার বলছি জুনি
2: ভুলে যা বিতোষকে তুই
1: বিবাহ বিচ্ছেদ পরে কি কাকে বা মনে রাখে আর
2: প্রেম সে যে দেখা দেয় একবারই বিতোষ চলুক তার অভীপসিত পথে তবু সে আমার চিরপ্রেমাস্পদ ভ্রান্ত চোরা গলিতে সে চলতে চায় একাই চলুক আমি তার সঙ্গী নই তা বলে আমার প্রেম মিথ্যা বা কপট নয় ও প্রসঙ্গ তোলা থাকিতা

0: যা বলতে তুই এসেছিস এখানে এখন সেই কথা বল।
1: হ্যাঁ, এই কমলবাবুর সঙ্গে দেখা করে সপ্তাহে, শনি রবি ছাড়া অন্য সব দিনে তাঁকে পাবি। তিনি ছবিটার পরিচালক আর প্রযোজক, সদাশয় লোক, তোর কথা তারা শুনেছেন সব।
0: পুরুষের মুগ্ধতাকে দূর থেকে হাজার সেলাম।
1: ছবির নায়িকা তুই, ব্যবসার সম্পর্ক তোর, টাকা তুই বুঝে নিবি, ওরা তোর অভিনয় দেখে নেবে, বেশি আর কিছু নয়।
0: সেটা একদিক, অন্যদিক অভিনয়, শিল্পকলা, চরিত্র চিত্রণ, নতুন সৃষ্টির সুখে তন্ময়তা, তার কি তুলনা হয় গীতা? সে আনন্দ অসীম, অপার। তাছাড়া রয়েছে এতে মুগ্ধতার নবায়মানতা, অজস্র স্তাবক এসে শ্রদ্ধার পুষ্পার্ঘ দিয়ে যাবে।
1: জুনি, ওই মূঢ় স্তাবকেরা শুধু কি জানাবে স্তুতি, শুধু প্রশংসার পুষ্পমাল্য দেবে? তার সাথে অলিখিত চিরকুট কিছু আত্মার আত্মীয় বলে
0: হয়তো ভালো লাগা, প্রিয়তা ও মুগ্ধতা সে কিছু নয়, সর্বত্রই নিজের হাতের মুঠো শক্ত করে ধরে থাকা, সেটাই আসল কথা।
1: কথায় কথা কিন্তু আমরা যে তর্কে চলে যাচ্ছি। এই শোন, তুই কাল যাস, যদি কাল অসুবিধা হয়
0: হ্যাঁ
1: পরশু যাবে অবশ্যই, আমি এসে জেনে যাব পরে।
0: আমার তো এই কাজ, রুজি রোজগার এই পথে, না যাবার প্রশ্ন নেই।
1: আমি আর চলি জুনি, সৌভাগ্য কামনা করি তোর।
2: এই ছবিটাও দেখবেন, জম্বে দারুণ। কাহিনীটা যেমন সুন্দর, তেমনি যা চিত্রনাট্য দ্রুত গতি,
3: তাছাড়া নায়িকাও সুন্দরী,
2: অভিনয়ও খুব ভালো করে। ওই যে গেটের কাছে জুনি আসছে না?
3: হ্যাঁ হ্যাঁ, জুনি বটে, তুমি গিয়ে সঙ্গে নিয়ে এসো। বসুন বসুন, যে খবর পাঠিয়েছি তাতে আপনার বোধহয় অসুবিধে নেই। আউটডোরের কাজ বড়জোর সপ্তাহখানেক, এবং তা কলকাতার উপকণ্ঠে, প্রতিদিন গাড়ি যাবে আনতে ও দিতে। আর সব বিষয়ে পাকা কথা আগেই হয়েছে, কাহিনী তো জানেনি।
0: হ্যাঁ, সেসবে অসুবিধে নেই, তবে আমি তো নতুন এই সিনেমা লাইনে, ততখানি রপ্ত নই। গোটা 10-12 ছোট ছোট রোলে এর আগে যে নেমেছে সেটা খুব ছোট, কাটা কাটা ডায়লগ, শর্টের সময় আমি মুখস্থ করি বলে গেছি।
2: এখানেও তাই? তবে এ ছবিতে নায়িকাকে হতে হবে চটুল, প্রগল্ভ, চোখে মুখে দীপ্ত ভাব, সর্বদা বোঝাতে হবে পৃথিবীতে নারীরা সামগ্রী নয়, যে তাদের এই বিংশ শতাব্দীতে সমাজের কাছে নতজানু কৃতদাসী করে কিনে নেওয়া যাবে।
0: এও কি পুরনো কথা,
3: তো ব্যক্তিত্বের নতুন প্রকাশের মূল্য আজও আছে। আসলে ছবিটা যাবে বিদেশে নানা স্থানে, নানা প্রতিযোগিতায় প্রদর্শিত হবে।
0: কে এমন কাশছে কোথায়? মনে হয় পাশের ঘরের কেউ সাংঘাতিক কাশছে এমন।
3: চলো দেখি, যাচ্ছি এখনই।
0: আমাকেও সঙ্গে নিন, এই কাশির রূপ আমি চিনি। রোগীর সঙ্গে যদি পকেটে ওষুধ থাকে তবে তবে রোগী বেঁচে যেতে পারে।
2: হঠাৎ কি হলো বিতস্পাইনের? মাস্টারবাবু তো পড়ান রোজ, আজ চা খাবার পর কাশতে কাশতে অজ্ঞান হলেন। আমিও যাই দেখি। ও, ওই যে কমলবাবু ফিরে আসছেন।
3: এরকম বিশ্রী রোগে মানুষ যে ভুগে থাকে আগে শুনিনি কখনো। আপনি সময় মতো ওষুধটা দিলেন বলেই হয়তো বিতোষবাবু এই যাত্রায় বাঁচতে পারেন।
0: মনে হয় বেঁচেই যাবেন, কাশির শব্দটা শুনে কেমন সন্দেহ হলো, চেনা কাশি, যন্ত্রণাও চোখে দেখা, রোগীর পকেট হাতড়ে দেখলাম তাই, কোনো কিছু ওষুধে খোঁজ পাই কিনা।
3: এখনো তো ফিরলো না জ্ঞান, ডাক্তারবাবুকে একটা ফোন করে দিই, দেখে যান একবার।
0: মনে হয় তার আর প্রয়োজন নেই, তবু ডাকা ভালো ডাক্তারবাবুকে, করুন না ফোন।
3: আপনি অসুখের চিকিৎসা কি করে জানলেন?
0: সে অনেক কথা, আমার আত্মীয় এক পরমাত্মীয়, এ রোগীর অমোঘ শিকার, তাই জানি এ কাশির কি চিকিৎসা। আফ্রিকার রোগ এটি, এখানে কুচিত দেখা দেয়।
3: তো ফোন করে একবার ডাক্তারবাবুকে ডাকি, দেখে যান একবার।
0: ডাক্তার আসার আগে একটা অনুরোধ করি, ওকে কে সারালো কিংবা বড়ি বের করে মুখে দিতে কে দিয়েছে পরামর্শ, দয়া করে জানাবেন না। আশা করি রাখবেন এই অনুরোধটুকু। এখন তো আর কথা কিছু হবে না কাজের, তাই আর চলি। স্ক্রিপ্ট পড়ে সকালে না এসে

0: পরশু বিকেলে ফের দেখা করে যাব।
1: সেই ভালো, তখনই বাকি কথা হবে।
2: কাকাবাবু, জানতাম আমরা সবাই জুনি বড় হবে। ভারতীয় সিনেমা জগতের অপ্রতিদ্বন্দ্বী নায়িকা, এই গৌরব সকলের, প্রতিটি বাঙালির।
3: এতক্ষণ কোথায় পৌঁছেছে জুনি?
2: এখন দিল্লিতে আছে, আজ রাতে প্লেন। তার নতুন ছবির উদ্বোধনে নায়িকার আর পরিচালকের নিমন্ত্রণ, পুরস্কার তারপর।
3: পিতা হয়ে তাকে আমি কি বা বলতে পারি, কলুর বলদ হাসি মুখে পিতাকে পালন করে। শুধু পিতা নয়, ছোট বোন তার, বিএমএ পড়ার খরচা আছে, বৃদ্ধা পিসিমা, নানান বায়না সব নিয়েছে কাঁধে। এই যে ছেলেরও বাড়া।
2: হ্যাঁ, কিন্তু জুনির নালিশ নেই কোনো, জীবনের বিরুদ্ধে না, নাই সমাজের নিয়ম সম্পর্কে।
3: বিতোষকে জীবনের সঙ্গী করে সে ভুল করেছে, এতে তার জীবনটা মাটি হয়ে গেছে।
2: কাকাবাবু,
1: ভেতরে আসতে পারি?
2: কে?
3: মনে হয় বিতোষের গলা।
2: বিতোষ, আপনি ভেতরে যান কাকাবাবু, দেখছি কেন সে এসেছে এখানে। আসুন।
4: একবার এখানে জুনির সঙ্গে দেখা করতে চাই, আছে কিছু কথা।
2: কোনো কথা নেই, সব কথা শেষ হয়ে গেছে। যে নাটক বিহাগেশ্বরে শেষ হয়, তারপর বাজে না কখনো তাতে ললিত বিভাস।
4: বেহাগের আছে কিছু শাখা ও প্রশাখা, বেদনার বেহাগে যে সুনিবিড় অনুভব, তাতে যদি আশার ঝিলিক থাকে, মারু বেহাগের ধ্বনিতে বদল হয়। তাই দেখা করা বিশেষ জরুরি।
2: জুনি বাড়ি নেই, সে এখন চলে গেছে সুদূর বিদেশে। তার ছবি উদ্বোধন উপলক্ষে নিমন্ত্রণ রাখতে গিয়েছে ক্যানের উৎসবে।
4: দেখা যদি নাই হয়, দেখা যদি নাই করে, সেই ভেবে আমি পত্র লিখে এনেছি একটি।
2: পত্র?
4: সেটা রেখে দাও।
2: দিয়ে যান চিঠি।
4: এই চিঠি জুনিকে উদ্দেশ্য করে লেখা বটে, কিন্তু আমার জবানবন্দি।
3: কি বলে ভিতর?
2: শুধু একটা চিঠি দিয়ে গেল।
3: চিঠি?
2: হ্যাঁ।
3: তা চিঠি কি বন্ধ না খোলা?
2: খোলা চিঠি, খামের মুখটা বন্ধ করা নেই।
3: পরোহিতা, শোনাও আমাকে।
2: জুনির চিঠি কি পড়া সমীচীন হবে?
3: খোলা চিঠি যখন দিয়েছে, তখন বোঝাই যায় সবাই পড়ুক। এই চিঠি পড়লে কোনো দোষ নেই, পড়ে শোনাও আমাকে।
2: প্রিয়তম জুনি, দু চারটে কথা বলতে বাসনা, মনে হবে নিছক ছলনা, মিথ্যার আশ্রয়ে বানানো বকুনি।
4: না না, তেমন অভিপ্সা আর নেই। এখন এসেছি আমি ক্ষমা চেয়ে নিতে, শুধু ক্ষমা। তাই আশা, বিদায়ের করুণ বেলায় ক্ষমার দৃষ্টিতে তুমি একবার, শেষবার হাত নেড়ে জানাবে বিদায়। জীবনের নৌকা আমি ভাসিয়েছি বদ্ধ জলাশয়ে, স্বচ্ছ জলে নয়, ঘোলা জলে পঙ্কিল আবর্তে। আমি যে প্রদীপ থেকে লুব্ধ, তার আগুন জ্বালিয়ে পুড়িয়েছি প্রাণ, প্রীতি, ঘর, গৃহস্থালি, আমাদের সুবিমল সুবিস্তৃত প্রেমের বিতান। আজ সেই প্রেতাগ্নি মুক্ত করে দিয়েছে আমাকে। বীত পাপ তোমার ত্যাগে জুনি, পেয়েছি যে প্রেমের প্রসাদ। বিতোষ বিদায় নিক, পবিত্র মন্দিরে তার স্থান নয়, নিজের মারণ স্বর নিজে সে হেনেছে তীব্র।
2: বিহাগের মুচ্ছনার পর যদি কিছু রেশ থাকে, মারু বিহাগের কারুণ্যের মেড়ে ও গমকে, বেদনার বেদগান গিয়ে শেষ করি। জয় হোক যথার্থ প্রেমের, জয়ী হোক প্রেমের সাধিকা।

0: মারু বিহাগ নাটকটি এখানেই শেষ হল। রচনা শুদ্ধ সত্য বসু, বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পরিমল বাবু, অজিত বন্দ্যোপাধ্যায়, কমল বাবু, প্রেমাংশু বসু, হিতা, তুলসী রায়, বিতোষ, প্রদীপ ঘোষ, বিনয়, প্রবীর ব্রহ্মচারী এবং জুনির ভূমিকায় ব্রততী বন্দ্যোপাধ্যায়। সম্পাদনা কুণাল ভট্টাচার্য। নাটকটি প্রযোজনা করেছেন গৌতম সেনগুপ্ত।
1: শুনলেন নাটক মারু বেহাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই শুনবেন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহসী পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচারের সঙ্গে কথা বলেছেন। ক্যাপ্টেন স্মিথ এবং আততায়ী ওমানি কোপাইলটকে আবুধাবিতে নিয়ে যাওয়া হয়েছে। যথোচিত মর্যাদায় দেশজুড়ে জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। রাজঘাটে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর। একই সঙ্গে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর লাল বাহাদুর শাস্ত্রীর 123তম জন্মদিনে আজ তাঁকে স্মরণ করা হচ্ছে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল G20 সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। ভারতের মহিলা রিকার্ভ তীরন্দাজি দল এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছে। 12টি সোনা জিতে এই মুহূর্তে ভারত পদক তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছে। ভারত ও ব্রাজিলের মধ্যে ঐতিহাসিক ফুটবল ম্যাচ খেলতে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল গতকাল কলকাতায় এসে পৌঁছেছে। খেলা আগামীকাল। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্লাই দুবাইয়ে সাহসী ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচারের সঙ্গে কথা বলেছেন। গত বুধবার দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাই দুবাইয়ের একটি বিমানে কোপাইলটের আক্রমণ প্রতিহত করে তিনি 180 জনের জীবন বাঁচিয়েছিলেন। কথা বলার সময় ক্যাপ্টেন মাচার প্রধানমন্ত্রীকে তার অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ দেন। তাঁর সাহসিকতার প্রশংসা করে তার দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী মোদী। ক্যাপ্টেন স্মিথ মাচারকে ছুরিকাঘাতের অভিযোগে অভিযুক্ত কোপাইলটকে আবুধাবিতে নিয়ে যাওয়া হয়েছে। সৌদি স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, চিকিৎসাগত ছাড়পত্র পাওয়ার পর উভয় পাইলট আবুধাবি গেছেন। আবুধাবিতে অবস্থিত ভারতীয় দূতাবাস গতকাল জানিয়েছিল, ক্যাপ্টেন মাচারকে সংযুক্ত আরব আমিরশাহীতে নিয়ে আসা হয়েছে এবং তিনি সুস্থ হয়ে উঠছেন। উল্লেখ্য, 174 জন যাত্রী ও 8 জন ক্রুসহ বিমান বুধবার সকাল 9:45 তাবুকের প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে এবং তাদের সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হয়। জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে উপলক্ষে সমগ্র দেশ আজ তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে।

দেশজুড়ে এবং বিদেশে অবস্থিত ভারতীয় মিশনগুলোর উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা তার সমাধিস্থল রাজঘাটে তাঁর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 122তম জন্মবার্ষিকীতে জাতি তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে। 1904 সালের 2রা অক্টোবর উত্তরপ্রদেশের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নগর পূর্বতন মুঘলসারাইতে তিনি জন্মগ্রহণ করেন। কৈশোরেই তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগদান এবং 1921 সালের অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা এবং কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, জেপি নাড্ডা, কিরণ রিজিজু, অর্জুন রাম মেঘওয়াল, জিতেন্দ্র সিং ও এল মুরুগান আজ নতুন দিল্লির সংবিধান সদনে মহাত্মা গান্ধী ও লাল বাহাদুর শাস্ত্রীর প্রতি পুষ্পার্ঘ নিবেদন করেন। এছাড়াও বিজেপি সভাপতি নীতিন নবীন, কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে, লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ অন্যান্য সাংসদ

0: সংসদের উচ্চপদস্থ আধিকারিক এবং স্কুল শিক্ষার্থীরাও তাঁকে শ্রদ্ধা জানান। গান্ধী জয়ন্তী উপলক্ষে আজ সারা দেশে বিশেষ গ্রাম সভা আহ্বান করা হয়েছে। এই সভাগুলিতে শাসন ব্যবস্থায় পরিবর্তনমূলক সংস্কার এবং এমন সব উদ্যোগ নিয়ে আলোচনা করা হবে যার লক্ষ্য হল পঞ্চায়েত ব্যবস্থাকে শক্তিশালী করা, জনসেবার মান উন্নয়ন এবং গ্রামীণ ভারতের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করা। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ মহাত্মা গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। কানাডার আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী মনিন্দর সিধু বলেছেন, ভারতের অর্থনৈতিক উন্নয়নে কানাডা পূর্ণ সমর্থন করবে। মহাকাশযান, বিরল খনিজ এবং শক্তি ক্ষেত্রে কানাডা ভারতের সঙ্গে গভীর সহযোগিতা করতে আগ্রহী বলে জানান তিনি। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় নকশাল মুক্ত ভারত, একটি প্রতিবেদন।
1: দীর্ঘ সময় ধরে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার অন্যতম অন্তরায় ছিল নকশাল বা মাওবাদ। বর্তমান কেন্দ্রীয় সরকার দেশকে নকশাল মুক্ত করে গড়ে তুলতে বদ্ধপরিকর। কিভাবে কেন্দ্র ও রাজ্য বাহিনীর যৌথ প্রয়াসে দেশ আজ নকশাল মুক্ত হয়ে উঠেছে তা জানালেন প্রাক্তন IPS আধিকারিক ও কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার কল্যাণ মুখোপাধ্যায়।
2: নকশালদের মূল বলটা ছিল গ্রামবাসীরা, যাদেরকে এরা ভুল বোঝাতো। সেইখানে গ্রামবাসীদের আস্থা অর্জন করতে পেরেছে সরকার এবং তারা নকশালদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অত্যাধুনিক যন্ত্রপাতি আমাদের পুলিশ ফোর্সকে সরকার সরবরাহ করেছে। এ সমস্ত নকশালরা আত্মসমর্পণ করলো বা ধরা পড়লো, তাদের বিরুদ্ধে যত না বেশি আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে তার চেয়ে অনেক বেশি তাদেরকে সমাজে প্রতিস্থাপিত করা হয়েছে। এই সমস্ত জিনিসগুলো একসঙ্গে করার ফলে আজকে কিন্তু ভারত আক্ষরিক অর্থে নকশাল মুক্ত হয়েছে।
1: কল্যাণ লাহার সঙ্গে কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল AIN নিউজ কলকাতাতে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মার্কিন যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকের ফাঁকে ফ্রান্স, কানাডা, সৌদি আরব এবং দক্ষিণ কোরিয়ার সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। ফ্রান্সের বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী নিকোলাস ফোরিসিয়ারের সঙ্গে বৈঠকে শ্রী গোয়েল বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের সম্প্রসারণ, ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি ত্বরান্বিত করা এবং মহাকাশযান ও বিমান নির্মাণ, UPI সংযোগ ও যৌথ উদ্ভাবনী উদ্যোগের মতো ক্ষেত্রগুলিতে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন। এর পাশাপাশি শ্রী গোয়েল কানাডার আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী মনিন্দর সিন্ধুর সঙ্গেও ভারত কানাডা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট CEPA এর বিষয়ে চলতি আলোচনার পর্যালোচনা করেন। সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী মজিদ বিন আবদুল্লাহ আল কাসাবির সঙ্গে তিনি ভারত গালফ কোঅপারেশন কাউন্সিল GCC মুক্ত বাণিজ্য চুক্তির অগ্রগতি নিয়ে কথা বলেন। এছাড়াও দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী পার্ক জংসুং এর সঙ্গেও বিভিন্ন বিষয়ে বৈঠক করেন শ্রী পীযূষ গোয়েল। মহারাষ্ট্রের অমরাবতী জেলার ধামানগাঁও রেলস্টেশনের কাছে নাগপুর মুম্বাই সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক ও টেম্পোর সংঘর্ষে অন্তত 5 জন প্রাণ হারিয়েছেন, আহত 21 জন। আজ ভোররাতে টেম্পোটিতে করে বেশ কয়েকজন দুর্গা প্রতিমা নিয়ে সেগাঁও থেকে ওয়ার্ধার দিকে যাচ্ছিলেন, সেই সময় ট্রাকটির সঙ্গে সেটির সংঘর্ষ হয়। আহতদের প্রথমে ধামানগাঁও গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তাদের কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ওয়ার্ধার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন DMRC পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় রাজধানী অঞ্চলের 12টি মেট্রো স্টেশন বন্ধ রেখেছে। তবে রাজীব চক, মান্ডি হাউস, INA, নতুন দিল্লি এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে লাইন পরিবর্তনের সুবিধা চালু থাকবে বলে তারা জানিয়েছে। স্বচ্ছ ভারত দিবস উপলক্ষে প্রেস ইনফরমেশন ব্যুরো কলকাতার কর্মীরা পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা র্যালিতে অংশগ্রহণ করেন এবং এক পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও শক্তিশালী ভারত গড়ার লক্ষ্যে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ভারতের আবহাওয়া দপ্তর আজ অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি আগামীকাল পর্যন্ত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, কেরালা, মাহে এবং সিকিমে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা আছে বলেও জানিয়েছে তারা। অন্যদিকে আগামী 24 ঘণ্টার মধ্যে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশের অবশিষ্ট অংশ এবং গুজরাট ও মধ্যপ্রদেশের অধিকাংশ এলাকা থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও সরে যাওয়ায় ওইসব রাজ্যে অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। রোমাঞ্চকর এক ফাইনালে আজ বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে 5-3 ব্যবধানে হারিয়ে ভারতের মহিলা রিকার্ভ তীরন্দাজি দল এশিয়ান গেমসে নিজেদের প্রথম স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছে। অঙ্কিতা ভগত, কীর্তি শর্মা, কুমকুম মোহদ 10 বারের

অলিম্পিক চ্যাম্পিয়নদের পরাজিত করেন। বক্সিংয়ে মহিলাদের 75 কেজি বিভাগে চীনের বাওজিকে ফাইনালে 5-0 ব্যবধানে হারিয়ে লাভলিনা বড়হুয়াই একটি স্বর্ণপদক জয় করেছেন। মিক্স রিকার্ভ দলগত তিরঞ্জিতে ভারত একটি রূপও পেয়েছে। সেলিং বা নৌচালনা ইভেন্টে নেত্রা কুনানান মহিলাদের ডিঙি ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছেন। এর ফলে পদক তালিকায় ভারত সামগ্রিকভাবে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। ভারত ও ব্রাজিলের মধ্যে ঐতিহাসিক ফুটবল ম্যাচ খেলতে 5 বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল গতরাতে কলকাতায় পৌঁছেছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে আগামীকাল সন্ধ্যে 7টায় ব্রাজিল ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী মোদী সাহসী পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের সঙ্গে কথা বলেছেন। ক্যাপ্টেন স্মিথ এবং আততায়ী ওমানি কোপাইলটকে আবুধাবিতে নিয়ে যাওয়া হয়েছে। যথোচিত মর্যাদায় দেশজুড়ে আজ জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। রাজঘাটে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর। একই সঙ্গে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 123তম জন্মদিনে আজ তাঁকে স্মরণ করা হচ্ছে। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান
1: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। প্রথমে শুনবেন মোহিনীর ঘোড়াগুলি থেকে।

শুনছেন বাংলা ব্যান্ডের গান আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানের শেষ গান ক্যাকটাস ব্যান্ড থেকে রইল বন্ধুদের জন্য।

0: শুনলেন বাংলা ব্যান্ডের গান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: की। उन्होंने कैप्टन की बहादुरी की सराहना की और उनके शीघ्र स्वस्थ होने की कामना की। कृतज्ञ देश आज राष्ट्रपिता महात्मा गांधी और पूर्व प्रधानमंत्री लाल बहादुर शास्त्री की जयंती पर उन्हें श्रद्धांजलि अर्पित कर रहा है। एशियाई खेलों में लवलीना बोरगोहाई ने महिला मुक्केबाजी के 75 किलोग्राम वर्ग में स्वर्ण पदक जीता। इसके साथ ही दोपहर समाचार का ये अंक समाप्त हुआ। नमस्कार।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া মোয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুরোধের আসর। এই মুহূর্তে যারা মৈত্রী প্রচার তরঙ্গ টিউন করেছেন সকলকে সুস্বাগতম আজকের অনুরোধের আসরে। কই নীল আকাশে সাদা মেঘের ভেলা ভাসছে কি, কমলা রঙের বোটায় শিউলি ফুলের গন্ধ, গোছা গোছা কাশ ফুলের দোলদোলানি, প্রকৃতি সেজে উঠছে শেষমেশ। বর্ষা মেঘের ছায়া কাটল তাহলে, নাকি ঘনাইছে বনে বনে? বেশ একটা পুজো পুজো ভাব। তা সে অসুর রূপে বৃষ্টি দানব যতই ঝঞ্ঝা বয়ে আনুক, কুচ পরোয়া নেহি। এই দুপুরবেলা জুড়ে কি করছেন, কি ভাবছেন? আগে কি সুন্দর দিন কাটাইতাম, নতুন শাড়ি জামা জুতোর গন্ধ নিতে নিতে হারিয়ে যাওয়া। পুজো মানে তো শারদীয়া পত্রিকা, পুজো মানে নতুন গানের রেকর্ড। সারাক্ষণ সেই সমস্ত গান প্রত্যেক মণ্ডপে বেজে চলেছে, আর সেই সব গানই যেন গন্ধ সুধা ঠেলে দিত। বন্ধুদের অনুরোধেও আজ সেরকমই বেশ কয়েকটি অনুরোধের গান দুপুরটাকে বড় বেশি মায়াময় করে দেয়। নিরালা দুপুরে অনুরোধের আসরে কান পাতলেই সেই সমস্ত মন মাতানো বাংলা গানের অনুরোধ, যা বড্ড আপন, বড় নিজের, বড় কাছের। চলুন শুরু করি আপনাদের গানের অনুরোধ নিয়ে সাজানো অনুরোধের আসরে। সঙ্গে রয়েছি শর্বিষ্ঠা রায়। প্রথমেই আকাশমণ্ডলের অনুরোধ। গুরু মশাই পাড়া চালুয়াড়ি ফলতা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুনতে চেয়েছেন শচীন দেব বর্মনের কণ্ঠে এই গানটি।

কোন সুদূরের চেনা বাঁশির ডাক শুনেছি সরে চখা। আসলে সে বাঁশির ডাক গানের মাঝে সাড়া দেয়, সে ডাক কেবল নিজের, সে ডাক বড় চেনা, সে ডাক বড় আদরের। পরের গানে যাই। পরের অনুরোধ করেছেন অমিতা বিশ্বাস, সন্দীপ বিশ্বাস, পার্থসারথী বিশ্বাস, অন্তরা বিশ্বাস, হাজরাপাড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

যখন কথারা শব্দ খুঁজে গোপন কথাটি বলার জন্য, গান হয়ে ওঠে তার সেই হারিয়ে ফেলা উচ্চারণ। পরের গানটি নির্মলা মিশ্রের কণ্ঠে শুনতে চেয়েছেন গোবিন্দ সাঁতরা, বন্যা সাঁতরা, অভিনব সাঁতরা, করুণা সাঁতরা, বাগনাপাড়া, কালনা, পূর্ব বর্ধমান থেকে।

0: পরের অনুরোধটি করেছেন অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী, লীলা চক্রবর্তী বজবজ বাওয়ালি থেকে শুনতে চেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।
1: তোমারে ভালো

সেই চেনা সুর চেনা কথার মধ্যেই হারিয়ে যেতে ইচ্ছে হয় বারবার বারবার। তার অন্যরকম মানে অন্যরকম ভালো লাগা তৈরি হয়ে যায়, হতে তো বাধ্য, তাই না শ্রোতা বন্ধুরা? পরের গানে যাই। পরের গানটি শুনতে চেয়েছেন বিপ্লব মিশ্র, অনুষ্কা মিশ্র ও অঞ্জলি মিশ্র, মিলনপল্লী বাঁকুড়া থেকে শ্যামল মিত্রর কণ্ঠে পরের গানটি।

নির্মলা মিশ্রের কণ্ঠে পরের গানটি শুনতে চেয়েছেন নিতাই সরকার, অমিতা সরকার, আয়ুষ সরকার, তরুণ সরকার ও শর্মী সরকার, কুকুরা আমিলা পূর্ব বর্ধমান থেকে।

রাতের আসরের এবারের অনুরোধটি করেছেন সুপ্রিয় বন্ধু সুপ্রিয়, ঠিকানা রাখেননি, পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে শুনতে চেয়েছেন গানটি।

পৃথিবীর সব যন্ত্রণা, সব উপশম, সব আনন্দ, সমস্ত সুখ বুঝি গানেতে এসে প্রাণ পায়। গান তখন চিরসখা, পিঠ হেলান দেওয়ার শক্ত দেওয়াল। অনুরোধের আসরের আজকের সময় একদম আর হাতে নেই, আর একটি গান শুনিয়ে শেষ করব আজকের অনুরোধের আসর। শুনতে চেয়েছেন কলকাতা থেকে সৌম সেন, দেবরাজ ভট্টাচার্য ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি। এই গানটি শুনিয়ে শেষ করব আজকের অনুরোধের আসর।

শুনলেন অনুরোধের আসর। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হল। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বিকেল পাঁচটায় এবং বাংলাদেশ সময় বিকেল পাঁচটা বেজে

30 মিনিটে। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 3:17 এবং বাংলাদেশ সময় 3:31 হয়ে 31 সেকেন্ড।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 5টা বেজে 2 মিনিট হয়ে 8 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 5টা বেজে 33 মিনিট হয়ে 26 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: এখন জানিয়ে দিই আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া কলকাতার আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে যে আংশিক মেঘলা আকাশ থাকবে, সঙ্গে বিকেল অথবা সন্ধ্যের দিকে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বাতাসে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ যথাক্রমে ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশ থাকবে। বাতাসে সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৬% এবং সর্বনিম্ন ৬৬%। আজ মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার খবর, এখন জানিয়ে দেব আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় বিকেল ৫:০২ মিনিটে আজ সন্ধ্যায়। উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়, ৫:৫০ ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নবনীতা রাহা। সন্ধ্যে ৬:২০ মিনিটে ক্ষেত খামারের কথা, স্বচ্ছতাই সেবা, এ বিষয়ে আলাপচারিতায় থাকবেন সমীর গোস্বামী, রামরঞ্জন দাস রায় এবং স্বাগতা মণ্ডল মল্লিক। সন্ধ্যে ৬:৫০ মিনিটে আপনার স্বাস্থ্য বিষয়ে জাতীয় কুষ্ঠ নির্মলকরণ কর্মসূচি বলবেন ডক্টর মধুমিতা দুবে। ৭:০০ নাটক মারু বেহাগ, রচনা শুদ্ধ সত্য বসু, প্রযোজনা গৌতম সেনগুপ্ত। ৭:৪৫ মিনিটে হাউসফুল, চলচ্চিত্র পরিচালক শৌকর্য ঘোষালের সাক্ষাৎকার নিয়েছেন বৃষ্টিদেব, শুনবেন প্রথম পর্ব, প্রযোজনা দুর্বাদে। রাত ৮:১৫ মিনিটে মহিলাদের আসর, বিষয় সৃষ্টি, উপস্থাপনায় অঙ্কিতা পাল। রাত ৯:০০ কথায় গানে, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। ৯:১৫ মিনিটে বিশ্ব পরিক্রমা, ৯:৪৫ মিনিটে সঙ্গীত শিক্ষার আসরে ইমন কল্যাণ রাগে খেয়াল, আসর পরিচালনায় থাকবেন পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। ১০:১৫ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের আসরে গোরখ কল্যাণ রাগে খেয়াল পরিবেশন করবেন দেবর্ষী ভট্টাচার্য। রাত ১০:৪৫ মিনিটে উপমহাদেশের খবর এবং হারানো দিনের গান, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য, শুনবেন রাত ১১:০০ রাত ১২:০০ আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আজ সন্ধ্যায়।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে সমস্ত বন্ধুদের সুস্বাগতম। আজ সন্ধ্যার আড্ডায় দেশ বিদেশের নানান খবর আর চারপাশের নানান ঘটনার চালচিত্র নিয়েই তো আয়োজিত হয় আজ সন্ধ্যায়। সে তো আর বলার অপেক্ষা রাখে না, অবশ্য বহুল চর্চিত বিষয়ের খবর নয়। জানাই আমরা অদেখা অজানা সব খবর আর শোনাই তার পেছনের চমক কাহিনী। নানান খবরের ভিড়ে হারিয়ে যাওয়া কিছু চমকপ্রদ সত্যি গল্পকে তুলে ধরি আপনাদের কাছে, যা আমাদের কখনো ভাবায়, কখনো হাসায়, আবার কখনো মন ভালো করে দেয়। আজ তেমনই বেশ কিছু খবর তো থাকছেই, তার সঙ্গে অবশ্য পিছন পানে তাকাতেই হচ্ছে। এমন কিছু কিছু দিন তো থাকে যেটা বিশেষ একটা দিন ক্যালেন্ডারের পাতায়। আজকের দিনটা তেমনই একটি দিন। আজ মহান ব্যক্তিত্বদের তাদের জন্মদিবসে স্মরণ করার দিন। সঙ্গে অবশ্যই অন্য বিষয়ের খবর তো থাকছেই, পাশাপাশি থাকছে বেশ কয়েকটি গান, সতর্কবার্তা এবং ফ্যাশনের জগতে নতুন কি ইন করল তার খবর। চলুন শুরু করি আজ সেই সমস্ত বরণীয় ব্যক্তিত্বদের স্মরণ করে, এবং তার আগে অবশ্যই শুরুটা করি একটি গান দিয়ে। সঙ্গে রইলাম আমি শর্মিষ্ঠা রায়।

আজ আমরা স্মরণ করব ভারতীয় স্বাধীনতা সংগ্রামের পুরোধা অহিংসার প্রতীক মহাত্মা গান্ধীকে, যিনি গোটা বিশ্বকে শিখিয়েছিলেন অহিংসার শক্তি। সময়টা বিংশ শতাব্দীর প্রথমার্ধ অথবা তারও একটু আগে, যখন সারা পৃথিবী যুদ্ধ, হিংসা আর ক্ষমতার লড়াইয়ে মেতে উঠেছে, ঠিক তখনই এক কৃষ্ণাঙ্গ মানুষ হাতে একটিমাত্র লাঠি আর গায়ে সাধারণ একটা কাপড় জড়িয়ে গর্জে উঠলেন। তার অস্ত্র ছিল সত্য আর অহিংসা। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভারতের লবণ সত্যাগ্রহ কিংবা ভারত ছাড়ো আন্দোলন, গান্ধীজির প্রতিটি পদক্ষেপ কাঁপিয়ে দিয়েছিল তৎকালীন শক্তিশালী ব্রিটিশ সাম্রাজ্যকে। সারা বিশ্বে মানুষের স্বাধীনতা এবং অধিকার পাওয়ার আন্দোলনের অন্যতম অনুপ্রেরণা। ২০০৭ সালের ১৫ জুন জাতিসংঘের সাধারণ সভায় দোসরা অক্টোবরকে, অর্থাৎ তাঁর জন্মদিবসের দিনটিকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করা হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে আসার পর গান্ধীজি সমগ্র ভারতব্যাপী দারিদ্র দূরীকরণ, বর্ণ বৈষম্য দূরীকরণ, জাতির অর্থনৈতিক সচ্ছলতা বিষয়ে প্রচার শুরু করেন। এসবই ছিল স্বরাজ, অর্থাৎ ভারতকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লক্ষ্যে। আজকে তাঁর জন্মদিবসে ভারতবর্ষের সেই অহিংসার পূজারীকে, সেই মনীষীকে বিনম্র শ্রদ্ধার্ঘ্য।

1904 সালের 2রা অক্টোবর অর্থাৎ আজকের দিনেই উত্তরপ্রদেশের মুঘলসরাইয়ে জন্মগ্রহণ করেন তিনি। পরবর্তীতে তাঁর সততা, নম্রতা ও দৃঢ় নেতৃত্বের মাধ্যমে ইতিহাস গড়লেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। জয় জওয়ান জয় কিষাণ, এই কালোজয়ী স্লোগানের স্রষ্টা।

মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন এবং বহুবার কারাবরণ করেন। স্বাধীনতার পর রেলমন্ত্রী হিসেবে তাঁর কাজের নীতিপরায়ণতা আজও উদাহরণস্বরূপ। তাঁর সরল জীবনযাত্রা, সততা ও দৃঢ় মানসিকতা আজও প্রতিটি ভারতবাসীর হৃদয়ে গাঁথা হয়ে রয়েছে। লাল বাহাদুর শাস্ত্রীর ত্যাগ ও আদর্শ আজও প্রেরণা যোগায়। তাঁর পারিবারিক নাম ছিল লাল বাহাদুর শ্রীবাস্তব। জাতপাত ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ নিজের পদবী ত্যাগ করেন। ১৯২৫ সালে কাশী বিদ্যাপীঠ থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি শাস্ত্রী উপাধিতে ভূষিত হন। ছোটবেলায় তাঁর ডাক নাম ছিল নানহে। তাঁর আমলেই দেশে খাদ্য ঘাটতি মেটাতে কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লব এবং দুগ্ধ উৎপাদনে শ্বেত বিপ্লবের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। মরণোত্তর তিনি ভারতরত্ন উপাধি পান। স্বল্পকালীন দেশের কর্ণধার হিসেবে তাঁর অবদান আমরা আজ তাঁর জন্মদিবসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

আজকের দিনটা এমনই অসাধারণ একটি দিন, যে দিনটাতে আমরা সেই সমস্ত ব্যক্তিত্বদের স্মরণ করছি। এবার স্মরণ করব বাংলা চলচ্চিত্রের সেই কালোজয়ী কাণ্ডারিকে, যিনি রূপালী পর্দায় সাধারণ মানুষের গল্প বুনেছিলেন অসাধারণ দক্ষতায়। তিনি আর কেউ নন, ভারতীয় চলচ্চিত্র জগতের প্রখ্যাত ও অগ্রণী পরিচালক তপন সিনহা। কাবুলিওয়ালার নিঃস্বার্থ পিতৃত্ব থেকে শুরু করে ঝিন্দের বন্দির থ্রিল কিংবা হাটে বাজারের সমাজ চেতনা, তপন সিনহার চলচ্চিত্র মানেই ছিল সহজ সরল গল্প বলা আর গভীর মানবিক বার্তা। সাহিত্যকে পর্দায় জীবন্ত করে তোলার ক্ষেত্রে তাঁর জুড়ি মেলা ভার, রবীন্দ্রনাথ থেকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।

তার জাদুকরী পরিচালনায় প্রতিটি চরিত্র ফুটে উঠেছে জীবন্ত রূপ নিয়ে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে অগণিত পুরস্কারে ভূষিত হয়েছেন। পদ্মশ্রী সম্মানে তাকে ভূষিত করা হয়, পেয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কার। তিনি শিখিয়েছেন কিভাবে বিনোদন আর সামাজিক দায়বদ্ধতা হাত ধরাধরি করে চলতে পারে। তার প্রতিটি চলচ্চিত্র আমাদের মনের গভীরে আজও নাড়া দেয়, নতুন করে ভাবতে শেখায়। তপন সিনহা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় এমএসসি শেষ করে 1946 সালে নিউ থিয়েটার্সে সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে তাঁর ক্যানভাস শুরু করেন। পরবর্তীকালে 1950 সালে যুক্তরাজ্যে গিয়ে বিখ্যাত পাইনউড স্টুডিওতে চলচ্চিত্র নির্মাণের কৌশল শেখেন। আজ তাঁর জন্মদিবস। মাস্টার ফিল্ম মেকার তপন সিনহার প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

0: এবার স্মরণ করব ঊনবিংশ শতকের প্রখ্যাত দার্শনিক, ব্রাহ্ম সমাজের অন্যতম কাণ্ডারী এবং সমাজ সংস্কারক প্রতাপচন্দ্র মজুমদারকে। 1840 সালের 2 অক্টোবর অর্থাৎ আজকের দিনেই হুগলি জেলার বাঁশবেড়িয়ায় জন্মগ্রহণ করেন এই মহান মনীষী। কেশবচন্দ্র সেনের যোগ্য অনুগামী প্রতাপচন্দ্র কেবল দেশেই নয়, বিদেশেও ভারতীয় দর্শনের প্রাচীর গড়ে তুলেছিলেন। 1893 সালে শিকাগোর বিশ্বধর্ম সম্মেলনে বিশ্বমঞ্চে ভারতের বিশ্বজনীন আধ্যাত্মিক চেতনা ফুটিয়ে তুলেছিলেন তিনি। ঈশ্বরপ্রেম, সাহিত্য চর্চা ও সামাজিক কুসংস্কার দূরীকরণে তাঁর অবদান অনস্বীকার্য। 19 শতকের বাংলায় ধর্ম ও সমাজ সংস্কারে এক অসামান্য ভূমিকা রেখেছিলেন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশবচন্দ্র সেনের সান্নিধ্যে এসে তরুণ প্রতাপচন্দ্র ব্রাহ্ম সমাজের ভাবধারায় দীক্ষিত হন। তিনি কেবল একজন বক্তাই ছিলেন না, ছিলেন অসাধারণ এক লেখকও। তাঁর লেখা দ্য ওরিয়েন্টাল ক্রাইস্ট বইটি তৎকালীন বিশ্ব দরবারে প্রাচ্য দর্শনের এক নতুন দিগন্ত উন্মোচিত করেছিল। 1893 সালের বিখ্যাত শিকাগো বিশ্বধর্ম মহাসম্মেলনের কথা আমরা অনেকেই জানি, যেখানে স্বামী বিবেকানন্দ ইতিহাস সৃষ্টি করেছিলেন। অনেকের হয়তো জানা নেই সেই একই মঞ্চে অন্যতম প্রতিনিধি হিসেবে ভারতের আধ্যাত্মিক বাণী ছড়িয়ে দিয়েছিলেন প্রতাপচন্দ্র মজুমদার। সমাজ থেকে কুসংস্কার দূর করা, নারী শিক্ষা এবং বিশ্বমঞ্চে ভারতীয় দর্শনকে সম্মানজনক স্থানে পৌঁছে দেওয়ার পেছনে তার অবদান স্বীকার করতেই হয়। আজ তাঁর জন্মদিবসে তাঁর প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
2: পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন। ওটিপি অন্যকে জানাবেন না, যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারে। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা। নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
3: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়। বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।

0: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
1: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।

এবারে একটু অন্যরকম খবরে আসি। আচ্ছা, আপনারা কখনো প্লাস্টিক বোতল থেকে তৈরি বা ধরুন ভুট্টার খোসা থেকে তৈরি ইউ বাইটস বিস্কিট খেয়ে দেখেছেন? কেমন খেতে? একেবারে সজ্ঞানেই বলছি কিন্তু কথাগুলো। বিজ্ঞানীরা প্লাস্টিক বর্জ্য আর নানা অপচয় হওয়া জিনিস থেকে বানিয়ে ফেলেছেন এক পুষ্টিকর খাবার, যার নাম দেওয়া হয়েছে ইউ বাইটস বা মাইক্রোবাইটস। সায়েন্স ফিকশন কোনো সিনেমার গল্পের কথা বলছি না আমি মোটেই, সত্যি সত্যি বাস্তবে একদম খাঁটি সত্য। বিশ্বাস না হয় টেস্ট করে দেখতে পারেন। ইউএস ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সির সহায়তায় ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই অদ্ভুত প্রসেসটি উদ্ভাবন করেছেন। তারা প্লাস্টিক ও অন্যান্য গৃহস্থলের বর্জ্যকে বিশেষ তাপে ভেঙে ছোট ছোট অণুতে পরিণত করেন। এরপর তাতে দেওয়া হয় বিশেষ এক ধরনের ইস্ট বা ছত্রাক। সেই ইস্ট ভাঙা প্লাস্টিকের অংশকে খেয়ে ফেলে এবং তৈরি করে প্রোটিন, ফ্যাট ও ভিটামিনে ভরা এক পুষ্টিকর পেস্ট। গবেষকরা জানাচ্ছেন এর স্বাদ নাকি অনেকটাই সাধারণ ইস্ট পাস্তা বা প্রোটিন বারের মতো। এতে প্রায় 55% প্রোটিন, পর্যাপ্ত ফ্যাট আর ভিটামিন B9 থাকে। সবচেয়ে বড় কথা, ন্যাচারাল ডিজাস্টার বা যুদ্ধের সময়ে যেখানে খাবার পৌঁছয় না, সেখানে এই প্রযুক্তি নিমেষেই প্লাস্টিক আবর্জনা থেকে পুষ্টিকর খাবার তৈরি করে জীবন বাঁচাতে পারবে। এ যেন এক অবাক করা কাণ্ড, তাই না? তবে চেখে দেখবার জন্য অপেক্ষা করতে হবে বাজারজাত হওয়া পর্যন্ত। এই খাবারে মিশ্রিত হয় ভ্যানিলার স্বাদ ও গন্ধ। শেষে একটি 3D প্রিন্টারের মাধ্যমে বিস্কিটের আকার দিয়ে আভেনে বা মাইক্রো আভেনে বেকড করা হয়। তাদের আরও দাবি, বিস্কিটগুলি সম্পূর্ণ টক্সিক বা বিষমুক্ত এবং খাওয়ার জন্য নিরাপদ। এই বিস্কিট বা কুকিজের গন্ধ নাকি চমৎকার। 2026 সালে আগস্ট মাসে আমেরিকান কেমিক্যাল সোসাইটির সম্মেলনে এটি প্রথম প্রদর্শিত হয়। মূলত নাসার ডিপ স্পেস ফুড চ্যালেঞ্জের অংশ হিসেবে এটি তৈরি করা হয়েছে। মহাকাশচারীদের দীর্ঘ মহাকাশ মিশন, সাবমেরিনে বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ কবলিত স্থানে খাবারের সংকট থাকে, সেখানে এই পুষ্টির যোগান দিতে এই প্রযুক্তি সাহায্য করে। জানি না আমাদের কখনো সৌভাগ্য হবে কিনা এর একটা বাইট নেওয়ার জন্য। অপেক্ষায় রইলাম বন্ধুরা।

এবার একটু লাইফস্টাইলের খবর দিই। পূজা পুজো সাজ প্রকৃতিময়, কেনাকাটাও নিশ্চয়ই শুরু হয়ে গেছে। এবারে দুর্গাপুজোয় স্টাইল স্টেটমেন্টের কি কি ইন করলো একটু বলে দিই। এই পুজোয় ফ্যাশন দুনিয়ায় বাজিমাত করছে এথনিক ফিউশন এবং পরিবেশ বান্ধব ও হালকা পেস্টেল শেডের ঐতিহ্যবাহী তাঁত ও হ্যান্ডলুম শাড়ি, যার সঙ্গে স্টেটমেন্ট জুয়েলারি আনবে একটা অন্য ধরনের লুক। আর পুরুষদের স্টাইল স্টেটমেন্ট একটু বলি, ভারী শেরওয়ানির দিন কিন্তু শেষ। ষষ্ঠী থেকে নবমী ট্রাই করুন ইন্ডি ফিউশন শর্ট কুর্তা, খাদি বা লিনেন ব্লেজার, আর সঙ্গে স্ট্রাকচার্ড যোধপুরি প্যান্টস। আর যদি ট্র্যাডিশনাল ভালোবাসেন তবে একদম ক্যাজুয়াল একটা লুক দিতে পারেন অ্যাসিমেট্রিক কাট পাঞ্জাবি বা কাঁথা স্টিকে আর্ট করা নেহেরু জ্যাকেট। রঙের ক্ষেত্রে এবার রাজত্ব করছে আর্থিক টোন, টেরাকোটা, অলিভ গ্রিন, মভ আর ওশেন ব্লু। ব্যাস, আর সঙ্গে একজোড়া স্টাইলিশ মোজারি বা লেদার লোফারস। পুজো মণ্ডপে সবার চোখ তখন আপনার দিকেই থাকবে। শুনে নিই এবার আরেকটি গান।

শেষ করব এবার আরেকটি খবর শুনিয়ে। আজ সন্ধ্যায় তার আগে বলে নিই, অনুষ্ঠান কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের ইমেল maitribondhu23@gmail.com। আবারও বলি, আমাদের ইমেল maitribondhu23@gmail.com, আমাদের ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে বি রয়েছে বন্ধুরা, ভি নয়। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি, পুষ্টে মতামত জানাতে ভুলবেন না। যেন শেষ করব আরেকটি অন্যরকম খবর শুনিয়ে। এবার বলি পয়েন্ট নিমোর কথা। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের গভীরে পয়েন্ট নিমো নামের একটি স্থান রয়েছে, যা যে কোনো স্থলভাগ থেকে এত দূরে যে সেখান থেকে মানুষের সবচেয়ে কাছাকাছি অবস্থান করেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নভোচারীরা। এই নির্জনতার কারণে বিশ্বজুড়ে অবসরে যাওয়া কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ যানগুলোকে এখানে ডুবিয়ে দেওয়া হয়, তাই একে পৃথিবীর মহাকাশ যানের কবরস্থান বলা হয়। পয়েন্ট নিমোর নাম রাখা হয়েছে জুল ভার্নের বিখ্যাত উপন্যাস 20,000 Leagues Under the Sea এর চরিত্র ক্যাপ্টেন নিমোর নামানুসারে, যার ল্যাটিন অর্থ কেউ নয়। এই দুর্গম স্থানে সূর্যের আলো, পর্যাপ্ত পুষ্টি উপাদান না পৌঁছনোয় সেখানে সামুদ্রিক জীবন বা মাছের উপস্থিতি নেই বললেই চলে। 1992 সালে ক্রোয়াট বংশোদ্ভূত প্রকৌশলী হ্রোভোজ লুকাতেলা গণিতের সাহায্যে এই বিন্দুটি আবিষ্কার করেন। পয়েন্ট নিমোতে কোনো যা

শেয়ার করে। শেষ করছি আজকের আজ সন্ধ্যার এই সান্ধ্য আড্ডায়। আবারও বলি, অনুষ্ঠান কেমন লাগলো জানাতে ভুলবেন না। জানো

শুনলেন আজ সন্ধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। একটু জানিয়ে দিই বন্ধুদের আজকের হারানো দিনের গানের বিষয়। তিনি চেয়েছিলেন অস্ত্র নয়, কণ্ঠ হোক ধারালো, অহিংসার চরকায় বোনা হোক স্বাধীন ভারতের স্বপ্ন। যার কাছে স্বাধীনতার লড়াই শুধু রাজনৈতিক আন্দোলন নয়, সমাজ সংস্কার, নারী জাগরণ, অস্পৃশ্যতার বিরুদ্ধে প্রতিবাদও। তিনি জাতির জনক মহাত্মা গান্ধী, যিনি স্বনির্ভরতার গল্প লিখেছেন সবরমতীর তীরে আর সম্প্রীতির সুর বেঁধেছেন শান্তির গান। তাই 2রা অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবসে হারানো দিনের গানের সুরে শান্তির পারাবার। সঙ্গে থাকবেন আপনাদের মৈত্রী বন্ধু প্রিয়াঙ্কা ভট্টাচার্য। আজ হারানো দিনের গানে রাত ঠিক 11টায়।

নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের ক্রীড়াঙ্গন। প্রতিদিনের মতোই আজও এক নজরে চোখ বুলিয়ে নেব আজকের বিশেষ বিশেষ খেলার খবরগুলোতে।

যোগ তাই নিয়ে শুনব কিছু কথা, আর থাকছে এক বিশেষ ধরনের দাবা প্রতিযোগিতার কথা, সেই অভিনব দাবা প্রতিযোগিতাটি বাইরে থেকে রেকর্ড করে আনা। এই সমস্ত কিছু দিয়েই সাজানো আমাদের আজকের ক্রীড়াঙ্গন।

এবার চোখ রাখব আতশ কাচের তলায়। আজ সকালে জোড়া এশিয়ান গেমসের সোনার পদক জিতেছে ভারত। মহিলাদের বক্সিং এর 75 কেজি বিভাগে সোনা জিতেছেন লাভলিনা বরগোয়াই। সোনা এসেছে মেয়েদের রিকার্ভ তীরন্দাজির দলগত ইভেন্টেও। রিকার্ভ তীরন্দাজির মিক্সড দলগত বিভাগে অবশ্য রূপ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতীয় দলকে। তবে এশিয়ান গেমসে বক্সিং এ ভারতের সোনার সংখ্যা কিন্তু বেড়ে হয়ে গিয়েছে বিকেলের দিকেই 3টি। লাভলিনা বরগোয়াইয়ের পর সোনা জিতেছেন পারভিন হুডা এবং অঙ্কুশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অলিম্পিক্স পদক জয়ীকে হারিয়েই সোনা জিতেছেন পারভিন, আর অঙ্কুশ জিতেছেন খুব স্বাভাবিক ছন্দেই। তবে আরেকটি সোনা এসেছে কুস্তির থেকে। অর্থাৎ ভারতের সোনার সংখ্যা কিন্তু এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে মোট 15টি। প্রত্যাশা মতোই আজ নাগোয়া এশিয়ান গেমসে সোনা জিতেছেন লাভলিনা। ফাইনালে চীনের বাও জিআইকে হারিয়েছেন অলিম্পিক্স পদকজয়ী ভারতীয় এই বক্সার। ফাইনালের প্রথম থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন লাভলিনা। প্রথম রাউন্ডে 3-2 ব্যবধানে তিনি জিতেছিলেন। দ্বিতীয় রাউন্ডে গতি আরও বাড়িয়ে দেন। জিআইকে প্রায় কোনো সুযোগই তিনি দেননি। লাভলিনার অনুকূলে ফল দাঁড়ায় 4-1। তৃতীয় রাউন্ডেও লাভলিনার সামনে সুবিধা করতে পারেননি চীনা বক্সার। তৃতীয় রাউন্ডেও লাভলিনা জেতেন 4-1 ব্যবধানে। গতবারের এশিয়ান গেমসে রূপ জিতেছিলেন তিনি। এবার বদলে ফেললেন পদকের রং। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন এশিয়াডের সোনা জিতলেন নিজের জন্মদিনের দিনই। অর্থাৎ আজই 29 বছর পূর্ণ করলেন লাভলিনা বরগোয়াই। এর থেকে ভালো উপহার নিজেকে নিজে আর কি বা দিতে পারতেন আজকের দিনে তিনি। লাভলিনা বরগোয়াইয়ের পর বক্সিং এ আরও 2টি সোনা কিন্তু এসেছে ভারতের ঘরে। মেয়েদের 65 কেজি বিভাগে সোনা জিতেছেন পারভিন হুডা। ছেলেদের 80 কেজি বিভাগে সোনা জিতেছেন অঙ্কুশ পাঙ্ঘাল। ছেলেদের ফ্রিস্টাইল কুস্তির 65 কেজি বিভাগে সোনা জিতেছেন সুজিত কাঙ্খাল। সব মিলিয়ে নাগোয়া এশিয়ান গেমস থেকে মোট 15টি সোনা এসে গেল। 2টি এলো বক্সিং এ, 1টি কুস্তিতে। মেয়েদের 65 কেজি বিভাগের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে চাইনিজ তাইপেই অলিম্পিক্স পদকজয়ী চেন নিয়েন চিনকে। 3-2 ব্যবধানে হারিয়েছেন পারভিন। প্রথম রাউন্ডে তিনি জিতেছিলেন। দ্বিতীয় রাউন্ডে ছিনিয়ে নেন চেন। নির্ণায়ক তৃতীয় রাউন্ডে তুমুল লড়াই হয়েছে দুই বক্সারের। শেষ পর্যন্ত 3 জন বিচারক রায় দিয়েছেন পারভিনের পক্ষে। অন্য 2 বিচারক জানিয়েছেন তৃতীয় রাউন্ডে জিতেছেন চেন। টেকনিক্যাল সুপিরিয়রিং এ এগিয়ে থেকে শেষ পর্যন্ত সোনা জিতেছেন ভারতের পারভিন হুডা।

ছেলেদের বক্সিং থেকেও সোনা এসেছে। 80 কেজি বিভাগের ফাইনালে জিতেছেন অঙ্কুশ। তাকে অবশ্য পারভিনের মতো কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়নি। দক্ষিণ কোরিয়ার কিম মিন সেওংকে 4-0 ব্যবধানে উড়িয়ে দিয়েছেন অঙ্কুশ। অতি আগ্রাসী হতে গিয়ে পয়েন্ট খুইয়েছেন কিম। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি ভারতীয় বক্সার। বক্সাররা যখন পরপর সোনা জিতছেন, ঠিক সে সময় কুস্তির রিংয়েও ঝড় তুলেছিলেন সুজিত পাঙ্গাল। ছেলেদের ফ্রিস্টাইল কুস্তির 65 বিভাগ থেকে ভারতকে তিনি এনে দিলেন নাগোয়া গেমসের 15তম সোনা। তাজিকিস্তানের কুদিয়েভ আব্দুল মজিদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হল সুজিতের। শেষ পর্যন্ত ভারতীয় কুস্তিগির 10-9 ব্যবধানে জয় পেলেন। তাও প্রথম রাউন্ডে 2-9 ব্যবধানে হেরে যাওয়ার পরেও সোনা জিতলেন তিনি।

দ্বিতীয় রাউন্ডে মরিয়া সুজিতকে রুখতে পারেননি কুদিয়েভ। তাজিক কুস্তিগিরকে 8-0 ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হন সুজিত। লাভলিনার আগে দেশকে দিনের প্রথম সোনা এনে দিয়েছিলেন কিন্তু আর এক মহিলা খেলোয়াড়, অর্থাৎ আর এক বলা ভুল, আর এক দল মহিলা খেলোয়াড়। মেয়েদের রিকার্ভ তীরন্দাজির দলগত ইভেন্টে সোনা জিতেছিল ভারত। অঙ্কিতা ভকত, কীর্তি এবং কুমকুম মহাদ ফাইনালে চীনকে 5-1 ব্যবধানে হারান। ভারতীয় দল প্রথম সেট জেতে 53-51 ব্যবধানে, দ্বিতীয় সেটে 54-52 ব্যবধানে জয় পেয়ে যায় ভারত। তৃতীয় সেট 51-51 পয়েন্টে ড্র হওয়ায় চতুর্থ সেট খেলার আর প্রয়োজন পড়েনি। ফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল দক্ষিণ কোরিয়া। ফাইনালে ভারত জেতে 5-3 পয়েন্টের ব্যবধানে। হাড্ডাহাড্ডি লড়াই হয় দু দলের মধ্যে। প্রথম সেট 54-54 ব্যবধানে ড্র হয়, দ্বিতীয় সেটেও দু দলের পয়েন্ট হয় 56, তৃতীয় সেটে এগিয়ে যায় ভারত, 55-51 ব্যবধানে জিতে সুবিধাজনক জায়গায় চলে যায়। চতুর্থ সেট আবার 54-54 পয়েন্টে ড্র হয়। এই নিয়ে ভারতীয় তীরন্দাজরা এবারের গেমস থেকে 4টি সোনা জিতলেন। মেয়েদের ইভেন্টে সোনা এলেও রিকার্ভ তীরন্দাজির মিক্সড দলগত ইভেন্টে হেরে গেল ভারত। ফাইনালে জাপানকে 5-3 ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে ভারতীয় দল, কিন্তু ফাইনালে চীনের কাছে 3-5 ব্যবধানে তারা হেরে যায়। ফাইনালের শুরুটা ভালো করতে পারেননি কুমকুম ধীরাজ বোমা দেবরা জুটি। প্রথম সেট 34-38 এবং দ্বিতীয় সেট 35-37 ব্যবধানে হেরে চাপে পড়ে যায় ভারতীয় জুটি। তৃতীয় সেট 37-36 ব্যবধানে জিতে আশা জিয়ে রাখলেও লাভ হয়নি। চতুর্থ সেট 37-37 পয়েন্টে ড্র হয়। সেলিংয়ে মহিলাদের স্কিফ ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছে ভারত। এই ইভেন্টের ফাইনাল গতকাল চতুর্থ স্থানে শেষ হয়েছিল ভারতীয় দলের কাছে। পরে চীন প্রতিযোগিতা থেকে বাতিল হওয়ায় আজ ব্রোঞ্জ নিশ্চিত হয়েছে ভারতের।

এশিয়ান গেমসের আসর থেকে এবার সোজা চলে যাব বিশ্বকাপের রঙ্গমঞ্চে। তবে এই বিশ্বকাপ আইসিসি বিশ্বকাপ, অর্থাৎ আগামী বছর যে বিশ্বকাপে ভারত খেলবে সেই বিশ্বকাপের কথা। আগামী 2027 একদিনের বিশ্বকাপে তিনবার হতে পারে ভারত পাকিস্তান ম্যাচ। দু দল একই গ্রুপে থাকায় একটি ম্যাচ নিশ্চিত, তবে আরও দুটি হওয়ার প্রবল সম্ভাবনা। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সূচি অনুযায়ী দু দল ফাইনাল পর্যন্ত পৌঁছলে তিনবার মুখোমুখি হতে পারে ভারত এবং পাকিস্তান। গ্রুপ পর্বে ভারত পাকিস্তান ম্যাচ রয়েছে আগামী 10ই অক্টোবর জোহানেসবার্গে। তবে না না, ভুল করবেন না, এবছরের 10ই অক্টোবর নয়, সামনের বছর 2027-এর 10ই অক্টোবর শুরু হচ্ছে বিশ্বকাপ। জোহানেসবার্গে হবে ওই ম্যাচ। গ্রুপ পর্বের পর হবে সুপার সেভেন রাউন্ড। দুটি গ্রুপের প্রথম তিনটি করে দল এবং সেরা চতুর্থ দলকে নিয়ে হবে এই পর্ব। সুপার সেভেন পর্বে গ্রুপ পর্বের পয়েন্ট ধরা হবে না। সাতটি দল রাউন্ড রবিন লীগ ফরম্যাটে খেলবে। অর্থাৎ ভারত এবং পাকিস্তান সুপার সেভেন পর্বে উঠলে তারা আবার মুখোমুখি হবে। এই ম্যাচ কবে এবং কোথায় হবে তা নির্ভর করবে গ্রুপ পর্বের পর দু দলের অবস্থানের ওপর। সুপার সেভেন পর্বের সেরা চারটি দল সেমিফাইনালে উঠবে। শুভমান গিল এবং বাবর আজমরা প্রথম চার দলের মধ্যে জায়গা করে নিতে পারলে সেমিফাইনাল বা ফাইনালেও মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ সব মিলিয়ে আগামী একদিনের বিশ্বকাপে তিনবার দেখা যেতে পারে ভারত পাক লড়াই। গত একদিনের বিশ্বকাপে রানার্স হয়েছিল ভারত, পঞ্চম স্থানে শেষ করেছিলেন বাবররা। একদিনের বিশ্বকাপে ভারতকে কখনো কিন্তু হারাতে পারেননি পাকিস্তানের খেলোয়াড়রা। গতকাল ঘোষিত বিশ্বকাপের সূচি অনুযায়ী আগামী 7ই অক্টোবর ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বৈরথ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ। অর্থাৎ গত বিশ্বকাপের ফাইনালিস্ট দুই দলই খেলবে প্রথম ম্যাচে। ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়াও রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে এবং যোগ্যতা অর্জনকারী একটি দল। গ্রুপ বিতে রয়েছে বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং যোগ্যতা অর্জনকারী দ্বিতীয় দল। 2, 4 এবং 6ই অক্টোবর তিনটি যোগ্যতা অর্জনকারী ম্যাচ রয়েছে। সেখান থেকে দুটি দল খেলবে মূল পর্বে। দুটি সেমিফাইনাল হবে 17 এবং 18ই নভেম্বর, ফাইনাল হবে 21শে নভেম্বর। ভারতের প্রথম ম্যাচ রয়েছে 7ই অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেপটাউনে। এর তিন দিন পর জোহানেসবার্গে 10

অক্টোবর তারা খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। 14ই অক্টোবর তৃতীয় ম্যাচে সোয়ানেতে ভারতের সামনে আফগানিস্তান। 17ই অক্টোবর ব্লুমফন্টেনে ভারত খেলবে যোগ্যতা অর্জনকারী দলের বিরুদ্ধে। 24শে অক্টোবর ভিক্টোরিয়া ফলসে ভারতের শেষ ম্যাচ জিম্বাবুয়ের বিরুদ্ধে। ভারতের সবকটি ম্যাচ শুরু হবে দুপুর 1:30 থেকে। দুই আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে নামছে 9ই এবং 11ই অক্টোবর। দক্ষিণ আফ্রিকা খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আর জিম্বাবুয়ের প্রতিপক্ষ আফগানিস্তান।

ক্রিকেট থেকে এবার যাব ফুটবলে। মাঠে নামার পর কোনো বিতর্কই যেন পর্তুগালকে ছুঁতে পারেনি। উয়েফা নেশনস লিগে ডেনমার্ককে 4-2 গোলে হারিয়েছে পর্তুগাল। দুবার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল ডেনমার্ক। তবে এরপর ভিতিনিয়া এবং জোয়াও ফেলিক্সের গোলে জয় নিশ্চিত করে ফেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। তবে আগের দিনই উয়েফা নেশনস লিগের মাঝেই জাতীয় দলের জাতীয় শিবির ছেড়ে চলে গিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই ঘটনায় কম বিতর্ক হয়নি। কোচ জর্জে জেসুসের সাংবাদিক বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেন পর্তুগালের তারকা ফুটবলার। দল ছাড়ার পর তিনি জানিয়েছেন, খুব তাড়াতাড়ি সব সত্যি সামনে আনবেন। রোনাল্ডোর এই কথা থেকে পরিষ্কার, কোচের সঙ্গে মনোমালিন্যের কারণেই জাতীয় দল ছেড়েছেন তিনি। এর মধ্যেই কমতে শুরু করেছে পর্তুগাল ফুটবল দলের সামাজিক যোগাযোগ মাধ্যম অনুসারী। রোনাল্ডো ক্যাম্প ছাড়ার ঘোষণা করার পর পর্তুগাল দলের একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একদিনের মধ্যে 5 লক্ষেরও বেশি মানুষ কিন্তু তাদের অনুসারী হওয়া থেকে সরে এসেছে। এবছর বিশ্বকাপের পর পর্তুগালের কোচ হয়েছেন জেসুস। নেশনস লিগে প্রথম ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে 67 মিনিটের মাথায় রোনাল্ডোকে তুলে নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে নরওয়ের বিরুদ্ধে পুরো 90 মিনিট বেঞ্চে বসে থাকতে হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। সেই সিদ্ধান্ত ভালোভাবে নেননি তিনি। খেলা শেষ হতেই টানেল ধরে বেরিয়ে যান CR7। তারপরেই তিনি শিবির ছেড়েও চলে গিয়েছেন। অন্যদিকে নেদারল্যান্ডসের সঙ্গে ড্র আর গ্রিসের সাথে হার। উয়েফা নেশনস লিগে 2026-27 শুরুটা মোটেও ভালো হয়নি জার্মানির। তবে উয়েফা নেশনস লিগে সার্বিয়াকে 2-0 গোলে হারিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস কিন্তু ফেলছে জার্মানি। স্বস্তির নিঃশ্বাস ফেললেন ইয়ুর্গেন ক্লপও। মিউনিখে সাদামাটা সার্বিয়া দলের বিপক্ষে এই জয়ে গোল করেছেন লিভারপুলের ফ্লোরিয়ান উইটস এবং বায়ার্ন মিউনিখের টম বিশফ। একই দিনে অন্য এক ম্যাচেও গ্রিসের বিপক্ষে 2-0 গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত 2-2 ড্র করেছে নেদারল্যান্ডস। আগের ম্যাচে জার্মানিকে স্তব্ধ করে দেওয়া গ্রিস প্রায় কাঁপিয়ে দিয়েছিল নেদারল্যান্ডসকেও। প্রথমার্ধেই ফুটিস ইয়োতিদিস এবং গির্গিয়স মাসুরাসুলের গোলে টানা জয়ের সুবাস পাচ্ছিলেন গ্রিকরা। কিন্তু ভার্জিল ফন ডাইক এবং তিয়ানি রেইন্ডার্সের দারুণ 2 গোলে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে নিতে বাধ্য হয় 2 দল। তবে সেটা হয়েছে খুবই নাটকীয়ভাবে। টুম্বা স্টেডিয়ামে ম্যাচের ঘড়ির কাটা যখন 89 মিনিটে, তখন রেইন্ডার্সের এক টোকায় 2-2 গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস।

বন্ধুরা, আজ জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। সেখানে তিনি খেলার সঙ্গে আদৌ জড়িত ছিলেন কিনা তা কিন্তু অনেকের কাছেই প্রশ্ন। তবে হ্যাঁ, একেবারে ক্রীড়া বিমুখ কিন্তু তিনি ছিলেন না।

সামান্য হলেও খেলার সঙ্গে যোগাযোগ ছিল তার। ফুটবলের সঙ্গে যোগাযোগ ছিল মহাত্মা গান্ধীর। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন 1893 থেকে 1915 সাল পর্যন্ত প্যাসিভ রেজিস্টার্স ফুটবল ক্লাবের জন্য তিনটি দলও গঠন করেছিলেন তিনি। জোহানেসবার্গ, প্রিটোরিয়া এবং ডারবানে সে সময় ফুটবল খেলত ওই তিনটি দল। 1896 সালে ট্রান্সভাল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাদের মধ্যেও অন্যতম ছিলেন মহাত্মা গান্ধী। দক্ষিণ আফ্রিকার বর্ণবিরোধী আন্দোলনে এবং সত্যাগ্রহ প্রচারে ফুটবলকে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহার করেছিলেন তিনি। খেলার মাঠকে তিনি অহিংস প্রতিবাদের নীতি প্রচারের মঞ্চ হিসেবে ব্যবহার করতেন। ম্যাচের হাফ টাইমে খেলোয়াড় এবং দর্শকদের উদ্দেশ্যে তিনি অহিংস ও শান্তিপূর্ণ সংগ্রামের বার্তাও দিতেন। 1921 সালের নভেম্বর থেকে 1922 সালের মার্চ মাস পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রথম ভারতীয় বংশোদ্ভূত ফুটবল দল ভারত সফর করে। গান্ধীজি এই সফর পরিচালনায় এবং দলটিকে স্বাগত জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। গান্ধীজি খেলাধুলোকে সামগ্রিকভাবে শৃঙ্খলা এবং ঐক্যের প্রতীক হিসেবে দেখতেন। পরবর্তীতে ভারতীয় ক্রিকেটে অস্পৃশ্যতার বিরোধিতায় তিনি সোচ্চার হয়েছিলেন। তার অবদানকে সম্মান জানাতে ভারত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট সিরিজের নাম করা হয় গান্ধী ম্যান্ডেলা ফ্রিডম সিরিজ হিসেবে। তবে ক্রিকেট এবং হকিকে গান্ধীজি বিদেশি আমদানিকৃত খেলা বলেই অভিহিত করতেন, ফলে এই খেলাগুলোর প্রতি তার আগ্রহ কিন্তু সেভাবে চোখে পড়েনি।

বন্ধুরা, এবার আমরা চলে যাব এক অভিনব দাবা প্রতিযোগিতার আসরে। এই দাবা প্রতিযোগিতা বয়স্কদের জন্য। আয়োজক অবশ্য দাবা সংস্থা নয়, তা হলেও বয়স্কদের সুস্থতা, মানসিক সুস্থতা এসব দেখার কারণেই আয়োজন করা হয়েছিল এই প্রতিযোগিতার। আসুন শুনি এই অভিনব দাবা প্রতিযোগিতার কথা। সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়।

0: ক্যালকাটা রোয়িং ক্লাবে 50 বছর ও তার বেশি বয়সী বিশিষ্ট নাগরিকদের নিয়ে অভিনব এক দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রবীণদের মানসিক সুস্থতা এবং ডিমেনশিয়া সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। চেসমিট ফাউন্ডেশন আর মাইন্ড গেমস চেস একাডেমির উদ্যোগে এবং ক্যালকাটা রোয়িং ক্লাবের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় কর্পোরেট জগতের বিশিষ্ট ব্যক্তি, অধ্যাপক, শিক্ষক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, আইনজীবী, সাংবাদিক সহ বিভিন্ন ক্ষেত্রের মানুষ অংশগ্রহণ করেন। সেখানে হাজির ছিলেন আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়। এখন শুনে নেব ডক্টর জয়ন্ত কুমার সরকারের মন্তব্য।
1: আমি চেয়ারম্যান চেসমিট ফাউন্ডেশন আর সিইও মাইন্ড গেম চেস একাডেমি। চেসমিট ফাউন্ডেশন এবং মাইন্ড গেম চেস একাডেমির তরফ থেকে প্রত্যেক বছর তিনটে করে আমরা ফান্ড রেইজিং টুর্নামেন্ট এবং বয়স্কদের জন্য এবং উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য আমরা দাবা করে থাকি। তো বয়স্কদের দাবাটার মূল উদ্দেশ্য থাকবে ডিমেনশিয়া এবং ডিপ্রেশন থেকে মুক্তির জন্য বয়স্করা দাবা খেললে উপকার পায়, এটাই আমাদের মূল থিম। আর উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য আমরা করি, কারণ মহিলারা সংসারের বৃত্তে আবদ্ধ হয়ে যায়, বিশেষ করে কর্পোরেট সেক্টরের মহিলা, তারাও সময় পায় না। তাদেরকে আজকের আমরা এখানে নিয়ে আসি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, বিভিন্ন ফিল্ডের, ফলে এটা একটা গেট টুগেদার দাবা এবং আগামী দিনে তাদের বেঁচে থাকার একটা অবলম্বন হিসেবেই
2: সাড়া পাওয়া
1: অত্যন্ত ভালো। প্রথম দু বছর অতটা সাড়া পায়নি, কিন্তু এবছর একেবারে ম্যাসিভ আমাদের যেটা উপস্থিতি বিভিন্ন ফিল্ডের তারা বিখ্যাত মানুষজন, যেমন ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের ভাইস চেয়ারম্যান ডক্টর হৃষিকেশ কুমার, বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার অধ্যাপক এসেছেন, বিভিন্ন কর্পোরেট সেক্টরের নামি মানুষজন এসেছেন।
0: এই প্রতিযোগিতার অন্যতম আয়োজক অনির্বাণ মুখোপাধ্যায় জানালেন,
3: নমস্কার, আমি অনির্বাণ মুখার্জি, সম্পাদক চেসমিট ফাউন্ডেশন। দেখুন, চেসমিট ফাউন্ডেশন থেকে আমরা বছর

0: তিনবার উদ্যোগ নেয় দাবার একটা কম্পিটিশন করার জন্য। আমাদের দুটো মেন উদ্দেশ্য আছে। এক নম্বর উদ্দেশ্য হচ্ছে আমরা যেইটা করি সেটা হচ্ছে যাতে জনসাধারণ যারা খেলতে ভালোবাসে তাদের জন্য করা। দ্বিতীয় হচ্ছে এটা থ্রু দিয়ে আমরা একটা ফান্ড রেজ করে আমরা একটু ডোনেশন দিই, যেরকম আমরা যে লেক ক্লাবে যে খেলাটা হয় সেটা আমরা থ্যালাসেমিয়াতে ডোনেট করি। আমরা এই সিনিয়র সিটিজেনের জন্য যে খেলাটা করি সেখানে কোনো সিনিয়র সিটিজেন যার দরকার একটু পয়সা তাকে সামান্য সাহায্য করি। এবং একটা উইমেন্স এম্পাওয়ারমেন্টের জন্য আমরা একটা করি প্রতিযোগিতা, সেখানে অনলি ফর উইমেন্স হয়, যেখানে আমরা কোনো ইয়াং মেয়ে যার টাকা দরকার পড়াশোনার জন্য তাকে আমরা সাহায্য করি। এটা মেনলি অ্যামেচারেরাই খেলে, প্রফেশনাল একজন দুজন আসেন যারা রেটেড প্লেয়ার আমরা রাখি, তারাও খেলতে ইন্টারেস্টেড বলে, কিন্তু এটা মিনত অ্যামেচারদের জন্য।
1: বার্তা মানে মেসেজ কী থাকে?
0: আমাদের মেসেজটা হচ্ছে দাবা সবার জন্যে, এবং যেহেতুই আমরা এটা করি সবার জন্যে, ফর দ্য মেন্টাল হেলথ, মেন্টাল অ্যাওয়ারনেসের জন্যে, ডিমেনশিয়ার জন্য প্রিভেন্ট করার জন্যে, এবং এর সাথে আমরা চাই সবাই যদি আমরা এগিয়ে আসি, সোসাইটিতে হেল্প করি, তাহলে একটা সুন্দর সামাজিক একটা বাতাবরণ তৈরি হয়।
2: অন্য আরেকজন আয়োজক মধুরিমা সেনগুপ্ত জানাচ্ছেন,
3: মেন অবজেক্টিভ ছিল যে বয়স্ক লোকেরা আজকাল দেখছি প্রচণ্ড ডিমেনশিয়া, অ্যালজাইমা, লোনলিনেসে ভুগছেন, তো ওনাদের ওই একটা কগনিটিভ এনগেজমেন্ট করানোর জন্য, ওনারা যাতে ওই ডিজিজগুলোতে আরও ডিপলি সাফার না করে ওটা থেকে বেরিয়ে আসতে পারেন, তাই জন্য আমরা চেস খেলাটাকে, ব্রেনটা যাতে অ্যাক্টিভ থাকে ওটাকে সবসময় ইন্সপায়ার করা, এনকারেজ করার চেষ্টা করছি। তো এই অনুষ্ঠানটা তারই একটা প্রচেষ্টা, এর মধ্যে দিয়ে প্লেয়ার্স তৈরি করবো না, আমরা নর্মাল নভিস যারা মোটামুটি খেলতে পারে তাদেরকে ইনভলভ করে তাদেরকে আরও এনকারেজ করবো আরও চেস খেলার জন্য, যাতে লোনলিনেস থেকে তারা বেরিয়ে আসতে পারে। আর প্লাস এর সাথে আমরা অ্যাডিশনালি প্রত্যেকটা ইভেন্ট যে আমরা চেস মিট থেকে অর্গানাইজ করি সেখানে একটা করে আমরা সোশ্যাল অ্যাক্টিভিটি করি, আমরা ডোনেশন দিই থ্যালাসিমিয়াকে। এবারে আমরা একজন খুব নিডি একজন ব্রাহ্মণ, উনি নিঃসন্তান হসপিটালে ভর্তি, ওনাকে আমরা কিছু ডোনেট করলাম। ছোটোভাবে আমরা একটা এই ভিশনটা নিয়ে শুরু করেছিলাম, বাট সেটা আস্তে আস্তে চোখের সামনে দেখছি আরও বড় হচ্ছে, আরও সাকসেসফুল হচ্ছে।
2: এই টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করা প্রবীণ নাগরিক স্বপন কুমার মৈত্র অংশ নিতে পেরে বেশ খুশি।
4: এটা একটু আলাদা ধরনের টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটা এমনই হচ্ছে যে সব ধরনের মানুষ, মানে বিভিন্ন পেশার মানুষ এখানে এসেছেন, তারা সবাই পার্টিসিপেট করছেন। এটা খুব ভালো লাগছে যে সবাই দাবা প্লেয়ার নন কিন্তু খেলেন, দাবা ভালোবাসে, তারাও এই টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে। সেই জন্য আমিও পার্টিসিপেট করতে পেরে আমারও নিজেকে ধন্য বলে মনে হচ্ছে। এবং যারা এই টুর্নামেন্ট অর্গানাইজ করছে, বিশেষ করে আমাদের জয়ন্ত এবং অনির্বাণ, এদেরকেও সাধুবাদ এই ধরনের টুর্নামেন্ট অ্যারেঞ্জ করার জন্য। নর্মালি যে ধরনের দাবা প্রতিযোগিতা হয় সেখানে আমরা দাবা প্রতিযোগিতামূলক যে টুর্নামেন্ট সেটা যেরকম খেলি, এটা ঠিক সেই রকম বলা যাবে না, কিছুটা আনন্দ, সবাই মিলিত হওয়া, আমাদের ভালো লাগা, দুঃখ সব কিছু মিলিয়ে একটা আলাদা অনুভূতি, সেটা আমরা দাবার টুর্নামেন্টে পাবো না, কিন্তু এখানে আমরা সেটা পাচ্ছি, সেই জন্য আমার খুবই ভালো লাগছে।
1: শুধু এই প্রতিযোগিতায় দাবা খেলেন না সারা বছর?
4: না, আমি খেলি, মানে সবসময় খেলি না, ওপেন টুর্নামেন্টও খেলি। আগে যেমন রেগুলার টুর্নামেন্ট খেলতাম, এখন তা হয় না, কারণ শরীরও পারমিট করে না। বাইরের টুর্নামেন্ট সাধারণত খেলি না, কলকাতার উপরেই যা টুর্নামেন্ট হয় সেগুলো আমি পার্টিসিপেট করি। এনারা এখানে এই ধরনের টুর্নামেন্ট একটা আয়োজন করে এবং এখান থেকে দুস্থ বা যেমন থ্যালাসেমিয়া রোগী বা তাদেরকে সাহায্য, অর্থ সাহায্য বা যতটা পারা যায় কি সেটাও করেন, সেটাও সাধুবাদ রাখে, কারণ এই ধরনের উদ্যোগ তো সাধারণত সচরাচর দেখা যায় না। এই দাবা একটা প্রতিযোগিতার মাধ্যম, সেই মাধ্যমের মাধ্যমে তারা সেটা করে যাচ্ছেন, সামাজিক উদ্যোগ, সামাজিক কাজ।
1: আপনি নতুন প্রজন্মকে কি বার্তা দেন?
4: নতুন প্রজন্ম, তাদের কাছে কম্পিউটার রয়েছে, তার মাধ্যমে তারা অনেক কিছু তাড়াতাড়ি জানতে পারে, যেটা আমরা পারতাম না, কারণ আমাদের তখন বই ছিল, তখন আমরা তার মধ্য দিয়েই তারি করে শিখেছিলাম, কিন্তু এখন ওরা অনেক তাড়াতাড়ি কোচ পেয়ে যাচ্ছে, সেটা আমাদের সময় অত ছিল না। আগামী দিনে আমার মনে হয়তো সাউথ অনেক ডমিনেট করছে ইন্ডিয়াকে, কিন্তু বেঙ্গলও কিন্তু খুব খারাপ খেলছে না, পিছিয়ে নেই, আগামী দিনে বেঙ্গল থেকে অনেক ভালো প্রতিশ্রুতিমান প্লেয়ার উঠে আসবে।
2: এতক্ষণ শুনলেন বাইরে থেকে রেকর্ড করে আনা একটি বেতার প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়।

বন্ধুরা, এবার আমরা চলে যাব অন্যান্য খবরে। তবে অন্যান্য খবরের মধ্যে এই খবরটা কিন্তু বেশ সুখকর। আসলে ভারত আজ আরও একটি সোনা একটু আগেই পেয়ে গিয়েছে। মহিলা হকিতে ইতিহাস গড়েছে কিন্তু ভারতের মহিলারা। এশিয়ান গেমসে 44 বছর পর সোনা জিতেছেন ভারতের মেয়েরা। আজ ফাইনালে চীনকে 1-0 গোলে হারিয়ে দিয়েছেন তারা। একমাত্র গোল লাল রেমসিয়ামির। 1982 সালে প্রথম এশিয়ান গেমসে মহিলা হকিতে সোনা জিতেছিল ভারত, তারপর এবারই সোনা জিতলেন তারা। তবে অলিম্পিক্স থেকেও কিন্তু পদক আসার অবস্থায় পৌঁছে গিয়েছিলেন ভারতের মেয়েরা, কিন্তু সে পদক আসেনি। তবে যাই হোক, একটা সোনা কিন্তু ভারতের অত্যন্ত গর্বের বিষয়। সব মিলিয়ে আপাতত এই এশিয়ান গেমসে এখনও পর্যন্ত ভারতের সোনার সংখ্যা দাঁড়ালো 16টি।

বন্ধুরা, আপনারা জানেন যে শক্তিশালী দল নিয়েও বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার ফলে পরে দলে কিছু পরিবর্তন করেছেন কার্লো আনসেলোত্তি। সেই হতাশা এখনও রয়েছেন তার। জানিয়েছেন সমস্যার সমাধান করতে না পারায় ফল অনুরূপ হয়নি। কলকাতায় এসে মঞ্চে উঠে হাত জোর করে আনসেলোত্তি বলেছেন নমস্তে। কলকাতায় এভাবেই সাংবাদিক বৈঠক শুরু করেছিলেন ব্রাজিল কোচ কার্লো আনসেলোত্তি। কথা বলার আগে ভারতীয় দলের কোচ খালিদ জামিলকে তিনি জড়িয়েও ধরেন। মাঠে নামার আগেই শহরের মন কিন্তু জয় করে নিয়েছেন তিনি। ফিফা ক্রমতালিকায় ব্রাজিল অনেক এগিয়ে থাকলেও ভারতীয় দলকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন ব্রাজিলের কোচ। ফলে খেলা যে দারুণ বন্ধুত্বপূর্ণই হবে সে কথা কিন্তু বলাই যায়। বন্ধুরা, আজ কিন্তু ক্রীড়াঙ্গনের সময় প্রায় শেষ। আবার ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে কথা হবে আগামীকাল। তবে তার আগে আর একটা কথা বলে রাখি, ভারতীয় ক্রিকেটের এক দারুণ স্পিনার তিনি কিন্তু অবসর নিয়েছেন, আজ ঘোষণা করেছেন, টেস্ট ক্রিকেট থেকে তার অবসরের কথা ঘোষণা করেছেন তিনি, যুজবেন্দ্র চাহাল। আজ ক্রীড়াঙ্গনের সময় একেবারেই শেষ বন্ধুরা, আবার ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে কথা হবে আগামীকাল।

0: শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন নবনীতা রাহা। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: নমস্কার বন্ধুরা, আমাদের এই সমাজে প্রত্যেকটি মানুষের সার্বিক স্বাস্থ্য অর্থাৎ মানসিক ও শারীরিক স্বাস্থ্যের সুস্থতা নির্ভর করে পরিচ্ছন্নতার উপরে। এ প্রসঙ্গে বলা যেতে পারে পরিচ্ছন্নতা বজায় রাখাটা গোটা সমাজের উপর নির্ভরশীল। শুধু প্রশাসনের উপর নির্ভর করলে হবে না, আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে আমাদের নিজেদের বাসস্থান, নিজেদের এলাকা, কর্মক্ষেত্রকে সবিশেষভাবে পরিচ্ছন্ন রাখায় উদ্যোগী হওয়া, এবং এভাবেই আমরা গোটা সমাজের কল্যাণে অংশগ্রহণ করতে পারব এবং আমরা অবশ্যই অবশ্যই সফল হব স্বচ্ছ ভারত গড়ে তুলতে। আজ আমরা এই বিষয়ে আলোচনা করব এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝখানে আমরা পেয়েছি একজন বিশিষ্ট মানুষকে, পেয়েছি সমীর গোস্বামীকে, যিনি দীর্ঘ সময় ভারতীয় রেলের মুখ্য জনসংযোগ অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন। আজকে স্টুডিওতে তাই আমরা প্রথমেই স্বাগত জানিয়ে নিই সমীর গোস্বামীকে, আর সাথে তো আমি রয়েছি আপনাদের সকলের চেনা স্বাগতা, এবং আমার সাথে রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত, আপনাদের সকলের প্রিয় রাম ভাই। আমি স্টুডিওতে প্রথমেই স্বাগত জানাচ্ছি সমীর বাবুকে।
2: প্রথমে আমি স্বাগতা

0: আমাদের সকলের প্রিয় রামভাইকে এবং সব শ্রোতা বন্ধুদের নমস্কার জানাই।
1: বন্ধুরা, রামভাই বলছি যে দেখুন, আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী এই যে স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছিলেন তা কিন্তু বেশ কয়েক বছর আমরা পেরিয়ে এসেছি। আর এই স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসেবেই কিন্তু মাননীয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন ঐতিহাসিক স্বচ্ছতা হি সেবা, অর্থাৎ ক্লিনলিনেস ইজ সার্ভিস। বাংলায় আমরা কি বলবো, স্বচ্ছতাই সেবা, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা পয় প্রণালী ব্যবস্থা সমস্তগুলো যদি আমরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে সেটাকে একটা জনমুখী আন্দোলন যদি আমরা গড়ে তুলি তাহলে কিন্তু আগামী দিনে আমরা একটা সুন্দর স্বচ্ছ ভারত উপহার দেব। প্রতিটি গ্রামে যদি স্বচ্ছতা এই অভিযান ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু গ্রামগুলো ভীষণ রকমভাবে পরিষ্কার পয় প্রণালী ব্যবস্থা হয়ে দাঁড়াবে। এখানে সেখানে যত্রতত্র বাহ্য করা বা মলমূত্র ত্যাগ করা সেগুলো পরিহার হবে এবং সুন্দর একটা ভারত গড়ে উঠবে। কারণ আমরা জানি যে ভারত কিন্তু বাস করে গ্রামে, কারণ গ্রামের 80% মানুষ রয়েছে ভারতের প্রায়। তো বলতেই হবে যে দেশে 80% মানুষ প্রায় গ্রামে বাস করে, দেন ভারত লিভস ইন ভিলেজেস। মহাত্মা গান্ধী বলেছিলেন যে ইন্ডিয়া লিভস ইন ভিলেজেস, সে কথাটা স্মরণ করেই বলছি যে এই মহাত্মা গান্ধীর 150 জন্মজয়ন্তী উপলক্ষে 2 সপ্তাহ ব্যাপী কিন্তু এই বিশেষ ক্যাম্পেইন ঘোষণা করা হয়েছে। তা শুরু হয়েছে 15ই সেপ্টেম্বর থেকে এবং চলবে আগামী 2রা অক্টোবর পর্যন্ত। এই উপলক্ষে সারা দেশের একটা জনমুখী আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে ভারতকে স্বচ্ছতার দিকে এগিয়ে নিয়ে যাওয়াই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য লক্ষ্য। আর এই সঙ্গে বলা যায় স্বচ্ছ ভারত অভিযানের কিন্তু 4 বছর পূর্তি হল। আমরা এবারে সঙ্গীতা এবারে আসি সমীরদার কাছে। সমীরদা, এ বিষয়ে আপনি যদি কিছু আলোকপাত করেন।
0: একটু অন্য দিকে যাব, সেটা হচ্ছে যে পরিচ্ছন্নতা কিন্তু আমাদের ধারণার মধ্যে বা আমাদের কাজের মধ্যে ছিল না এমন নয়। আপনি যদি মন্দিরগুলোতে যান, কি পবিত্রতা কি পরিচ্ছন্নতা বিরাজ করে সেটা আমাদের অভিজ্ঞতা রয়েছে। আপনি যদি আদিবাসী গ্রামগুলোতে যান, আমরা দেখতে পাই কি পরিচ্ছন্ন সকালবেলাতে তারা গোবর দিয়ে, যেটা এখনকার বিজ্ঞান ইয়েতে দেখা গেছে যে গোবর অত্যন্ত প্রয়োজনীয় আমাদের পক্ষে, তো সেই গোবর দিয়ে তারা নিখিয়ে নিচ্ছেন উঠোন, বা দেওয়ালগুলোকে কি সুন্দর চিত্র বিচিত্র করেছেন, একটা পরিচ্ছন্ন ভাব কিন্তু আমাদের কাছে ধরা পড়ে। আমরা আবার উল্টো চিত্রটা অনেক জায়গায় দেখি, এবং সেইটা আপনি যেটা বলছিলেন যে শুধুমাত্র প্রশাসনের উপর নির্ভর করলে হবে না, আমি সম্পূর্ণ একমত। তার কারণ আমরা আমাদের স্বার্থে পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করব। দেখুন, গ্রামের শৌচালয়ের কথা আসছিল,
2: হ্যাঁ, যত্রতত্র মলমূত্র ত্যাগের একটা ব্যাপার থাকে,
0: কিন্তু সেটা আমরা কেন করব? তার কারণ আমাদের তো সরকার থেকে শৌচালয় আধুনিক করার জন্য অর্থ বরাদ্দ হয়েছে, আমরা পাচ্ছি, তাহলে সেইটা যদি আমরা ব্যবহার করি এবং নিজেদের শৌচালয়কে গড়ে তুলি, আধুনিক করে তুলি, এবং সেই সঙ্গে যদি সঠিকভাবে সেটাকে ব্যবহার করি, তাহলে অনেকাংশে আমরা পরিচ্ছন্ন, আমরা আপনি যেটা বলছিলেন উভয় ক্ষেত্রে, অর্থাৎ শারীরিক এবং মানসিক ক্ষেত্রে আমরা অনেক উন্নত মানে পৌঁছবে।
1: আচ্ছা, আপনি যখন সমীরের শৌচালয়ের কথা বললেন, একটা কথা না বলে পারা যায় না, কারণ আপনি ইন্ডিয়ান রেলওয়েজে ছিলেন, আমরা জানি যে যে পথে রেল যায় উন্নতির দুয়ার।

0: ভুলে যায়। রেল কিন্তু দেখিয়েছে মানুষকে যে শৌচালয়েরও একটা ব্যবহার ভীষণভাবে উনারা কিন্তু এনেছেন মিনিস্ট্রি অব রেলওয়েজ। এ সম্পর্কে যদি একটু ধারণা
1: দেখুন, এবং ট্রেন যাতে চলন্ত অবস্থায় যেতে যেতে আমাদের শৌচালয় ব্যবহার করতে পারি তার ব্যবস্থা করা আছে, এবং এই জন্য আমাদের কর্মচারী নিয়োগ করা হয়েছে যে সেইটাকে পরিচ্ছন্ন রাখার। এইখানে কিন্তু একটুখানি অসুবিধা হবে বুঝতে আমাদের, যে আমাদের কর্মচারীদের যেমন সেইটা যথাযথভাবে পরিচ্ছন্ন করার দায়িত্ব রয়েছে, তাদের সচেতন করতে হবে, এবং শুধু তাই নয় সেই কাজটা তদারকি করতে হবে নিয়মিতভাবে যে সেটা ঠিক করে করলেন কি না। আবার আমরা যারা
2: ব্যবহার করছি যারা,
1: তাদের পক্ষেও কিছুটা দায়িত্ব হয়ে গেছে।
2: একটা সাধারণ মানসিকতা আমাদের মধ্যে কাজ করে যে আমি কয়েকটা ঘন্টার তো এই রেল পরিষেবাটা নিচ্ছি, সুতরাং ও জল দেওয়ার কোনো দরকার নেই, জলটা ব্যবহার করলাম না, বা পানির পিকটা ফেলে দিয়ে সেখানে আর জল দিলাম না, নোংরা করে আমি চলে আসলাম, এবং আমার পরবর্তী যিনি প্যাসেঞ্জার গেলেন তিনি জায়গাটা নোংরা পেলেন, তিনি ভাবলেন রেল কর্তৃপক্ষ সেটা পরিচ্ছন্ন করল না বা প্রশাসন করছে না, কিন্তু দায়িত্ব যে প্রত্যেকের ক্ষেত্রেই বর্তায় সেটা বোধহয় আমরা কোথাও একটু ভুলে যাচ্ছি।
1: একদম ঠিক বলেছেন যে একজন ঘুরে এলেই ট্রেনে বা স্টেশনে পরের মানুষটির যেতে যেন একটু দ্বিধা বোধ হয় যে এটা কি ঠিক হলো, এটা কোথায় আমি যাব।
2: জিজ্ঞেস করিনি, পরিষ্কার আছে তো।
1: হ্যাঁ, পূর্বতন ব্যক্তি কোথাও একটি ভুল করে এসছেন, তার খেসারত দিতে হবে পরবর্তী মানুষকে। যখন পরিচ্ছন্নতার কথা উঠছে এবং ট্রেনের কথা এল, আপনি দেখবেন যে আমরা পানের পিকের কথা উঠছিল বা থুথু ফেলা আমাদের অনেকের অভ্যেস থাকে, প্ল্যাটফর্মে ট্রেনের যেখানে সেখানে ফেলছি দাগ আছে তা, এবং এইগুলোকে পরিচ্ছন্নতা করতে গেলে, এবং পানের পিক সাধারণত যদি শুকিয়ে যায় তোলা যায় না অ্যাসিড না দেওয়া পর্যন্ত, তা এই ঘন ঘন অ্যাসিড দেওয়া তো সম্ভবপর নয়। কিন্তু আমরা যদি না ফেলি, আমি উদাহরণস্বরূপ দেখুন, যখন মেট্রো রেলে আমরা চড়তাম একটা সংক্ষিপ্ত অংশে চলত, তখন কিন্তু অনেক বেশি পরিচ্ছন্ন ছিল এবং মানুষ সচেতন ছিল, একটি কাগজ ফেললে অন্য মানুষ এতে তুলে দিতেন এবং অন্য যিনি ফেলেছেন তাকে অনেক সময় কিছু বলতেন, বুঝিয়ে দিতেন যে এটা ফেললে আমাদের নোংরা। সেটা অনেকাংশে কমে গেছে যখন চলাচলের পরিধি বেড়ে গেছে, একটু আধটু আমরা ত্রুটি দেখতে পাচ্ছি।
2: তাহলে এই স্বচ্ছতাকে আমরা কিভাবে মানুষের কাছে সহজভাবে পৌঁছে দিতে পারবো, বা স্বচ্ছতার পরিভাষাটা কি হবে?
1: সাধারণ মানুষ বোঝেন না তা নয়,
2: সবাই বুঝি।
1: আপনি কিন্তু যদি গ্রামে পুরনো দিনে যান, যারা গেছেন বা থেকেছেন তারা জানেন, বাড়ির মহিলারা সকালে বাড়ির সামনে জল ছিটিয়ে ঝাঁট দিয়ে জীবন শুরু করতেন দিনের কাজ।
2: হ্যাঁ,
1: সমস্ত বাড়ি গোটাটা ঝাঁট দেওয়া একটা দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ত, ওদের অভ্যাসের মধ্যে।
2: এখনো কোনো কোনো ক্ষেত্রে মফস্বল এলাকায় এই
1: সন্ধ্যেবেলা ওই রকমই ঝাঁট দেওয়ার পরেতে শাক বাজানো হয়, ধূপ ধুনো দেওয়া হয়, ওইটা সামগ্রিক পবিত্রতার একটা অঙ্গ ছিল, ওই ঝাঁট দিয়ে পরিষ্কার করাটা। অর্থাৎ কিনা সারা দিনে যে ময়লা জমেছে সেইটাকে সন্ধ্যেবার প্রাককালে পরিষ্কার করে নেওয়া, আবার সারা রাত ধরে যে ব্যবহার হলো সন্ধ্যে থেকে সকালে সেইটা পরিষ্কার রাখলে সকালেরও কিছুটা অংশ পরিষ্কারভাবে যাবে, এবং এটা তো মনটাও পরিষ্কার থাকত। এবং এটার জন্য দরকার যে সার্বিকভাবে এইটাকে যেন আমরা ব্যবহার করি, সকলে মিলে সেই ব্যবহারটাকে রাখতে পারি। এইটা কিন্তু আমাদের একটা সচেতনতার মধ্যে দিয়ে আনতে হবে।
2: তাহলে আমি আপনাকে এটা আমার বন্ধু, আমার যারা শ্রোতা বন্ধু রয়েছে তাদের হয়ে আপনার কাছে আমার প্রশ্ন, সাধারণ মানুষ কিভাবে এই স্বচ্ছতার যে আমরা একটা বলতে পারি একটা মিশন আমরা নিয়েছি, সেটাতে অংশগ্রহণ করতে পারে।

0: এইরকম একটা প্রোগ্রাম দু সপ্তাহ ব্যাপী গড়ে তুলেছেন, প্রতি বছর চার বছর পালিত হচ্ছে। এইটা যেমন সচেতন করার ক্ষেত্রে এবং এই দু সপ্তাহের মধ্যে একটা অভ্যেস গড়ে তোলার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে, তেমনি আমাদের মনে করিয়ে দেওয়া, স্মরণ করিয়ে দেওয়ার একটা ঘটনা ঘটছে। এবং এইটা যদি আমরা বজায় রাখি, আমাদের চিন্তার মধ্যে ঢুকে যায়, মনের মধ্যে গেঁথে যায়, তাহলে তো অসুবিধা হবার কথা নয়। আপনি দেখবেন এখন আমরা যেটা করে থাকি, যত্রতত্র কাগজের টুকরো ইত্যাদি ফেলছি, শিক্ষিত লোক বাস থেকে নেমে টিকিটটি রাস্তায় ফেলছেন, কিছু খেয়ে কাগজটি রাস্তায় ফেলছেন, সে ট্রেনেও হয় এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকেও অনেক সময় লাইনের মধ্যে ফেলে দেন, সেগুলোকে পরিষ্কার করতে হয়, আবার রাস্তাঘাটেও ফেলছেন। এই যে জিনিসটা, এইটা একটা অভ্যেস গড়ে তুলতে হবে, যেটা যেন না করা হয়,
1: আমরা ফেলব না।
0: না, আগেই আমি বলেছি পানের পিক এবং থুতু ফেলা একটা অত্যন্ত গর্হিত কাজ বলে আমাদের মনের মধ্যে গেঁথে দিতে হবে। আমরা ট্রেনের কথা উঠেছিল, শৌচালয়ের কথা বললাম, কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যাত্রাপথে কিছু কাগজ বা খাবার দাবারের টুকরো অংশ আমরা সিটের তলায় ফেলি,
1: ফেলে দিই সব সময়,
0: এবং পরে আমাদের কিন্তু শিকার হতে হয় অন্য জিনিসের। তাছাড়া সেটা হচ্ছে ওই আরশোলা ইঁদুর, এটা থেকেই আসে, শুধু অপরিচ্ছন্ন করে না, এটাকে আরশোলা ইঁদুরকে প্রশ্রয় দেয়। কিরকম, এরা কি করে, ওই এয়ার কন্ডিশন ক্লাসে এটা বেশি হয়, এয়ার কন্ডিশন ক্লাসে ওই আরশোলা ওই এসির পাইপের মধ্যে ঢুকে থাকে, সাথে সাথে ভাব বলে। আর দ্বিতীয়ত হচ্ছে এই ইয়ার্ডে যখন গাড়ি থাকে ইঁদুর, তখন ওই ইয়ার্ডে গেলে আপনাদের অনেক গর্ত বুঝিয়ে দেওয়ার কাজ হয়, নানা রকম পেস্টিসাইডের ব্যবহার করা হয়, পেস্টিসাইড ব্যবহার করা হয়, কিন্তু ওরা ঠিক কি করে যেন বেঁচে যায়, অন্যত্র করে এবং ট্রেনে উঠে পড়ে। আমরা অনেক ব্যবস্থা নিয়েছি, শুধু যে ওই যারা সুইপার থাকেন তাদের এই জন্য নয়, আমরা ওই আঠা লাগিয়ে রাখার একটা ইয়ে আছে, সেইগুলোকে রেখে দিই সিটের তলায়, তাতে সেইগুলো পায়ে আটকে গেলে রাত্রে উঠিয়ে ফেলে দেওয়া হয়। এই সমস্ত ব্যবস্থা হচ্ছে, কিন্তু এটাকে সাধারণ মানুষ যদি আমরা সতর্ক না হয় ওখানে ফেলব না।
1: আচ্ছা,
2: তাহলে একটা কথা সমীর দা, এখানে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে জিনিসটা কিন্তু এবারের এই যে স্বচ্ছতাই সেবা তার মুখ্য একটা বিষয় হিসেবে উঠে এসছে, যে কথাটা স্বাগতা বলছিল যে সাধারণ মানুষের মধ্যে কিভাবে তারা অংশগ্রহণ করতে পারে, তার জন্য বলা হয়েছে যে মানুষ এর প্রথম বিষয়টা তো আপনি বললেন যে মানুষের মধ্যে একটা কি বলবো যে সচেতনতা তৈরি করা, এবং এই সচেতনতা বোধটাকে জন আন্দোলনের রূপ দেওয়া,
0: একদম
2: সেটা হচ্ছে একটা বড় বিষয়, তা করা যেতে পারে। আরো বলা হয়েছে যে আমরা কিন্তু পারি এইটুকু করতে, যেটা হচ্ছে শ্রমদান কর্মসূচি।
0: ঠিক,
2: শ্রমদান কর্মসূচির মধ্য দিয়ে আমরা কিন্তু এই স্বচ্ছতাকে বজায় রাখতে পারি। সেটা এই যে বলছিলেন যে নোংরা হয়ে গেল প্ল্যাটফর্মের কথা আমরা তুলেছি, রেল একটা বিশাল জায়গা জুড়ে আমাদের দেশে রয়েছে এবং খুব কম খরচে পরিষেবা পৌঁছে দেয়, কিন্তু সবটাই যে রেল তা তো
1: নয়,
2: বাইরেও কিন্তু অনেক ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রগুলোতে স্বচ্ছতার দরকার আছে। যেমন আজকাল সরকারি হাসপাতালগুলোতে যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা সাধারণ মিডিয়োকার মানে মধ্যবিত্ত ঘরের মানুষও কিন্তু চাই না, ইভেন আমি দেখেছি কোন রিক্সাওয়ালাও তার ছেলেকে জ্বর হয়েছে আমি বলেছিলাম তুমি হাসপাতালে নিয়ে যাচ্ছ না, কারণ সেখানে তো খুব সহজে চিকিৎসা হয়ে যায়, ওষুধটাও কিনতে হয় না।
0: ঠিক,
2: তার উত্তরে উনি বলেছিলেন যে যা মানে আবর্জনা অপরিষ্কার ওই হাসপাতাল, সেখানে ছেলেকে রেখে, আর তাছাড়া পাঁচ দিন করে আমি যেতে পারবো না, আমার আমাকে তো রিক্সা চালিয়ে খেতে হবে, তার চেয়ে ভালো আমি 250 টাকা ভিজিট দিয়ে একজন MBBS ডাক্তারকে দেখিয়ে আমি চিকিৎসা করাতে। তাহলে সাধারণ মানুষের মধ্যেও বোঝা যাচ্ছে যে এই যে রিক্সাওয়ালা, যার জনৈক রিক্সাওয়ালার কথা বলছিলাম, তিনি কিন্তু তাহলে স্বচ্ছতা সম্পর্কে সচেতন। আমরা হাসপাতালগুলো

0: তে গেলে বিশেষত সরকারি হাসপাতালে গেলে কিন্তু আমরা দেখি যে নোংরা ছড়াছড়ি চারধারে, গার্বেজ গুলো পরিষ্কার করা হয় না, নিয়মিত ডাম্প হয়ে থাকে এবং সেগুলো সবটাই মেডিকেল ওয়েস্ট। তো সেটা কিন্তু খুব জনস্বাস্থ্যের পক্ষে ভালো
1: কি বলেন,
0: তো সেইটা সেই ধরনের সচেতনতা তো দরকার আছে, যেখানে স্বাস্থ্য উঠে আসছিল।
1: আমার পরবর্তী প্রশ্নটাই এটা,
0: যদি নোংরা থাকে,
1: এটা পরবর্তী প্রশ্ন যে আমাদের মতনই ভারতবর্ষের মতো একটা বৃহৎ জনসংখ্যাপূর্ণ দেশে সাধারণ মানুষকে আমরা কিভাবে স্বচ্ছতা সম্পর্কে, বিশেষত ধরুন পাবলিক প্লেস এইরকম হাসপাতাল, রেলওয়ে স্টেশন, বড় বাস টার্মিনাস বা বড় ইউনিভার্সিটি, এই সমস্ত যে জায়গাগুলো যেগুলো সাধারণ মানুষের সবসময় যাতায়াতের জায়গা বা সরকারি অফিস, সেই সমস্ত জায়গাগুলোকে স্বচ্ছতা সম্পর্কে আরো বেশি সচেতন করতে বা প্রশাসনকে সেই ব্যাপারে দৃষ্টি নিক্ষেপ করতে আমরা কি কি সচেতনতার পদক্ষেপ নিতে পারি?
2: দেখুন, আমাদের দেশেই বলা হয়েছে স্বচ্ছতাই ধর্ম, বলা হয়েছে ক্লিনলিনেস ইজ গডলিনেস,
0: ঠিক,
2: অর্থাৎ সেই পবিত্রতা আমাদের পাওয়া যাবে যদি পরিচ্ছন্ন আমরা হই তবেই। তা এইটার জন্য এটা যদি নিজের ভেতর থেকে না আসে তাহলে অসুবিধা আছে, আমরা আসব। আপনি দেখুন, আমি আমাদের এটা সনাতন প্রথা বলেছিলাম এই কারণে শুরুতে, কেন সাধু সন্ন্যাসীরা নিজেরা কিন্তু পরিচ্ছন্ন থাকেন আপনি দেখবেন, এবং আশপাশটা পরিচ্ছন্ন করেন। এবং এটা যদি কি হয় কি, আমি যদি দেখি আমার প্রতিবেশী গাছ নয় কিন্তু আগাছাগুলো তার বাড়ির আশপাশ পরিষ্কার করছেন, পরিচ্ছন্ন করছেন, সেগুলোকে কাটছেন, তার কারণ জিজ্ঞেস করলে বলছেন শুধু পরিষ্কার নয় মশা মাছিও হবে না, আমাদের স্বাস্থ্যের পক্ষে সেটা অনেক বেশি সহায়ক হবে, সেইটার জন্য করছি। আমরা যখন দেখি কেউ কাগজ তুলে ফেলে দিল আমাদের মনে খটকা লাগবে, তা অন্যরা করছে না ভেবে আমি কি করছি সেইটা
1: আমি কেন শুরু করতে পারি না।
2: আমরা যদি আজকে প্রত্যেকে এটা শুরু করি, আমাদের নিয়ে বেষ্টি নিয়ে সমষ্টি, আমাদের এক একজন করলে আমার গোটা পরিবারটা শিখবে, আমার বাড়ির শিশুরা শিখবে, তারা এটাকে বজায় রাখতে পারবে, এবং এই করে আমরা সমাজের মধ্যে যাব। জননারায়ণ সেবা যেটা, তার একটা অঙ্গ তো স্বচ্ছতাও পরিচ্ছন্নতাও, তো সেই জন্য এটাকে নারায়ণ সেবা বলে জ্ঞান করতে হবে। আপনি ভেবে দেখুন, এটা কিন্তু আমাদের সচেতনতার মধ্যে, আমাদের সমাজের মধ্যে অস্তিত্ব ছিল, সেইটাকে আবার ফিরিয়ে আনতে হবে প্রত্যেকে অংশীদার হয়ে, প্রত্যেকে আমার দায়িত্ব আছে সেইটা পালন করে, তবে আমার গোটা সমাজ শিখবে।
1: বর্তমানে আমরা বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি ডেঙ্গুর প্রকোপ, ভীষণ ভাবে ডেঙ্গুর প্রকোপ চারিদিকে, প্রতিদিনই আমরা খবর পাচ্ছি সেটা। তো আপনি কি, এটা যখন কথা প্রসঙ্গে উঠেই এলো যে সার্বিক স্বাস্থ্য এই স্বচ্ছতার সাথেই যুক্ত রয়েছে, তো এই বিষয়টা মানে আমাদের প্রত্যেকের সার্বিক স্বাস্থ্য, যেমন কোভিড কালীন সময়েও কিন্তু আমরা দেখে এসেছি আমাদের বারবার করে বলা হতো যেখানে সেখানে যেন আমরা থুতু না ফেলি, মাস্কটা পরি, কারণ একটাই ছিল যে আমরা আমাদের যে জীবাণুটা বা আমরা আমাদের নোংরাটার মাধ্যম দিয়ে অন্য কোথাও সেই জীবাণুটাকে যেন ছড়িয়ে না দিই। তো সার্বিক স্বাস্থ্য তো অবশ্যই পরিচ্ছন্নতা বা স্বচ্ছতার সাথে যুক্ত রয়েছেন, এটা যদি একটু ভালো করে আমরা আজকে আমার সাথে যে শ্রোতা বন্ধুরা রয়েছে তাদেরকে একটু যদি সুন্দর করে বুঝিয়ে বলেন কিভাবে যুক্ত রয়েছে এবং কিভাবে পরিচ্ছন্নতা থেকেই আমরা সুস্থ স্বাস্থ্যও পেতে পারি, সুস্থ দেশও গড়ে তুলতে পারি।
2: দেখুন, আমাদের রামভাই তো দেখেইছেন, তার কারণ উনি তো সাধারণ মানুষ নিয়েই থাকেন, ওদের সঙ্গে ওর মেলামেশা,
1: সাধারণ মানুষের সাথে মিশে রয়েছেন রামভাই,
2: সেই জন্য ওদের রামভাইকেও আমি বলবো যে ওদের ব্যাপারে এই ব্যাপারে একটু কথা বলছে।
0: হ্যাঁ বলুন।
2: তো সেটা হচ্ছে, আমরা দেখেছি যে আগে বাড়ির ভেতরে কিছুক্ষণ বাইরে কিছুক্ষণ একটা কিছু পাত্রে করে গন্ধ পোড়ানো হতো,
0: ঠিক, একদম ঠিক বলেছেন,
2: তখন ধুনো দেওয়ার একটা রেওয়াজ ছিল। ধুনোটা শুধু যে পুজোর জন্য দেওয়া হতো নয়, এই একটা বিজ্ঞানসম্মত উপায়, এই মশা টশা সব এই ধুঁয়োতে চলে যাবে। তো এইটা ইভিন যারা বেশি করে গন্ধ পোড়াতে পারতেন না তারা ওই ধুনোর জায়গাতেও কিছুটা গন্ধ।

0: দিয়ে দিতেন, পুড়তো, তাতে কি হতো? আশপাশ ইত্যাদি জায়গায় সেইটা কাজে লাগতো কিছুটা এই জীবাণুগুলোকে এবং মশামাছিকে দূর করতে।
1: একদম সঠিক বলেছেন সমীরদা, এই যে কথাগুলো জনসাধারণের মধ্যে এই কারণে পৌঁছানো দরকার, আজকাল আমরা দেখেছি যেটা আসলে বাড়িঘরে আমরা করে থাকি, যে মশা মাছি, মূলত মশার কথাই বলি, তুমি ডেঙ্গুর কথা তুলেছিলে, যে এখানে আমরা মশা তাড়ানোর জন্য যে ধরনের বিষই বলা চলে ব্যবহার করি, যে কয়েল বা আজকাল মশা তাড়ানোর ধূপ বেরিয়েছে, এগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয়। এই কারণে যে যখন আমরা এটা জ্বালাচ্ছি সেটা হচ্ছে রাত্রির সময়, আর সেই সময় দরজা জানালাগুলো আমরা বন্ধ রাখি, আর তখন যখন বদ্ধ ঘরে এই মশার ধূপ জ্বালানো হয়, সেটা কিন্তু বাচ্চারা যদি থাকে বা বয়স্ক মানুষ ঘরে থাকে, বিশেষত তাদের শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে একটা ভীষণ রকম অসুবিধা তৈরি হয়। এবং অনেক মানুষই আমাদের মধ্যে, শুধু বাচ্চা বা বুড়োদের কথা কেন বলবো, সাধারণ অনেক মানুষ রয়েছেন যাদের কিনা যে বিভিন্ন ধরনের
2: শ্বাসকষ্টের
1: সমস্যা বা একজিমা থাকতে পারে, সেক্ষেত্রে তারাও কিন্তু তার শিকার হন। তো যে কথাটা আপনি বললেন, এই যে গন্ধ পোড়ানোর বিষয়ে, আগেতে সন্ধ্যার সময় আমরা দেখেছি যে সন্ধ্যারতি যখন বাড়ি বাড়িতে হতো, তো সেই সময়ে নারকেলের ছোবড়া দিয়ে আমাদের যে মাটির ইয়ে থাকতো পাত্র, সেখানে নারকেলের ছোবড়া জ্বালিয়ে তার মধ্যে একটু ধূপ, যেটা নাকি ধোঁয়াটাকে একটু উপর করে দেবে, তাতে করে আমাদের চারপাশে কিন্তু আমরা সেটা বাড়ির চারপাশে ঘোরাতাম, তাতে করে এবং পরে একটা নির্দিষ্ট জায়গায় বন্ধ করে রেখে দেওয়া হতো, বিশেষত এই সন্ধ্যার পরে, তাতে করে বাড়ি ঘরে যে মশা নয় বরং একটা সুন্দর
3: আবহাওয়া
1: পরিবেশ তৈরি করে, তার মধ্যে একটা মাধুর্য রয়েছে, গন্ধটা কিন্তু ভালো লাগে। আমি যে কথাটায় আসতে চাইছি বন্ধুরা, যে এবছর আমাদের ভারত সরকার তরফ থেকে যে এই স্বচ্ছতাই সেবা যে ক্যাম্পেইন বা প্রচার এর মুখ্য বিষয় তুলে ধরা হয়েছে, তার কিন্তু একটা মোটো রয়েছে, একটা উদ্দেশ্য রয়েছে, তার একটা থিম রয়েছে, একটা ভাবনা। এবছরের ভাবনাটা কি তাহলে? এবছর কিন্তু বলা হয়েছে সমীরদা, গার্বেজ ফ্রি ইন্ডিয়া। কোন রকম ভাবে চারপাশে যে নোংরা জমাট বেঁধে থাকে, হতে পারে রাস্তায় যেখানে আমরা সমস্ত বাড়িঘরের নোংরাগুলোকে এক জায়গায় করানো হয়, এক জায়গা করা হয়, সেটা স্তূপীকৃত হতে থাকে এবং বসবাসকারী এলাকায় কিন্তু একটা বাজে দুর্গন্ধ ছড়ায়, এবং তার সঙ্গে তো জনস্বাস্থ্যের ব্যাপার জড়িয়ে আছেই, যেটা আপনি সমীরদা এবং স্বাগতা বারে বারেই ব্যাপারটা তুলে ধরেছে। তো এই গার্বেজ পরিষ্কার করতে হবে, অফিস কাছাড়ি বলুন বা অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কিন্তু স্তূপাকৃতি হয়ে থাকে, আমরা ফাইলপত্র থেকে শুরু করে নানা ধরনের আবর্জনা গ্যারেজে যে ড্যাম্প হয়ে থাকে সেগুলোকে কিন্তু পরিষ্কার করার বলা হয়েছে। এইটা কিন্তু এবছরে মিশন, এবছরের ভাবনা, যে গার্বেজ ফ্রি ইন্ডিয়া। আরেকটা হচ্ছে ভিজুয়াল ক্লিনলিনেস, অর্থাৎ এমন কিছু করব যেটা আমাদের দৃষ্টিনন্দন হয়, যেমন দেয়ালগুলো নোংরা করে দেওয়া হয় বিভিন্ন ধরনের পোস্টার ফোস্টার দিয়ে, বা বাথরুমে নানা রকম লেখা ছোকা করে দেখা যায়, সরকারি হাসপাতাল হোক আর সরকারি যে কোনো প্রতিষ্ঠানে হোক, লেখা আমরা দেখতে পাই যে একটা কি বলে যে কোন ইয়ে হবে, মিটিং হবে, মিছিল হবে, পোস্টার যেখানে সেখানে যত্রতত্র যেকোনো ভাবে
2: নানান রকম বিজ্ঞাপনের পোস্টারও দেখতে পাই।
1: দেখো, এটা কিন্তু আমাদের দৃষ্টিনন্দন বলতে আমরা যা বুঝি তা নয়, দৃষ্টিকে স্বচ্ছতা একটা ভালো ভাব দেয় না, সেটা বলা হচ্ছে ভিজুয়াল ক্লিনলিনেস, কিন্তু
3: মনটাকে ভালো করে দেবে,
1: মনটাকে ভালো করে দেবে যদি সুন্দর থাকে। আরেকটা কথা,
3: পজিটিভ মন হবে।
1: আরেকটা কথা সমীর এখানে উল্লেখ করা দরকার, যে সমস্ত সাফাই কর্মী রয়েছেন
3: ঠিক,
1: তাদের কিন্তু আমরা সেভাবে ততটা গুরুত্ব দিয়ে ভাবি না, অথচ দেখতে হবে তারা যদি না থাকতেন তাহলে কিন্তু সমাজটা পরিষ্কার থাকত না। এই যে সাফাই কর্মীরা রয়েছেন তাদেরকে সাফাই মিত্র আমরা সম্বোধন করব
3: ঠিক,
1: এবং এই সাফাই মিত্রদের

0: তাদের যদি আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ীও কিছু সেবা প্রদান করতে পারি সেটাও কিন্তু একটা খুব ভালো উদ্যোগ হতে পারে। আমাদের হাতে কিন্তু সময় আর বেশি নেই। সমীরদা স্বাগতা, তুমি যেন আর লম্বা করো না ভগিনী।
1: না না, আর একদমই লম্বা করব না, আমরা অনুষ্ঠান এখানেই শেষ করব। আমার শ্রোতা বন্ধুদের বলব এই মিশনটাকে একদম
0: সাফল্যমণ্ডিত
1: করার জন্য। এবং আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সমীর বাবুকে আজকে আমাদের এখানে এসে আমাদের সাথে এত সুন্দর একটি আলোচনা অংশগ্রহণ করার জন্য। এবং অবশ্যই রাম ভাইকে তো ধন্যবাদ জানাবই, এই কথা জানিয়ে নমস্কার জানাচ্ছি।
0: নমস্কার, ভালো থাকুন।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন জাতীয় কুষ্ঠ নির্মূলকরণ কর্মসূচি উপলক্ষে কথিকা, বলছেন জনস্বাস্থ্য বিষয়ের বিশিষ্ট চিকিৎসক মধুমিতা দুবে।
2: আমরা জানি 2027 সালের মধ্যে ভারতবর্ষ এগিয়ে চলেছে কুষ্ঠমুক্ত ভারত এই লক্ষ্যে। এটা আমাদের 1983 সাল থেকে এই কর্মসূচি শুরু করা হয়েছে। এর ফলে আমরা কি চেষ্টা করি যে তাড়াতাড়ি যাতে কুষ্ঠরোগীদের বার করা যায়, সমাজের কাদের এই অসুখটা হয়েছে, এবং একটা অত্যন্ত প্রয়োজনীয় মাল্টি ড্রাগ থেরাপি, অনেকগুলো কিছু ওষুধ তাদেরকে এমনভাবে প্যাকেজ করা হয়েছে যাতে তারা এই ওষুধগুলো পুরোপুরি খেলে, একদম বিনা পয়সায় এই ওষুধগুলো পাওয়া যায়, সেগুলো খেলে তারা পুরো সুস্থ হয়ে যাবেন তাড়াতাড়ি। রোগটা গিয়ে যে আমরা যে এরকম ভয়ানক ছবি কুষ্ঠের দেখে থাকি, অঙ্গহানি হয়েছে, অনেক রকম বিকৃতি হয়েছে, সেগুলো আর হয় না। কিন্তু এ ব্যাপারে তো সচেতনতা দরকার, বিশেষ করে সমাজের সচেতনতা অত্যন্ত দরকার। তাহলে তার জন্য কি কি নতুন কাজ করা হচ্ছে? এক হচ্ছে যে আগে যেরকম কুষ্ঠাশ্রম বা কুষ্ঠ হাসপাতাল এরকম ছিল, এরকম আর দরকার পড়ছে না। কুষ্ঠ তো আর পাঁচটা অসুখের মতনই, যেগুলো একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়ায়, কিন্তু জানলে পরে সেগুলো একদমই বন্ধ করা যায়। সেই জন্য এটা এখন জেনারেল হেলথ কেয়ার যেখানে থেকে দেয়া হয়, আপনারা জানেন ন্যাশনাল হেলথ মিশন চালু আছে, সেখান থেকেই দেয়া হয়। আর মাঝে মাঝে আমরা গিয়ে এই কেসগুলো বার করতে চেষ্টা করি যাতে তাড়াতাড়ি কেসগুলো ধরা পড়ে। ধরা পড়লে একদম তার ডায়াগনোসিস করা, যা যা চিকিৎসা দরকার সমস্ত কিছু বিনা পয়সায় তাকে দেয়া হয়। এবং এই যে আমরা যেগুলো দেখি, একটু আগেই বলেছি যে নার্ভের ক্ষতি হয়ে যায়, বিকৃতি হয়, অঙ্গহানি হয়, এগুলোর জন্যেও কিন্তু যা সার্জারি দরকার বা যা চিকিৎসা দরকার সেগুলোও বিনামূল্যে ব্যবস্থা করা হয়। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এ ব্যাপারে স্টিগমা। এটা একটা সামাজিক ব্যাধি এবং মানুষ এখনো বোঝেন না যে আর পাঁচটা অসুখের মতনই, এটা যদি পুরোপুরি ওষুধ খেয়ে নির্মূল হয়ে যেতে পারে তাহলে কেন আমরা এটাকে লুকিয়ে রেখে বাড়তে দেব। সেই জন্য আমি বারে বারেই যেটা আগেও বলেছি যে আশাদের বলা হয়েছে তারা ঘুরে ঘুরে এই কেস ডিটেকশন করবেন। তাছাড়া গ্রাম এবং শহরে যে সমস্ত লুক্কায়িত অসুখের পেশেন্টরা রয়েছেন তাদেরকে প্ররোচনা দিতে হবে যে তারা বেরিয়ে আসুন, তারা চিকিৎসা করুন, এতে কোনো ভয় নেই, বরং লুকিয়ে রাখলে অসুখটি বাড়ে। আর আগেও বলেছি যে এখন খুব সহজ উপায় আছে, আগে যেটা ভয় হতো ওর থেকে আমার হয়ে যাবে, এখন তার একই বাড়িতে থাকা লোকেদেরকে আমরা যেটা বলি প্রোফাইল্যাক্সিস, অর্থাৎ এক পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস, যদি সে তার কন্ট্যাক্টে থেকেও থাকে একটি মাত্র ডোজ রিফ্যাম্পিসিন খেয়ে তার এটা অ্যাভয়েড করা সম্ভব। সবচেয়ে বড় কথা, এখন একটা প্রোগ্রামই নেওয়া হয়েছে।

0: স্পর্শ লেপ্রসি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, SLAC বলা হয়। সেটার মাধ্যমে সকলের মধ্যে এই বার্তাই ছড়িয়ে দেওয়া দরকার যে লেপ্রসি বা কুষ্ঠ কোনো এমন অসুখ নয় যার চিকিৎসা হয় না, এমন অসুখ নয় যেটা হলেই অঙ্গ বিকৃতি হবে বা অঙ্গহানি হবে, এমন অসুখ নয় যার ফলে একঘরে হয়ে থাকতে হবে। তবে সমস্যা আমাদের আছে, কিছু কিছু জায়গায় এখনো অসুখটা ছড়িয়ে চলেছে, বিশেষ করে যারা দূর জায়গায় থাকেন বা কিছু কিছু ট্রাইবাল গ্রুপের মধ্যে এখনো চলছে ছড়ানো। সমস্যাটা ওইটাই যে তারা জানেন না, তারা এগিয়ে আসেন না বা পরিষেবাও পৌঁছয় না হয়তো, তার ফলে এইটা বাড়তেই থাকে এবং পরিযায়ী শ্রমিকও এর মধ্যে পড়েন। সামাজিক স্টিগমা, সাংঘাতিক অভিশাপ, সমাজকেই সেখান থেকে বেরিয়ে আসতে হবে। সঠিক তথ্য, ভ্রান্তি দূরীকরণ করে তাড়াতাড়ি চিকিৎসা শুরু করানো, পুরো চিকিৎসা করানো, এইগুলো করলেই সেই বিভীষিকাময় ডিসেবিলিটি বা ডিফর্মিটির ছবিগুলো অদূর ভবিষ্যতে দেখতে পাওয়া যাবে না। ভারত কুষ্ঠমুক্ত হবেই হবে।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন জাতীয় কুষ্ঠ নির্মূলকরণ কর্মসূচি বিষয়ে কথিকা বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বিশিষ্ট চিকিৎসক মধুমিতা দুবে।
2: শুনলেন আপনার স্বাস্থ্য, আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

এখন জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। সন্ধে সাতটায় নাটক মারু বেহাগ, রচনা শুদ্ধ সত্য বসু, প্রযোজনা গৌতম সেনগুপ্ত। 7:45 হাউসফুল, চলচ্চিত্র পরিচালক সৌকর্য ঘোষালের সাক্ষাৎকার নিয়েছেন বৃষ্টিদেব। শুনবেন প্রথম পর্ব, প্রযোজনা দুর্বাদে। মহিলাদের আসর, বিষয় সৃষ্টি, উপস্থাপনায় অঙ্কিতা পাল। শুনবেন রাত 8:15। রাত 9টায় কথায় গানে, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। বিশ্ব পরিক্রমা শুনবেন রাত 9:15। 9:45 সঙ্গীত শিক্ষার আসরে ইমন কল্যাণ রাগে খেয়াল। আসর পরিচালনায় থাকবেন পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। রাত 10:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের আসরে গোরখ কল্যাণ রাগে খেয়াল পরিবেশন করবেন দেবর্ষী ভট্টাচার্য। 10:45 উপমহাদেশের খবর, রাত 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। রাত 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রী।

0: শ্রোতা বন্ধুরা, আজকে জানিয়ে দিই আরেকবার আবারও আজকের হারানো দিনের গানের বিষয়। তিনি চেয়েছিলেন অস্ত্র নয় কণ্ঠ হোক ধারালো, অহিংসার চরকায় বোনা হোক স্বাধীন ভারতের স্বপ্ন, যার কাছে স্বাধীনতার লড়াই শুধুই রাজনৈতিক আন্দোলন নয়, সমাজ সংস্কার, নারী জাগরণ, অস্পৃশ্যতার বিরুদ্ধে প্রতিবাদও। তিনি জাতির জনক মহাত্মা গান্ধী, যিনি স্বনির্ভরতার গল্প লিখেছেন সবরমতীর তীরে আর সম্প্রীতির সুরে বেঁধেছেন শান্তির গান। তাই 2রা অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবসে হারানো দিনের গানের সুরে শান্তির পারাবার। সঙ্গে থাকবেন আপনাদের মৈত্রী বন্ধু প্রিয়াঙ্কা ভট্টাচার্য। আজ হারানো দিনের গানে ঠিক রাত 11টায়।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি প্রতি শুক্রবার ভারতীয়।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াময় ভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন বেতার নাটক মারু বেহাগ।
1: আজকের নাটক মারু বেহাগ, রচনা শুদ্ধ সত্য বসু, প্রযোজনা গৌতম সেনগুপ্ত। নাটক মারু বেহাগ।

0: বেরে রিতা, আয় আয়, একটা ছবি দেখে এলাম। কতটা তোর প্রবলেম নিয়ে গাথা।
1: ছবিটার কথা শুনেছি আমিও, যাওয়া হয়নি।
0: বাড়ি থেকে বের হবার ফুরসত কই? অন্ধ বাবা, অবুজ পিসিমা, ছোট বোন, সব কিছু ঝামেলা সামলে তবেই তো বাড়ি থেকে বের হওয়া। থিয়েটারে কি কষ্টে যে যাই, চাকরি কিনা যেতে হয়।
1: তোর কথা ভাবি মাঝে মাঝে। কলেজের থিয়েটারে কত যে প্রশংসা তোর জুটেছিল, সকলে তো বলেও ছিলেন অভিনয়ে সহজাত এমন প্রতিভা দেখাই যায় না।
0: প্রতিভা না ছাই, ভরসা করে মঞ্চে উঠে মুখরা পাখির মতো অবাধ মুখস্থ বলি।
1: তারপর চেহারাটা ভালো, সকলেই প্রিয়তায় গলে যায়, মুগ্ধ হয় দর্শকেরা।
0: আমি কি কখনো জেনেছি আমাকে এমন ভাবে উপপেশাদারি দলে কিংবা অফিসের ক্লাবে ক্লাবে নায়িকা ও মুখ্যিরানী হতে হবে অর্থের ধান্দায়?
1: অভিনয় প্রতিভার জন্যে তবু স্বাধীন সত্তায় মাথা উঁচু করে সংসারের এই ভার কাঁধে তুলে পেরেছিস নিতে। কি হতো আমরা হলে?
0: বাবা শখ করে নাম রেখেছেন জুনি। জন্মকালে ফুটফুটে ছবি যেন ডল পুতুলের মতো। আমাকে দেখে বাবা ও মা অবাক বিস্ময়ে আকাশের চাঁদ এলো ভেবে নিয়ে নাম দেন জুনি। জুনি মানে জ্যোৎস্না।
1: আচ্ছা,
0: কে জানতো সেই জ্যোৎস্নার জীবনে তুষিত ধোঁয়ায় ঢাকা পড়ে যাবে।
1: বেঁকে কথা বলছিস কেন?
0: কি না তোর আছে?
1: মা তো চিরকাল থাকে না কারোর, আগে পিছে সকলেই চলে যাবে একদিন, অমোঘ নিয়ম সেটা। তুইও তো নিজেই একা দুর্ধর্ষ ব্যাধির মতো জয় রোপণ করেছিলি, শিকারও আবদ্ধ হলো, ধূপে ঠিকল না বল।
0: কার কথা বলছিস তুই হিতা?
1: বিতোষময়ী।
0: অমন সুঠা মৃদ্ধ মেঘমালা চিত্রিত শরৎ আকাশ যেন, ওই ঋজু সুশোভন বিতোষ যখন এলো জীবনে আমার, আমি মুগ্ধ চকিতা তখন। বিতোষের মধ্যে আমি সৌন্দর্যের দূত নিবার মরিচিকা দেখি।

0: জীবনের পার্টনার বাছাটাই তোর ভুল হয়ে গেছে, সেজন্য মাশুল আমি যথেষ্ট দিচ্ছি। তো বিবাহ বিচ্ছেদ আজ মেয়েদের পক্ষে কোনো সমস্যাই নয়। বিতর্ষ ছেড়েছে তোকে, ওর মতো স্বার্থ মগ্ন
1: আর থাক, ও প্রসঙ্গ না ওঠাই ভালো। মাঝে মাঝে মনে হয় জীবন কি সত্য, নাকি নাকি জীবনে যা স্বপ্ন দেখি সত্য তাই।
2: কার সঙ্গে কথা বলছিস জনে?
1: তুমি কেন এই সময় এখানে এসেছো বাবা?
2: ও ঘরে বসে মনে হলো যেন হিতার সঙ্গে কথা বলছিস, তাই তার কুশল নেব। ওর সঙ্গে কথা আছে কিছু।
1: কথা তুমি নিশ্চয় বলবে, কিন্তু আমার বা বিতোষের প্রসঙ্গ যেন না ওঠে।
2: দুঃখ চেনে দুঃখিতে রে, তুই মা জনম দুঃখিনী, না হলে আমি বা অন্ধ হব কেন, আর তোর মাই বা ছেড়ে যাবে কেন আমাদের? তোর এই কচি ঘাড়ে দুর্বিষহ যন্ত্রণার আর্তনাদ নিয়ে জগদ্দল হয়ে পড়বই বা কেন? সবই অদৃষ্ট জনে, সবই অদৃষ্ট।
1: বার বার তোমাকে তো নিষেধ করেছি বাবা, পুরনো কাসুন্দি খেটে কোনো লাভ নেই। মিথ্যে কেন কাকাবাবু উতলা হচ্ছেন? জুনি তো সংগ্রামী মেয়ে, জীবনকে চিনেছে কঠোর, ধাক্কা খাচ্ছে তা বলে সে হাল তো ছাড়েনি। দমকা হাওয়ার ধাক্কা সামলে সে ঠিকই চলেছে। আমিও তো বলি বারবার, জীবন মানেই রণ, কঠিনকে মেনে নিতে হবে।
2: বিষণ্ণ কপালে তোর এ বয়সে বলিরেখা দেখলে যে চিত্ত ওঠে কেঁদে, তাই বুঝি ঈশ্বর চোখ থেকে আলো মুছে নিয়ে জুনের দুঃখের ছবি দেখা থেকে মুক্তি দিয়েছেন।
1: তুমি কেন বুঝতে চাও না বাবা? শুধু চিরদিন অবোধ স্নেহের কন্যা আঁচলে কি বাঁধা থাকে আদরের প্রস্ফুটিত ফুলের মতন? তুমি এখন ও ঘরে যাও, বিশ্রাম করোগে।
2: হ্যাঁ যাই, তবু ছুঁয়ে যাই জুনির শ্রদ্ধাকে, মনে বল পাই।
1: বাবা বড় ব্যাকুলিত প্রাণ, সংকোচে উদ্বেগে দেখি কুণ্ঠিত সর্বদা। বৃদ্ধ পিসি ভাবতেই পারে না ভাইঝিটি তার পরপুরুষের সাথে থিয়েটার করে। জুনি স্বামী স্ত্রীর ভূমিকায় নামে, কিংবা কোনো অবৈধ প্রেমের অশেষ জ্বালাকে দর্শকের মনে সঞ্চার করার জন্যে হতাশ্বাস হয়। এতে তবু কষ্টে সৃষ্টে চলেছে সংসার। ভেবেছিলাম যে বিতোষকে বিয়ে করে তুই এ যাত্রায় দরিয়াটা পার হয়ে গেলি, বিচ্ছেদের কথা কিন্তু ভাবতেই পারিনি। আমারও সেই কথা, আমারও সুখের স্বপ্ন শেষ, তীরে এসে ডুবল তরণী, তাই তবু লাফ দিয়ে তটে এসে উঠতে পেরেছি, ডুবিনি নদীতে। অর্থাৎ সে বিবাহ বিচ্ছেদে হইনি কাতর। গোড়া থেকে ধরা যাক, জীবন উতলা ছিল তাই দারিদ্রের সরোবরে প্রকৃতির সুবাতাসে শতদল ফোটেনি এমন নয়। মাঝে মাঝে স্বপ্ন নীল কুহেলি আকার কি এক মায়ায় ঘিরে অর্থহীন সৌন্দর্য ছটায় মুগ্ধতার আবেশে ডোবাত। তখনই বিতোষেরও হঠাৎ বিতোষকে ভালো লেগে গেল, এমএ পাস, উজ্জ্বল চেহারা, বসন্তের মেদুর বাতাসে মুকুলিত কুসুমের উজ্জীবন যেন, জ্যোৎস্নায় জড়ানো ঘন কুয়াশায় স্বপ্ন এলো। সেই স্মৃতি আজও স্পষ্ট, সেই দৃশ্যে আর কেউ নেই দুটি প্রাণী ছাড়া, শুধু আমি, আমি আর শুধু রয়েছে বিতোষ।
3: এই স্নিগ্ধ মধুমাস, এই হিরণময় হাওয়া, একেই দাক্ষিণ্য বলে।
1: আকাশে মেলেছে ডানা দুটি পাখি ভীরু ও নিবিড়, হিমেল কবল থেকে নিরুদ্দেশ নিড়ে কোথায় যে যাবে তারা না জানে ঠিকানা। তবু বড় কাছাকাছি ডানা দিয়ে ডানা ছুঁয়ে প্রাণ দিয়ে প্রাণ দুটির স্বাতন্ত্র মুছে জীবনের সঞ্চরণে ব্যাকুলিত চিত্ত ফের বাসা বাঁধে বসন্ত উন্মেষে, চেতনা নদীতে গড়া শ্যামল বদ্বীপে। তেমনি আমরা

0: দারিদ্রের অগভীর সরোবরে প্রকৃতির সুবাতাস না এলেও প্রেমের ছোঁয়ায় আজ ফুটেছে শ্যামল শতদল সতেজ সুস্নিগ্ধ।
1: ইচ্ছার অধিক কিছু দগ্রতা অপার তীব্রতা কাছে টানে, মুহূর্তের অদর্শন মনে সয় না কো।
0: আমার তো নিরন্তর সেই আবেদন, তুমি তিথাদ্বন্দ্বে ভবিষ্যৎ অন্ধকার কথা বলে বার বার বোঝাতে চাইছ, আগে কোনো কাজ পাই, দাঁড়াই নিজের পায়ে, তবেই তো বিবাহ সংসার।
1: জীবনে আবেগ সত্য, যুক্তি কিন্তু তার চেয়ে কম সত্য নয়। বিবাহ বন্ধনে জানি না সত্যই প্রেম দৃঢ়তর হয় কিনা, জানি না তা। এটা জানি, বিবাহের বস্তুতন্ত্র নানা ছত্রবেশে, ছত্রবেশে কেন, পরিষ্কার সোজা চেহারায় জানায় সর্বদা অর্থই প্রস্ফুটিত পুষ্পবন।
0: না না, আমি চাই নিবিড় নৈকট্য, সামাজিক শাসনের বাইরে এসেছি জানি, তবু স্থির সীমানার লক্ষ্যপথে ভেড়াবো তরণী। জীবনের পথ শুধু পুষ্পাস্তীর্ণ কিংবা শুধু কণ্টকিত নয়।
1: জীবনের মতবাদ এবং ব্যাখ্যা হাজার রকম, দার্শনিকেরা বলেন এক, কবিরা আলাদা। বাস্তব মানুষ গতানুগতিক ছকে জীবনকে বোঝে, আদর্শবাদীর মন্ত্র ভিন্ন। আমার রয়েছে মত, আমি কিন্তু অর্থকে স্বীকার করি। কতদিন বলেছি তো, অর্থই মৌসুমি ফুল, ফুটলেই আলো করে। সুতরাং আগে চাকরি পাই, তারপর ভাবা যাবে কোন লগ্নে শুভ পরিণয়। তাছাড়া
0: তাছাড়া কি?
1: তাছাড়া রয়েছে কিছু উপপ্লব, যদিও তা বড় বাধা নয়।
0: উপপ্লব? কিসের সে বাধা, কোন উপপ্লব?
1: তোমার কাঁধেই সজীব জোয়াল ক্রমবর্ধমান, পিতা পিসি অনুরহা তরুণী বোন, এদের বহন আর জীবনের পরিবহনের দায়িত্ব তোমার। তুমি কি পারবে অসহায় সংসারকে ফেলে যেতে, ফেলে যেতে অন্ধ পিতা, বৃদ্ধ পিসি, প্রিয় ছোট বোন?
0: তুমি কি ভেবেছ বিতোষ আমি চলে যাব, রুগ্ন পিসি অন্ধ পিতা তরুণী ভগ্নীকে ফেলে সোনার আকাশে কিংবা পুষ্পাস্তীর্ণ স্বাধীন অরণ্যে? দায়িত্বের গুরুভার এ যে বড় পিছু টান জানো।
1: জানি সব, বুঝি না এমন নয়। বিবাহের আগে পিতৃগৃহ একক আবাস মেয়েদের, বিবাহের পর কিন্তু স্বামীর আগার তার নিজস্ব সংসার। শিশির যেমন থাকে উষাকালী মুক্তার আদলে, চিকন উজ্জ্বল সূর্যের উদয়ে তা মুহূর্তে মিলায়, তেমনি বিয়ের পর পিত্রালয় দূরস্থান হয়। সুতরাং হঠাৎ নয়, ব্যাধিটা পুরনো, তবে বর্তমানে ক্রমারোগ্য পথে। আফ্রিকার এই ব্যাধি আমাকে কাহিল করে, পরে এক জার্মান ডাক্তার বাঁচান আমাকে। এখনো দেখছি এ ব্যাধি একেবারে সারেনি কিছুই। আফ্রিকার জঙ্গলে কোনো পোকা কামড়ে থাকবে। একবার বাল্যকালে যখন বাবার সাথে গেছিলাম ওদেশে বেড়াতে, এই রোগ সঙ্গে এসে গেছে, চিকিৎসা হয়নি কম। ইউরোপে রোম স্পেন বার্লিন লন্ডনে চিকিৎসার পর পেলাম সন্ধানে এই ট্যাবলেটটার, জার্মানিতে তৈরি হয়, বড় দামি। এটি মুখে দিলে সাময়িক সারে রোগ, মৃত্যুর যন্ত্রণা থেকে ঘটে উপশম, কাশি কমে, না হলেও প্রথমে অজ্ঞান হব, তারপরে চলে যাব মরলোক থেকে। হঠাৎ দমকা কাশি, মৃত্যুর যন্ত্রণা, অন্ধকার হয়ে আসে বিমূর্ত জগৎ, জ্ঞান লোক, এর মধ্যে যদি না ট্যাবলেট পড়ে নিশ্চিত মরণ।
0: তোমার এই রোগের কথা কখনো শুনিনি আগে, দেখিওনি রোগাক্রান্ত অবস্থায় কখনো তোমাকে।

0: এখন ক্রমশ রোগ আরোগ্যের পথে, বার্লিনের এই দামি ওষুধ সেবনে ফিরে পাই নবজন্ম। সেখানে ডাক্তারের অভিমত, আর এক ফাইল ওষুধেই নিরাময় হবে রোগ। এখন তো কমেছে অনেক।
1: সর্বদা তোমার সঙ্গে কারোর থাকা উচিত। এই দৃশ্য দেখার পর তোমাকে এখন থেকে একা তো আর ছাড়তে পারি না।
0: ওষুধ সর্বদাই সঙ্গে সঙ্গে থাকে, পকেটে কাগজে লেখা থাকে, একটা ট্যাবলেট অভাগা রোগীর মুখে জোর করে গুঁজে দিন, বেঁচে যাবে।
1: রোগাক্রান্ত লোকের পকেটে কে আর খুঁজবে ওষুধ?
0: যদি যদি কেউ খুঁজে, মৃত্যুর আগেও যদি কেউ মুখে গুঁজে দেয়, বলতে পারো তা ব্যর্থ চেষ্টা, তবু সে প্রয়াসে বেঁচেও তো যেতে পারে।
1: না না, এই দুঃসহ করাল ব্যাধিতে তুমি শেষ হবে, অভাবনীয় সে ব্যবস্থা কখনোই চলতে পারে না বিতোষ। তোমার মন স্থির করো, আর দেরি নয়, রেজিস্ট্রি অফিসে চলো, তারপর মিলে যাবে সকলের সফল সম্মতি।
0: সম্মতি কি অসম্মতি, সে তো আকা কখনো করিনি। অর্থের জৌলুস জ্বালাতে না পারি, দাম্পত্যের ভূমি বড় ছোট হয়ে আসে, অন্ধকার ঠেকে, উবে যায় বাষ্পীভূত প্রেম, স্ত্রীর কটু তীক্ষ্ণ বাক্য মিথ্যে প্রবল, পাওনাদারের মাত্রাহীন তাগাদার চেয়ে। আগে অর্থের সঙ্গতি, পরে রেজিস্ট্রি উৎসব। রিক্ত রিদ্ধি ন্যাড়া গাছে বসন্ত উৎসব কখনো কি জমে?
1: রিক্তপত্র গতশ্রী বৃক্ষেও জাগে, কচি কচি পল্লবীর লাবণ্য ও মেদুর আবেশ, ফাল্গুনীর মন্ত্রে বাজে সঞ্জীবনী গান, তোমাকে বাজাবো ফের বসন্ত কল্যাণে, গানে প্রাণে ফাল্গুনের প্রেমের আগুনে।
0: বেশ, তবে তাই হোক, তোমার আশ্রয়ে আমি নবনীত হই, প্রাণ ফিরে পাই।
1: আর তোমার আশ্রয়ে আমি বেড়ে উঠি, মহিরুহে কচিলতা যেমন আঁকড়ে থাকে।

0: জুনি বড় জেদি মেয়ে, বারবার তাকে জানিয়েছি যা আছে কপালে শেষে তাই হবে। এই জন্যে কখনো নিজের ভূমিকা ত্যাগ করে ত্রাতার ভূমিকা নিয়ে জুনি থাকে সংসারে এ আমি চাইনি।
1: কাকাবাবু,
0: বিতোষও চাইনি তাকে এরকম দ্বৈত ভূমিকায়। এক পাখি কখনো রচে না দুটি নীর, একটা নীর গেল।
1: বিবাহ বিচ্ছেদ এ তো স্বাভাবিক, নিত্যকার চলতি ঘটনা। জুনির পক্ষে যেন ভাগ্যেরই মস্ত পরিহাস।
0: পরিহাস নয় হিতা, জুনির অদৃষ্ট, না হলে আমি বা অন্ধ হব কেন?
1: এক কথা বার বার বলছেন কেন কাকাবাবু, এতে জুনি কষ্ট পায় মর্মান্তিক। ওই জুনি ফিরছে বোধহয়। কাকাবাবু আপনি এখন যান, তোর জন্য বসে আছি।
2: কেন, কি ব্যাপার? সেই ফিল্ম কোম্পানি বা তার ডিরেক্টর ডেকেছে আবার?
1: ঠিক তাই, তোর শর্তে রাজি তারা। বাইরে শুটিং এ গেলে প্রতিদিনই বাড়ি থেকে তোকে নিয়ে যাবে, ফির দিয়ে যাবে। তাই কলকাতা থেকে খুব কাছের পল্লীতে জায়গা দেখেছে, তোকে তাই পরিচালকের কাছে যেতে হবে একবার।
2: তেমন গভীর চেনা নেই, তথাপি কেন যে এরা চাইছে আমাকে? কতই তো নায়িকা রয়েছে, তাই আমি সন্দেহান হই।
1: সন্দেহান কেন, সন্দেহের কোনো অবকাশই নেই। অ্যামেচারে থিয়েটারে অনন্য নায়িকা তুই, ছবিতেও তোর মুখ আসবে সুন্দর। ও কারণ সন্দেহ বাতিক, জুনি তুই দূর কর। শীতের কুয়াশা সরলে তবেই না সকালে সূর্যের উত্তাপ, সন্দেহ ঘুচলে তুই দেখবি এখনো সদাশয় লোক কিছু সুকল্যাণ ঘট নিয়ে শান্তিবাড়ি ছিটতে ব্যাকুল।
2: কল্যাণ পাবার কথা ভাবি না কোয়াদ, এ শুধু মুখের কথা। তা না হলে বিতোষ স্বার্থের মুখোশেটে বলে অনায়াসে, জুনি হয় তুমি অর্থার্জনে যন্ত্র হও, নতুবা নৈকট্য থেকে দূর হঠ। জীবনের মূল্য মানে অর্থেরই কৌলিন্য, প্রেম মূল্যহীন।
1: বিতোষ যে এমন পাতক শুনেছি, মলিন তার জঘন্য প্রস্তাব।

0: তাপ, বেশি অর্থ রোজগারের মদতে সে বন্ধুদের ডেকে আনে।
1: থাক থাক ওই সব তামস কাহিনী। কারুর জীবন খুব সরল মসৃণ, কারুর পা কুটিল গতিতে চলে বাঁকা পথে। প্রেমকে জেনেছি আমি মনি কৌস্তুভ বলে, এখনো আঁকড়ে আছি, প্রেমই জীবন।
0: বারবার বলছি জুনি,
1: ভুলে যা, ভুলে যা বিতোষকে তুই, বিবাহ বিচ্ছেদ পরেই কে কাকে বা মনে রাখে আর। প্রেম সে যে দেখা দেয় একবারই, বিতোষ চলুক তার অভীপসিত পথে, তবু সে আমার চিরপ্রেমাস্পদ। ভ্রান্ত চোরা গলিতে সে চলতে চায়, একাই চলুক, আমি তার সঙ্গী নই, তা বলে আমার প্রেম মিথ্যা বা কপট নয়। ও প্রসঙ্গ তোলা থাকে তা, হ্যাঁ যা বলতে তুই এসেছিস এখানে এখন সেই কথা বল।
0: হ্যাঁ, এই কমলবাবুর সঙ্গে দেখা করে সপ্তাহে, শনি রবি ছাড়া অন্য সব দিনে তাঁকে পাবি। তিনি ছবিটার পরিচালক আর প্রযোজক, সদাশয় লোক, তোর কথা তারা শুনেছেন সব।
1: পুরুষের মুগ্ধতাকে দূর থেকে হাজার সেলাম।
0: ছবির নায়িকা তুই, ব্যবসার সম্পর্ক তোর, টাকা তুই বুঝে নিবি, ওরা তোর অভিনয় দেখে নেবে, বেশি আর কিছু নয়।
1: সেটা একদিক, অন্যদিক অভিনয় শিল্পকলা চরিত্র চিত্রণ নতুন সৃষ্টির সুখে তন্ময়তা, তার কি তুলনা হয় ইতা? সে আনন্দ অসীম অপার, তাছাড়া রয়েছে এতে মুগ্ধতার নবায়মানতা, অজস্র স্তাবক এসে শ্রদ্ধার পুষ্পার্ঘ দিয়ে যাবে।
0: জুনি, ওই মূঢ় স্তাবকেরা শুধু কি জানাবে স্তুতি, শুধু প্রশংসার পুষ্পমাল্য দেবে, তার সাথে অলিখিত চিরকুট কিছু আত্মার আত্মীয় বলে
1: হয়তো ভালো লাগা, প্রিয়তা ও মুগ্ধতা সে কিছু নয়, সর্বত্রই নিজের হাতের মুঠো শক্ত করে ধরে থাকা, সেটাই আসল কথা।
0: কথায় কথা কিন্তু আমরা যে তর্কে চলে যাচ্ছি। এই শোন, তুই কাল যাস, যদি কাল অসুবিধা হয় পরশু যাবে অবশ্যই, আমি এসে জেনে যাব পরে।
1: আমার তো এই কাজ, রুজি রোজগার এই পথে না যাবার প্রশ্ন নেই।
0: আমি আর চলি জুনি, সৌভাগ্য কামনা করি তোর।
2: এ ছবিটাও দেখবেন, জম্বে দারুণ। কাহিনীটা যেমন সুন্দর, তেমনি যা চিত্রনাট্য দ্রুত গতি,
3: তাছাড়া নায়িকাও সুন্দরী,
2: অভিনয়ও খুব ভালো করে। ওই যে গেটের কাছে জুনি আসছে না?
3: হ্যাঁ হ্যাঁ, জুনি বটে, তুমি গিয়ে সঙ্গে নিয়ে এসো, বসুন বসুন। যে খবর পাঠিয়েছি তাতে আপনার বোধ হয় অসুবিধে নেই, আউটডোরের কাজ বড়জোর সপ্তাহখানেক, এবং তা কলকাতার উপকণ্ঠে, প্রতিদিন গাড়ি যাবে আনতে ও দিতে, আর সব বিষয়ে পাকা কথা আগেই হয়েছে, কাহিনী তো জানেনি।
1: হ্যাঁ সেসবে অসুবিধে নেই, তবে আমি তো নতুন এই সিনেমা লাইনে, ততখানি রপ্ত নই, গোটা 10-12 ছোট ছোট রোলে এর আগে যে নেমেছে সেটা খুব ছোট, কাটা কাটা ডায়লগ, শর্টের সময় আমি মুখস্থ করি বলে গেছি।
2: এখানেও তাই? তবে এ ছবিতে নায়িকাকে হতে হবে চটুল প্রগল্ভ, চোখে মুখে দীপ্ত ভাব, সর্বদা বোঝাতে হবে পৃথিবীতে নারীরা সামগ্রী নয়, যে তাদের এই বিংশ শতাব্দীতে সমাজের কাছে নতজানু কৃতদাসী করে কিনে নেওয়া যাবে।
1: এও কি পুরনো কথা,
3: তো ব্যক্তিত্বের নতুন প্রকাশের মূল্য আজও আছে। আসলে ছবিটা যাবে বিদেশে নানা স্থানে, নানা প্রতিযোগিতায় প্রদর্শিত হবে।
1: কে এমন কাশছে কোথায়? মনে হয় পাশের ঘরের কেউ সাংঘাতিক কাশছে এমন।
3: চলো দেখি, যাচ্ছি এখনই।
1: আমাকেও সঙ্গে নিন, এই কাশির রূপ আমি চিনি, রোগীর সঙ্গে যদি পকেটে ওষুধ থাকে তবে তবে রোগী বেঁচে যেতে পারে।
2: হঠাৎ কি হলো বিতোষ পাইনের? মাস্টারবাবু তো পড়ান রোজ, আজ চা খাবার পর কাশতে কাশতে অজ্ঞান হলেন, আমিও যাই দেখি। ও ওই যে কমলবাবু ফিরে আসছেন।
3: এরকম বিশ্রী রোগে মানুষ যে ভুগে থাকে আগে শুনিনি কখনো, আপনি সময় মতো ওষুধটা দিলেন বলেই হয়তো বিতোষবাবু এই যাত্রায় বাঁচতে পারেন।
1: মনে হয় বেঁচেই যাবেন, কাশির শব্দটা শুনে কেমন সন্দেহ হলো, চেনা কাশি, যন্ত্রণাও চোখে দেখা, রোগীর পকেট হাতড়ে দেখলাম তাই, কোনো কিছু ওষুধের খোঁজ পাই কি।

0: এখনো তো ফিরলো না জ্ঞান। ডাক্তারবাবুকে একটা ফোন করে দি, দেখে যান একবার।
1: মনে হয় তার আর প্রয়োজন নেই, তবু ডাকা ভালো ডাক্তারবাবুকে, করুন না ফোন।
0: আপনি অসুখের চিকিৎসা কি করে জানলেন?
1: সে অনেক কথা, আমার আত্মীয় এক পরম আত্মীয়, এ রোগীর অমোঘ শিকার, তাই জানি এ কাশির কি চিকিৎসা। আফ্রিকার রোগ এটি, এখানে কুচিত দেখা দেয়।
0: তো ফোন করে একবার ডাক্তারবাবুকে ডাকি, দেখে যান একবার।
1: ডাক্তার আসার আগে একটা অনুরোধ করি, ওকে কে সারালো কিংবা বড়ি বের করে মুখে দিতে কে দিয়েছে পরামর্শ, দয়া করে জানাবেন না। আশা করি রাখবেন এই অনুরোধটুকু। এখন তো আর কথা কিছু হবে না কাজের, তাই আর চলি। স্ক্রিপ্ট পড়ে সকালে না এসে পরশু বিকেলে ফের দেখা করে যাব।
0: সেই ভালো, তখনই বাকি কথা হবে।
2: কাকাবাবু, জানতাম আমরা সবাই জুনি বড় হবে। ভারতের সিনেমা জগতের অপ্রতিদ্বন্দ্বী নায়িকা, এই গৌরব সকলের, প্রতিটি বাঙালির।
3: এতক্ষণ কোথায় পৌঁছেছে জুনি?
2: এখন দিল্লিতে আছে, আজ রাতে প্লেন। তার নতুন ছবির উদ্বোধনে নায়িকার আর পরিচালকের নিমন্ত্রণ, পুরস্কার তারপর।
3: পিতা হয়ে তাকে আমি কি বা বলতে পারি? কলুর বলদ হাসি মুখে পিতাকে পালন করে। শুধু পিতা নয়, ছোট বোন তার, বিএমএ পড়ার খরচা আছে, বৃদ্ধা পিসিমা, নানান বায়না সব নিয়েছে কাঁধে। এই যে ছেলেরও বাড়া।
2: হ্যাঁ, কিন্তু জুনির নালিশ নেই কোনো, জীবনের বিরুদ্ধে না, নাই সমাজের নিয়ম সম্পর্কে।
3: বিতোষকে জীবনের সঙ্গী করে সে ভুল করেছে, এতে তার জীবনটা মাটি হয়ে গেছে।
2: কাকা বাবু,
0: ভেতরে আসতে পারি?
2: কে?
3: মনে হয় বিতোষের গলা।
2: বিতোষ, আপনি ভেতরে যান কাকা বাবু, দেখছি কেন সে এসেছে এখানে, আসুন।
4: একবার এখানে জুনির সঙ্গে দেখা করতে চাই, আছে কিছু কথা।
2: কোনো কথা নেই, সব কথা শেষ হয়ে গেছে। যে নাটক বিহাগেশ্বরে শেষ হয়, তারপর বাজে না কখনো তাতে ললিত বিভাস।
4: বেহাগের আছে কিছু শাখা ও প্রশাখা, বেদনার বেহাগে যে সুনিবিড় অনুভব, তাতে যদি আশার ঝিলিক থাকে, মারু বেহাগের ধ্বনিতে বদল হয়, তাই দেখা করা বিশেষ জরুরি।
2: জনি বাড়ি নেই, সে এখন চলে গেছে সুদূর বিদেশে। তার ছবি উদ্বোধন উপলক্ষে নিমন্ত্রণ রাখতে গিয়েছে ক্যানের উৎসবে।
4: দেখা যদি নাই হয়, দেখা যদি নাই করে, সেই ভেবে আমি পত্র লিখে এনেছি একটি।
2: পত্র?
4: সেটা রেখে দাও।
2: দিয়ে যান চিঠি।
4: এই চিঠি জুনিকে উদ্দেশ্য করে লেখা বটে, কিন্তু আমার জবানবন্দি।
3: কি বলে ভিতর?
2: শুধু একটা চিঠি দিয়ে গেল।
3: চিঠি?
2: হ্যাঁ।
3: তা চিঠি কি বন্ধ না খোলা?
2: খোলা চিঠি, খামের মুখটা বন্ধ করা নেই।
3: পরোহিতা, শোনা আমাকে।
2: জুনির চিঠি কি পড়া সমীচীন হবে?
3: খোলা চিঠি যখন দিয়েছে, তখন বোঝাই যায় সবাই পড়ুক। এই চিঠি পড়লে কোনো দোষ নেই, পড়ে শোনাও আমাকে।
2: প্রিয়তম জুনি, দু চারটে কথা বলতে বাসনা, মনে হবে নিছক ছলনা, মিথ্যার আশ্রয়ে বানানো বকুনি।
4: না না, তেমন অভিপ্সা আর নেই। এখন এসেছি আমি ক্ষমা চেয়ে নিতে, শুধু ক্ষমা। তাই আশা, বিদায়ের করুণ বেলায় ক্ষমার দৃষ্টিতে তুমি একবার, শেষবার হাত নেড়ে জানাবে বিদায়। জীবনের নৌকা আমি ভাসিয়েছি বদ্ধ জলাশয়ে, স্বচ্ছ জলে নয়, ঘোলা জলে পঙ্কিল আবর্তে। আমি যে প্রদীপ থেকে লুব্ধতার আগুন জ্বালিয়ে পুড়িয়েছি প্রাণ, প্রীতি,

0: ঘর গেরস্থালি আমাদের সুবিমল সুবিস্তৃত প্রেমের বিতান আজ সেই প্রেতাগ্নি মুক্ত করে দিয়েছে আমাকে। বীত পাপ তোমার ত্যাগে জুনি পেয়েছি যে প্রেমের প্রসাদ, বিতোষ বিদায় নিক, পবিত্র মন্দিরে তার স্থান নয়, নিজের মারণ স্বর নিজে সে হেনেছে তীব্র।
1: বিহাগের মূর্ছনার পর যদি কিছু রেশ থাকে, মারু বিহাগের কারুণ্যের মেড়ে ও গমকে বেদনার বেদগান গিয়ে শেষ করি। জয় হোক যথার্থ প্রেমের, জয়ী হোক প্রেমের সাধিকা।

মারু বিহাগ নাটকটি এখানেই শেষ হল। রচনা শুদ্ধ সত্য বসু, বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পরিমল বাবু, অজিত বন্দ্যোপাধ্যায়, কমল বাবু, প্রেমাংশু বসু, হিতা, তুলসী রায়, বিতোষ, প্রদীপ ঘোষ, বিনয়, প্রবীর ব্রহ্মচারী এবং জুনির ভূমিকায় ব্রততী বন্দ্যোপাধ্যায়। সম্পাদনা কুণাল ভট্টাচার্য। নাটকটি প্রযোজনা করেছেন গৌতম সেনগুপ্ত।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: 17ই আগস্ট থেকে 16ই নভেম্বর অবধি পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। এরই মধ্যে 26শে অক্টোবর থেকে 1লা নভেম্বর অবধি থাকছে ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক পালন। 2026 সালের থিম বা মূল ভাবনা সত্যনিষ্ঠা সে সমৃদ্ধি বা প্রবিটি ফর প্রসপ্যারিটি। এ ব্যাপারে মূল উদ্যোগ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের। 17ই আগস্ট থেকে 16ই নভেম্বর অবধি পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন।
2: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসা মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।
3: পরিষেবার উন্নতির লক্ষ্যে সরকারি কাজে স্বচ্ছতা আনার অভিমুখে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন 17ই আগস্ট থেকে 16ই নভেম্বর 2026। আজকের দিনে পরিষেবা নির্ভর করে ডিজিটাল সুযোগ সুবিধার উপর। নিয়মিতভাবে এই সব সুবিধা

এর পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে উদ্যোগে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন 17 আগস্ট থেকে 16 নভেম্বর প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন সত্যনিষ্ঠাতেই সমৃদ্ধি।

কাজের দ্রুত সমাপ্তি, নানা অভিযোগের দ্রুত নিষ্পত্তি, ডিজিটাল সুবিধের উপযুক্ত সদ্ব্যবহার নিশ্চিত করতে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন। প্রশাসনিক কাজে স্বচ্ছতা, পরিষেবা প্রদানে দ্রুততা আনতে সক্রিয় সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন। 17 আগস্ট থেকে 16 নভেম্বর পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন। সমৃদ্ধি আসবে সত্যনিষ্ঠায়।

0: আকাশবাণী খবর পড়ছে নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। জয়ের ধারা অব্যাহত রেখে এশিয়ান গেমসে আজ ছটি সোনা জিতেছে ভারত। স্বর্ণপদকের লড়াইয়ে চীনকে 1-0 ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসে আজ ইতিহাস ঘড়েছে ভারতীয় মহিলা হকি দল। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পদকজয়ী ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন। এই নিয়ে 16টি সোনা সংগ্রহ করে ভারত পদক তালিকার 5ম স্থানে উঠে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্লাই দুবাইয়ের বীর ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মচ্ছরের সঙ্গে কথা বলে তাঁর সাহসিকতার প্রশংসা করেছেন। দ্রুত আরোগ্যও কামনা করেন তিনি। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করতে ডব্লিউটিওর নিয়ম মেনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে সারা দেশ আজ তাঁকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে। এদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 122তম জন্মবার্ষিকীতে সমগ্র জাতি আজ তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে। কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের বক্সায় বিহারের বাল্মীকি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র থেকে আনা একটি বাঘিনীকে জঙ্গলে ছাড়া হয়েছে। আসছে বিস্তারিত খবরে। স্বর্ণপদকের লড়াইয়ে চীনকে 1-0 ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসে আজ ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা হকি দল। ভারতের হয়ে একমাত্র গোলটি করেন লালরেমসিয়ামি মার্জোটে। গত 44 বছরে এই প্রথম এশিয়ান গেমসে সোনা জিতল ভারতের মহিলা হকি দল। 2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সেও জায়গা করে নিল তারা। জয়ের ধারা অব্যাহত রেখে প্রতিযোগিতার 13তম দিনে আজ 6টি স্বর্ণপদক জিতেছে ভারত। মহিলাদের হকি ছাড়াও বক্সিংয়ে 3টি, কুস্তিতে ও তীরন্দাজিতে 1টি করে স্বর্ণ পদক পেয়েছেন ভারতীয় প্রতিযোগীরা। কুস্তিতে পুরুষদের 65 কেজি ফ্রি স্টাইল বিভাগে সোনা জিতেছেন সুজিত কাঙ্কাল। যোগেশ্বর দত্ত বজরং পুনিয়ার পর সুজিত তৃতীয় ভারতীয় কুস্তিগির যিনি এশিয়ান গেমসে পুরুষদের 65 কেজি বিভাগে স্বর্ণপদক জিতলেন। বক্সিংয়ে মহিলাদের 65 কেজি বিভাগে সোনা জিতেছেন পারভিন হুডা। তিনি চাইনিজ তাইপেই নিয়েন চেন চেনকে 3-2 ব্যবধানে হারিয়ে দেন। বক্সিংয়ে পুরুষদের 80 কেজি বিভাগে সোনা জিতেছেন অঙ্কুশ পাঙ্খল। এছাড়াও বক্সিংয়ে মহিলাদের 75 কেজি বিভাগে সোনা জেতেন লাভলিনা বরগোহাঁই। জন্মদিনে এই পদক জয় তাঁর কাছে বিশেষ বলে জানিয়েছেন লাভলিনা।
1: বহুত জ্যাদা স্পেশাল হ্যাঁ মেডেল মেরে লিয়ে কী না কী মে বক্সিং ছোড়নে ভি ওয়ালি থি উসকে বাদ সে ফির সে মেন্টালি স্ট্রং হোকে আনা আর জিতনা ও মেরে লিয়ে বহুত বড়ি বাত আর মে সোচ কে আই থি কি ইস বার মুঝে বার্থডে পে গোল্ড মেডেল হি চাইয়ে।
0: আজ তীরন্দাজিতে সোনা জিতেছে অঙ্কিতা ভকত, কীর্তি শর্মা ও কুমকুম মহতকে নিয়ে গঠিত ভারতীয় মহিলা দল। এছাড়াও তীরন্দাজির মিক্সড রিকাভ ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন ভারতের কুমকুম মহত ও ধীরজ বোম্বা দেভারা। সেলিং বা নৌচালনা ইভেন্টে নেত্রা কুমানন মহিলাদের বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন। 29 বছর বয়সী

0: ভারতীয় নাবিক মোট 14 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অধিকার করেন। এদিকে এশিয়ান গেমসের পদক তালিকায় বর্তমানে পঞ্চম স্থানে উঠে এসেছে ভারত। তার দখলে রয়েছে 16টি সোনা, 25টি রূপ, 35টি ব্রোঞ্জ সহ মোট 76টি পদক। এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহিলাদের 65 কেজি বক্সিং ইভেন্টে স্বর্ণপদক জয় করায় পারভিন হুডাকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি। সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি লেখেন, পারভিন দক্ষতা, সাহস ও দৃঢ় সংকল্পের মাধ্যমে সাফল্যের শীর্ষে পৌঁছেছেন। আন্তর্জাতিক প্রতিযোগিতায় পারভিনের মতো মেয়েরা দেশকে গর্বিত করে তোলে। তাদের হাত ধরেই আন্তর্জাতিক মঞ্চে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন হয় এবং জাতীয় সঙ্গীত বাজানো হয়। এই স্বর্ণপদক অগণিত তরুণ তরুণীকে বিশেষ করে মেয়েদের অনুপ্রাণিত করবে বলেও রাষ্ট্রপতি জানান। অন্যদিকে স্বর্ণপদক জয় করায় ভারতীয় মহিলা হকি দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জয় দেশে হকিকে আরও জনপ্রিয় করে তুলবে বলে আশা প্রকাশ করেন তিনি। বক্সিংয়ে পুরুষদের 80 কেজি বিভাগে সোনা জেতায় অঙ্কুশ পাঙ্ঘালকে এবং কুস্তিতে পুরুষদের 65 কেজি ফ্রি স্টাইল বিভাগে সোনা জেতায় সুজিত কালকালকেও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি। প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় পুরুষ কোয়াড্রান্ট দলকে এবং মহিলাদের সেলিং বা নৌচালনা ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায় নেত্রা কুমারানকে অভিনন্দন জানিয়েছেন শ্রীমতী মুর্মু। তীরন্দাজিতে পুরুষদের রিকাভ দলগত ইভেন্টে রৌপ্য পদক জয় করায় রাষ্ট্রপতি ধীরাজ বোম্বাদেওয়ারা, জসদীপ সঞ্জয় ভোগে এবং নীরাজ চৌহানকেও অভিনন্দন জানান। অন্যদিকে এশিয়ান গেমসে মহিলাদের রিকাভ দলগত ইভেন্টে ভারতের হয়ে প্রথমবার স্বর্ণপদক জয় করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অঙ্কিতা ভাকাত, কুমকুম অনিল মহৌদ এবং কীর্তিকে অভিনন্দন জানিয়েছেন। এশিয়ান গেমসের সমাপ্তি অনুষ্ঠানে ট্র্যাপ শুটার নিরু ঢান্ডা ভারতের মহিলা দলের পতাকা বহন করবেন। জাপানের আইচি নাগোয়ায় এবার এশিয়ান গেমস শেষ হচ্ছে আগামী রবিবার। 27 বছর বয়সী শুটার নিরু এবারে আসরে 2টি সোনা, 1টি রূপো জিতে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন। জাপানে ভারতের ডেপুটি শেফ দ্য মিশন অঞ্জলি ভাগবত জানিয়েছেন, গেমসের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল নিরু ফের জাপান রওনা হবেন। পুরুষ দলের পক্ষে কে পতাকা বহন করবেন তা আগামীকাল স্থির করা হবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্লাই দুবাইয়ের বীর ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের সঙ্গে আজ কথা বলেছেন। গত বুধবার দুবাই থেকে তেল আবিবগামী ওই বিমানের কো পাইলটের আক্রমণ সত্ত্বেও ক্যাপ্টেন মাচ্ছারের সাহসিকতায় 180 জন যাত্রীর প্রাণ রক্ষা সম্ভব হয়েছে। ক্যাপ্টেন মাচ্ছার আজ গোটা ঘটনার অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেন। একই সঙ্গে এই ঘটনায় তিনি কিভাবে সাহস অর্জন করলেন তাও জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী ক্যাপ্টেন মাচ্ছারের সাহসিকতার প্রশংসা করে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। শ্রী মোদী বলেন, সারা দেশ তাঁর আরোগ্য কামনা করছে। ক্যাপ্টেন স্মিথের সাহস, উপস্থিত বুদ্ধি এবং বিচক্ষণতা বহু মানুষের জীবন রক্ষা করেছে। প্রধানমন্ত্রী স্মিথের মানসিকতার প্রশংসা করে বলেন, ভারতীয়রা জীবন নেয় না, বরং অন্যের জীবন রক্ষায় নিজেদের বিপন্ন করতেও প্রস্তুত।
1: উস সময় ভি আপনে আপনি জীবন কি পরোয়া নাহি কি, সবি যাত্রীয় কে জীবন কি পরোয়া কি, আর সবসে বড়ি বাত 140 করোড় দেশবাসীয় কা আপনে মান বড়ায়, আর ইসলিয়ে মে হৃদয় সে গর্ব অনুভব করতা। মেয়ে তো আপনি আপসে শুননা চাহুঙ্গা।
2: স্যার মেরে লিয়ে মানে স্যার সে ভি বোল রা থা, আপ মেরে সবসে বড়ে আইডল সে কিছু, আর মে কো সে কল করকে মেরে অফনা জাই কর রে, মে বহুত বহুত বহুত গর্ব ফিল হো রে।
0: বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করতে বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিওর নিয়ম মেনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকের সমাপ্তি অধিবেশনে শ্রী গোয়েল বলেন, বিশ্বের দ্রুততম বিকাশশীল বৃহৎ অর্থনীতির দেশ ভারত, এর অর্থনীতি 140 কোটি মানুষের অভ্যন্তরীণ চাহিদার উপর নির্ভরশীল। তিনি বলেন, আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে এক বিশ্বস্ত অংশীদার হিসেবে ভারত পরিকল্পনা থেকে পণ্য উৎপাদন পর্যন্ত এক নিবিড় ভ্যালু চেইন গড়ে চলেছে। ভারতের উৎপাদন ক্ষমতা দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক দু ধরনের চাহিদাই পূরণ করে বলে মত প্রকাশ করেন তিনি। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে সারা দেশ আজ তাঁকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে।

সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটে তাঁর স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন। সন্ধ্যায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির গান্ধী স্মৃতিতে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

0: দেশে ভারতীয় দূতাবাস ও মিশনে দিনটি যথোচিত মর্যাদায় পালন করা হচ্ছে। চীনে ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী বেজিংয়ে মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। জাপানে ভারতের রাষ্ট্রদূত মাগুমা মল্লিক ও ভারতীয় সম্প্রদায়ের সদস্যরা টোকিওর এদোগাওয়ায় গান্ধীজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। পাকিস্তান, নেপাল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাহরিন, মঙ্গোলিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক এবং দক্ষিণ কোরিয়াতেও একইভাবে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 122তম জন্মবার্ষিকীতে সমগ্র জাতি আজ তাকে শ্রদ্ধা জানাচ্ছে। প্রধানমন্ত্রী মোদী আজ বিজয়ঘাটে লাল বাহাদুর শাস্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের বক্সায় বিহারের বাল্মীকি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র থেকে আনা একটি বাঘিনীকে জঙ্গলে ছাড়া হয়েছে। গান্ধী জয়ন্তী উপলক্ষে আজ সকালে বক্সায় ওই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গে বন্যপ্রাণ সংরক্ষণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আগামী দু মাসের মধ্যে আরও তিনটি বাঘ বক্সায় জঙ্গলে ছাড়া হবে বলে তিনি জানান।
1: দেখতে থাকুন পশ্চিমবঙ্গের সরকার এই যে বিপুল প্রাকৃতিক সম্পদ তাকে কিভাবে কাজে লাগিয়ে গোটা পৃথিবীর পর্যটকদের এখানে নিয়ে আসবে। তার সঙ্গে পরিকাঠামো হলদে গেছিলাম, সেখানে বন বাংলো তৈরি হচ্ছে। আগামী দু মাসের মধ্যে আরো তিনটি বাঘ এখানে ছাড়া হচ্ছে।
0: অনুষ্ঠানে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেন, কেন্দ্র উত্তরবঙ্গে বন্যপ্রাণ ও বনাঞ্চল সুরক্ষা ও সংরক্ষণে দায়বদ্ধ। ব্যবসায়ীদের সহায়তার লক্ষ্যে রপ্তানিকৃত পণ্যের ওপর শুল্ক করমুকুব প্রকল্প রোড টেপের মেয়াদ চলতি বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। সরকার জানিয়েছে, অভ্যন্তরীণ শুল্ক ইউনিট, অ্যাডভান্স অথরাইজেশন হোল্ডার, বিশেষ অর্থনৈতিক অঞ্চল ইউনিট এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড ইউনিটগুলির রপ্তানির ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে। প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে দেওয়া সামগ্রীর অষ্টম পর্যায়ের ই নিলামের সময়সীমা বাড়িয়ে চলতি মাসের 31 তারিখ করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। জয়ের ধারা অব্যাহত রেখে এশিয়ান গেমসে আজ 6টি সোনা জিতেছে ভারত। স্বর্ণপদক লড়াইয়ে চীনকে 1-0 ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসে আজ ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা হকি দল। এই নিয়ে 16টি সোনা সংগ্রহ করে ভারত পদক তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে। জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে সারা দেশ আজ তাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান হাউসফুল।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান হাউসফুল। আজকের অতিথি চলচ্চিত্র পরিচালক সৌকর্য ঘোষাল, তার সঙ্গে কথা বলবেন বৃষ্টি দেব। আজ প্রথম পর্ব।
1: স্বপ্ন দেখতে কার না ভালো লাগে, তেমনই মন চায় স্বপ্নের রাজ্য রূপকথার দুনিয়াতে মজে থাকতে। তা সে বয়সের কোটা আটের কাছে থাকুক বা আশির, আর এই ইচ্ছে অনেকখানি সত্যি হয় যার সিনেমায় যার গল্পে। আজ সেই স্বপ্নের পরিচালক আছেন আমাদের সাথে। হাউসফুল অনুষ্ঠানের আজকের বিশেষ অতিথি বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, গল্পকার, চিত্রনাট্যকার সৌকর্য ঘোষাল। সৌকর্যদা, আপনাকে স্বাগত।
2: নমস্কার। নমস্কার।
1: প্রথমেই জিজ্ঞেস করি যে কেমন আছেন আপনি আর আপনার স্বপ্নের দুনিয়া?
2: আমি খুবই ভালো আছি। আমার স্বপ্নের দুনিয়া তো ভালো আছে বলেই ভালো আছি। স্বপ্ন কখনো আসে, কখনো যায়, কখনো ভাঙে, কখনো গড়ে, তো সেই নিয়েই ভালো থাকা।
1: আমরা এই সাক্ষাৎকারের শুরুটা বরং একদম গোড়া থেকেই শুরু করি।
2: বেশ।
1: প্রথমে আপনার ইতিহাস নিয়ে পড়াশোনা, তারপর ইলাস্ট্রেটর, কার্টুনিস্ট, তারপরে আস্তে আস্তে সিনেমায় প্রবেশ এবং সিনেমার পরিচালনা, এই জার্নিটা যদি একটু শুনি।
2: আসলে সমস্ত কিছুর একটা শুরুটা অনেক আগে থেকে হয়ে যায়। আমি ছোটবেলায় আমার লেখার ধরনটা অনেক বেশি রচনা ভিত্তিক ছিল। আমি রচনাতে খুব ভালো নম্বর পেতাম এবং রচনাটাকে আমি রচনার মতন লিখতাম না, রচনাটাকে তখন মনে হতো যে গল্প লেখার মতন। কারণ যে গল্পগুলো তখন পড়ছি, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সত্যজিৎ রায়, লীলা মজুমদার, সঞ্জীব চট্টোপাধ্যায়, ওই দুনিয়াটাই আমি যেটুকু সুযোগ পেতাম, কারণ রচনাতে অনেকটা লেখা যেত আর কি, 20 নম্বর থাকতো, তো ওখান থেকে আমার একটা লেখার প্রতি ঝোঁক শুরু। তো সেই লেখার প্রতি ঝোঁক থাকে এবং লিখতে আমার ভালো লাগে। তা করতে

0: গেছিল, কিন্তু তার প্রথম যে সংখ্যাটা সেই সংখ্যাটা ছিল সত্যজিৎ রায়কে নিয়ে। তো সেই সত্যজিৎ রায়কে নিয়ে সংখ্যাটা হওয়ার পরে প্রথম যে বেরোনোর পরে প্রথম যে কাজটা থাকে যে বিভিন্ন বিশিষ্ট মানুষের হাতে পৌঁছে দেওয়া। তো এই করতে করতে আমরা আমি দেবাশিস দেবের কাছে আমার পত্রিকাটা পৌঁছতে গেছিলাম, কারণ দেবাশিস দেব তখন সত্যজিৎ রায়কে নিয়ে খুব একটা সিরিয়াস কাজ করছিলেন, পরবর্তীকালে বই আকারে বেরিয়েছে, কিন্তু তখনও ২০০৭ সাল তখনও উনি বই আকারে বেরোয়নি, কাজটা করছেন। তো আমাকে একজন বললেন যে তুমি দেবাশিসকে বইটা দাও, তো আমি দিলাম, এবং সেই সূত্রে আমার দেবাশিস দেবের সঙ্গে আলাপ হয়, এবং ওনার সঙ্গে মেশার পর এবং উনি আমাকে একটা প্রবন্ধ দেন সত্যজিৎ রায়ের ওপরে, রং তুলির সত্যজিৎ বলে, ওই প্রবন্ধটা পড়ে আমার ইলাস্ট্রেশনের প্রতি একটা অসম্ভব ঝোঁক জন্মায়। আমার মনে হয় যে আমিও যদি আঁকি আমিও ইলাস্ট্রেশন করি, কারণ আমি ছোটবেলায় সত্যজিতের লেখাগুলো পড়তে পড়তে ওই যে ছবিগুলো, ওই ছবিগুলো প্রত্যেক গল্পের মাঝে মাঝে ফেলুদাতে শঙ্কুতে ছোট গল্পে আসতো, এবং আমি শিওর যে এখনো যারা পড়েন বা যারা পড়েছেন, আমরা যখন গল্পটা পড়তে পড়তে তোড়ের একটা তোড়ে পড়তে পড়তে যখন ওই ইলাস্ট্রেশনটা আসে আমরা তখন দাঁড়িয়ে যাই, এবং যতটা পড়েছি তার একটা গোটা রিক্যাপ হয় ওই একটা ছবিতে, এবং বাকিটা কি হতে পারে ওই ছবি থেকে দাঁড়িয়ে যাই। এটা সত্যজিৎরা একটা অনন্য ক্ষমতা যে তিনি দাঁড় করিয়ে দিতে পারেন। তো আমি ওই রংতুলি সত্যজিৎটা পড়ার পরে আমি আবার নতুন করে ইলাস্ট্রেশনগুলো দেখলাম এবং আমার আরো ভালো লাগা জন্মালো। তখন দেবাশিস দেবের কাছেই আমি প্রাথমিক একটা তালিম নেওয়া শুরু হয় ছবি আঁকার, এবং আমি ইলাস্ট্রেশন করতে শুরু করি, এবং ধীরে ধীরে সন্দেশ পত্রিকায়, কিশোর ভারতী পত্রিকায় এবং টুকটাক আরও অন্যান্য পত্রিকায় ছবি আঁকা শুরু হয়, প্রচ্ছদ করা শুরু হয়। এই করতে করতে আমি রোববার বলে একটা পত্রিকা সংবাদ প্রতিদিন থেকে বেরোয়, সেই দপ্তরে ঋতুপর্ণ ঘোষ তখন এডিটর ছিলেন, অনিন্দ চ্যাটার্জি তখন মানে মূল সহ সম্পাদক ছিলেন। তো অনিন্দদা আমাকে চাকরিটা দেয় রোববার। তো ওই রোববারে চাকরি করাকালীন আমার একটা নতুন এক্সপোজার হয়, আমি যাদেরকে আইকনাইজ করতাম সেই লোকগুলোই ঘরে বসে থাকতো। এটা আমার কাছে তখন আমার বয়স হচ্ছে ২৫ বছর বয়স, এবং আমার ঘরে জয় গোস্বামী, আমার ঘরে চন্দ্রিল ভট্টাচার্য, আমার ঘরে রঞ্জন বন্দ্যোপাধ্যায়, আমার ঘরে অনিন্দ চট্টোপাধ্যায়, আমার ঘরে নৃসিংহপ্রসাদ ভাদুরী, আমার ঘরে সুধীরবাবু, এরকম অনেক লোক আমি তাদের হাঁ করে, যাদেরকে আমি মানে মানে বিস্ফারিত নেত্রে যাদের লেখা পড়েছি, যাদেরকে দেখেছি, তারা কেমন হাতের নাগালে চলে এলো এবং তারা আড্ডা মারতো, ওগুলো আমি দেখতে থাকতাম। তো সেই সময় আমার পাশের সিটেই বসতেন চন্দ্রিল ভট্টাচার্য। তো চন্দ্রিলদার সঙ্গে আমার সিনেমা নিয়ে অনেক আলোচনা হতো, কারণ চন্দ্রিলদাও সিনেমা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, উনি ছবি নিয়ে পড়েছেন সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে। তো ওর সঙ্গে আলোচনা হতে হতে আমার ছবি নিয়ে আরেকটু বেশি ইন্টারেস্ট জাগে এবং আমি ছবিটা আরেকটু সিরিয়াসলি দেখি, দেখা শুরু করি। তো সেই সময় আমি একটা গল্প লিখি এবং আমার ছবি করার ইচ্ছা জাগে, আমি একটা প্রোডিউসার খোঁজার জন্য রাস্তা নেমে পড়ি এবং আমার প্রথম ছবি পেন্ডুলাম ওইভাবেই একটি প্রডিউসার পাই, সেই ছবিটা হয়। এবং ইন্টারেস্টিংলি আমার প্রথম ছবির বিষয় একটা হাইপার লিঙ্ক ছিল পেন্ডুলাম ৫টা গল্পের, কিন্তু যে মূল যে গল্পটা যেটা পেন্ডুলামকে বাঁধে সেটা ছিল একটা চিত্রকরের গল্প, যে চিত্রকর তার ছবির মধ্যে ছবির দুনিয়ায় কিন্তু মানুষকে ঢুকিয়ে নিতে পারে। তো আমি ছবি আঁকতে আঁকতে যেটা ফিল করেছিলাম যে আমি ছবির মধ্যে ঢুকে যাচ্ছি, তো ওইটা আমার প্রথম ছবির বিষয়বস্তু হয়ে দাঁড়ায়, তার সঙ্গে আরো কিছু যুক্ত হয় এবং আমার প্রথম ছবি হয়। তারপরে
1: মানে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাই আস্তে আস্তে গল্পে চলে আসে আর কি, গল্প তৈরি
0: হয়, অধিকাংশ লোকের ক্ষেত্রে তাই হয়।
1: সিনেমা পরিচালনা তো হলো, এবার সিনেমা পরিচালনার জন্য নির্দেশনা, অভিনয়টা দেখা, সংলাপ, মিউজিক, এইসবের বাইরেও বেশ কিছু টেকনিক্যালিটি থাকে, যেমন ক্যামেরাটা বোঝা, অ্যাঙ্গেলটা বোঝা, লাইটটা বোঝা, কালার প্যালেট বোঝা, এই টেকনিক্যালিটি গুলোকে কিভাবে রপ্ত করলেন? কারণ আপনার আলোচনার ভিত্তিতে সিনেমার প্রতি অনেকটা ইন্টারেস্ট এসেছে, কিন্তু এই টেকনিক্যালিটি গুলো এই স্কুলিংটাকে করে হলো?
0: দেখো, ছবি পড়ার যে চলনটা, ছবি নিয়ে পড়া, ছবির কারিগরি বিদ্যাগুলো নিয়ে পড়া যে চলনটা, সেটা অনেক পরে এসছেন, মানে এসছে সেটা মূলত সত্যজিৎ রায়ের উদ্যোগে। সত্যজিৎ রায় বারবার বারবার বলে গেছেন বহু বহু বহু আলোচনায়, বহু সভায়, তার পরবর্তীকালে দাঁড়িয়ে ভারত সরকার থেকে এর একটা উদ্যোগ নেওয়া হয় এবং ফিল্ম ইনস্টিটিউট আস্তে আস্তে পুনে এবং তার পরবর্তীকালে কলকাতায় প্রাইভেট ইনস্টিটিউট অনেক গড়ে ওঠে। কিন্তু তুমি যদি লক্ষ্য করো, এটা অ্যাকচুয়ালি আগে কখনোই ছিল না, মূলত পরিচালনাটা ছবি পরিচালনাটা না আসলে কবিতা লেখার, কবিতা যেরকম তুমি কোনো ইনস্টিটিউটে গিয়ে শিখতে পারবে না, ওটা তোমার মধ্যের একটা সম্ভাবনা যদি

0: থাকে, তাহলে সেটাকে তুমি বিভিন্নভাবে সানিয়ে নিতে পারো। এবং তার মূল রসদ হয় ছবি দেখা এবং ছবির বই পড়া, এবং বড় পরিচালক, মহৎ পরিচালক যাদেরকে তোমার ভালো লাগছে, তারা নিজেদের ছবি এবং অন্যান্য ছবি নিয়ে কী কী কথা বলছে, ওইগুলো আমি প্রচুর পড়াশোনা টড়াশোনাগুলো আমি করেছিলাম। আমি বই অনেকই পড়েছিলাম তার আগে, এবং আমার অনেক ছবি দেখার, মানে সত্যজিৎ রায় যখন প্রথম ছবি বানাচ্ছেন, তখন তারও আগে আমরা যখন সত্যজিৎ রায়ের বইগুলো পড়ছি, মানে সত্যজিৎ রায়ের সম্পর্কে লেখাগুলো পড়ছি, সেটা যেই লেখক না কেন, ইভেন সত্যজিৎ রায় নিজেও লেখক না কেন, সেখানে তিনি বারবার বারবার একটা কথা বলছেন যে একটা ছবি দেখতে গিয়ে নোট নিতে বসা, এইটাই তো পরবর্তীকালে ফিল্ম ইনস্টিটিউটে শেখায়। তো এটা অনেক আগেই আমাদেরকে লেখার মাধ্যমে সত্যজিৎ রায় বলেছেন। এবং নোট নিতে বসা সেইটা কিভাবে হয়, আমি অ্যাকচুয়ালি যখন ইলেভেনে ক্লাস মাধ্যমিক দিয়েছি, মাধ্যমিকে তিন মাস যখন ছুটি ছিল না, সেই সময় একটা সিগল ইনস্টিটিউট বলে আর্ট অফ আর্ট একটা সংস্থা ছিল, তারা একটা অ্যাপ্রিসিয়েশন কোর্স করিয়েছিল 14 দিনের, রিডিং সিনেমা বা রিডিং ফিল্মস বলে কিছু একটা। তো সেখানে মৈনাক বিশ্বাস, বীরেন দাস শর্মা, তখন ডক্টর জুটসি বেঁচে ছিলেন, জুটসি, আরো এরকম অনেক মানুষ এসে দুদিন দুদিন দুদিন করে আমাদের পড়িয়েছিল, এবং খুব সংক্ষিপ্ত পড়ানো, মানে হয়তো চারুলতার একটা অংশ পড়াচ্ছেন, কিংবা মকবুলের একটা অংশ পড়াচ্ছেন, কিংবা ব্যাটলশিপ পোটেমকিন একটা অংশ পড়াচ্ছেন, খুব অল্প অল্প করে পড়েছি, ডিটেইল কিছু না। কিন্তু আমি সেই ইয়েটা থেকে, সেই সেশনটা থেকে আমি এইটা বুঝেছিলাম যে এর একটা বিজ্ঞান আছে, যে ছবিটা আমার সামনে চলছে তাকে পড়ার একটা বিজ্ঞান আছে, ওই বিজ্ঞানটা আমি বুঝতে পেরেছিলাম। এবং পরবর্তীকালে আমি যখন বইগুলো, ছবির বইগুলো পড়ি এবং অন্যান্য ছবি দেখি, আমি ওই ওই ওই ছবিটা পড়ার দৃষ্টিভঙ্গিতে ছবিটা দেখার চেষ্টা করেছি। সুতরাং আমি অনেক ছবি বানানোর অনেক আগে, যখন ছবি নিয়ে পড়াশোনা করছি, যখন জীবনে ভাবিনি যে আমি ছবি বানাবো, তখন আমি এটা জানি যে ছবিতে কি কি লাগে, কি কি কিভাবে করানো যায়। আর একজন পরিচালকের কাজ যদি তুমি ভেবে দেখো কি থাকে, একজন চিত্রগ্রাহক ছবি তোলেন, একজন সাউন্ডের লোক সাউন্ড করেন, অভিনেতারা অভিনয় করেন, মেকআপ আর্টিস্ট মেকআপ করেন, হেয়ার ডিজাইনার হেয়ার করেন, কস্টিউম ডিজাইনার পোশাক করেন, আর্ট ডিরেক্টর, প্রোডাকশন ডিজাইনার পেছনটা সাজায়, তাহলে পরিচালকের কাজটা কি? পরিচালকের কাজটা হচ্ছে সমস্ত যে ভার্টিকাল আছে ছবির, এই সমস্ত ভার্টিকালে আসলে কিভাবে একটা দৃশ্যর মধ্যে জিনিসগুলো সমন্বয় সাধন করবে, সেই সমন্বয়টা নিজের মাথায় পরিষ্কার রাখা, এবং প্রতি একটা মানুষ যারা দায়িত্বে আছেন তাদের প্রত্যেককে একই একটা মোমেন্টামে, একই একটা গল্পের স্পিরিটে, একই একটা ভাবনা স্পিরিটে গেঁথে ফেলা, বেঁধে ফেলা, একটা ভালো ক্যাপ্টেনের কাজ। মানে মহেন্দ্র সিং ধোনি যখন মাঠে থাকেন, উনি বল হয়তো করেন না এক নম্বর বোলারের মতন, ব্যাট হয়তো করেন না এক নম্বর ব্যাটসম্যানের মতন, ফিল্ডিং হয়তো করেন না এক নম্বর ফিল্ডারের মতন, কিন্তু তিনি 11 জনকে একটা সমন্বয় গেঁথে ফেলেন, যেখানে 11 জন একই ছন্দে চলে এবং একটা ম্যাজিক তৈরি হয়। পরিচালকের কাজ ওটাই,
1: কমিউনিকেশনটা খুবই
0: কমিউনিকেশন, এবং আমি কি দেখছি আমার মাথার ভেতরে সেটা প্রত্যেককে দেখিয়ে দেওয়া, এইটাই কাজ পরিচালকের। তো সেইটা আমি করতে সক্ষম হয়েছিলাম, আর যেহেতু কারিগরি বিদ্যা নিয়ে পড়াশোনা করেছিলাম, আলো নিয়ে, ক্যামেরা নিয়ে, সাউন্ড নিয়ে, তো সেগুলো অল্প অল্প অল্প অল্প হেল্প করেছিল। যারা করছেন তারা আমার থেকে অনেক অভিজ্ঞ, কিন্তু আমি কি যখন তাদের বলতাম কথা, তখন তারা বুঝতো যে আলটপকা বলছে না, তখন আমার কথাটা একটু মন দিয়ে হয়তো শুনতো, তার জন্য হয়তো আমার বোঝাতে সুবিধা হয়েছিল।
1: তো এই সবকিছুকে হাতিয়ার করে নিয়ে এলো প্রথম ছবি 2014 সালে পেন্ডুলাম। বলা যেতে পারে এটা একদম এক্সপেরিমেন্টাল একটা কাজ, মানে গতে বাঁধা ছকের মধ্যে এটা ছিল না। এবং এই ধরনের সিনেমার ক্ষেত্রে আমরা দেখি যে একটা অডিয়েন্স রিয়াকশন নিয়ে কিন্তু একটা রিস্ক থাকেই। তো প্রথম ছবি করতে গিয়ে এই রিস্কটা নিতে কখনো ভয় হয়নি?
0: দেখো, আমি তখনও না অডিয়েন্স রিয়াকশন বুঝতে পারিনি কি জিনিস, মানে আমার ধারণা ছিল না যে অ্যাকচুয়ালি একটা ছবি যদি অডিয়েন্সরা হলে না দেখতে আসে তার ব্যাকলাশটা কি হতে পারে, আমার কোনো আইডিয়া ছিল না। কারণ আমি তখন একটা চাকরি করতাম, চাকরি আমি ছেড়েছিলাম, আমি মূলত ছবি আঁকার দুনিয়া থেকে এসেছিলাম। আমি বুঝতে পারছিলাম ছবি বানাতে বানাতে যে এটা একটা খুব কস্টলি অ্যাফেয়ার, খুব কস্টলি একটা বিষয় চলছে, কিন্তু পয়সা ফেরতের বিভিন্ন অঙ্ক থাকে, যেগুলো হয়তো ইন কোর্স অফ টাইম সব ছবি পায়, তার টেলিভিশন থাকে, স্যাটেলাইট থাকে। কিন্তু একটা ছবি হলে না চলা এবং হলে মানুষ দল বেঁধে না আসার যে ব্যাকল্যাশ একটা ছবির প্রতি পড়ে, এবং তার পরবর্তীকালে তার এফেক্টটা কিভাবে ছিল এটা আমার ধারণা ছিল না। আমার প্রথম ছবি পেন্ডুলাম একদম চলেনি, সুতরাং আমি

তখন বুঝলাম যে এটা কি হতে পারে। আমি বুঝলাম যে একটা ছবি না চললে প্রথম যেটা হয়, ছবি ভালো খারাপ জাজড হয় না, ছবি না চলাটাই জাজড হয়। আমরা যে সময়টা মানে পরিচালক হিসেবে বা শিল্পী হিসেবে যাদের আমরা পাথেয় করে এসেছি, যাদের বই পড়েছি, যাদের ছবি দেখেছি, তারা শিখিয়েছে ছবিটা প্রাথমিকভাবে যাতে নিখুঁত হয়, ভালো হয়। কারণ ছবির মূল মন্ত্র কি এটা বুঝতে হবে। সেটা ছবি কিন্তু একটা হলে রিলিজ করতে পারে, এক সপ্তাহ চলতে পারে, এক মাস চলতে পারে, ছ মাস চলতে পারে, কিন্তু একটা ছবি একমাত্র আর্ট ফর্ম যেটা অলমোস্ট পারপেচুয়াল। ডিজিটালাইজেশন আসার পরে তো অলমোস্ট পারপেচুয়াল হয়েই গেছে। সুতরাং যাদের থেকে আমরা শিখেছি, যেই মহান মহারথীদের থেকে আমরা শিখেছি, তারা আমাদের এটুকু বলেছেন যে ছবি যদি 10 বছর পরে, 25 বছর পরে, 30 বছর পরে গিয়েও তোমার নিজের ছবিটা একই রকম ভালো না লাগে, তাহলে সে ছবির বানানোর কোনো দাম নেই। তো আমি যখন ছবি বানাতে এসেছিলাম, আমি ওই মর্মেই চেষ্টা করেছি বানানোর, যাতে আমার 10 বছর পরে গিয়েও ছবিটা ভালো লাগে, 15 বছর পরে গিয়েও ছবিটা ভালো লাগে। আমি ভাবিনি যে তাৎক্ষণিক সেই মুহূর্তে হলে এসে লোকের ভালো লাগা না লাগাটায় কি কি হতে পারে। সেটা আমার প্রথম ছবি যখন বক্স অফিসে সফল হয় না, তখন আমি বুঝি, এবং স্বভাবতই বুঝি তখন এই এন্টায়ার ইকোসিস্টেমে যেটা হয় যে ওই ছবিটা চলেনি বা অমুক পরিচালকের ছবি চলেনি, সুতরাং প্রাথমিকভাবে ছবি বানাতে পারে না। অবশ্য চলেনি যখন আমি পয়সাই বা দেব কেন, এটা একটা বাইরের উপর ভূকণ। কিন্তু এটাও সত্য, এবার আরেকটু যদি আমরা গভীর ভেতরে ঢুকি, এটাও সত্য যে এবার ইকোনমিক্সে যদি চলে আসি, স্ট্যাটিস্টিক্সে যদি চলে আসি, যে সারা বছরে ভারতবর্ষের ইন্ডাস্ট্রিতে অথবা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কতগুলো ছবি তৈরি হয়, কতগুলো ছবি বানানো হয়, তার জন্য কত টাকা বিনিয়োগ হয়, এবং প্রথম সারির সফল ডিরেক্টর, দ্বিতীয় সারির সফল ডিরেক্টর, তৃতীয় সারি কমতে কমতে যে এই পুরো লিস্টটা, এইটার মধ্যে কত টাকা কোন খাতে বিনিয়োগ হয়েছে এবং প্রতি বছরের ফিনান্সিয়াল এর টার্নওভারে কত হচ্ছে, এই অঙ্কটা নিয়ে এবার যদি বসি না, তখন মাথায় চোখ উঠে যাবে। তখন আমি দেখব আসলে যে এন্টায়ার ফিয়াস্কো অফ সাকসেসফুল ফিল্ম মেকার, অসফল ছবি, এই গোটাটাই একটা বিরাট হোক্স। আসলে একটা পরিচালকের হয়তো একটা ছবি চলেছিল, সেটা এত ভালো চলেছিল, তা সেই মর্মে সে হয়তো পরবর্তীকালে 4টে ছবি করেছে, যার সঠিক বাণিজ্যিক রেকর্ড যেটা থিয়েটার থেকে পাচ্ছি আমরা, সেটা তার ধারে কাছে নেই, কিন্তু তবুও তাকে সফল বলা হচ্ছে। তাহলে একটা ছবির তাৎক্ষণিক বক্স অফিস সাফল্য আসলে সফলতা নয়। আসলে কোথাও আমরা একটা ছবির সেই পারপেচুয়াল ইম্প্যাক্ট কেই মাথায় ধরে রেখেছি। রমেশ সিপ্পি শোলে বানিয়েছেন, তার শোলের পরে রমেশ সিপ্পির হিট ছবি কি তোমাকে প্রশ্ন করলে বলতে পারবে? অনেকেই বলতে পারবে। আমি যদি মনে করি অনুরাগ কাশ্যপ, অনুরাগ কাশ্যপ বলা হয় জীবনে একটাই হিট ছবি বানিয়েছেন, গ্যাংস অফ ওয়াসেপুর, আর তার কোন ছবি সফলভাবে চলেনি। আচ্ছা, যদি আরো আমি আরো আরো আরো আরো হার্ডকোর বাণিজ্যিক চলে যাই, সিদ্ধার্থ আনন্দ ওয়ার্ড 2 বানিয়েছিল, তার যদি বলা হয় তুমি বলতে পারবে না কতগুলো ছবি চলেছে। এই মাঝখানে খুব উঠেছিল 4-5 বছর আগে সাউথের ছবি কি কি না, কাঁটারা, হ্যাঁ, বাহুবলী, অমুক তমুক, হাবি জাবি, না সাউথের ছবিই চলছে। হাস্যকর হচ্ছে সাউথ বলে তো হয় না, কারণ 4টে ভাষায় সাউথে কাজ হয়, তেলেগু, তামিল, মালয়ালি, কন্নড়। এই 4টে ইন্ডাস্ট্রি থেকে প্রতি বছর কতগুলো ছবি বের হয়? কন্নড় থেকে একটা KGF এসছে, প্রতি বছর কতগুলো ছবি তৈরি হয়, এবং সেখান থেকে কতগুলো ছবি অ্যাকচুয়ালি বক্স অফিসে সফল হয়েছে, এবং সেখান থেকে কতগুলো ছবি বাহুবলী অথবা KGF অথবা পুষ্পা হয়েছে। এবার যদি আমি স্ট্যাটিস্টিক্স, কারণ আমাকে স্ট্যাটিস্টিক্স শেখানো হয়েছে, আমার ছবি যখন চলেনি আমাকে স্ট্যাটিস্টিক্স বলা হয়েছিল যে তোমার ছবি চলেনি, দেখো দেখো দেখো অমুক দাদার ছবি চলছে, এবার আমি যখন স্ট্যাটিস্টিক্স খুলে সামনে ফেলছি, তখন আর কিছুই মিলবে না। সুতরাং এটা একটা হোক্স। সুতরাং এইটা যখন বুঝেছি, তখন আমার ভয়টা চলে গেছে। তখন আমি বুঝেছি যে আসলে এইগুলো একরকমের আর্টিস্টদের জায়গা না দেওয়ার অসাধু ছাঁকনি, নতুন শিল্পীকে জায়গা না দেওয়ার এই এন্টায়ার মতবাদটা বা এন্টায়ার এই বিষয়টা হচ্ছে নতুন শিল্পীকে জায়গা না দেওয়ার অসাধু ছাঁকনি। যে নতুন কাজ করে, সে যদি আরো 4টে নতুন কাজ করে, আমি যে বেশ
তিন চারটে ছবি বানিয়ে তার মধ্যে একটা ছবি বক্স অফিসে সফল করে বাকি ছবিগুলো মোটামুটি চালিয়ে একটু গ্যাঁট ম্যাট হয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে বসেছিলাম, তো আমার জায়গা তো আর একজন নতুন ছেলে সে নিয়ে নেবে, কি হবে তখন? তাহলে বরং আমি অনেক শুরুতেই বলে দেব, অনেক শুরুতেই চাউর করে দেবো ডিস্ট্রিবিউটরদের মধ্যে, প্রডিউসার

0: দের মধ্যে ওর ছবি তো চলে না,
1: হুম
0: এই ভয়টায় যে পড়ে যাবে সে ঝরে যাবে, আর এই ভয়টা যে পড়বে না সে বলবে ঠিক আছে আমি করে যাব ছবি, যেভাবেই হোক করে যাব, আজকে যদি কিছু না হয় আমার তো ফোন আছে, আমি ফোন দিয়ে ছবি করব।
1: সোশ্যাল মিডিয়া আছে, সেখানে যাবে। কিন্তু আজকে আপনার যে এই নলেজটা তৈরি হয়েছে, সেটা কি সেই সময় ছিল পেন্ডুলাম যখন বক্স অফিসে হিট করতে পারলো না? তখন তো এতটা নলেজ, এই স্ট্যাটিস্টিক্সটা বোঝা, সেটা তো অতটা তো তখন ছিল
0: না,
1: না। তখন ডিপ্রেশন সেইগুলো এসেছিল কি?
0: প্রচন্ড ভাবে আমার পেন্ডুলাম যখন চলেনি তখন আমার এত রাগ হয়েছিল, তখন আমি ছবি বানানো ছেড়ে দিয়ে আমার স্ত্রীকে নিয়ে নর্থ বেঙ্গলের চা বাগানে একটা রেসিডেন্সিয়াল স্কুলে পড়াতে চলে গেছিলাম। আমার মনে হয়েছিল ছবি আমার বিষয় নয়, এবং সেখানে পড়াতে পড়াতে আমার বারবার বারবার ছবির কথা মনে পড়ছে, বারবার বারবার কাজের কথা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে আমি কি করছি, সময় নষ্ট করছি। তো সেই সময় আমি বারবার বলি, আমি মাসান বলে একটা ছবি দেখে আমার মনে হয়েছিল যে আমি আবার ছবি বানাবো, এবং আবার ছবি বানাতে আমি আসি, এবং এখান এসে আমি প্রথম একটা টেলিভিশনের জন্য ছবি বানাই লোডশেডিং বলে। ওই ছবিটা আমাকে একটা ম্যাসিভ টেলিভিশনে, ওই ছবিটা খুব মানে খুবই চলেছিল সেভাবে, এবং এই চ্যানেলের জন্য ছবিটা বানানো হয়েছিল, তাদের ওই ফরম্যাটে যতগুলো ছবি হয়েছিল তাদের অন্যতম বেশি টিআরপি দেওয়া ছবি, বেশিবার টেলিকাস্ট হওয়া ছবি, এবং পরবর্তীকালে লোডশেডিং আমাদের ওই অরিজিনাল সিনেমার খাতে একটা মানে একটা এমন একটা জায়গায় চলে যায়, এমন একটা হাস্যকর ভাবে মানুষ তাকে রেফার করা শুরু করে। আমার যিনি ডিওপি ছিলেন লোডশেডিং এর, তাকে একটা অন্য ছবিতেই টেলিভিশন ছবি করাতে এসে বলেছিল যে তোমার, সে বড় বড় ছবিও করে, সে মানে বক্স অফিস ছবিও করে, তাকে ডেকে বলেছিল যে তোমার আমি দেখেছি কাজ, কিন্তু চ্যানেলই বলেছিল তোমার কাজ আমি দেখেছি কিন্তু আমরা ওরকম না, আমরা আসলে তোমাকে একটা ছবি দেখাচ্ছি ওরকম, তুমি তোমাকে ক্যামেরাটা করতে হবে। তখন তাকে লোডশেডিং দেখায়, তখন সে আর একটু কার্সারটা এগিয়ে নিয়ে গিয়ে এন্ড স্ক্রল নিজের নামটা দেখায়, তখন ও আছে তুমিই করেছো, হ্যাঁ আমি করি। তো লোডশেডিং আমাকে একটা আমাকে পরিচিতি একটা অ্যাকসেপ্টেন্স ইন্ডাস্ট্রির মধ্যে দিয়েছিল, কিন্তু তাতে আমার কোনো লাভ হয়নি। তার পরবর্তীকালে আমি রেনবো জেলি লিখি, এবং রেনবো জেলি আমি কোনো প্রডিউসার পাই না, তখন আমরা নিজেরাই আমার স্ত্রী আর আমি মিলে সিদ্ধান্ত নিই, এবং আমরা খানিকটা ধার করে খানিকটা গয়নাঘাটি হাবিজাবি এদিক ওদিক করে আমরা কষ্ট করে বহু মানুষকে জড়ো করে, বহু শিল্পীদের জড়ো করে যাদেরকে আমরা সেভাবে কোনো পয়সাই দিতে পারিনি, তাদেরকে নিয়ে রেনবো জেলি তৈরি হয়। ওই রেনবো জেলির পরে রেনবো জেলি বক্স অফিসে মানুষ গ্রহণ করে, রেনবো জেলি অনেক দিন হাউসফুল টাউসফুল হয়ে চলে। তো ওই রেনবো জেলি আমার প্রথম স্বাদ পাওয়া যে মানুষ থিয়েটারে তোমার ছবি যদি গ্রহণ করে তাহলে কিরকম লাগে। তারপর রেনবো জেলির পরে আস্তে আস্তে আমাকে মনে হয়েছে লোকের যে না, ওর ছবি তার মানে চলে যখন তখন ওকে পয়সা করে দেওয়া যেতে পারে।
1: রেনবো জেলির কথা তো আসবোই, কারণ সৌকর্য ঘোষাল মানেই রেনবো জেলি। তাও প্রথম সিনেমা বা সেই সময়ের কথাগুলোই বলি, যে প্রথম পরিচালনাতেই আপনার সাথে অনেক দক্ষ সিনিয়র অ্যাক্টর্সরা কাজ করেছেন, শান্তিলাল মুখোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, অনেকে কাজ করেছেন, এবং আপনি মুম্বাই থেকেও একজন অ্যাক্টর নিয়ে এসেছেন, রাধিকা আপটে আপনার সঙ্গে কাজ করেছেন, সেই কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল? পরবর্তী তিক্ততা, মন খারাপ, হতাশা সেটা তো শুনলাম, কিন্তু তার আগের ভালো মুহূর্তটা কেমন ছিল? কারণ ওনাদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স তো একদম অন্যরকম, একজন নবাগত পরিচালক হিসেবে।
0: আমার প্রথম ছবি পেন্ডুলামের মজা হচ্ছে দুজন সিনিয়র টেকনিশিয়ান ছাড়া সবাই প্রথম, মানে আমার কস্টিউম ডিজাইনার আর আমার আর্ট ডিরেক্টর ছাড়া সবাই প্রথম ছবি করছে। তো গল্পটা সবার খুব ভাল লেগেছিল, আমার প্রডিউসার খুব চমৎকার একটা লোক ছিলেন, তারও প্রথম ছবি, সে অনেক কিছু করতে চেয়েছিল, সে না হলে কেউ পেন্ডুলামের মতন ছবি তো করতে রাজি হয় না, এবং কিন্তু সে খুব র্যাশনাল লোক ছিল, ব্যবসাদার লোক, সে আমার গল্পটা শুনে খুব ভাল লেগে আমায় বলে যে আমি তোমার গল্পটা দারুণ লেগেছে, আমি তোমার এই গল্পটা নিয়ে ছবি করব, খুব ভালো কথা, কিন্তু তুমি তো কখনো আগে ছবি করোনি। আমি না, ছবি তো প্রায় কোটি খানেক টাকার বিষয়ে, এটা আমি কি করে আমি তোমার ভরসায় ছাড়বো, তুমি একটা কাজ করো, তুমি গল্পটা আমাদের দাও, আমরা গল্পটা কিনি, তুমি ছবিটার সঙ্গে যুক্ত থাকো, আমরা কোনো একটা সিনিয়র ডিরেক্টর হায়ার করো, তুমি তার সঙ্গে থাকো, আমি তো ছোটবেলা থেকে পড়ে নিয়েছি বড় বড় পরিচালকদের যে তারা কেউ জমি ছাড়ে না। আমি বললাম যে না, সেটা তো সম্ভব হবে না, তাহলে আমি গল্প দেব না। তারপরে আমি তাকে বলেছিলাম যে সব সময় এক্সপিরিয়েন্স লাগে না, কারণ আমি ছবি যে আঁকা, তখন আমি তো চাকরি করি ইলাস্ট্রেটর হিসেবে, তখন আমার কাজকর্ম বেরোয়, তখন আমি ওনাকে বলেছিলাম যে আপনি আমাকে তো আমাকে আমার সম্পর্কে যখন দেখেছেন আমি এই কাজটা করি, ইলাস্ট্রেশনের কাজ করি, কমিক্স এর কাজ করি, আপনার ভালো লাগে বলছেন, এইটাও না আমি 4 বছর আগে করতে পারতাম না, আপনার লজিকটা বুঝতে পারছি যে কেন লোকে আমায় ভরসা করবে, আমি একটা 26 বছরের ছেলে কোনোদিন আগে করিনি, এতগুলো লোক মানবে কেন আমাকে, ঠিক আছে আমরা করবো না ছবিটা। তখন উনি বললেন বেশ, তুমি আমাকে বলো তুমি কাদেরকে কাস্টিং এ ভাবছো। তো আমি প্রথমেই বললাম বিজয় রাজ

0: আর রাধিকা তখন হলো আচ্ছা, আর বাকি যারা এখানে আছে শান্তিদা শ্রীলেখা দি সবার নামই বললাম। তখন উনি আমার চান্স দিলেন, উনি আমায় বললেন বেশ আমি তোমাকে প্লেনের টিকিট কেটে দিচ্ছি, হোটেল ভাড়া করে দিচ্ছি, তুমি বম্বে চলে যাও। তুমি বম্বে চলে গিয়ে এই দুজন একটাকে চেনো আর না, ফোন নাম্বার চেনো না, আচ্ছা বেশ তাহলে তুমি পৌঁছবে কিনা আমি যাই না কিন্তু পৌঁছে যাবো, ভেরি গুড, তুমি তাহলে একটা তোমার আমি প্লেনের টিকিটটা কেটে দিচ্ছি আর বম্বেতে তোমাকে আমি 3 দিন একটা হোটেল বুক করে দিচ্ছি, তুমি থাকো ওখানে গিয়ে, এবং 3 দিনের মধ্যে তুমি ওদের মিট করে ফোন নাম্বার জোগাড় করে মিট করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে স্ক্রিপ্ট শুনিয়ে রাজি করিয়ে তুমি যদি আসতে পারো তাহলে আমি তোমার ছবি করব, তুমি ছবিটা পরিচালক। আমার এক দাদা যে ছবির সঙ্গে যুক্ত ছিল তাকে যে আমাকে প্রডিউসারের কাছে নিয়ে গেছিল, দুজন মিলে চলে গেলাম বম্বে। সেভাবে হিন্দি ছবিতে দেখেছি বম্বেতে চলে যা স্বপ্ন কানাগরি পৌঁছে গেছি, দিয়ে হোটেলের ঘরে বসে ভাবছি কি হবে। তখন বিভিন্ন বন্ধু বান্ধব যারা ওখানে বিভিন্ন প্রোডাকশন হাউসে, কেউ হয়তো ইপি, কেউ হয়তো প্রোডাকশনের কাজকর্ম করে, তাদের থেকে দুজনে নাম্বার জোগাড় করলাম আর মেল আইডি জোগাড় করলাম, ফোন নাম্বারে মেসেজ করলাম, ফোন করলাম, অবভিয়াসলি কোনো উত্তরের ব্যাপারই নেই, মেলও করলাম। একদিন কেটে গেল, দুদিন কেটে গেল, কোনো ব্যাপার নেই। থার্ড দিন, লাস্ট দিন, আমি কি করব। সেই সময় আমরা এক বন্ধু বলল যে রাধিকা এখন অনুরাগের একটা ছবি, মানে শর্ট ফিল্ম তখন একটা অনুরাগ করছে, তো আমি চলে গেলাম। আমি দেখলাম মেকআপ ম্যানের রাধিকা আপতে লেখা, আমি গিয়ে ওখান থেকে ফোন করলাম, তুলল না। তো অবভিয়াসলি একজন এসে বললো হ্যাঁ কাকে চাই, প্রোডাকশনের কিউ হবে ওকে টোকে নিয়ে এটি। আমি বললাম রাধিকার সঙ্গে আমি অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি কলকাতা থেকে এসেছি, আমি একজন ডিরেক্টর, আমাকে আসতে বলা হয়েছে, ব্লেটেন্ট মিথ্যে কথা বলে দিলাম। তো রাধিকা খানিকক্ষণ পরে বেরিয়ে এলেন, রাধিকা আকাশ থেকে পড়ছে আছে কি ব্যাপার। এবার আমি বললাম যে আপনার ম্যানেজারকে আমি মেল করেছি আর আমরা গল্প, আমি কলকাতা থেকে এসেছি। রাধিকা তখন খালি অন্তহীন করেছে, আমি অন্তহীন, আপনার আমার দেখে আমার মনে হয়েছে আমি একটা কোনো মানে মানে আইকনিজম কোন রকম লালঝোরপড় ব্যাপার না, একদম যে আপনি করলে করবেন নাহলে না করবেন, আমি একটা বিরাট অফার নিয়ে এসেছি এরকম ছবি এনতেন। তো আমি এতই রূঢ়ভাবে কথা বললাম, ও না একটু ঘাবড়ে গেল, ও ঘাবড়ে গিয়ে বললো যে আপনি মেল করেছেন, আমি হ্যাঁ মেল করেছি আপনার ম্যানেজারের মেল আইডি করেছিলাম, আমি কোনো রিপ্লাই পাইনি তাই জন্য আমি চলে এসেছি এখানে। ও ঘাবড়ে গেছে, ও ঘাবড়ে গিয়ে বললো যে ঠিক আছে আপনি মেকআপ ভ্যানে আসুন। বেচারা ও আমার মেকআপ ভ্যানে নিয়ে গেল, দিয়ে বললো যে ঠিক আছে আমি বলুন, আমি 10 মিনিটে ওই গল্পটা বলে দিই, ওর খুব ভাল লাগে। ও তখন বললো আমার খুব ভাল লাগছে, আপনি আমার মেল আইডিটা নিন, আমাকে সিনপসিস স্ক্রিপ্টটা মেল করুন। দিয়ে আমি সঙ্গে সঙ্গে ওখান থেকেই ফোন থেকে স্ক্রিপ্ট, তখন স্মার্টফোন আসেনি, তখন কোয়ার্টি কিপ্যাড ছিল, ওখান থেকেই স্ক্রিপ্টটা মেল করে দিলাম, ও চলে গেল, আমি আপনাকে জানাবো, ভেরি গুড। রাত্রিবেলা সেই ম্যানেজার ফোন করেছে যে আপনি কি করে সাহস হয় আপনি আমাকে না জানিয়ে হ্যান ত্যান এই সেই, সে খুব তম্বি করছে, তো আমি বুঝতে পারলাম না। তারপরে বুঝলাম তার তম্বি করার কারণ হচ্ছে রাধিকা সিনপসিসটা পড়ে বোধহয় করতে রাজি হয়েছে, দিয়ে বলল যে আমরা কথা বলবো ফিনান্স নিয়ে। তখন বিজয়রাজ রাজি হয়নি, মানে কথা যোগাযোগ করতে পারেনি। তো আমি সে তৃতীয় দিনের শেষ দিন রাত্রিবেলা প্রডিউসারকে ফোন করে এটা বললাম যে রাধিকা আপতে একটা এই হয়েছে। তখন ও বললো ঠিক আছে তোকে আমি আরো 2 দিনের হোটেল ভাড়া দিচ্ছি। তো এই করতে করতে বিজয়রাজকে যোগাযোগ করা হয় এবং দুজনে রাজি হয়। শুধু বিজয়রাজের আমাদের ডেটটা ক্ল্যাশ করে গেল, ওর একটা অন্য ছবি চলছিল, তাই বিজয়রাজ করতে পারলেন না। রাধিকা রাজি হলেন এবং রাধিকা তারপরে ছবিটা করলেন, এবং রাধিকা রাজি হওয়ার দরুন প্রডিউসার আমাকে একদম ফ্রি হ্যান্ড দিল। এবং এখানে তারপরে এখানেও মানে এখানেও আমি যত অ্যাক্টরদের মিট করেছি আমি কারোর সূত্রে যাইনি, আমি সবাইকেই ফোন করে, প্রথমে একটা বড় আমার একটা রচনা থাকতো, আমার নাম শৌকর্য কৌশল, আমি করতাম রোবট পত্রিকায় কাজ করেছি, আমি ছবি আঁকে হ্যান তান, এটা প্রথম ছবি, আমার ছবি করছি রাধিকাতে, তাতে কাজ করছেন, আপনি কিছু মিটিং মিটিং করার একটা সুযোগ পাওয়া যাবে, আচ্ছা আসুন, কেউ কফি শপে কেউ বাড়িতে। তারপরে আস্তে আস্তে সবাই শোনে এবং সবাই রাজি হয়।
1: আজকের হাউসফুল অনুষ্ঠানের এই পর্ব এতদূর, আবার কথা হবে পরের পর্বে। শুনলেন অনুষ্ঠান হাউসফুল। আজকের অতিথি ছিলেন চলচ্চিত্র পরিচালক শৌকর্য ঘোষাল, তার সঙ্গে কথা বলেছেন বৃষ্টি দেব। আজ শুনলেন প্রথম পর্ব, প্রযোজনা দুর্বা দে।

0: কিলোহার্টসে শুনুন শোনান।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল

0: নমস্কার, মহিলাদের আসরে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং ভালোবাসা। সকলে নিশ্চয়ই ভীষণ ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আড্ডা দেব, আলোচনা করব, সেটি আমরা সবাই আমাদের জীবনে সেই বিষয়টি নিয়ে কম বেশি সকলেই ভীষণ সচেতন, সেটা হচ্ছে পরিচ্ছন্নতা। এই পরিচ্ছন্নতা নিয়ে আমাদের সচেতনতা, সেটা ব্যক্তিগত পরিসরের বাইরে গিয়ে একটু সামগ্রিকভাবে ভাবার বিষয় আছে। এবং এই যে সচেতনতা, সেটা তো আমাদের পরিবার থেকেই তৈরি হয়। আমাদের এই যে ছোট ছোট শিশুরা রয়েছে, তাদের একটু শেখাতে হবে যে এই যে আমাদের বাড়ি, আমরা যে জায়গাটায় থাকি, যেটা আমাদের ঘর, যেটা আমাদের ঘরের পার্শ্ববর্তী লাগোয়া যে অঞ্চলটুকু আছে, শুধুমাত্র সেইটুকু পরিচ্ছন্নতা, মানে সেইটুকু জায়গার পরিচ্ছন্নতা আমরা যদি মেনটেন করি, সেটাই কিন্তু সব নয়। আমাদের সামগ্রিক পরিচ্ছন্নতা ভীষণ প্রয়োজন। আমাদের দেশের পরিচ্ছন্নতা, আমাদের সমাজের পরিচ্ছন্নতা, এইটুকু আমাদের পক্ষে, আমাদের জন্য কিন্তু ভীষণ উপকারী। দেখুন, আমাদের আশেপাশের অঞ্চল তো আমরা পরিষ্কার রাখি, তাতে আমাদের যেরকম শারীরিক সুস্থতা বজায় থাকে, তার পাশাপাশি আমাদের কোথাও গিয়ে মানসিক সুস্থতাও কিন্তু বজায় থাকে। এই যে কোভিডের সময়কাল আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে, আমাদের জীবনে পরিচ্ছন্নতা যে কি ভীষণ জরুরি, এবং প্রতি মুহূর্তে স্যানিটাইজেশন করা, আমাদের আশেপাশের অঞ্চলকে পরিষ্কার রাখা, যেখানে সেখানে থুতু না ফেলা, আমি যে জিনিসটা রাস্তায় বেরিয়ে খাচ্ছি কেউ দেখছে না বা একটু চোখের আড়াল হচ্ছে, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে সেই প্যাকেট বা সেই প্লাস্টিক, সেটা আমরা রাস্তায় ফেলে দিলাম। আমরা একবারও ভেবে দেখি না, এটা কি আমাদের বাড়িতে হলে আমরা করতে পারতাম? কখনো করতাম না। আমরা তখন একটা ডাস্টবিনে গিয়েই সেটা ফেলে আসতাম। এই যে মানসিকতা, সেটা কিন্তু আমাদের বজায় রাখতে হবে, শুধুমাত্র ঘরে না, বাইরেও। আজকে এই পরিচ্ছন্নতা নিয়েই আমাদেরই এক বন্ধু সৌমিলি রায়, তিনি সাক্ষাৎকার নিয়েছিলেন ডক্টর তৃপ্তি কুন্ডু রায় তার। তিনি আমাদের বলেছেন পরিচ্ছন্নতা আমাদের জীবনে কতটা প্রয়োজন। আমরা শুনে নেব তার বক্তব্য।
1: মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সুন্দর পৃথিবীতে সুস্থভাবে বাঁচতে হলে

0: পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি। পৃথিবীর চারপাশ সত্যি অতীব সুন্দর, কিন্তু আমরা অনেক সময় অজান্তে বা জেনে শুনেই নিজেদের চারপাশের সৌন্দর্যকে নষ্ট করে ফেলি আবর্জনা দিয়ে। আজকে 2 অক্টোবর 2014 সালের ঠিক এই দিনটিতেই, মানে এই 2 অক্টোবরেই আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী, তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিলেন আমাদের ভারতবর্ষের জন্য। স্বচ্ছ ভারত অভিযান, এ এক অন্যতম অসাধারণ ভাবনা। আজকে শুনব এই স্বচ্ছ ভারত অভিযান নিয়ে কিছু কথা বাচিক শিল্পী শিক্ষিকা ডক্টর তৃপ্তি কুণ্ডু রায়ের কাছ থেকে।
1: নমস্কার। স্বচ্ছ ভারত অভিযান একটি গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় বর্তমান সমাজে। এই বিষয়ে আমাকে কিছু বলার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, এর জন্য আকাশবাণী কলকাতাকে অনেক অনেক ধন্যবাদ। এই বিষয়ে ভূমিকা স্বরূপ যদি কিছু কথা বলি, তাহলে বলতে হয় পরিচ্ছন্নতা শুধু বাহ্যিক সৌন্দর্য বা পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয় নয়, এর সঙ্গে জনস্বাস্থ্য, ব্যক্তিগত মর্যাদা, পরিবেশ সংরক্ষণ, সামাজিক দায়বদ্ধতা এবং অর্থনৈতিক উন্নয়নের গভীর সম্পর্ক রয়েছে। মহাত্মা গান্ধী পরিচ্ছন্নতাকে স্বাধীনতার মতোই গুরুত্বপূর্ণ বলে মনে করতেন। তার এই আদর্শকে সামনে রেখে 2014 সালের 2 অক্টোবর গান্ধীজির জন্মদিনে দিল্লির রাজঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত অভিযান চালু করেন। স্বাধীন ভারতের ইতিহাসে এটি অন্যতম বৃহৎ জনসম্পৃক্ত পরিচ্ছন্নতা ও স্যানিটেশন কর্মসূচি। এর মূল বৈশিষ্ট্য ছিল পরিচ্ছন্নতাকে শুধু সরকারি কর্মসূচি হিসেবে না দেখে একটি সামাজিক আন্দোলন এবং জন আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টা। স্বাধীনতার পর থেকে ভারতে স্যানিটেশন একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও জনস্বাস্থ্য সমস্যা হিসেবে বিদ্যমান ছিল। 2011 সালের আদমশুমারি অনুযায়ী দেশের প্রায় অর্ধেক পরিবারের নিজস্ব শৌচাগার ছিল না এবং গ্রামীণ এলাকায় পরিস্থিতি ছিল আরো উদ্বেগজনক। এর ফলে বিপুল সংখ্যক মানুষ খোলা জায়গায় মলত্যাগ করতে বাধ্য হতে, অনিরাপদ স্যানিটেশন ও দূষিত পরিবেশের সঙ্গে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, কৃমি সংক্রমণ এবং শিশুদের অপুষ্টির মতো সমস্যার সম্পর্ক ছিল। একই সঙ্গে নারী ও কিশোরীদের নিরাপত্তা, ব্যক্তিগত মর্যাদা এবং স্বাচ্ছন্দ্যের প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। স্বচ্ছ ভারত অভিযানের আগে সরকার স্যানিটেশন উন্নয়নের জন্য একাধিক কর্মসূচি গ্রহণ করেছিল। 1986 সালে কেন্দ্রীয় গ্রামীণ স্যানিটেশন কর্মসূচি, 1999 সালে সম্পূর্ণ স্যানিটেশন অভিযান এবং পরবর্তীকালে নির্মল ভারত অভিযান চালু হয়। তবে অনেক ক্ষেত্রে শৌচাগার নির্মাণ হলেও সেগুলি নিয়মিত ব্যবহার নিশ্চিত করা যায়নি এবং মানুষের দৈনন্দিন আচরণে প্রত্যাশিত পরিবর্তনও ঘটেনি। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে স্বচ্ছ ভারত অভিযান অবকাঠামো নির্মাণের পাশাপাশি আচরণগত পরিবর্তন, সচেতনতা এবং সামাজিক অংশগ্রহণকে বিশেষ গুরুত্ব দেয়। এর কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে, এই সম্বন্ধে দু চার কথা বলি। স্বচ্ছ ভারত অভিযানের প্রাথমিক লক্ষ্য ছিল 2019 সালের 2 অক্টোবর গান্ধীজির 150তম জন্মবার্ষিকীর মধ্যে ভারতকে খোলা জায়গায় মলত্যাগ মুক্ত বা ওপেন ডেফেকেশন ফ্রি ODF করার দিকে এগিয়ে নেওয়া। এর সঙ্গে প্রতিটি পরিবারের জন্য শৌচাগার নির্মাণ, খোলা জায়গায় মলত্যাগ বন্ধ করা, কঠিন ও তরল বর্জ্যের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, অস্বাস্থ্যকর শৌচাগারকে স্বাস্থ্যসম্মত শৌচাগারে রূপান্তর, ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং বন্ধ করা এবং পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি অন্তর্ভুক্ত ছিল। সরকারি প্রতিষ্ঠান, বিদ্যালয়, বেসরকারি সংস্থা এবং সাধারণ নাগরিকদেরও এই উদ্যোগে যুক্ত করার চেষ্টা করা হয়। অভিযানের প্রতীক হিসেবে গান্ধীজির গোল চশমা এবং এক কদম স্বচ্ছতার ওপর ধরনের বার্তা ব্যবহার করা, এই বিষয়গুলোর উপর লক্ষ্য দেওয়া হয়েছিল। আর এই স্বচ্ছ ভারত অভিযানের প্রধান অংশ প্রধানত দুটি। স্বচ্ছ ভারত অভিযান মূলত গ্রামীণ ও নগর, এই দুটি অংশে পরিচালিত। স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ, এর মাধ্যমে গ্রামীণ পরিবারগুলিকে শৌচাগার নির্মাণে আর্থিক সহায়তা এবং সচেতনতা প্রদান করা হয়। গ্রামভিত্তিক প্রচার, দেয়ালচিত্র, সচেতনতা শিবির এবং প্রশিক্ষিত স্বচ্ছাগ্রহী স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মানুষকে শৌচাগার নির্মাণ ও ব্যবহারে উৎসাহিত করা হয়। অন্যদিকে স্বচ্ছ ভারত মিশন নগরে

মাধ্যমে শহরাঞ্চলে ব্যক্তিগত সামুদায়িক শৌচাগার, গণশৌচাগার, বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ, বর্জ্য পৃথকীকরণ, প্রক্রিয়াকরণ এবং বৈজ্ঞানিক নিষ্পত্তির উপর গুরুত্ব দেওয়া হয়। অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল ছিল এটিকে একটি সরকারি প্রকল্পের পাশাপাশি জন আন্দোলন হিসেবে প্রতিষ্ঠিত করা। প্রধানমন্ত্রী নিজে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন এবং চলচ্চিত্র, ক্রীড়া ও বিভিন্ন সামাজিক ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের এতে যুক্ত হওয়ার আহ্বান জানান। শ্রমদান এবং স্বচ্ছতাই সেবা মতো কর্মসূচির মাধ্যমে নাগরিক অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা করা হয়। এর পাশাপাশি আচরণ পরিবর্তনের জন্য স্থানীয় নেতা, শিক্ষক, স্বাস্থ্যকর্মী এবং স্বনির্ভর গোষ্ঠীর নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকাও দেয়া হয়। বিদ্যালয়গুলিকেও অভিযানের গুরুত্বপূর্ণ অংশ করা হয়। স্বচ্ছ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে ছেলে ও মেয়েদের পৃথক শৌচাগার এবং হাত ধোয়ার সুবিধার উপর গুরুত্ব দেওয়া হয়। বিদ্যালয়ে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজে পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যম হিসেবেও দেখা হয়। অর্থ সংস্থানের ক্ষেত্রে সরকারি বরাদ্দের পাশাপাশি CSR তহবিল ও আন্তর্জাতিক সহায়তাও ব্যবহার করা হয়। নাগরিক অভিযোগ, শৌচাগার নির্মাণের তথ্য এবং পরিচ্ছন্নতা পর্যবেক্ষণের জন্য প্রযুক্তি ও অনলাইন ব্যবস্থার ব্যবহারও বৃদ্ধি পায়। স্বচ্ছ সর্বেক্ষণ এ বিষয়ে কিছু কথা বলা দরকারি বলে আমি মনে করি, তাই দু চার কথা এ সম্পর্কেও বলি। 2016 সাল থেকে স্বচ্ছ সর্বেক্ষণ পরিচালিত হয়ে আসছে। এতে শহরগুলিকে আবর্জনা সংগ্রহ, বর্জ্য প্রক্রিয়াকরণ, শৌচাগারের অবস্থা, নাগরিকদের মতামত এবং অন্যান্য সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। এর অন্যতম উদ্দেশ্য হল শহরগুলির মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা ও পরিচ্ছন্নতার প্রতি নাগরিক গর্ব তৈরি করা। ইন্দোরকে বহু বছর ধরে পরিচ্ছন্নতার ক্ষেত্রে উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে, বিশেষত উৎসস্থলে বর্জ্য পৃথকীকরণ, বাড়ি বাড়ি সংগ্রহ এবং জৈব বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে অর্জন ইতিবাচক প্রভাব পড়েছিল। সরকারি তথ্য অনুযায়ী অভিযানের সময়কালে গ্রামীণ ভারতে 10 কোটিরও বেশি শৌচাগার নির্মিত হয় এবং 2019 সালে 2 অক্টোবর সরকার গ্রামীণ ভারতকে ODF হিসেবে ঘোষণা করে। স্যানিটেশন ব্যবস্থার উন্নতির সঙ্গে স্বাস্থ্যগত সুবিধা, বিশেষত জলবাহিত রোগের প্রকোপ হ্রাসের সম্ভাব্য সম্পর্কের কথা বিভিন্ন ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। ঘরে শৌচাগার থাকার ফলে নারীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও মর্যাদার ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তনের কথাও বলা হয়েছে। বিদ্যালয়ে পৃথক শৌচাগার থাকার ফলে কিশোরীদের বিদ্যালয়ে থাকা সহজ হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। শৌচাগার নির্মাণ, বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণের সঙ্গে নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়েছে। একই সঙ্গে জনপরিসরে পরিচ্ছন্নতা ও স্যানিটেশন নিয়ে আলোচনা আগের তুলনায় অনেক বেশি দৃশ্যমান হয়েছে। এ সত্ত্বেও কিছু সীমাবদ্ধতার সমালোচনা আছে এই বিষয়টির, সেগুলো নিয়ে আরো কিছু আমি বলতে চাই। যেমন অভিযানের বিস্তৃত পরিসর সত্ত্বেও এর বাস্তবায়ন নিয়ে বিভিন্ন সমালোচনা রয়েছে। কোথাও শৌচাগার নির্মাণ হলেও জল সংকট, রক্ষণাবেক্ষণের অভাব বা পুরনো অভ্যাসের কারণে সেগুলির নিয়মিত ব্যবহার কিন্তু হয়নি। ODF ঘোষণার তথ্যের নির্ভরযোগ্যতা নিয়েও কিছু গবেষক ও সাংবাদিক প্রশ্ন তুলেছেন এবং সরকারি তথ্য মাঠ পর্যায়ের বাস্তবতার মধ্যে পার্থক্যের অভিযোগ উঠেছে। শহরাঞ্চলে বর্জ্য পৃথকীকরণ, প্রক্রিয়াকরণ ও বৈজ্ঞানিক নিষ্পত্তির ঘাটতি এখন একটি গুরুত্বপূর্ণ সমস্যা বৈকি। পাশাপাশি সেপটিক ট্যাঙ্ক, পয় নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতা পরিবেশ ও পরিচ্ছন্নতা কর্মীদের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হতে পারে। পরিচ্ছন্নতা কর্মীদের নিরাপত্তা, ন্যায্য মজুরি ও সামাজিক মর্যাদার বিষয়টিও তো গুরুত্বপূর্ণ। পরিচ্ছন্নতার কাজের সঙ্গে ঐতিহাসিকভাবে যুক্ত জাতিগত সামাজিক বৈষম্য দূর না হলে পরিচ্ছন্নতার সামগ্রিক ধারণা অসম্পূর্ণ থেকে যেতে বাধ্য। একইভাবে ঘরের কাছে শৌচাগার স্থাপনের অনীহা, পুরনো সামাজিক সংস্কার, জাতপাত ভিত্তিক ধারণা এবং দীর্ঘদিনের আচরণগত অভ্যাস পরিবর্তনের বাধাও কিন্তু রয়ে গেছে। তাই শৌচাগার নির্মাণের পাশাপাশি দীর্ঘমেয়াদী ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও সামাজিক মানসিকতার পরিবর্তন নিশ্চিত করা অবশ্য প্রয়োজন। এর দ্বিতীয় পর্যায়ে নতুন লক্ষ্য সম্পর্কে কিছু কথা আমি এখন বলবো। প্রথম পর্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতে অভিযানের দ্বিতীয় পর্যায়ে ODF অবস্থাকে স্থায়ী করা এবং গ্রামীণ এলাকায় ODF প্লাস এর দিকে অগ্রসর হওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর সঙ্গে কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা, জলাশয়ের পরিচর্যা এবং

বর্জ্য ও কাদা জল নিষ্কাশনের বিষয় যুক্ত হয়েছে। নগর ক্ষেত্রে 2021 সালে স্বচ্ছ ভারত মিশন নগর 2.0 চালু হয়, যার লক্ষ্য আবর্জনা মুক্ত শহর গড়ে তোলা, পুরনো বর্জ্যের স্তূপ পরিষ্কার করা, উৎসস্থলে বর্জ্য পৃথকীকরণ এবং শহরগুলিকে জল ও স্যানিটেশন নিরাপত্তার দিকে এগিয়ে দেওয়া। একবার ব্যবহার্য প্লাস্টিক কমানো এবং বর্জ্য পুনর্ব্যবহারের উপরও গুরুত্ব দেওয়া হয়েছে। এই বিষয়ে নাগরিকদেরও তো কিছু ভূমিকা আছে, সে সম্পর্কে এখন আবার দু চার কথা আমি বলছি। সরকারি উদ্যোগের পাশাপাশি পরিচ্ছন্নতা মূলত নাগরিকের দৈনন্দিন আচরণের উপর নির্ভরশীল। যেখানে সেখানে আবর্জনা না ফেলা, শুকনো ভেজা বর্জ্য আলাদা রাখা, প্লাস্টিকের ব্যবহার কমানো, কাপড়ের ব্যাগ ব্যবহার করা, শৌচাগার পরিষ্কার রাখা, সাবান দিয়ে হাত ধোয়া, নদী ও জলাশয়ের আবর্জনা না ফেলা এবং সাফাই কর্মীদের সম্মান করা, এসব ছোট ছোট আচরণ সম্মিলিতভাবে বড় সামাজিক পরিবর্তন আনতে পারে। পাড়া, বিদ্যালয়, কর্মস্থলে পরিচ্ছন্নতা কর্মসূচিতেও নাগরিক অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। বিশেষত শিক্ষার্থীরা শৈশব থেকেই পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুললে তা দীর্ঘমেয়াদী জীবনযাপনের অংশ হয়ে উঠতে পারে। স্বচ্ছ ভারত অভিযান একটি মনস্তাত্ত্বিক পরিবর্তনেরও কিন্তু অভিযান। স্বচ্ছ ভারত অভিযানের প্রকৃত তাৎপর্য বুঝতে হলে এটিকে শুধু স্যানিটেশন বা অবকাঠামো নির্মাণের কর্মসূচি হিসেবে দেখা যথেষ্ট নয়। শৌচাগার কংক্রিট ও এট দিয়ে তৈরি করা যায়, কিন্তু তার নিয়মিত ব্যবহার এবং পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে মানুষের চিন্তা, বিশ্বাস, সামাজিক নিয়ম এবং দৈনন্দিন আচরণে পরিবর্তন প্রয়োজন। পুরানো অভ্যাস, সামাজিক সংস্কার, লজ্জা, উদাসীনতা এবং আমার কি ধরনের মনোভাব অনেক সময় পরিচ্ছন্নতার পথে বাধা সৃষ্টি করে। তাই অভিযানের সাফল্য, সীমাবদ্ধতা, মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকেও বিশ্লেষণ করা প্রয়োজন। এ বিষয়ে অভ্যাসের একটা প্রভাব আছে। মানুষের অনেক দৈনন্দিন আচরণ সচেতন সিদ্ধান্তের পরিবর্তে অভ্যাস দ্বারা কিন্তু পরিচালিত হয়, এটা আমরা সবাই জানি। প্রজন্মের পর প্রজন্ম কেউ যদি খোলা জায়গায় মলত্যাগ করে অভ্যস্ত হয়ে থাকেন, তবে তার কাছে সেটি অস্বাভাবিক আচরণ বলে মনে নাও হতে পারে। ঘরে শৌচাগার তৈরি হওয়ার পর পুরনো অভ্যাস তাকে আগের আচরণের দিকে ফিরিয়ে নিতে পারে। একইভাবে আবর্জনা নির্দিষ্ট স্থানে না ফেলা বা রাস্তায় প্লাস্টিক ফেলে দেওয়ার মতো আচরণও দীর্ঘদিনের অভ্যাসের অংশ হয়ে উঠতে পারে। সামাজিক নিয়ম ও প্রতিবেশীর প্রভাব, এ সম্পর্কে এখন আমি দু চার কথা বলছি। মানুষের আচরণ সামাজিক পরিবেশ দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়। কোনো এলাকায় অধিকাংশ মানুষ যদি খোলা জায়গায় মলত্যাগ করে, তাহলে একজন ব্যক্তির শৌচাগার ব্যবহার করাকে অস্বাভাবিক মনে হতে পারে। বিপরীতভাবে যখন একটি সম্প্রদায়ের অধিকাংশ মানুষ পরিচ্ছন্নতার নতুন আচরণ গ্রহণ করে, তখন সামাজিক প্রত্যাশা ও পারস্পরিক প্রভাব অন্যদেরও এই আচরণের দিকে নিয়ে যেতে পারে। একইভাবে স্থানীয় শিক্ষক, পঞ্চায়েত সদস্য, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাগ্রহী এবং স্বনির্ভর গোষ্ঠীর নারীরা পরিচিত ও বিশ্বাসযোগ্য সামাজিক প্রতিনিধি হিসেবে আচরণ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কিছু পরিবারের বাড়ির ভেতরে বা কাছাকাছি শৌচাগার রাখাকে অশুচি বলে মনে করার মতো সাংস্কৃতিক ধারণা থাকতে পারে। এ ধরনের বিশ্বাস শুধু তথ্য দিয়ে পরিবর্তন করা কঠিন, কারণ এর সঙ্গে ঐতিহ্য, সামাজিক পরিচয় ও দীর্ঘদিনের সংস্কার যুক্ত থাকে। তাই আচরণ পরিবর্তনের জন্য শুধু স্বাস্থ্যগত ঝুঁকি ব্যাখ্যা করলেই যথেষ্ট নয়, মানুষের সামাজিক ও সাংস্কৃতিক বিশ্বাসকেও বিবেচনা নিতে হয়। দায়িত্ববোধের বিস্তারও এ প্রসঙ্গে আলোচ্য বিষয় বলে আমি মনে করি, তাই এ সম্পর্কেও কিছু আমি বলছি। নিজের ঘর পরিষ্কার রাখলেও অনেক মানুষ রাস্তা, পার্ক, নর্দমা বা নদীকে সবার সম্পত্তি হিসেবে দেখে এবং ফলস্বরূপ সেগুলির প্রতি ব্যক্তিগত দায়িত্ব কম অনুভব করতে পারেন। সবাই যখন মনে করে অন্য কেউ পরিচ্ছন্নতার দায়িত্ব নেবে, তখন বাস্তবে দায়িত্বটি কারো উপরই কার্যকরভাবে বর্তায় না। এই মানসিকতা পরিবর্তনের জন্য আমার ঘর থেকে আমাদের এলাকা এই বৃহত্তর সামাজিক পরিচয়ের দিকে অগ্রসর হওয়া প্রয়োজন। মনস্তাত্ত্বিকভাবে আচরণ পরিবর্তনের কৌশল, স্বচ্ছ ভারত অভিযানে আচরণ পরিবর্তনের জন্য বিভিন্ন সামাজিক ও মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহৃত হয়েছে। মানুষের সামনে খোলা জায়গায় মলত্যাগের স্বাস্থ্যগত, সামাজিক পরিণতি তুলে ধরা, নারী ও পরিবারের মর্যাদা ও নিরাপত্তার বিষয় সামনে আনা এবং পরিচ্ছন্নতাকে সামাজিক দায়িত্ব হিসেবে উপস্থাপন করা মানুষের মধ্যে পরিবর্তনের প্রেরণা তৈরি করতে পারে। গান্ধীজির চশমা এবং সহজ স্লোগানের মতো প্রতীক
ও বাট

তারা পরিচ্ছন্নতাকে জাতীয় পরিচয়, নৈতিক দায়িত্ব এবং সামাজিক অংশগ্রহণের সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছে। জনপ্রিয় ব্যক্তিত্বদের অংশগ্রহণ সামাজিক অনুকরণের একটি উদাহরণ হিসেবে দেখা যেতে পারে। প্রধানমন্ত্রী, অভিনেতা, খেলোয়াড় এবং অন্যান্য পরিচিত ব্যক্তিরা পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেওয়ায় সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছানোর চেষ্টা হয়েছে যে পরিচ্ছন্নতার কাজ কোনো ছোট বা হীন কাজ নয়। তবে প্রতীকীভাবে একদিন পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেওয়া এবং নিয়মিত পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এক বিষয় নয়। আচরণগত পরিবর্তনের স্থায়িত্ব নির্ভর করে নতুন আচরণকে দৈনন্দিন জীবনের অংশ করে তোলার ওপর। এ বিষয়ে আমরা কিন্তু সবাই একমত। শিশুদের পরিচ্ছন্নতার বার্তাবাহক হিসেবে ব্যবহার করাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শিশুরা নতুন অভ্যাস তুলনামূলকভাবে দ্রুত গ্রহণ করতে পারে এবং পরিবারে সেই আচরণ সম্পর্কে প্রশ্ন আলোচনা তৈরি করতেও পারে। বিদ্যালয়ে শেখানো হাত ধোয়া, শৌচাগার ব্যবহার এবং পরিচ্ছন্নতার অভ্যাস পরিবারেও প্রভাব ফেলতে পারে। একইভাবে স্থানীয় নেতৃত্ব ও প্রতিবেশীর ইতিবাচক উদাহরণ মানুষের কাছে বহিরাগত নির্দেশের তুলনায় বেশি বিশ্বাসযোগ্য হতে পারে। স্বচ্ছ সর্বেক্ষণের মতো উদ্যোগ শহরগুলির মধ্যে সামাজিক পরিচয়, গর্ব ও ইতিবাচক প্রতিযোগিতার অনুভূতিও সৃষ্টি করতে পারে। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আচরণ পরিবর্তনকে একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে দেখা যায়। প্রথমে মানুষ সমস্যাটিকে সমস্যা হিসেবে স্বীকার নাও করতে পারে, পরবর্তী পর্যায়ে সেই সমস্যাটি সম্পর্কে সচেতন হয় এবং উপলব্ধি করে যে আচরণটি ক্ষতিকর হতে পারে। এরপর পরিবর্তনের সিদ্ধান্ত, নতুন আচরণ শুরু করা এবং শেষ পর্যন্ত সেটিকে স্থায়ী অভ্যাসে পরিণত করার পর্যায়ে আসে। স্বচ্ছ ভারত অভিযান বহু মানুষকে সচেতনতা ও পরিবর্তনের সিদ্ধান্তে পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি। তবে নতুন আচরণকে দীর্ঘমেয়াদে বজায় রাখাই সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। স্থায়ী আচরণ পরিবর্তনে যে সকল বাধা, সেগুলি হল বাহ্যিক প্রণোদনা দিয়ে কোনো আচরণ শুরু করানো সম্ভব হলেও তা দীর্ঘস্থায়ী করতে অন্তর্নিহিত প্রেরণা গুরুত্বপূর্ণ। সরকারি সহায়তায় নির্মিত শৌচাগারকে কেউ যদি নিজের সম্পদ হিসেবে অনুভব না করেন, তাহলে তার ব্যবহার ও রক্ষণাবেক্ষণে স্থায়িত্ব নাও আসতে পারে। একইভাবে জরিমানা বা শাস্তির ভয়ে সাময়িকভাবে ময়লা ফেলা বন্ধ করা গেলেও নজরদারি কমে গেলে পুরনো আচরণ ফিরে আসতে পারে। তাই দীর্ঘমেয়াদী পরিবর্তনের জন্য ভয়ের পরিবর্তে দায়িত্ববোধ, আত্মসম্মান এবং সামাজিক মূল্যবোধকে শক্তিশালী করা প্রয়োজন বলে আমরা সকলেই কিন্তু মনে করি। সফাই কর্মীদের প্রতি সামাজিক মনোভাবও এই পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অংশ। নিজের হাতে ময়লা না ফেলে অন্যের ওপর পরিচ্ছন্নতার সম্পূর্ণ দায়িত্ব চাপিয়ে দেওয়া এবং একই সঙ্গে পরিচ্ছন্নতা কর্মীদের সামাজিকভাবে অবমূল্যায়ন করা একটি গভীর সামাজিক বৈপরীত্য তৈরি করে। একইভাবে নিজের বাড়ি পরিচ্ছন্ন রেখে বাড়ির বাইরের রাস্তা, নর্দমা, জনপরিসরের প্রতি উদাসীন থাকা ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও সামাজিক পরিচ্ছন্নতার মধ্যে বিভাজন সৃষ্টি করে। এই সীমারেখা অতিক্রম করে আমার থেকে আমাদের পরিচয়ের দিকে অগ্রসর হওয়া প্রয়োজন। দীর্ঘদিন একই ধরনের প্রচার চললে মানুষের মধ্যে প্রচার ক্লান্তি বা উদাসীনতাও দেখা দিতে পারে। তাই পরিচ্ছন্নতার বার্তাকে নতুন উদাহরণ, বাস্তব অভিজ্ঞতা এবং ইতিবাচক সামাজিক গল্পের মাধ্যমে বার বার উপস্থাপন করা প্রয়োজন। টেকসই মানসিক পরিবর্তনের কিছু উপায় তাহলে আমাদের জানা প্রয়োজন আছে। আচরণ পরিবর্তনের অন্যতম কার্যকর উপায় হল ভালো আচরণকে সহজে করে নেওয়া। পর্যাপ্ত ডাস্টবিন, পৃথক ভেজা ও শুকনো বর্জ্যের পাত্র, জলসহ পরিষ্কার শৌচাগার এবং সহজ বর্জ্য সংগ্রহ ব্যবস্থা থাকলে মানুষ সঠিক আচরণ করতে বেশি সক্ষম হয়। অর্থাৎ এমন পরিবেশ তৈরি করা প্রয়োজন যেখানে পরিচ্ছন্ন আচরণই সবচেয়ে সহজ ও স্বাভাবিক বিকল্প হয়ে ওঠে। ইতিবাচক স্বীকৃতি ও সামাজিক প্রশংসাও আচরণ পরিবর্তনকে শক্তিশালী করতে পারে। কোনো পাড়া, বিদ্যালয় বা গ্রাম ভালো কাজ করলে তার স্বীকৃতি অন্যদের অনুপ্রাণিত করতে পারে। একইভাবে পরিচ্ছন্নতাকে ব্যক্তিগত পরিচয়ের অংশ করা গুরুত্বপূর্ণ। আমি রাস্তায় ময়লা ফেলি না, এই ধরনের আত্মপরিচয় তৈরি হলে আচরণ কেবল বাইরের চাপের উপর নির্ভর করে না। ছোট ছোট দৈনন্দিন অভ্যাস যেমন নিয়মিত হাত ধোয়া, কাপড়ের ব্যাগ ব্যবহার করা বা আবর্জনা নিজের কাছে রাখা
ধীরে ধীরে বৃহত্তর আচরণগত

0: পরিবর্তনের ভিত্তি তৈরি করতে পারে। পরিসংখ্যানের পাশাপাশি বাস্তব মানুষের গল্প আচরণ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কোন নারী শৌচাগারের কারণে নিরাপত্তা অনুভব করছেন, কোন শিশু পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যকরভাবে বেড়ে উঠছে, অথবা কোন গ্রাম নিজেদের উদ্যোগে পরিচ্ছন্নতা বজায় রাখছে, এ ধরনের বাস্তব অভিজ্ঞতা মানুষের কাছে পরিচ্ছন্নতার গুরুত্বকে আরো জীবন্ত করে তুলতে পারে। একই সঙ্গে পরিচ্ছন্নতা কর্মীদের কাজকে সম্মানজনক সামাজিক ভূমিকা হিসেবে দেখার মানসিকতা গড়ে তোলা খুবই জরুরি। গান্ধীজির দৃষ্টিতে যে পরিচ্ছন্নতা, সে বিষয়ে একটু আলোচনা করি। মহাত্মা গান্ধীর কাছে পরিচ্ছন্নতা শুধু স্বাস্থ্যবিধি ছিল না, এটি নৈতিকতা, আত্মশুদ্ধি, সামাজিক সমতার সঙ্গেও যুক্ত ছিল। তিনি নিজের আশ্রমে শৌচাগার পরিষ্কার করার কাজে নিজে অংশ নিতেন এবং পরিচ্ছন্নতার কাজকে কোনোভাবেই হীন বলে মনে করতেন না। তার দৃষ্টিতে যে কাজকে সমাজ ছোট বা নিচু বলে মনে করে, সেই ধারণার মধ্যেই সামাজিক বৈষম্যের একটি সমস্যা নিহিত থাকতে পারে। এই দৃষ্টিকোণ থেকে স্বচ্ছ ভারত অভিযানের মনস্তাত্ত্বিক তাৎপর্য শুধু বাইরের ময়লা দূর করা নয়, বরং উদাসীনতা, অহংকার, ভেদবুদ্ধি, সামাজিক অবমূল্যায়নের মতো মানসিক বাধা দূর করার মধ্যেও নিহিত। স্বচ্ছ ভারত অভিযানের একটি গুরুত্বপূর্ণ অবদান হল স্যানিটেশন ও পরিচ্ছন্নতাকে জাতীয় আলোচনার কেন্দ্রে নিয়ে আসা। যে বিষয়গুলি দীর্ঘদিন ব্যক্তিগত বা গৌণ সমস্যা হিসেবে বিবেচিত হতো, সেগুলি জনস্বাস্থ্য, সামাজিক মর্যাদা, পরিবেশ ও নীতি নির্ধারণের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। তবে কোন পরিচ্ছন্নতা কর্মসূচির স্থায়ী সাফল্য শুধু নির্মিত শৌচাগারের সংখ্যা বা ঘোষিত ODF এলাকার পরিমাণ দিয়ে বিচার করা যায় না। এর সঙ্গে নিয়মিত ব্যবহার, পর্যাপ্ত জল, রক্ষণাবেক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, তথ্যের স্বচ্ছতা, নিরাপদ স্যানিটেশন এবং পরিচ্ছন্নতা কর্মীদের মর্যাদা ও নিরাপত্তা বিবেচনা করতে হয়। উপসংহারে যদি আসতেই হয় তো কিছু কথা সেই সম্পর্কে আমি বলি। স্বচ্ছ ভারত অভিযানে শুধু ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা কর্মসূচি হিসেবে দেখলে এর প্রকৃত তাৎপর্য উপলব্ধি করা যাবে না কখনোই। এটি জনস্বাস্থ্য, নারী ও শিশুর মর্যাদা, পরিবেশ সংরক্ষণ, স্যানিটেশন, সামাজিক দায়বদ্ধতা এবং আচরণগত পরিবর্তনের সঙ্গে যুক্ত একটি বহুমাত্রিক উদ্যোগ। এর মাধ্যমে উল্লেখযোগ্য অবকাঠামোগত সম্প্রসারণ ও সচেতনতা তৈরি হলেও বাস্তব চ্যালেঞ্জ হিসেবে ব্যবহার, রক্ষণাবেক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, সামাজিক বৈষম্য ও আচরণের স্থায়িত্ব এখনো গুরুত্বপূর্ণ। অতএব পরিচ্ছন্ন ভারত গড়ার জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত অভ্যাস, সামাজিক মূল্যবোধ এবং সম্মিলিত দায়িত্ববোধের পরিবর্তন অপরিহার্য। পরিচ্ছন্নতা কোনো একদিনের কর্মসূচি নয়, এটি একটি জীবনযাপন পদ্ধতি এবং সামাজিক সংস্কৃতি। প্রকৃত সাফল্য তখনই অর্জিত হবে যখন সরকারি নজরদারি বা সামাজিক চাপ না থাকলেও একজন মানুষ নিজের দায়িত্ববোধ থেকে যেখানে সেখানে ময়লা ফেলবেন না, জনপরিসরকে নিজের সম্পদের মতো দেখবেন এবং পরিচ্ছন্নতা কর্মীদের যথাযথ সম্মান করবেন। সেই অর্থে স্বচ্ছ ভারত অভিযানের দীর্ঘমেয়াদী সাফল্যের মূল চাবিকাঠি শুধু অবকাঠামোতে নয়, মানুষের চিন্তা, অভ্যাস, সামাজিক পরিচয় এবং দায়িত্ববোধের স্থায়ী পরিবর্তনের মধ্যে নিহিত। এটুকু বলেই স্বচ্ছ ভারত অভিযান সম্পর্কে আমার মতামত, বক্তব্য আমি তুলে ধরলাম। আকাশবাণী কলকাতাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: আমরা এতক্ষণ শুনলাম ডক্টর তৃপ্তি কুণ্ডু রায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন আমাদেরই বন্ধু সৌমিলি রায়। একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের একটু জানিয়ে দিই, এই মাসের এক কলমে দুই নারীর বিষয়টি, হল রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের সুধা ও পিসিমা চরিত্র, নতুন ও পুরাতনের দ্বন্দ্ব। প্রিয় পুরুষকে নিয়ে একজনের জীবন ঘরের বাঁধন আর অন্যজন বাইরের মুক্তিতে নিয়ে যায়। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান আমাদের দৃশ্যটি শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করুন, মেল করতে পারেন mohilamahol.air@gmail.com। আপনারা আমাদের চিঠিও পাঠাতে

পারেন। চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 অক্টোবর 2026। আজ এই পর্যন্তই। ঘড়ির কাঁটা বলছে এবার তো যাওয়ার পালা। সকলে ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজকে এই পর্যন্তই।

মহিলাদের আসর এখানেই শেষ হল। উপস্থাপনায় অঙ্কিতা পাল, আকাশবাণী মৈত্রী। একটু পরেই শুনবেন হিন্দি সংবাদ।

পোকার মুখে বোকার হাসি বড়ই ভালোবাসি একের থেকে আসি অনেক রকম হাসি আছে টাটকা যে বঙ্গবাসি হাসির বয়স নানা রকম একের থেকে আসি টাটকা যে বঙ্গবাসি অনেক রকম।

হাসছি মোরা হাসছি, দেখো হাসছি মোরা আল্লাহদি, হাসছি মোরা হাসছি দেখো হাসছি মোরা আল্লাদি, তিনজনেতে জটলা করে ফোকলা হাসির পাল্লাদি, হাসতে হাসতে আসছে দাদা, হাসছি আমি আসছি ভাই, হাসছে কেন কেউ জানে না, পাচ্ছে হাসি হাসছি তাই। হাসুন হাসুন মন খুলে হাসুন, কারণ আজে ওয়ার্ল্ডস স্মাইল ডে, আর কে না জানে হাসলে তো মন ভালো হয়, আর হাসি দিয়েই হৃদয় জয় করা যায়, কারণ হাসির মধ্যে যে জাদু আছে তাই তো প্রত্যেক বছর অক্টোবর মাসের প্রথম শুক্রবার পালন করা হয় ওয়ার্ল্ড স্মাইল ডে, মানে বিশ্ব হাসি দিবস। এবার 2 অক্টোবর আজকের দিনে পড়েছে এই বিশেষ দিনটি, তাই আকাশবাণী মৈত্রীর কথা এখানে অনুষ্ঠানে হাসির ছড়াছড়ি। আর স্টুডিওর ওপারে আপনারা যারা রয়েছেন কান পেতে, তাদেরকেও তো হাসতে হবে, মানে যেমন খুশি হি হি হো হো

হাহা খিলখিল মুচকি হাসলেও চলবে, তবে অনুষ্ঠান শুনতে হবে হেসে হেসে। কেন না হয়েছে বললাম, এখন কথায় গানে হাসির ছড়াছড়ি।

শৈলেন মুখোপাধ্যায় এবং নীলিমা বন্দ্যোপাধ্যায় দ্বৈত কণ্ঠে এই গান শুনতে শুনতে মনেই হচ্ছে যে আকাশবাণী মৈত্রীর এই কথায় গানে অনুষ্ঠানে হাসির পরিবেশটা বেশ জমে উঠছে ধীরে ধীরে। কিন্তু আপনি হয়তো ভাবছেন যে হাসির জন্য আবার কোনো নির্দিষ্ট দিন হয় নাকি, এ তো হাসলেই হয়, আর সারাদিনে কতবার যে আমরা কোনো কারণ ছাড়াই হেসে উঠি তার কি কোনো হিসেব আমরা রাখি? কিন্তু হিসেব না রাখলেও হাসি ব্যাপারটা যে কতটা জরুরি তা বোঝানোর জন্যই একটা বিশেষ দিন হলে তো মন্দ হয় না। তাই আজ থেকে অনেকগুলো বছর আগে, মানে 1963 সালে ম্যাসাচুসেটসের শিল্পী হার্ভে বল, তিনি ভাবলেন যে হাসি খুশি মুখের একখানা ছবি প্রকাশ করবেন। তার আগে পর্যন্ত নিজের হাসি খাসি মুখের ছবি সেই অর্থে অতটা ছিল না, তো তিনি এই ছবি প্রকাশ করার পর দেখলেন যে সে ছবি মানুষের কাছে বেশ গ্রহণযোগ্য হয়েছে এবং সে ছবি মানুষ বেশ আনন্দ প্রকাশ করার প্রতীক হিসেবে ব্যবহারও করছে। শুধু তাই নয়, সেই ছবি ইচ্ছে মতো মানুষ নিজেদের মধ্যে ভাগাভাগিও করছে। তখন তিনি ভাবলেন, তাই যদি হয়, মানুষের যদি এতই ভালো লাগে নিজের হাসি মুখ, তাহলে একটা বিশেষ দিন করলেই হয়। এই ভাবনা থেকেই 1999 সালে উরচেস্টারে প্রথম পালন করা হয় এই হাসির দিন, মানে বিশ্ব হাসি দিবস। তবে এর উদ্দেশ্য কিন্তু

শুধু নিজে হাসলে হবে না, পাশের জনের মুখেও হাসি ফোটাতে হবে। এই উদ্দেশ্যে প্রত্যেক বছর অক্টোবর মাসের প্রথম শুক্রবার পালন করা হয় বিশ্ব হাসি দিবস। আর সেই হাসিতে হা হা করে আমরাও হেসে হেসে চলে যাই পরের গানে, অলোক রায়চৌধুরীর কণ্ঠে।

তাই বলি বন্ধু, হাসি নিয়ে থাকো, হাসি মুখে থাকো, সান্দাও হাসিতে, বারাণসী কাশিতে, কলকাতাতেও, বঙ্গরঙ্গ হোক, হেসে নিক সব লোক যন্ত্রণাতেও, হাসি হোক মুখে ভাত, হাসিতে ধারাপাত, চার একে চার, অবোধ শিশুও জানে ছোট্ট হাসির মানে, কোন হাসি কার। তাই বলি বন্ধু, আয়নাতে মুখটা দেখো আর একটু একটু করে হাসতে থাকো, আর তার সঙ্গে হাসির গানে কান পাতো। আর এই যে বললাম বিশ্ব হাসি দিবসে কথায় গানে অনুষ্ঠানের এই ছোট্ট পরিসরে যখন হাসির কথা আর হাসির গান নিয়ে বসেছি, তখন ঘড়ির কাটার টিকটিককে উপেক্ষা না করেই আসর শেষ করব বলে পরের গানে, মানে আসরের শেষ গানে চলে যাই। এবং সে গান অবশ্যই সুকুমার রায়ের, কেননা তার মতো হাসির উপাদান আর কে বা আমাদের দিতে পেরেছে বলুন। তাই গানে গানে গানের গুঁতো খেতে খেতেই না হয় শেষ হোক আজকের এই বিশেষ বিশ্ব হাসি দিবসের হাসি ভরা গান।

কথায় গানে এখানেই শেষ হল। সঙ্গে ছিলাম আমি প্রিয়াঙ্কা ভট্টাচার্য, আকাশবাণী মৈত্রী। একটু পরেই শুনবেন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি রক্তিম ভট্টাচার্য, সঙ্গে রয়েছেন রঞ্জনা চৌধুরী। আজকের শিরোনামে রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকের শেষ দিনে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম মেনে বৈশ্বিক বাণিজ্যের অসঙ্গতিগুলি সংশোধনের আহ্বান জানিয়েছেন।
1: বিশ্ববাজারে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনার প্রেক্ষিতে বিশ্বব্যাপী ডিজেল সরবরাহ নিয়ে আলোচনা করতে G7 গোষ্ঠীর নেতাদের ভিডিও কনফারেন্সে জরুরি বৈঠক। রপ্তানির নিষেধাজ্ঞা না চাপিয়ে বিশ্ববাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণে যৌথভাবে পদক্ষেপ করতে G7 নেতাদের উদ্দেশ্যে আহ্বান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর।
0: বিশ্ববাজারে আজ অপরিশোধিত খনিজ তেলের দাম উল্লেখযোগ্য 2.6% কমে ব্যারেল প্রতি $99.64 এসে দাঁড়িয়েছে।
1: ফ্লাই দুবাইয়ের ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মচ্ছারের সঙ্গে টেলিফোনিক কথোপকথনে বিমান ধ্বংসের প্রচেষ্টা রুখে দেওয়ায় তার ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
0: জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে সারা দেশ আজ তাঁকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে। বিদেশে ভারতীয় মিশনগুলিতেও বাপুজিকে শ্রদ্ধার্ঘ্য।
1: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 122তম জন্মবার্ষিকীতে আজ তাকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হচ্ছে।
0: জাতীয় মহিলা কমিশন কেন্দ্রীয় সরকারের কাছে বেসরকারি ক্ষেত্রেও লিঙ্গ নিরপেক্ষ শিশু যত্ন ছুটি চালু করা, বাধ্যতামূলক বেতনসহ পিতৃত্বকালীন ছুটি এবং 2030 সালের মধ্যে 5 লক্ষ ক্রেশ গড়ে তোলার উপর বিশেষ জোর দিয়ে একটি সুপারিশ জমা দিয়েছে।
1: এশিয়ান গেমসে আজ 6টি সোনা জিতে নিল ভারত। হকিতে চীনকে হারিয়ে সোনা জিতে ইতিহাস করল ভারতের মেয়েরা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা।
0: আজ বিস্তারিত খবরে, আজ প্রথমেই বিদেশের খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকের শেষ দিনে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম মেনে বৈশ্বিক বাণিজ্যের অসঙ্গতিগুলি সংশোধনের আহ্বান জানিয়েছেন। পরিকাঠামোগত অতিরিক্ত উৎপাদন ক্ষমতা প্রসঙ্গে শ্রী গোয়েল জানান, ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতি, যা 140 কোটি মানুষের অভ্যন্তরীণ চাহিদার উপর ভর করে এগিয়ে চলেছে। তিনি জোর দিয়ে বলেন, বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে একটি বিশ্বস্ত মাধ্যম হিসেবে ভারত ডিজাইন থেকে শুরু করে চূড়ান্ত পণ্য তৈরি পর্যন্ত নিজস্ব উৎপাদন ব্যবস্থা গড়ে তুলেছে। শ্রী গোয়েল স্পষ্ট জানান, ভারতের উৎপাদন ক্ষমতা দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাহিদা মেটাতে সক্ষম। বাণিজ্যমন্ত্রী জানান, কয়েকটি দেশের সহায়তার বিনিময়ে ব্যবসার পক্ষে ক্ষতিকারক কিছু সিদ্ধান্ত কিভাবে ডাম্পিং ও অন্যায্য মূল্য নির্ধারণের ঝুঁকি তৈরি করে তা নিয়ে ভারত ও অন্য দেশগুলির মতো একই উদ্বেগ প্রকাশ করছে। তিনি বলেন, প্রমাণ সাপেক্ষ এবং বিচার বিভাগীয় পর্যালোচনার অধীনে অ্যান্টি ডাম্পিং ও কাউন্টার ভেইলিং শুল্কের মতো WTO অনুমোদিত ব্যবস্থার মাধ্যমেই এ ধরনের সমস্যার সমাধান সম্ভব। শ্রী গোয়েল উন্নয়নশীল দেশগুলির শিল্পায়নের জন্য নীতিগত স্বাধীনতা বজায় রাখা জরুরি বলে উল্লেখ করেন। এছাড়া তথ্য পরিসংখ্যান আদান প্রদান বর্তমান নিয়মনীতির আওতাতেই হওয়া উচিত বলে তিনি মত প্রকাশ করেন।
1: বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকের ফাঁকে ফ্রান্স, কানাডা, সৌদি আরব এবং দক্ষিণ কোরিয়ার সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করার উপর গুরুত্ব দেওয়া হয়। ফ্রান্সের বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী নিকোলাস ফরিসিয়ারের সঙ্গে বৈঠকে শ্রী গোয়েল বাণিজ্য বিনিয়োগ সম্পর্কের সম্প্রসারণ, ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি ত্বরান্বিত করা

0: এবং মহাকাশযান ও বিমান নির্মাণ, ইউপিআই সংযোগ ও যৌথ উদ্ভাবনী উদ্যোগের মতো ক্ষেত্রগুলিতে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন। এর পাশাপাশি শ্রী গোয়েল কানাডার আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী মানিন্দার সিধুর সঙ্গে ভারত কানাডা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সিইপি এর বিষয়ে চলতি আলোচনার পর্যালোচনা করেন। সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী মজিদ বিন আবদুল্লাহ আল কাসাবির সঙ্গে তিনি ভারত গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি মুক্ত বাণিজ্য চুক্তির অগ্রগতি নিয়ে কথা বলেন। এছাড়া দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী পার্ক জং সুং এর সঙ্গেও বিভিন্ন বিষয়ে বৈঠক করেন।
1: কানাডার আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী মনিন্দর সিধু বলেছেন, ভারতের অর্থনৈতিক উন্নয়নে কানাডা পূর্ণ সমর্থন করবে। মহাকাশযান, বিরল খনিজ এবং জ্বালানি ক্ষেত্রে কানাডা ভারতের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী বলে তিনি জানান। মিলওয়াকিতে G20 বাণিজ্যমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে সিধু বলেন, ভারতের ক্রমবর্ধমান শক্তির চাহিদা এবং বহুমুখী সরবরাহ শৃঙ্খল উভয় দেশের সামনে বিরাট সুযোগ সৃষ্টি করেছে। তিনি বলেন, আগামী 5 বছরের মধ্যে ভারত ও কানাডার মধ্যে বাণিজ্য $30 বিলিয়ন থেকে বেড়ে $70 বিলিয়ন নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কানাডা ভারতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং বিরল খনিজ রপ্তানির পাশাপাশি বৈদ্যুতিন গাড়ি এবং ব্যাটারি সরবরাহে আগ্রহী বলেও তিনি জানান।
0: বিশ্ববাজারে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনার প্রেক্ষিতে বিশ্বব্যাপী ডিজেল সরবরাহ নিয়ে আলোচনা করতে আজ G7 গোষ্ঠীর নেতারা ভিডিও কনফারেন্সে জরুরি বৈঠক করেন। আগামী মাসে মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন, তার আগে সেদেশে জ্বালানির চড়া দাম ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। এই আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে ইউরোপীয় দেশগুলি তাদের জরুরি সঞ্চিত তেল বাজারজাত না করলে আমেরিকার ডিজেল রপ্তানি বন্ধ করে দেবে। অন্যদিকে ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ অব্যাহত থাকায় বিশ্বজুড়ে জ্বালানির যোগান সংকটে ইউক্রেনের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর রাশিয়া ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা বাড়িয়েছে এবং চীনও নিজেদের অভ্যন্তরীণ প্রয়োজন মেটাতে রপ্তানি বন্ধ রেখেছে। এই পরিস্থিতিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই ভিডিও কনফারেন্সের আয়োজন করেন। রপ্তানির নিষেধাজ্ঞা না চাপিয়ে বিশ্ববাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণে যৌথভাবে পদক্ষেপ করতে তিনি G7 নেতাদের উদ্দেশ্যে আহ্বান জানান। বৈঠকের শেষে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি আগামী 4 মাস তাদের কৌশলগত মজুত ভাণ্ডার থেকে 100 মিলিয়ন ব্যারেল পর্যন্ত তেল বাজারে ছাড়ার বিষয়ে সম্মত হয়েছে। আন্তর্জাতিক শক্তি সংস্থা IEA সঙ্গে সমন্বয় রেখে এই তেল বাজারে ছাড়া হবে। এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল প্রথম 20 দিনের মধ্যেই সরবরাহ করা হবে।
1: বিশ্ববাজারে আজ অপরিশোধিত খনিজ তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। এই প্রতিবেদন লেখার সময় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম 2.6% কমে ব্যারেল প্রতি $99.64 এসে দাঁড়িয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দামও 4% কমে ব্যারেল প্রতি $89.13 কেনাবেচা হয়েছে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুবাই থেকে তেল আভিবগামী বিমানের 180 জনের প্রাণ বাঁচানোর অন্যতম কারিগর অসম সাহসী বিমান চালক ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ক্যাপ্টেন মাচ্ছার প্রধানমন্ত্রীকে তার অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ শোনান, কিভাবে তিনি সে সময় ওই কঠিন পরিস্থিতিতে সাহস সঞ্চয় করেছিলেন তাও বিশদে তুলে ধরেন। প্রধানমন্ত্রী ক্যাপ্টেনের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। বার্তালাপে প্রধানমন্ত্রী বলেন, সমগ্র দেশ তাঁর আরোগ্য কামনায় প্রার্থনায় সামিল। ক্যাপ্টেন মাচ্ছারের উপস্থিত বুদ্ধি এবং সাহসিকতার প্রশংসা করে শ্রী মোদী বলেন, ভারতীয়রা প্রয়োজনে অন্যের জীবন বাঁচাতে নিজেদের জীবনের ঝুঁকি নিতেও যে প্রস্তুত তা এই ঘটনা থেকেই বোঝা যায়। কথোপকথনে ক্যাপ্টেন আবেগঘন কণ্ঠে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর জীবনের সবচেয়ে বড় আদর্শ, তাঁর কাছ থেকে এই ফোন পাওয়া বিশেষ গর্বের বলেও তিনি অনুভূতি ব্যক্ত করেন।
2: और आपकी सूझबूझ ने यानी फ्रिक्शन ऑफ सेकंड में इतने निर्णय कर लिए आपने और इतने लोगों की जान बचाई और आज पूरा देश गर्व से कह सकता है कि हम हिंदुस्तानी जान लेने वाले लोग नहीं है, जान बचाने वाले लोग हैं। और आपने अपने शरीर पे इतना बड़ा घाव हुआ, आप स्वयं जीवन और मृत्यु की लड़ाई लड़ रहे, उस समय भी आपने अपने जीवन की परवाह नहीं की, सभी यात्रियों के जीवन की परवाह की। और सबसे बड़ी बात, 140 करोड़ देशवासियों का आपने मान बढ़ाया और इसलिए मैं हृदय से गर्व अनुभव करता हूं। अब मैं आपसे सुनना चाहूंगा।
3: सर, मेरे लिए मैं सर से भी बोल रहा था, आपने सबसे बड़े एडवाइजर और

0: c'est toi un truc que me dit en français que ne pas bot bot good feel ouais.
1: এদিকে দুবাই থেকে তেল আভিভগামী বিমানের ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারকে ছুরিকাহত করার ঘটনায় অভিযুক্ত সহকারী বিমান চালককে আজ সংযুক্ত আরব আমিরশাহীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরিত করা হয়েছে। সৌদি আরবের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে সৌদি প্রেস এজেন্সি এখবর জানিয়েছে। উল্লেখ্য, আহত ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারকে গতকালই সংযুক্ত আরব আমিরশাহীতে নিয়ে যাওয়া হয় বলে আবুধাবির ভারতীয় দূতাবাস জানিয়েছিল। প্রেস এজেন্সি আরও জানিয়েছে, দুই বিমান চালকের মধ্যে বাদানুবাদ থেকেই এই ঘটনার সূত্রপাত হয় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। যদিও ইরানকে কেন্দ্র করে পশ্চিম এশিয়ার ভূরাজনৈতিক অস্থিরতার আবহে এই ধরনের ঘটনার পেছনে সন্ত্রাসবাদের যোগ থাকার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে তদন্তকারীদের অভিমত।
2: ইউক্রেন সংঘাতের সমাধান খুঁজে বের করার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেশ কিছু ভালো ধারণা রয়েছে, যা উভয় পক্ষের কাছেই গ্রহণযোগ্য হতে পারে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন। ওয়ালদাই ফোরামে পুতিন উল্লেখ করেন, আলোচনার সময় নরেন্দ্র মোদী নিয়মিতভাবে যুদ্ধ অবসানের বিষয়টি উত্থাপন করেন এবং শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন। পুতিন ভারতের কূটনৈতিক অবস্থানকে নিরপেক্ষ হিসেবে বর্ণনা করার পাশাপাশি সংঘাত অবসানের ক্ষেত্রে ভারতের প্রচেষ্টার কথাও তুলে ধরেন। প্রধানমন্ত্রী আগেও জোর দিয়ে বলেছেন, ভারত দৃঢ়ভাবে শান্তির পক্ষে আলোচনা ও কূটনীতির ক্ষেত্রে নরেন্দ্র মোদীর ধারাবাহিক প্রচেষ্টা এবং বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গির জন্য পুতিন তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অক্লান্ত প্রচেষ্টার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা প্রত্যেক ভারতবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি বলেন, মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীর দিনেই প্রেসিডেন্ট পুতিনের এই মন্তব্য প্রমাণ করে যে শ্রী মোদীর নেতৃত্বে ভারত বিশ্ব শান্তির ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য কণ্ঠস্বর হিসেবে উঠে এসেছে। এর ফলে বসুধৈব কুটুম্বকমের ভারতের যে চিরন্তন ঐতিহ্য তা এক নতুন স্বীকৃতি পেয়েছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
1: ভারত সরকার 186,000 কোটি টাকার গ্রিন এনার্জি করিডোর ফেজ থ্রি অনুমোদন করায় রাষ্ট্রসংঘ এটিকে স্বাগত জানিয়েছে। রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধান সাইমন স্টিল এক বিজ্ঞপ্তিতে জানান, এই উদ্যোগ ভারতকে ক্রমবর্ধমান পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহার করতে, বিদ্যুতের ঘাটতি মেটাতে এবং সৌরশক্তি ক্ষেত্রে বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে আরও সাহায্য করবে। উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রকল্পের জন্য মোট 186,405 কোটি টাকা অনুমোদন করেছে।
2: ভারতীয় নৌবাহিনী জাহাজ INS ত্রিশূল ভূমধ্যসাগর, আটলান্টিক মহাসাগর এবং সংলগ্ন সামুদ্রিক অঞ্চলে টহলদারি কর্মসূচির অঙ্গ হিসেবে স্পেনের ভ্যালেন্সিয়ায় পৌঁছেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সফরকালে এই জাহাজের আধিকারিকরা স্পেনের নৌসেনার সঙ্গে পেশাগত মতবিনিময়ে পারস্পরিক জাহাজ পরিদর্শন সহ অন্যান্য কার্যকলাপে অংশ নেবে। উল্লেখ, এর আগে INS ত্রিশূল ফরাসি নৌসেনার সঙ্গে যৌথভাবে সমুদ্র মহড়ায় অংশ নেয়।
1: ইয়েমেন সরকার জানিয়েছে, তাদের সেনাবাহিনী তাইজ এলাকায় মাত্র 3 ঘণ্টায় হুথিদের 20টি ঘাঁটিতে হামলা চালিয়েছে। সরকারের মুখপাত্র আজ বলেন, এই হামলায় হুথি বাহিনীর যাতায়াত, সৈন্য, গাড়ি ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করা হয়েছিল। সৌদি আরবের মদিনার একটি বিদ্যুৎ কেন্দ্রে গতকাল ইরান সমর্থিত হুথিরা হামলা চালায়। এই বিদ্যুৎ কেন্দ্র থেকে মসজিদে নবী বা নবীর মসজিদে বিদ্যুৎ সরবরাহ করা হতো। সৌদি আরব থেকে এই খবর পাওয়ার পরেই ইয়েমেন সরকার পাল্টা আক্রমণ শুরু করে।
2: পাকিস্তানের মানবাধিকার রক্ষা সংক্রান্ত আইনজীবী ইমান মাজারি হাজির এবং হাদি আলী চাট্টাকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য সেদেশের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রসংঘের মানবাধিকার সংক্রান্ত বিশেষজ্ঞরা। তাদের বিরুদ্ধে আনা ফৌজদারি ও সন্ত্রাসবাদ সম্পর্কিত অভিযোগগুলিকে ভিত্তিহীন দাবি করে শীঘ্রই তা প্রত্যাহারেরও আবেদন জানিয়েছে তারা। পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাদের জামিন মঞ্জুর করার কিছুক্ষণের মধ্যেই আবার তাদের গ্রেপ্তার করা হয় বলে রাষ্ট্রসংঘের মানবাধিকার সংক্রান্ত কার্যালয় জানিয়েছে। এদিকে পুনরায় গ্রেপ্তারের পর ইসলামাবাদের একটি আদালত ওই দুই আইনজীবীকে 30 দিনের হেফাজতে রাখার বিষয়ে পুলিশের আবেদন খারিজ করে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। এখন দেশের খবর।
1: জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকী উপলক্ষে সমগ্র দেশ আজ তাঁকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে।

দেশের স্বাধীনতা আন্দোলনের পাশাপাশি বিশ্বজুড়ে গণঅধিকার প্রতিষ্ঠার আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন গান্ধীজি। তার অহিংস পথে নির্ভীক আন্দোলন, দেশপ্রেম, মানবতা দেশবাসীর কাছে চিরস্মরণীয়। স্বৈরাচারী ইংরেজ শাসনের বিরুদ্ধে সত্যাগ্রহ, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, লবণ সত্যাগ্রহ, ভারত ছাড়ো আন্দোলন সহ একাধিক ব্রিটিশ বিরোধী গণবিদ্রোহে নেতৃত্ব দেন গান্ধীজি। রাষ্ট্রপতি দ্রৌপদী

0: মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রমুখ আজ মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটে তাঁর স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। পরে প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, জেপি নাড্ডা প্রমুখ আজ নতুন দিল্লির সংবিধান সদনে মহাত্মার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। শ্রদ্ধা জানান বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন, কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ অন্যান্য সাংসদ, সংসদের উচ্চপদস্থ আধিকারিক এবং স্কুল শিক্ষার্থীরা। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় নতুন দিল্লির গান্ধী স্মৃতিতে মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিও তাঁর প্রতি শ্রদ্ধা জানান। পশ্চিমবঙ্গে ব্যারাকপুরের গান্ধীঘাটে রাজ্যপাল আর এন রবি রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত প্রার্থনা সভায় যোগ দেন। গান্ধী স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল, মন্ত্রী অর্জুন সিং, কল্যাণ চক্রবর্তী প্রমুখ। অন্যান্য রাজ্যেও দিনটি আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাসগুলি আজ মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক অহিংসা দিবস পালন করেছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী ত্রিবেদী বলেন, বিশ্বজুড়ে হিংসার আবহে মহাত্মা গান্ধীর অহিংসা ও ভ্রাতৃত্ববোধের বার্তা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। চীনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী বেজিংয়ে ভারতীয় সম্প্রদায়ের সদস্য ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। সেখানে চীনের শিল্পীরা, সঙ্গীত এবং প্রবাসী ভারতীয় সদস্যরা গান্ধীজির প্রিয় ভজন পরিবেশন করেন। জাপানে রাষ্ট্রদূত নাগমা মল্লিক এবং ভারতীয় সম্প্রদায়ের সদস্যরা টোকিওর এদোগাওয়ায় অবস্থিত গান্ধীমূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সংযুক্ত আরব আমিরশাহীতে বসবাসরত ভারতীয় সম্প্রদায় শান্তি, সম্প্রীতি ও অহিংসার চিরন্তন বার্তা স্মরণ করে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আবুধাবিতে অবস্থিত ভারতীয় দূতাবাসে রাষ্ট্রদূত ডক্টর দীপক মিত্তল এবং দূতাবাসের আধিকারিকরা মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং শান্তি ও অহিংসার বিষয়ে তাঁর কালজয়ী বার্তার প্রতি পুনরায় অঙ্গীকার ব্যক্ত করেন। সেদেশের একটি মিউজিক স্কুলের ভারতীয় শিক্ষার্থীরা আরবি ও হিন্দি ভাষায় বৈষ্ণব জনহ ভজনটি হৃদয়স্পর্শীভাবে পরিবেশন করে মহাত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে। পাকিস্তান, নেপাল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাহরাইন এবং দক্ষিণ কোরিয়াতেও অনুরূপ স্মরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। মঙ্গোলিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং তুরস্কেও ভারতীয় মিশনগুলির উদ্যোগে গান্ধী জয়ন্তী পালন করা হয়। এদিকে ভারতে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মে এলিন স্টেনার সবরমতী আশ্রম পরিদর্শনে স্মৃতিচারণ করেন এবং গান্ধীজির বার্তার চিরস্থায়ী প্রাসঙ্গিকতার উপর আলোকপাত করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় স্টেনার বলেন, গান্ধীজির বার্তা আজও মানুষকে অনুপ্রাণিত করে চলেছে।
1: দেশজুড়ে আজ স্বচ্ছ ভারত অভিযান দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে কলকাতার প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির কর্মীরা পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা কর্মসূচিতে অংশ নেন এবং এক পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও শক্তিশালী ভারত গড়ার লক্ষ্যে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
0: গান্ধী জয়ন্তী উপলক্ষে আজ সারা দেশে বিশেষ গ্রামসভা আহ্বান করা হয়। সভাগুলিতে শাসন ব্যবস্থায় পরিবর্তনমূলক সংস্কার এবং পঞ্চায়েত ব্যবস্থাকে শক্তিশালী করা, জনসেবার মানোন্নয়ন এবং গ্রামীণ ভারতের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়।
1: খাদি ও গ্রামীণ শিল্প কমিশন কেভিআইসির চেয়ারম্যান মনোজ গোয়েল আজ গান্ধী জয়ন্তী উপলক্ষে নতুন দিল্লিতে খাদি মহোৎসবের সূচনা করেছেন। চলবে চলতি বছরের 16 নভেম্বর পর্যন্ত। এই সময় খাদি পণ্যের ওপর 20% এবং গ্রামীণ শিল্পজাত পণ্যের ওপর 10% পর্যন্ত ছাড় দেওয়া হবে। আকাশবাণী সংবাদকে একান্ত আলাপচারিতা শ্রী গোয়েল বলেন, গত 12-13 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে খাদি এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। খাদির পণ্যের ব্যবসার পরিমাণ 2 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। শ্রী গোয়েল আরও বলেন, খাদি এখন তরুণ প্রজন্মের কাছে একটি ফ্যাশন স্টেটমেন্ট হয়ে উঠেছে।
0: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর 122তম জন্মবার্ষিকীতে আজ তাঁকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হচ্ছে। ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন তিনি। দেশের স্বাধীনতা লাভের পর লালবাহাদুর শাস্ত্রী উত্তরপ্রদেশ সরকার এবং পরবর্তীকালে কেন্দ্রীয় সরকারে বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 1964 সালে তিনি দেশের প্রধানমন্ত্রী পদে আসীন হন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে বিজয়ঘাটে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর জয় জওয়ান জয় কিষাণ স্লোগানের কথা স্মরণ করেন তিনি। বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্লোগানের সঙ্গে জয় বিজ্ঞান ও জয় অনুসন্ধান শব্দবন্ধ যুক্ত করেছেন বলেও শ্রী ত্রিবেদী উল্লেখ করেন।
1: জাতীয় মহিলা কমিশন NCW কেন্দ্রীয় সরকারের কাছে বেসরকারি ক্ষেত্রেও লিঙ্গ নিরপেক্ষ শিশু যত্ন ছুটি চালু করা, বাধ্যতামূলক বেতন সহ পিতৃত্বকালীন ছুটি এবং 2030 সালের মধ্যে 5 লক্ষ ক্রেশ গড়ে তোলার উপর বিশেষ জোর দিয়ে একটি সুপারিশ জমা দিয়েছে।

0: কর্মী বর্গ ও প্রশিক্ষণ দপ্তর, মহিলা ও শিশু বিকাশ মন্ত্রক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের কাছে জমা দেওয়া এই সুপারিশে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রের বাইরে থাকা মহিলাদের কাছেও মাতৃত্বকালীন সুরক্ষা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে এনসিডব্লিউ বলেছে, অসংগঠিত ক্ষেত্র, গিগ এবং প্ল্যাটফর্ম শ্রমিকদেরও মাতৃত্ব ও শিশু যত্ন সংক্রান্ত সুবিধা দেওয়া উচিত। কমিশনের মতে, দেশের 90% বেশি মহিলা শ্রমিক এখনও কার্যকর সুরক্ষার আওতায় বাইরে রয়েছেন।
1: চিকিৎসা ক্ষেত্রের উন্নতিতে রোবোটিক্স আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে বলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং মত প্রকাশ করেছেন। নতুন দিল্লিতে আজ সোসাইটি অফ রোবোটিক সার্জারি আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে মন্ত্রী বলেন, নিখুঁতভাবে রোগ নির্ণয়, নিরাময় এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবায় রোবোটিক্স, কৃত্রিম মেধা এবং ন্যানোসায়েন্স অত্যাধুনিক পরিমণ্ডল গড়ে তুলছে। মেডিসিন, এন্ডোক্রিনোলজি এবং হৃদরোগের চিকিৎসায় রোবোটিক্সের প্রভাব জরুরি হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। জিনোম ইন্ডিয়া কর্মসূচির প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, ইতোমধ্যেই 10,000 ব্যক্তির জিনের গঠন শনাক্তকরণ প্রক্রিয়া বা জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন হয়েছে। আগামী দিনে রোবোটিক চিকিৎসা পদ্ধতি ব্যবহারের মাধ্যমে প্রত্যেক নবজাতকের জিনের কাঠামো পরীক্ষা করা যাবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এখন খেলার খবর।
0: এশিয়ান গেমসে চীনকে 1-0 ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জিতে ইতিহাস করেছে ভারতীয় মহিলা হকি দল। ভারতের হয়ে একমাত্র গোলটি করেন লালরেমসিয়ামে মার্জোটে। গত 44 বছরে এই প্রথম এশিয়ান গেমসে সোনা জিতল ভারতের মহিলা হকি দল। 2028 লস এঞ্জেলেস অলিম্পিক্সেও জায়গা করে নিল ভারতীয় দল। এদিকে জয়ের ধারা অব্যাহত রেখে প্রতিযোগিতার ত্রয়োদশ দিনে আজ 6টি স্বর্ণপদক জিতেছে ভারত। মহিলাদের হকি ছাড়াও বক্সিংয়ে 3টি, কুস্তিতে ও তীরন্দাজিতে 1টি করে স্বর্ণপদক পেয়েছেন ভারতীয় প্রতিযোগীরা। কুস্তিতে পুরুষদের 65 কেজি ফ্রিস্টাইল বিভাগে সোনা জিতেছেন সুজিত কারকাল। যোগেশ্বর দত্ত ও বজরং পুনিয়ার পর সুজিত তৃতীয় ভারতীয় কুস্তিগির যিনি এশিয়ান গেমসে পুরুষদের 65 কিলোগ্রাম বিভাগে স্বর্ণপদক জিতলেন। বক্সিংয়ে মহিলাদের 65 কেজি বিভাগে সোনা জিতেছেন পারভিন হুডা। তিনি চীনা তাইপেইয়ের নিয়ান চিনচেনকে 3-2 ব্যবধানে হারিয়ে দিয়েছেন। বক্সিংয়ে পুরুষদের 80 কেজি বিভাগে সোনা জিতেছেন অঙ্কুশ পাঙ্ঘল। এছাড়াও বক্সিংয়ে মহিলাদের 75 কেজি বিভাগে সোনা জিতেছেন লাভলিনা বর্গোয়াহি। আজ তীরন্দাজিতে সোনা জিতেছে অঙ্কিতা বক্ত, কীর্তি শর্মা ও কুমকুম মোহতকে নিয়ে গঠিত ভারতের মহিলা দল। এছাড়াও তীরন্দাজির মিক্স রিকার্ভ ইভেন্টে রৌপ্যপদক জিতেছেন ভারতের কুমকুম মোহত ও ধীরাজ বোম্বাদেবারা। সেলিং বা নৌচালনা ইভেন্টে নেত্রা কুমানন মহিলাদের বিভাগে ব্রঞ্জ পদক পেয়েছেন। 29 বছর বয়সী ভারতীয় নাবিক মোট 14 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অধিকার করেন। এশিয়ান গেমসের পদক তালিকায় বর্তমানে 5ম স্থানে রয়েছে ভারত। ভারতের দখলে রয়েছে 16টি সোনা, 25টি রূপো ও 35টি ব্রঞ্জ সহ মোট 76টি পদক। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসের পদক জয়ীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
1: জাপানের নিশিনের করোগি স্পোর্টস পার্কে আগামীকাল এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের ফাইনালে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 10টায়। এই প্রথমবার এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। স্বর্ণপদক জয়ের জন্য ম্যাচকে ঘিরে ইতোমধ্যে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে।
0: কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামীকাল ভারত ও ব্রাজিল ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। এই ম্যাচকে ঘিরে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ব্রাজিলের অধিনায়ক মার্কো ইনহোস বলেছেন, ভারতের মতো দেশে এত সমর্থকের সামনে খেলতে পারা সম্মানের। ব্রাজিল কোচ কার্লো আনসেলোত্তি ফিফা প্রীতি ম্যাচগুলিকে ব্রাজিলের জন্য প্রস্তুতি হিসেবে দেখছেন।
1: ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ দাবাড়ু বোধনা শিবানন্দনকে উইমেন গ্র্যান্ডমাস্টার WGM খেতাব অর্জনকারী সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। লন্ডনের বাসিন্দা 11 বছর বয়সী স্কুল ছাত্রী উজবেকিস্তানের সমরখান্দে সদ্যসমাপ্ত 46তম দাবা অলিম্পিয়াডে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে WGM হয়ে ইতিহাস গড়েছেন। এখন দৃষ্টিকোণ। জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

সব ধর্মেরই মূল কথা অহিংসা, অথচ সব ধর্মেই আমরা বারবার দেখেছি হিংসা, হানাহানি। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের শেষটুকু রহস্যে ঘেরা। ঈশ্বরপুত্র যীশুকে হতে হয়েছে ক্রুশবিদ্ধ। কারবালার প্রান্তরের করুণ

0: কাহিনী আমরা বিস্তৃত হইনি, তবু হিংসা কখনো শেষ কথা নয়। মহাকাব্যের মহাযুদ্ধের চূড়ান্ত পরিণতি তাই কুরুক্ষেত্র নয়, বরং মহাপ্রস্থানের পথে। এদেশে অহিংসা আর সত্যের বাণীকে মূল মন্ত্র করে যে মানুষটি আসমুদ্র হিমাচল সমগ্র জাতিকে একসূত্রে গেঁথে স্বাধীনতা আন্দোলনে সামিল করেছিলেন, তিনি গান্ধীজি, মোহনদাস করমচাঁদ গান্ধী।
1: I regard myself as a soldier, though a soldier of peace. I know the value of discipline and truth. I must ask you to believe me when I say that I have never made a statement of this description, that the masses of India, if it became necessary, would resort to violence.
0: বিলেত থেকে ব্যারিস্টারি পাশ করে এলেও বিশ্ববাসীর মনে তাঁর যে ছবিটি গাঁথা হয়ে রয়েছে তা খাটো ধুতি পরা এক অতি সাধারণ চেহারার অসাধারণ দৃঢ়চেতা মানুষের। পৃথিবীর বিশিষ্ট কমিউনিকেটরদের মধ্যে তিনি অন্যতম।
2: There is an indefinable, mysterious power that pervades everything. I feel it, though I do not see it. It is this unseen power which makes itself felt and yet defies all proof, because it is so unlike all that I perceive through my senses. It transcends the senses, but it is possible to reason out the existence of God to a limited extent. Even in ordinary affairs, we know that people do not know who rules or why and how he rules. And yet they know that there is a power that certainly rules. That informing power or spirit is God. And since nothing else that I see merely through the senses can or will persist, he alone is. And is this power benevolent or malevolent? I see it as purely benevolent, for I can see that in the midst of death, life persists. In the midst of untruth, truth persists. In the midst of darkness, light persists. Hence I gather that God is life, truth, light. He is love. He is the supreme good.

0: চোখের বদলে চোখ নেওয়াই যদি নীতি হয়, তাহলে একদিন গোটা পৃথিবীটাই অন্ধ হয়ে যাবে বলেছিলেন তিনি। জাতি তাকে মেনে নিয়েছিল জনক হিসেবে। রক্তপাত যে কখনোই শেষ কথা হতে পারে না, বারবার বুঝিয়ে গেছেন তিনি। সে নিয়ে বিতর্ক কম হয়নি, বিরোধিতাও হয়েছে অনেক। অথচ অহিংসা, অসহযোগ ও সত্যাগ্রহ যে কত বড় প্রতিরোধ গড়ে তুলতে পারে তা দেখিয়ে গেছেন গান্ধীজি। হিংসাদীর্ণ, সংঘাত বিধ্বস্ত বিশ্ব আজ যেন নতুন করে উপলব্ধি করেছে মহাত্মার এই বাণী।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। মার্কিন যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে আয়োজিত G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকের শেষ দিনে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম মেনে বৈশ্বিক বাণিজ্যের অসঙ্গতিগুলি সংশোধনের আহ্বান জানিয়েছেন।
2: বিশ্ববাজারে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনার প্রেক্ষিতে বিশ্বব্যাপী ডিজেল সরবরাহ নিয়ে আলোচনা করতে G7 গোষ্ঠীর নেতাদের ভিডিও কনফারেন্সে জরুরি বৈঠক। রপ্তানি নিষেধাজ্ঞা না চাপিয়ে বিশ্ব বাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণে যৌথভাবে পদক্ষেপ করতে G7 নেতাদের উদ্দেশ্যে আহ্বান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।
1: বিশ্ববাজারে আজ অপরিশোধিত খনিজ তেলের দাম উল্লেখযোগ্য 2.6% কমে ব্যারেল প্রতি $99.64 এসে দাঁড়িয়েছে।
2: ফ্লাই দুবাইয়ের ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের সঙ্গে টেলিফোনিক কথোপকথনে বিমান ধ্বংসের প্রচেষ্টা রুখে দেওয়ায় তার ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
1: জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে সারা দেশ আজ তাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে। বিদেশে ভারতীয় মিশনগুলিতেও বাপুজিকে শ্রদ্ধার্ঘ।
2: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 122তম জন্মবার্ষিকীতে আজ তাঁকে

0: যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হচ্ছে।
1: জাতীয় মহিলা কমিশন কেন্দ্রীয় সরকারের কাছে বেসরকারি ক্ষেত্র লিঙ্গ নিরপেক্ষ শিশু যত্ন ছুটি চালু করা, বাধ্যতামূলক বেতন সহ পিতৃত্বকালীন ছুটি সুপারিশ করে একটি পত্র জমা দিয়েছে।
0: এশিয়ান গেমসে ছটি সোনা জয় ভারতের, হকিতে চীনকে হারিয়ে সোনা জিতে ইতিহাস ভারতের মেয়েদের।
1: বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই, নমস্কার।
0: নমস্কার।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন সঙ্গীত শিক্ষার আসরে ইমন কল্যাণ রাগে শুনবেন খেয়াল। আসর পরিচালনায় থাকবেন পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়।
3: আজকে সঙ্গীত শিক্ষার আসরে সকল শ্রোতা এবং যারা শিখতে বসেছ সকলকে আমার শুভেচ্ছা জানাই। আমার ক্লাসে আজকে সবাই ভালো আছো তো? জোরে হ্যাঁ বলবে যাতে সারা পৃথিবী শুনতে পায় তোমরা ভালো আছো। ঠিক আছে, আজকে আমি আগে তোমাদের ইমন শিখিয়েছি, আজকে ইমন কল্যাণ শেখাব। ইমন কল্যাণ, ইমনে আমরা শুধু তীব্রমা ব্যবহার করি, ইমন কল্যাণে বক্রভাবে মানে অবরোহণ থেকে এসে ঘুরে শুদ্ধ মধ্যমটাকে ব্যবহার করি। যেমন আমি একটু গিয়ে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে।

কল্যাণের সঙ্গে শুদ্ধ মা ব্যবহার হওয়াতে একটু যেন বিলাবল অঙ্গ, বিলাবলের ছাপ, বিলাবলের একটা আভাস পাওয়া যায়। এটা ওই সাধারণভাবে কল্যাণেতে বাদিগান্ধার সংবাদী নিখাদ, এখানে ইমন কল্যাণেতে নিখাদের ব্যবহারটা খুব কম হয়।

অনেকটা ভূপালীকে যেমন কল্যাণ ঠাটের রাগ বলা হয়, এই কারণে এই যে রূপটা আমরা কল্যাণের মধ্যে দেখতে পাচ্ছি, যেটাকে আমরা ইমন কল্যাণ হিসেবে অবহিত করছি, তার মধ্যে একটা কল্যাণের মধ্যে একটা ওই রূপ দেখতে পাওয়া যায়। এবার তোমাদের বন্দিস্তা আমি বলি, আমি এটাতে নিজে ব্যক্তিগতভাবে পঞ্চমকে বাদী করি আর ঋষভকে সমবাদী করি, আর ইমন কল্যাণকে ধরতে গেলে এটা গান্ধারবাদী নিকাত সমবাদী। যেহেতু বিলবলটা ব্যবহার হচ্ছে, সেই জন্যে শরৎ পঞ্চমের একটা প্রভাব চলে আসছেই। বন্দিস্তা বলি, তিন তালে বন্দিস, অব গুণন অব গুণন কি জিয়ে গুণিসন, অব গুণন কি জিয়ে গুণিসন, কা জানে কা জানে গুণ কি সার, দন্তে সয়াকার র, সার মানে মর্ম, কা জানে গুণ কি সার, হো গুণী গুণী জানে গুণ কি সার, অর্থাৎ গুণী গুণের মর্ম বোঝে। এরা হলো স্থায়ী। অন্তরা লিখে নাও, বার বার সমঝাও না সমঝত, এই যে সার কথাটা গানের যে মানেটা সেটা বারবার বলছি কিন্তু সে যাকে বলা হচ্ছে সে যেন বুঝতেই পারছে না। বার বার সমঝাও না সমঝত, বার বার সমঝাও না।

আবার গুণানা কি জিয়ে গুণিশানা গুত গুণিশানার গুতের সম্পর্চে সাত মাথা থেকে শুরু নেক্সট গুণানা কি জিয়ে প্রথম গুণির গুণানা কি জিয়ে গুণার গুতে ফাঁক পড়ছে।

0: সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম।
1: সঙ্গীত শিক্ষার আসরে এতক্ষণ শুনলেন ইমন কল্যাণ রাগে খেয়াল, আসল পরিচালনায় ছিলেন পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্লাই দুবাইয়ের বীর ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মচ্ছরের সঙ্গে কথা বলে তার সাহসিকতার প্রশংসা করেছেন। তার দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করতে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-র নিয়ম মেনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। জ্বালানি তেল বিশেষ করে ডিজেলের দাম কমানোর লক্ষ্যে G7 দেশগুলোর তাদের কৌশলগত মজুদ থেকে 4 মাস ধরে 10 কোটি ব্যারেল পর্যন্ত তেল বাজারে ছাড়ার বিষয়ে সম্মত হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রক আইজলের সিয়ালসুকে গতকালের পথ দুর্ঘটনায় ইম্ফল PIB ও CBC-র অতিরিক্ত মহানির্দেশক, আইজল দূরদর্শন কেন্দ্র ও আকাশবাণীর সংবাদ বিভাগের অধিকর্তা এবং আইজল CBC-র MTS-এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে সারাদেশ আজ তাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে। এদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 122তম জন্মবার্ষিকীতে সমগ্র জাতি আজ তার স্মৃতি তর্পণ করে। জয়ের ধারা অব্যাহত রেখে এশিয়ান গেমসে আজ 6টি সোনা জিতেছে ভারত। স্বর্ণপদকের লড়াইয়ে চীনকে 1-0 ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসে আজ ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা হকি দল। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পদকজয়ী ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন। এই নিয়ে 16টি সোনা সংগ্রহ করে ভারত পদক তালিকায় 5ম স্থানে উঠে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্লাই দুবাইয়ের বীর ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মচ্ছরের সঙ্গে কথা বলেছেন। গত বুধবার দুবাই থেকে তেল আভিবগামী ওই বিমানের কো পাইলটের আক্রমণ সত্ত্বেও ক্যাপ্টেন মচ্ছরের সাহসিকতায় 180 জন যাত্রীর প্রাণ রক্ষা সম্ভব হয়েছে। ক্যাপ্টেন মচ্ছর আজ গোটা ঘটনার অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেন। শ্রী মোদী বলেন, সারাদেশ তার আরোগ্য কামনা করছে। ক্যাপ্টেন স্মিথের সাহস, উপস্থিত বুদ্ধি এবং বিচক্ষণতা বহু মানুষের জীবন রক্ষা করেছে। প্রধানমন্ত্রী স্মিথের মানসিকতার প্রশংসা করে বলেন, ভারতীয়রা জীবন নেয় বরং অন্যের জীবন রক্ষায় নিজেদের জীবন বিপন্ন করতেও প্রস্তুত।
1: উস সময় ভি আপনি আপনি জীবন কি পরবাহ নহি কি সবি যাত্রীও কে জীবন কি পরবাহ কি আর সবসে বড়ি বাত 140 কোটি দেশবাসীও কা আপনি মান বড়ায়ে আর ইসলিয়ে মে হৃদয় সে গর্ব অনুভব করতা মে তো আপনি আপসে শুননা চাহুগা
2: স্যার মেরে লিয়ে মে সরসে ভি বোল রহা থা আপ মেরে সবসে বড়ে অ্যাক্টর সে
0: বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করতে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-র নিয়ম মেনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মিল ওয়াকিতে G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকের সমাপ্তি অধিবেশনে শ্রী গোয়েল বলেন, বিশ্বের দ্রুততম বিকাশশীল বৃহৎ অর্থনীতির দেশ ভারত, এর অর্থনীতি 140 কোটি মানুষের অভ্যন্তরীণ চাহিদার উপর নির্ভরশীল। তিনি বলেন, আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে এক বিশ্বস্ত অংশীদার হিসেবে ভারত পরিকল্পনা থেকে পণ্য উৎপাদন পর্যন্ত এক নিবিড় ভ্যালু চেইন গড়ে চলেছে। ভারতের উৎপাদন ক্ষমতা দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক দুধরনের চাহিদায় পূরণ করে বলে মত প্রকাশ করেন তিনি। জ্বালানি তেল বিশেষ করে ডিজেলের দাম কমানোর লক্ষ্যে G7 দেশগুলো তাদের কৌশলগত মজুদ থেকে 4 মাস ধরে 10 কোটি ব্যারেল পর্যন্ত তেল বাজারে ছাড়ার বিষয়ে সম্মত হয়েছে। আন্তর্জাতিক শক্তি সংস্থার সমন্বয়ে এই প্রক্রিয়াটি পরিচালিত হবে এবং প্রথম 20 দিনের মধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল সরবরাহের ব্যবস্থা করা হবে। জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে ডিজেল সরবরাহ নিয়ে আলোচনার জন্য আজ G7 জোটের নেতৃবৃন্দ জরুরি ভিডিও কনফারেন্সে মিলিত হন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ইউরোপীয় দেশগুলো তাদের কৌশলগত মজুদ থেকে জ্বালানি সরবরাহ না করলে মার্কিন যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানি বন্ধ করে দেবে। এরপরই এই বৈঠকটি অনুষ্ঠিত হল। বৈঠকে G7 নেতৃবৃন্দ শোধনাগারের উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট প্রক্রিয়াকে আরও নমনীয় করার সিদ্ধান্ত নিয়েছেন এবং অংশীদার দেশগুলোর মধ্যে জ্বালানি ও তেলজাত পণ্যের বাণিজ্যে কোনো বিধিনিষেধ আরোপ না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আগামী মাসে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির উচ্চমূল্য রিপাবলিকান পার্টির জন্য একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা সংক্রমণের মৃতের সংখ্যা 4,000 ছাড়িয়ে গেছে। 7টি প্রদেশ থেকে 8,700 জন আক্রান্তের সন্ধান মিলেছে। সাম্প্রতিক সময়ে আক্রান্তের সংখ্যা কম রেকর্ড হয় আফ্রিকার রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র সতর্ক করে দিয়ে বলেছে, নজরদারির অভাবেও প্রকৃত রোগ আক্রান্তের সংখ্যা হ্রাস পেতে পারে। এখনও পর্যন্ত 2,162 জন সুস্থ হয়ে উঠেছেন। ইবোলায় মৃত্যুর হার দাঁড়িয়েছে 48.4%। উল্লেখ্য, গত মে মাসের মাঝামাঝি সময় দেশের 3টি প্রদেশ থেকে ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ে। বর্তমানে 7টি প্রদেশের 63টি স্বাস্থ্য এলাকায় এই সংক্রমণ অব্যাহত রয়েছে। ভারত সরকার 1,86,00,000 কোটি টাকার গ্রিন এনার্জি করিডর ফেজ থ্রি অনুমোদন করায় রাষ্ট্রসংঘ এটিকে স্বাগত জানিয়েছে। বিদ্যুৎ গ্রিড শক্তিশালী করা এবং ব্যাটারি স্টোরেজ বাড়ানোর এই পরিকল্পনাকে একটি বড় পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে রাষ্ট্রসংঘ। উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রিসভা জিইসি থ্রি প্রকল্পের জন্য মোট 186,405 কোটি টাকা অনুমোদন করেছে। এর মধ্যে রাজ্যগুলির জন্য বিদ্যুৎ সংযোগ শক্তিশালী করা এবং ব্যাটারি স্টোরেজ ব্যবস্থা চালু করার জন্য 54,082 কোটি টাকার কেন্দ্রীয় অর্থ সাহায্যের সংস্থান রাখা হয়েছে। রপ্তানি প্রসার মিশনের আওতায় নির্দিষ্ট সময়ভিত্তিক উদ্যোগ রেজিলিয়েন্স অ্যান্ড লজিস্টিক্স ইন্টারভেনশন ফর এক্সপোর্ট ফেসিলিটেশন রিলিফের দ্বিতীয় পর্যায়ের সময়সীমা বাড়ানো হয়েছে। বাণিজ্য শিল্পমন্ত্রক জানিয়েছে, পশ্চিম এশিয়া অব্যাহত ভূরাজনৈতিক অস্থিরতা এবং উপসাগরীয় অঞ্চল ও সংলগ্ন এলাকায় সামুদ্রিক পণ্য সরবরাহের ওপর তার প্রভাবের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে সারা দেশ আজ তাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে।

সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটে তার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। সন্ধ্যায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির গান্ধী স্মৃতিতে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাস ও মিশনে দিনটি যথোচিত মর্যাদায় পালন করা হচ্ছে। এদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 122তম জন্মবার্ষিকীতে সমগ্র জাতি আজ তাকে শ্রদ্ধা জানাচ্ছে। প্রধানমন্ত্রী মোদী আজ বিজয়ঘাটে লাল বাহাদুর শাস্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। স্বচ্ছতা ভারত দিবস উপলক্ষে প্রেস ইনফরমেশন ব্যুরো কলকাতার কর্মীরা পরিচ্ছন্নতা বিষয়কে সচেতনতা র্যালিতে অংশগ্রহণ করেন এবং এক পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও শক্তিশালী ভারত গড়ার লক্ষ্যে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সেবা সংকল্প অভিযান কর্মসূচির পর্যায়ে এবারে বিশেষ আলোচনার বিষয় আয়ুষ্মান ভারত প্রকল্প। আরজিগড় মেডিকেল কলেজের মেডিকেল অফিসার চিকিৎসক তাপস প্রামাণিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল সকাল 9টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ চলাচল বিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত গড়ার লক্ষ্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে পরিচ্ছন্নতা। মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে মুম্বাই পোর্ট অথরিটির স্বচ্ছতা অভিযানে তিনি আজ এই মন্তব্য করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। তথ্য সম্প্রচার মন্ত্রক আইজলের শিয়ালসুকে গতকালের পথ দুর্ঘটনায় ইম্ফল পিআইবি ও সিবিসির অতিরিক্ত মহানির্দেশক আইআইএস ডক্টর ইংগাম পামে, আইজল দূরদর্শন কেন্দ্র ও আকাশবাণী সংবাদ বিভাগের অধিকর্তা আইআইএস নাম্পিবৌ মারিনমাই এবং আইজল সিবিসির এমটিএস এইচ লিয়ানভেলার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই তিন সহকর্মীর অকাল প্রয়াণ অত্যন্ত দুঃখজনক। সংশ্লিষ্ট সংগঠন ও তাদের বৃহত্তর পরিবারের পক্ষে এ এক অপূরণীয় ক্ষতি। আলিপুরদুয়ারের বক্সাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গান্ধী জয়ন্তী উপলক্ষে আজ সকালে বক্সায় তার উপস্থিতিতে এনক্লোজারে রাখা বাঘটিকে জঙ্গলে ছাড়া হয়। সঙ্গে ছিল কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দূরদর্শী নেতৃত্বে ভারতে বাঘের জনসংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেন বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। স্বর্ণপদকের লড়াইয়ে চীনকে 1-0 ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসে আজ ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা হকি দল। ভারতের হয়ে একমাত্র গোলটি করেন লালরেম সিয়ামি মার্জোটে। গত 44 বছরে এই প্রথম এশিয়ান গেমসে সোনা জিতল ভারতের মহিলা হকি দল। 2028-এর লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সেও জায়গা করে নিল ভারতীয় দল। জয়ের ধারা অব্যাহত রেখে প্রতিযোগিতার 13তম দিনে আজ 6টি স্বর্ণপদক জিতেছে ভারত। মহিলাদের হকি ছাড়াও বক্সিংয়ে 3টি, কুস্তিতে ও তীরন্দাজিতে 1টি করে স্বর্ণপদক পেয়েছে ভারতীয় প্রতিযোগীরা। কুস্তিতে পুরুষদের 65 কেজি ফ্রিস্টাইল বিভাগে সোনা জিতেছেন সুজিত কাঙ্কাল। বক্সিংয়ে মহিলাদের 65 কেজি বিভাগে সোনা জিতেছেন পারভিন হুদা। এছাড়াও বক্সিংয়ে মহিলাদের 75 কেজি বিভাগে সোনা জিতেছেন লাভলিনা বরগোহাই। আজ তীরন্দাজিতে সোনা জিতেছে অঙ্কিতা ভগত, কীর্তি শর্মা ও কুমকুম মহতকে নিয়ে গঠিত ভারতের মহিলা দল। এশিয়ান গেমসের পদক তালিকায় বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে ভারত। ভারতের দখলে রয়েছে 16টি সোনা, 25টি রূপ, 35টি ব্রোঞ্জ সহ মোট 76টি পদক। এশিয়ান গেমসে পদক জয়ী ভারতীয় ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এশিয়ান গেমসের সমাপ্তি অনুষ্ঠানে ট্র্যাপ শুটার নিরু ঢান্ডা ভারতের মহিলা দলের পতাকা বহন করবেন। জাপানের আইসি নাগোয়ায় এবারে এশিয়ান গেমস শেষ হচ্ছে আগামী রবিবার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্লাই দুবাইয়ের বীর ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মচ্ছরের সঙ্গে কথা বলে

0: সাহসিকতার প্রশংসা করেছেন। তার দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করতে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO নিয়ম মেনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব আগামীকাল অর্থাৎ 3রা অক্টোবর 2026 শনিবারে আকাশবাণী মৈত্রীর সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় ভোর 5:56। ভারতীয় সময় সকাল 6:05 সুচিন্তন। শুনবেন দেবেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীত। শুনবেন সেতার পণ্ডিত সরজিৎ সেন, রাগ যোগিয়া ও মঙ্গল ভৈরব। সকাল 6:30 শাশ্বত ভারত, স্বামী বিবেকানন্দর রচনা থেকে পাঠ। 6:40 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মঞ্জু মিত্র। 6:55 কৃষক বন্ধুদের জন্য মৎস্য চাষে নীল বিপ্লব, এই বিষয়ে শুনবেন কথিকা, বলবেন ডক্টর অর্জুন কান্তি দাস। 7:05 লোকগীতি। 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান, স্থান পার্কি সমুদ্র সৈকত, উপস্থাপনায় পল্লবী সিনহা। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় পল্লবী সিনহা। 8:30 পথ চলতে, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্ণব চক্রবর্তী। 8:45 শুনবেন কীর্তন, শিল্পী লক্ষ্মীকান্ত হাইত। ভারতীয় সময় সকাল 9:00 ছোটদের আসর। শুনবেন বিশ্ব বন্যপ্রাণী সপ্তাহ, বিশ্ব মহাকাশ সপ্তাহ বিষয়ে অনুষ্ঠান। শুনবেন রূপকথার আসর, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। সকাল 9:30 মনের মতো গান, উপস্থাপনায় পৃথা কুণ্ডু। 10:30 তর্জা গান, পরিবেশনায় লাবণী কোটাল ও সহশিল্পীবৃন্দ। সকাল 11:00 শিল্প প্রাঙ্গণ, থিয়েটারের ফলি শিল্পী, এই বিষয়ে স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত ও মেহেন্দি শিল্পকর্ম বিষয়ে অনুষ্ঠানের উপস্থাপনায় সোমা রায়, প্রযোজনা দূরপাতে। 11:30 রম্যগীতি, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সঞ্জিদা সুলতানা। 12:30 বেতার নাটক নস্টালজিয়া, রচনা নির্মলা আগরওয়াল, বেতার নাট্যরূপ ধ্রুব দাস, প্রযোজনা কৌনিশ বাগচি। 1:40 বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গীর প্রথম অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় দুপুর 2:30। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30। দুপুর 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর মঞ্চ কথা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন দেবোপমা মিশ্র, উপস্থাপনায় লাকি বণিক। 4:35 আরোগ্য নিকেতন, ডেঙ্গু মোকাবিলা বিষয়ে কিভাবে সম্ভব, এই বিষয়ে সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রূপময় কোলে। 4:50 ঢাকার চিঠি, বিকেল 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় মাধবীলতা সাহা। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু। সন্ধ্যে 6:20 ক্ষেত খামারের কথা, ধান চাষে IPM কি ও কেন, এ বিষয়ে আলোচনায় ডক্টর রাজীব কর্মকার, ডক্টর চিরন্তন চট্টোপাধ্যায়, প্রশান্ত কুমার ঘোষ ও সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য, সংক্রমণজনিত রক্তাল্পতা, এই বিষয়ে শুনবেন কথিকা, বলবেন ডাক্তার শর্মিলা গুপ্ত। সন্ধ্যে 7:00 শুনবেন তর্জা গান, পরিবেশনায় লাবণী কোটাল ও সহশিল্পীবৃন্দ। সন্ধ্যে 7:45 নস্টালজিয়া, অভিনেতা শ্যামল চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন স্পন্দন দাস, প্রযোজনা দূরবাদে, শুনবেন প্রথম পর্ব। রাত 8:15 শ্রবণী, বাসুদেব দাসের সাক্ষাৎকার নিয়েছেন বিতস্তা ঘোষাল। রাত 9:00

মাথায় গানে, উপস্থাপনায় সৃজিতা রায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 আলোর সন্ধানে, পুজো মণ্ডপে প্রবেশে সহজ লভ্যতা, এই বিষয়ে স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত, প্রযোজনা দূরবাদে। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তিলক কমদ রাগে সেতার পরিবেশন করবেন পণ্ডিত সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সৃজিতা রায়। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি, ভারতীয় সময় রাত 12:00। আকাশবাণী মৈত্রী। শাস্ত্রীয় সঙ্গীতের আসরে এখন গোরখ কল্যাণ রাগে খেয়াল পরিবেশন করবেন দেবর্ষী ভট্টাচার্য।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি রঞ্জনা চৌধুরী, সঙ্গে রয়েছেন রক্তিম ভট্টাচার্য। আজকের শিরোনামে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে জি টোয়েন্টি বাণিজ্য মন্ত্রীদের বৈঠকের শেষ দিনে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম মেনে বৈশ্বিক বাণিজ্যের অসঙ্গতিগুলি সংশোধনের আহ্বান জানিয়েছেন।
1: বিশ্ববাজারে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনার প্রেক্ষিতে বিশ্বব্যাপী ডিজেল সরবরাহ নিয়ে আলোচনা করতে জি সেভেন গোষ্ঠীর নেতাদের ভিডিও কনফারেন্সে জরুরি বৈঠক। G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি আগামী 4 মাস তাদের কৌশলগত মজুত ভাণ্ডার থেকে 100 মিলিয়ন ব্যারেল পর্যন্ত তেল বাজারে ছাড়ার বিষয়ে সম্মত হয়েছে।
0: ফ্লাই দুবাই এর ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের সঙ্গে টেলিফোনিক কথোপকথনে বিমান ধ্বংসের প্রচেষ্টা রুখে দেওয়ায় তার ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
1: জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে সারা দেশ আজ তাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে। বিদেশে ভারতীয় মিশনগুলিতেও বাপুজিকে শ্রদ্ধার্ঘ্য।
0: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 122তম জন্মবার্ষিকীতে আজ তাকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হচ্ছে।
1: এশিয়ান গেমসে আজ 6টি সোনা জিতে নিল ভারত। হকিতে চীনকে হারিয়ে সোনা জিতে ইতিহাস গড়ল ভারতের মেয়েরা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা।
0: বিস্তারিত খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে জি টোয়েন্টি বাণিজ্য মন্ত্রীদের বৈঠকের শেষ দিনে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম মেনে বৈশ্বিক বাণিজ্যের অসঙ্গতিগুলি সংশোধনের আহ্বান জানিয়েছেন। পরিকাঠামোগত অতিরিক্ত উৎপাদন ক্ষমতা প্রসঙ্গে শ্রী গোয়েল জানান, ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতি, যা 140 কোটি মানুষের অভ্যন্তরীণ চাহিদার ওপর ভর করে এগিয়ে চলেছে। তিনি জোর দিয়ে বলেন, বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে একটি বিশ্বস্ত মাধ্যম হিসেবে ভারত ডিজাইন থেকে শুরু করে চূড়ান্ত পণ্য তৈরি পর্যন্ত নিজস্ব উৎপাদন ব্যবস্থা গড়ে তুলছে। শ্রী গোয়েল স্পষ্ট জানান, ভারতের উৎপাদন ক্ষমতা দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাহিদা মেটাতে সক্ষম। শ্রী গোয়েল উন্নয়নশীল দেশগুলির শিল্পায়নের জন্য নীতিগত স্বাধীনতা বজায় রাখা জরুরি বলেও উল্লেখ করেন। এছাড়া তথ্য পরিসংখ্যান আদান প্রদান বর্তমান নিয়ম নীতির আওতাতেই হওয়া উচিত বলে তিনি মত প্রকাশ করেন।
1: G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি আগামী 4 মাস তাদের কৌশলগত মজুত ভাণ্ডার থেকে 100 মিলিয়ন ব্যারেল পর্যন্ত তেল বাজারে ছাড়ার বিষয়ে সম্মত হয়েছে। আন্তর্জাতিক শক্তি সংস্থা IEA-র সঙ্গে সমন্বয় রেখে এই তেল বাজারে ছাড়া হবে। এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল প্রথম 20 দিনের মধ্যেই সরবরাহ করা হবে। উল্লেখ্য, বিশ্ববাজারে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনার প্রেক্ষিতে বিশ্বব্যাপী ডিজেল সরবরাহ নিয়ে আলোচনা করতে আজ G7 গোষ্ঠীভুক্ত দেশের নেতারা ভিডিও কনফারেন্সে জরুরি বৈঠক করেন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুবাই থেকে তেল আভিবগামী বিমানের 180 জনের প্রাণ বাঁচানোর অন্যতম কারিগর অসম সাহসী বিমান চালক ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ক্যাপ্টেন মাচ্ছার প্রধানমন্ত্রীকে তার অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ শোনান। কিভাবে তিনি সে সময় অমন কঠিন পরিস্থিতিতে সাহস সঞ্চয় করেছিলেন তাও বিশদে তুলে ধরেন। প্রধানমন্ত্রী ক্যাপ্টেনের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। বার্তালাপে প্রধানমন্ত্রী বলেন, সমগ্র দেশ তাঁর আরোগ্য কামনায় প্রার্থনায় সামিল। ক্যাপ্টেন মাচ্ছারের উপস্থিত বুদ্ধি এবং মানসিকতার প্রশংসা করে শ্রী মোদী বলেন, ভারতীয়রা প্রয়োজনে অন্যের জীবন বাঁচাতে নিজেদের জীবনের ঝুঁকি নিতেও যে প্রস্তুত তা এই ঘটনা থেকেই বোঝা যায়। কথোপকথনে ক্যাপ্টেন আবেগঘন কণ্ঠে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর জীবনের সবচেয়ে বড় আদর্শ। তাঁর কাছ থেকে এই ফোন পাওয়া বিশেষ গর্বের বলেও তিনি অনুভূতি ব্যক্ত করেন।
1: পাকিস্তানের মানবাধিকার রক্ষা সংক্রান্ত আইনজীবী ইমান মাজারি হাজির এবং হাদি আলী চাট্টাকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য সেদেশের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রসংঘের মানবাধিকার সংক্রান্ত বিশেষজ্ঞরা। তাদের বিরুদ্ধে আনা ফৌজদারি ও সন্ত্রাসবাদ সম্পর্কিত অভিযোগগুলিকে ভিত্তিহীন দাবি করে শীঘ্রই তা প্রত্যাহারেরও আবেদন জানিয়েছে তারা। পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাদের জামিন মঞ্জুর করার কিছুক্ষণের মধ্যেই আবার তাদের গ্রেপ্তার করা হয় বলে রাষ্ট্রসংঘের মানবাধিকার সংক্রান্ত কার্যালয় জানিয়েছে। 2 আইনজীবী যাতে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা পান তা নিশ্চিত করার আবেদনও জানিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে পুনরায় গ্রেপ্তারের পর ইসলামাবাদের একটি আদালত ওই 2 আইনজীবীকে 30 দিনের হেফাজতে রাখার বিষয়ে পুলিশের আবেদন খারিজ করে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। শুনছেন উপমহাদেশের খবর।

0: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রমুখ আজ মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটে তাঁর স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। পরে প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, জেপি নাড্ডা প্রমুখ আজ নতুন দিল্লির সংবিধান সদনে মহাত্মার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। শ্রদ্ধা জানান বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন, কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ অন্যান্য সাংসদ, সংসদের উচ্চপদস্থ আধিকারিক এবং স্কুল শিক্ষার্থীরা। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় নতুন দিল্লির গান্ধী স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের গান্ধীঘাটে রাজ্যপাল আর এন রবি রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত প্রার্থনা সভায় যোগ দেন। গান্ধী স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল, শ্রী অর্জুন সিং, কল্যাণ চক্রবর্তী প্রমুখ। অন্যান্য রাজ্যেও দিনটি আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।
1: বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাসগুলি আজ মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক অহিংসা দিবস পালন করেছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী ত্রিবেদী বলেন, বিশ্বজুড়ে হিংসার আবহে মহাত্মা গান্ধীর অহিংসা ও ভ্রাতৃত্ববোধের বার্তা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এছাড়া পাকিস্তান, নেপাল, চীন, কম্বোডিয়া, মঙ্গোলিয়া, তুরস্ক, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, সংযুক্ত আরব আমিরশাহী, বাহরাইন, দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ আফ্রিকাতেও অনুরূপ স্মরণ অনুষ্ঠান আয়োজিত হয়। এদিকে ভারতীয় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মে এলিন স্টেনার সবরমতী আশ্রম পরিদর্শনের স্মৃতিচারণ করেন এবং গান্ধীজির বার্তার চিরস্থায়ী প্রাসঙ্গিকতার উপর আলোকপাত করেন।
0: দেশজুড়ে আজ স্বচ্ছ ভারত অভিযান দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে কলকাতার প্রেস ইনফরমেশন ব্যুরোর কর্মীরা পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা কর্মসূচিতে অংশ নেন এবং এক পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও শক্তিশালী ভারত গড়ার লক্ষ্যে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
1: গান্ধী জয়ন্তী উপলক্ষে আজ সারা দেশে বিশেষ গ্রামসভা অনুষ্ঠিত হয়েছে। জিপিডিপি পোর্টাল এবং নির্ণয় পোর্টালে 242,000 বেশি বিশেষ গ্রামসভার আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দা, নির্বাচিত জনপ্রতিনিধি, পঞ্চায়েত কর্মী এবং সরকারি আধিকারিকরা এই গ্রামসভাগুলিতে অংশগ্রহণ করেন।
0: খাদি ও গ্রামীণ শিল্প কমিশন কেভিআইসি এর চেয়ারম্যান মনোজ গোয়েল আজ গান্ধী জয়ন্তী উপলক্ষে নতুন দিল্লিতে খাদি মহোৎসবের সূচনা করেছেন। চলবে চলতি বছরের 16 নভেম্বর পর্যন্ত। এই সময় খাদি পণ্যের ওপর 20% এবং গ্রামীণ শিল্পজাত পণ্যের ওপর 10% পর্যন্ত ছাড় দেওয়া হবে। একই সঙ্গে আজ সন্ধ্যায় রাজধানীর আইএনএ দিল্লি হাটে একটি প্রদর্শনী শুরু হয়েছে। 100 বেশি স্টল রয়েছে। চরকা চালানো, ঘানি থেকে তেল নিষ্কাশন, মৃৎশিল্প, মধু ও ধূপকাঠি তৈরির প্রদর্শনী এই আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ।
1: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 122তম জন্মবার্ষিকীতে আজ তাকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হচ্ছে। ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন তিনি। দেশের স্বাধীনতা লাভের পর লাল বাহাদুর শাস্ত্রী উত্তরপ্রদেশ সরকার এবং পরবর্তীকালে কেন্দ্রীয় সরকারে বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 1964 সালে তিনি দেশের প্রধানমন্ত্রী পদে আসীন হন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে বিজয়ঘাটে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর জয় জওয়ান জয় কিষাণ স্লোগানের কথা স্মরণ করেন তিনি। বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্লোগানের সঙ্গে জয় বিজ্ঞান ও জয় অনুসন্ধান শব্দবন্ধ যুক্ত করেছেন বলে শ্রী ত্রিবেদী উল্লেখ করেন।
0: জাতীয় মহিলা কমিশন এনসিডব্লিউ কেন্দ্রীয় সরকারের কাছে বেসরকারি ক্ষেত্রেও লিঙ্গ নিরপেক্ষ শিশু যত্ন ছুটি চালু করা, বাধ্যতামূলক বেতন সহ পিতৃত্বকালীন ছুটি এবং 2030 সালের মধ্যে 500,000 ক্রেশ গড়ে তোলার উপর বিশেষ জোর দিয়ে একটি সুপারিশ জমা দিয়েছে। কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তর, মহিলা ও শিশু বিকাশ মন্ত্রক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের কাছে জমা দেওয়া এই সুপারিশে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রের বাইরে থাকা মহিলাদের কাছেও মাতৃত্বকালীন সুরক্ষা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে এনসিডব্লিউ বলেছে, অসংগঠিত ক্ষেত্র, গিগ এবং প্ল্যাটফর্ম শ্রমিকদেরও মাতৃত্ব ও শিশু যত্ন সংক্রান্ত সুবিধা দেওয়া উচিত। কমিশনের মতে, দেশের 90%-এরও বেশি মহিলা শ্রমিক এখনও কার্যকর সুরক্ষার আওতার বাইরে রয়েছেন।
1: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, গ্লোবাল হর্টিকালচার হাব উদ্যান পালন ক্ষেত্রকে আরও শক্তিশালী করবে এবং অন্ধ্রপ্রদেশের রায়লসীমা অঞ্চলের কৃষকদের জন্য আরও ভালো সুযোগ তৈরি করবে। শ্রীমতী সীতারামন আজ আন্নামায়া জেলার মদনপল্লীতে রায়লসীমা গ্লোবাল হর্টিকালচার হাব প্রকল্প এবং ইন্ডিয়ান স্কুল অফ এগ্রিকালচারের শিলান্যাস করেন।
0: চিকিৎসা ক্ষেত্রের উন্নতিতে রোবোটিক্স আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে বলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং মত প্রকাশ করেছেন। নতুন দিল্লিতে আজ সোসাইটি অব রোবোটিক সার্জারি আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন

0: কারণে মন্ত্রী বলেন, নিখুঁতভাবে রোগ নির্ণয়, নিরাময় এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবায় রোবোটিক্স, কৃত্রিম মেধা এবং ন্যানো সায়েন্স অত্যাধুনিক পরিমণ্ডল গড়ে তুলছে।
1: কেন্দ্রীয় সরকার কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে সার্ভে অফ ইন্ডিয়ার সরকারি মানচিত্রে উল্লিখিত মান্য নাম অনুযায়ী সেখানকার 28টি স্থানের ভৌগোলিক বৈশিষ্ট্য চিহ্নিত করেছে। এর মধ্যে রয়েছে অতিশাগিরি, ব্রাংসা, চপচিঙ্গাল পাস সহ আরও কয়েকটি এলাকা। সাধারণ মানুষের মধ্যে এই স্থানগুলি সম্পর্কে সচেতনতা প্রসারের লক্ষ্যেই এই পদক্ষেপ বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে।
0: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, নিঃস্বার্থ সেবাই ভারতের সংস্কৃতি ও সভ্যতার মূল চেতনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। নতুন দিল্লিতে আজ একাদশ সন্ত ঈশ্বর সম্মান 2026 অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় উপরাষ্ট্রপতি বলেন, দেশের মহান সাধক ও চিন্তাবিদরা মানুষকে সংকীর্ণ স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে অপরের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে অনুপ্রাণিত করেছেন।
1: রাজস্থানের জয়পুরের কেন্দ্রীয় নার্কোটিক্স ব্যুরো সিবিএন জয়পুরের বৈদেশিক ডাকঘরে থাইল্যান্ড থেকে আসা একটি আন্তর্জাতিক পার্সেল থেকে 1 কেজিরও বেশি হাইড্রোপনিক গাঁজা বাজেয়াপ্ত করেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, মাদকটি কেকের 29টি প্যাকেটের মধ্যে লুকিয়ে অন্য সামগ্রীর সঙ্গে মিশিয়ে আনা হয়েছিল। এনডিপিএস আইনের সংশ্লিষ্ট ধারায় এই উইড বাজেয়াপ্ত করা হয়েছে। এশিয়ান গেমসে আজ চীনকে 1-0 ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জিতে ইতিহাস করেছে ভারতীয় মহিলা হকি দল। ভারতের হয়ে একমাত্র গোলটি করেন লালরেম সিয়ামি মার্জেটে। গত 44 বছরে এই প্রথম এশিয়ান গেমসে সোনা জিতল ভারতের মহিলা হকি দল। এদিকে জয়ের ধারা অব্যাহত রেখে প্রতিযোগিতার ত্রয়োদশ দিনে আজ 6টি স্বর্ণপদক জিতেছে ভারত। মহিলাদের হকি ছাড়াও বক্সিংয়ে 3টি, কুস্তিতে ও তীরন্দাজিতে 1টি করে স্বর্ণপদক পেয়েছেন ভারতীয় প্রতিযোগীরা। এশিয়ান গেমসের পদক তালিকায় বর্তমানে 5ম স্থানে রয়েছে ভারত। ভারতের দখলে রয়েছে 16টি সোনা, 25টি রূপো ও 35টি ব্রোঞ্জ সহ মোট 76টি পদক। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসের পদকজয়ীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
0: জাপানের নিশিনের কারাগি স্পোর্টস পার্কে আগামীকাল এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটের ফাইনালে ভারত পাকিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 10টায়। সেমিফাইনালে ভারত শ্রীলঙ্কাকে 124 রানে হারিয়ে ও পাকিস্তান 6 উইকেটে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠেছে। এই প্রথমবার এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান।
1: কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আগামীকাল ভারত ও ব্রাজিল ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। এই ম্যাচকে ঘিরে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
0: পুদুচেরিতে ভারতীয় এ অস্ট্রেলিয়া এ দলের মধ্যে 4 দিনের দ্বিতীয় বেসরকারি টেস্ট আজ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। এর ফলে 2 ম্যাচের সিরিজ ভারতীয় দল 1-0 জিতে নিয়েছে। জয়ের জন্য প্রয়োজন ছিল 365 রান। আজ শেষ দিনে ভারতীয় এ দল দ্বিতীয় ইনিংসে 9 উইকেটে 310 রান সংগ্রহ করে।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।

0: বাণিজ্যমন্ত্রীদের বৈঠকের শেষ দিনে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম মেনে বৈশ্বিক বাণিজ্যের অসঙ্গতিগুলি সংশোধনের আহ্বান জানিয়েছেন।
1: বিশ্ববাজারে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনার প্রেক্ষিতে বিশ্বব্যাপী ডিজেল সরবরাহ নিয়ে আলোচনা করতে G7 গোষ্ঠীর নেতাদের ভিডিও কনফারেন্সে জরুরি বৈঠক। G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি আগামী 4 মাস তাদের কৌশলগত মজুত ভাণ্ডার থেকে 100 মিলিয়ন ব্যারেল পর্যন্ত তেল বাজারে ছাড়ার বিষয়ে সম্মত হয়েছে।
0: ফ্লাই দুবাইয়ের ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের সঙ্গে টেলিফোনে কথোপকথনে বিমান ধ্বংসের প্রচেষ্টা রুখে দেওয়ায় তার ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
1: জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে সারা দেশ আজ তাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে। বিদেশে ভারতীয় মিশনগুলিতেও বাপুজিকে শ্রদ্ধার্ঘ্য।
0: আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হারানো দিনের গান। সঙ্গে রয়েছি আমি, প্রিয়াঙ্কা ভট্টাচার্য।

দিনে দীপ জ্বালি, ওরে ও খেয়ালি, কি লিখিস হেজে বিজি, নগরীর পথে রোল ওঠে শোন, গান্ধীজি গান্ধীজি, বাতায়নে দেখ কিসের কিরণ, নবজ্যোতিষ্ক জাগে, জনসমুদ্রে ওঠে ঢেউ, কোন চন্দ্রের অনুরাগে। রাতের আকাশে যখন চাঁদের বাঁকা হাসি এই মাটির পৃথিবীতে, তখন মলিন আলো চাদরে মেখে প্রকাণ্ড লাঠি হাতে এক ছায়ামূর্তি যেন এগিয়ে চলেছেন। শীর্ণ শরীর, বেশিরভাগটাই অনাবৃত, পায়ে খড়ম, চোখে চশমা, আর মুখে আত্মপ্রত্যয়ের হাসি। ওই তো, ওই তো মুখ ফিরিয়ে একবার যেন তাকালিন নিজের ভারতবর্ষের দিকে। হ্যাঁ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, একদিন হাজার লাখো মানুষকে নিয়ে পাঞ্জাব গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ কত হেঁটেছেন। অভুক্ত অসহায় ভারতবর্ষের মানচিত্র থেকে হিংসাকে চিরতরে মুছে ফেলতে চাওয়ার কি প্রবল যে সংগ্রাম তিনি করে গেছেন। হ্যাঁ, এই সংগ্রাম করতে করতে জীবন তাকে ছেড়ে চলে গেছে ঠিকই, তবু তিনি কিছুতেই ছাড়লেন না অহিংসাকে। আজ এই 2026-এর পৃথিবী যখন গভীর অসুখে, আর সেই অসুখের একমাত্র দাওয়াই মারণাস্ত্র, এমন এক অতি আধুনিক যুগেও তাঁরই নামে লেখা হয় শান্তির দিনলিপি। তাঁর জন্মদিনটিতেই পালন করা হয় আন্তর্জাতিক অহিংসা দিবস। তিনি আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী। আজ 2 অক্টোবর তাঁর জন্মদিনের রাতে আকাশবাণী মৈত্রীর হারানো

দিনের গানে গানে তাই শান্তির পারাবার, যে পারাবারে এসে মিশে যায় রবীন্দ্রনাথের বরিশধরায় শান্তির বাড়ি।

মুহূর্তে যারা স্টুডিওর ওপারে রয়েছেন, আপনারা যারা এই মুহূর্তে রেডিও সেটে কিংবা নিউজ অন এআইআর অ্যাপে আজ রাতের হারানো দিনের গানের এই বিশেষ অনুষ্ঠান শুনছেন, তারা প্রত্যেকেই একমত হবেন এই যে গানের বাণীতে আছে, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অপমান, এই যে এই এই প্রত্যেকটি বাণী তো তার জীবনের সঙ্গে মিশে যায়, তাই না? দেখুন, অহিংসা একটা ছোট্ট শব্দ, কিন্তু এই একটা শব্দের মধ্যে তিনি কিভাবে নিজেকে আজীবন বেঁধে রাখলেন এবং কখনো কোনো অবস্থাতেই সেই আদর্শ থেকে সরে এলেন না। সত্যি একথা আজ আমি বলছি না, সারা বিশ্ব ভাবছে, আর ভাবছে বলে

এই বিশ্বের প্রত্যেকটা দেশে অহিংসা দিবস আজ পালন করা হচ্ছে। যুদ্ধকামী দেশ, শান্তিকামী দেশ প্রত্যেকে মেনে নিয়েছে যে অহিংসা আমাদের বেঁচে থাকার একমাত্র রসদ। কিন্তু এই যে এরকম এক আদর্শের সঙ্গে আজীবন নিজেকে বেঁধে রাখা, তিনি এই শক্তি কোথা থেকে পেলেন? আর তখনই শেকড়ের দিকে ফিরে তাকাতে হয়, আর তাকাতে গিয়ে দেখা যায় তাঁর মা পুতলিবাই, তিনিই ছোটবেলা থেকে তাঁর ছেলের মধ্যে বুনে দিয়েছিলেন আত্মশুদ্ধি, সহিষ্ণুতা এবং অহিংসার বীজ। আর তার পরের জীবনে যখন তিনি বিয়ে করলেন, স্ত্রী কস্তুরবা গান্ধীর সাহচর্য তাকে দিয়েছিল সবরমতির আশ্রয়। এ সেই আশ্রয় যা সত্যি সত্যি আনন্দ আশ্রম হয়ে গড়ে উঠেছিল সত্য শিব আর সুন্দরের হাত ধরে।

সেই মানুষই আসল মানুষ যার জীবন পরের তরে। রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে তো কাঁটার মুকুট পরে। হ্যাঁ, আমি জানি আপনিও এই সুরে সুর মিলিয়েছেন এবং এই কথাগুলো, এই শব্দগুলো আপনিও বলছেন মনে মনে। আর এরপর

এটাও ভাবছেন যে সত্যি তো তিনি আইনজীবী হয়ে রাজার হালে দিন কাটাতেই পারতেন, মেনে নিতেই পারতেন ইউরোপীয় বশ্যতা, নাই বা করতেন বৈষম্যের প্রতিবাদ। কতজনই তো কত কিছু মেনে নেয়, সেদিনও নিয়েছে এবং নিয়ে বেশ বহাল তবিয়তে থেকেওছে। অথচ মহাত্মা গান্ধী কি করলেন, দক্ষিণ আফ্রিকার মাটিতে তিনি হাল ধরলেন সত্যাগ্রহের। শান্তিপূর্ণ অথচ প্রবল প্রতিবাদীর শক্তিকে যেন ওই মাটিতেই এক প্রকার যাচাই করা হয়ে গেল তাঁর। এরপর জীবনের তাঁর পরবর্তী অধ্যায়ে তিনি যতবার বারুদহীন বিস্ফোরণ ঘটিয়েছেন তার সবকটারই রসদ ছিল ওই দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ।

দেখুন, পৃথিবী যতবার হিংসায় উন্মত্ত হয়ে ওঠে, যতবার অসহায় মানুষ কাতর হয়, ঠিক আজকের মতো আজ আমরা যখন নিউজ পেপার দেখি, যখন আমরা টিভির পর্দায় দেখি বা সোশ্যাল মিডিয়ায় যুদ্ধে হাহাকারে নিঃস্ব অসহায় মানুষের চোখের জল আমাদেরকে বিধ্বস্ত করে দেয় নাকি, আর তখন কি একবারের জন্য আমাদের মনে হয় না যে আজ যদি এমন এক মহাত্মা থাকতেন, ঠিক যেমন করে সেদিন মানে চম্পারণ খেদার যে গরিব চাষিদের ওপর যখন ইংরেজ পুষ্ট জমিদারদের প্রবল অত্যাচার চলছিল, যেভাবে তারা মহাত্মাকে পাশে পেয়েছিলেন, তাদের জীবনে আশার আলো জ্বালতে এসেছিলেন তিনি, তাদের সুস্থ জীবনের জন্য স্কুল করলেন, হাসপাতাল করলেন, সমাজ সংস্কারের জন্য নিলেন নানান পদক্ষেপ। সে সময় নারীদের উপর প্রবল অত্যাচার, এছাড়াও কুসংস্কার, বর্ণবিদ্বেষ তো ছিলই, এই সব কিছুর জন্য তিনি মুক্তির ডাক দিলেন, আশ্রম তৈরি করলেন সেই সমস্ত মানুষদের দেখাশোনা করার জন্য। আসলে গান্ধীজি ছিলেন সেই আদর্শের মানুষ যার কাছে স্বাধীনতার সংগ্রাম কোনো বিচ্ছিন্ন রাজনৈতিক সংগ্রাম ছিল না, সমাজ সংস্কার, নারীর আন্দোলন থেকে সামাজিক ভেদাভেদ মুক্তি, এই সব কিছুর সংস্কার তিনি করতে চেয়েছিলেন, এবং সেজন্যই তার এই নিরন্তর লড়াই। তিনি মনে করতেন যে

জাতির জাগরণ এভাবেই সম্ভব। তিনি বিশ্বাস করতেন, সমাজকে যদি বদলাতে হয়, দেশকে যদি বদলাতে হয়, আগে মানুষকে বদলাতে হবে। মানুষের মধ্যেই বদল এলে সমাজ ঠিক পাল্টাবে। তাই তো তার হাতে হাত রেখে সম্প্রীতির সুরে সেদিনের সেই দেশবন্দনা আমরা আজও ভুলতে পারি না। আমরা আজও গলা ছেড়ে বলি, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিত না জনম, ধন্য হয়েছি, ধন্য হয়েছি, ধন্য গো।

আজ 2রা অক্টোবর, আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। তাই তাঁর জন্মদিনের রাতে আপনাদের প্রিয় অনুষ্ঠান হারানো দিনের গানে তাঁকেই স্মরণ করা হবে, খুবই স্বাভাবিক, এবং আপনাদেরও তাই প্রত্যাশা। তাই প্রত্যাশা মতো অনুষ্ঠান তো সাজিয়ে নিয়ে বসেছি শান্তির পারাবারে কথায় আর সুরে। আর এই শান্তি অহিংসা নিয়ে কথা বলতে গেলে বর্তমান সময়ে বারবার এসে কড়া নেড়ে যায়, কেননা এই মুহূর্তে সারা পৃথিবীতে যে কতগুলো যুদ্ধ হচ্ছে আর দুর্বল দেশগুলো কিভাবে ধুঁকছে সে ছবি আমাদের সকলেরই জানা। আর এই ছবি দেখতে দেখতে এবং আজকের এই বিশেষ অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর জীবন স্মরণ করতে গিয়ে বারবার ফিরে যাচ্ছি সেই স্বাধীন

স্বাধীনতা সংগ্রামের দিনগুলোতে। সেদিনের ভারতবর্ষের অবস্থাও তো তাই ছিল, ইংরেজির প্রবল পরাক্রমে ভারতবর্ষের যে দীনতা যে ভীরতা তাকেই মুছিয়ে দিতে ভারতবর্ষের আকাশে স্বাধীনতার সূর্যকে ফিরিয়ে আনতে মহাত্মার যে অসীম লড়াই, সেই লড়াইয়ের কথা এবং শান্তির মধ্যে দিয়ে শান্তিপূর্ণ যে একের পর এক আন্দোলন তার কথা আজ বারবার উঠে আসছে। এমনই এক শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলন তিনি শুরু করলেন। আজকের এই অত্যাধুনিক যুগে দাঁড়িয়ে সেই লড়াইয়ের কথা ভাবলে মনে হয় কোন মন্ত্র বলে তিনি এমন অসাধ্য সাধন করার কথা ভেবেছিলেন। কি অমোঘ আকর্ষণে অত শত সহস্র অত্যাচারী মানুষ, তারা এত অত্যাচার সহ্য করেও হাজার হাজার পা কণ্ঠ মিলিয়েছিলেন তার সঙ্গে, একসঙ্গে গিয়েছিলেন শান্তির গান। শুধুমাত্র তার ডাকে স্বদেশী পণ্যকে মূল্য দিতে শুরু করেছিল সেদিনের ভারতবর্ষ। সবরমতী আশ্রমের নিকোনো উঠোন, সেখানে চরকার গান। সে গান শুধু ওই চৌহদ্দিতে আটকে থাকল না, ভেসে চলল গঙ্গা আর পদ্মার বুকের দিকে। দুঃখী মায়ের মোটা কাপড় গায়ে জড়িয়ে এক অনন্য প্রতিবাদে সামিল হল মানুষ। সেদিনের বাংলা দেখল, ভারতবর্ষ দেখল, ইংরেজরাও দেখল বিদেশি পণ্যের দম্ভকে আগুনে পুড়তে দেখে কিভাবে গান ধরেছে স্বদেশীরা।

আজ আন্তর্জাতিক অহিংসা দিবস এবং অবশ্যই জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গানের আসরে তাঁকেই স্মরণের ক্ষুদ্র প্রয়াস, সেই প্রয়াস এগিয়ে চলবে তার নিজের পথ ধরেই। তবে আমাদের নিয়ম মাফিক আমরা প্রত্যেক দিন রাতের হারানো দিনের গানে পরবর্তী দিনের গানের বিষয়টি আপনাদের জানিয়ে দিই, কেননা এই অপেক্ষা আপনাদের প্রত্যেকের থাকে। তাই সেই কথা মতো এখন জানিয়ে দেব আগামীকালের হারানো দিনের গানের বিষয়টি। ছাতিম ফোটা গন্ধে মায়াময় সুর তুলে বাজেন রিন রিন, বাংলা গানের আনন্দময় বিষাদের নাম তিনি। সুরের অসীম পথ চলায় সে শ্রীকণ্ঠ ভালোবাসার পামা গারিসা সন্ধ্যা মুখোপাধ্যায়, যে কণ্ঠের আলপনা পথে কোজাগর লক্ষ্মীর আবাহন, যে কণ্ঠের রসসমুদ্রে মহালয়া ভোর। সাদা মাঠা প্রচার বিমুখ বিনয়ী জীবনের প্রণম্য মাইল ফলক জন্মদিনে সন্ধ্যা স্থায়ী ও সঞ্চারী, কথা চিকনকারী সৃজিতা রায়। আগামীকাল ঠিক রাত ১১টায় আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গানের অনুষ্ঠানে।

যেমনটা বলছিলাম যে আজ মহাত্মা গান্ধীর জন্মদিনে তাঁর কথায় এবং তাঁর জীবনের সঙ্গে, জীবনধারার সঙ্গে, জীবনের গতিপথের সঙ্গে মিশে যায় এমন কিছু গান নিয়ে সাজিয়ে এনেছি হারানো দিনের গানের আসর। সেখানে এতক্ষণ খাতির সুতোয় নারীর স্নেহ মিশিয়ে মায়ের দেওয়া মোটা কাপড় স্বদেশীরা তো গায়ে তুলেছিল, তারপর কি হল, মেয়েরা তো পুরুষদের সঙ্গে হাতে হাত মিলিয়ে সেই দক্ষ যজ্ঞে সামিল হয়ে গেল। কেন সামিল হল তার কারণ, তিনি মনে প্রাণে চাইতেন মেয়েরা স্বাবলম্বী হোক, স্বনির্ভরতায় বাঁচুক। তাই তো তাঁর স্ত্রী কস্তুরবা গান্ধীর সাহচর্য আর পরামর্শে তিনি মেয়েদের জন্য খুলে দিলেন সবরমতীর হৃদয়কুঞ্জ। শিক্ষা থেকে কৃষিকাজ, পশুপালন সহ নানান দেশীয় পণ্য উৎপাদনে সেদিন সেই আশ্রম ভারতবর্ষকে পথ দেখিয়েছিল। তার ডাকে ঘর ছেড়ে স্বদেশী আন্দোলনে সারা ভারতের অসংখ্য মেয়ে যোগদান করেছিল। তবে তার মধ্যে বাংলার একঝাঁক তরুণীর কথা বলতে হয়, ইতিহাস তাদের হয়তো তেমন করে মনে রাখেনি, তবু আজ তাদের মনে করতে বড্ড ইচ্ছে করছে। মাত্র 16 বছর বয়সী রেণুকা রায়, যেবার গান্ধীজির সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হল, তারপরেই তিনি ঠিক করে ফেললেন যে দেশ সেবা এবং নারীর অধিকার নিয়ে তিনি সক্রিয় হয়ে উঠবেন। তারই দেখা দেখি আরেকজন ফুলো রেণু গুহ, তিনি সমাজ এবং রাজনীতির কাজে যুক্ত হয়ে ঠিক করলেন শিশু এবং মহিলাদের উন্নয়নের জন্য কাজ করবেন, তাদের আত্মনির্ভর হওয়ার যে দরকার সেটিও তাদের কাছে সেই বার্তাটা পৌঁছে দেবেন। আর সেই অনাবনি গৃহবধূ অশোকা গুপ্ত, তিনি তো গান্ধীজির ছায়াসঙ্গী হয়ে দীর্ঘ সময় ধরে গ্রামে গ্রামে ঘুরে পুনর্বাসনের কাজ করে গেলেন। এভাবেই সকলে মিলে পথে নামলেন পথের সাথীকে চিনে নিতে।

শান্তির পারাবারে আজ আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গান, যেখানে এসে দাঁড়িয়েছেন মোহনদাস করমচাঁদ গান্ধী। তার হাতে সাম্যের তিরঙ্গা আর দুচোখে আজও অহিংস সমাজের স্বপ্ন। সে স্বপ্নের স্বাদ তিনি আদৌ উপভোগ করতে পেরেছিলেন কিনা, সে নিয়ে হয়তো আপনাদের মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে, হয়তো অনেক রকম উত্তরও আসতে পারে আপনাদের থেকে। কিন্তু সেই নিয়ে আলোচনা করার জন্য তো আজকের অনুষ্ঠান নয়। তবে তার এই নীতিকে যে সম্মান দিয়েছে বিশ্ব, তা আমরা প্রত্যেকেই তো জানি। আর সেজন্যই অহিংসা উদযাপনের জন্য 2রা অক্টোবর তারিখটিকে বেছে নিয়েছে আন্তর্জাতিক মহল। আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক অহিংসা দিবস।

মহাত্মা গান্ধীর জীবনের সঙ্গে সমর্থক নরসিং মেহতা রচিত এই গানকে তিনি যেন অক্ষরে অক্ষরে পালন করে গেছেন আজীবন। তার দর্শনের কেন্দ্রবিন্দুতে তো ছিল সত্য এবং অহিংসা, এর পাশাপাশি সমাজে যে ভেদাভেদ, যে বর্ণ বৈষম্য, সেই অসুখকেও মুছে দেওয়ার জন্য কম চেষ্টা করেননি। নিচু জাত এই শব্দবন্ধ সরিয়ে তিনি আনলেন হরিজন, হরির সন্তান। ইংরেজ শিক্ষিত উচ্চবর্ণের ভদ্রলোককে নিচু জাতের সঙ্গে বসালেন এক পঙ্ক্তিতে খেতে। হিন্দু বনাম মুসলমান, ব্রাহ্মণ বনাম শূদ্র, ধনী বনাম হতদরিদ্র, পাঞ্জাব বনাম মাদ্রাজ, হাজারো ভেদে জীর্ণ ভারতবর্ষের বুকে স্বাধীনতার লড়াই কখনো তাকে একাও করে দিয়েছে, তা সত্ত্বেও নিজের মনকে কখনো একা হতে দেননি। ভারতবর্ষের হাজার ফুটি ফাটা এমন অনেকবার একা হাতে মেরামত করার চেষ্টা করেছেন। আসলে ওই যে তার প্রিয় রবীন্দ্রনাথ বলে গেছেন না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।

মহাত্মা যদি বীরপুরুষ হতেন কিংবা লড়াই করতেন, তবে আমরা এমনি করে আজ ওকে স্মরণ করতাম না। কারণ লড়াই করার মতো বীরপুরুষ এবং বড় বড় সেনাপতি পৃথিবীতে অনেক জন্মগ্রহণ করেছেন, কিন্তু এই যে একটা অনুশাসন, মরব তবু মারব না এবং এই করেই জয়ী হব, এই একটা মস্ত বড় কথা, একটা বাণী। যিনি এই কথাটা নিজের জীবনে উপলব্ধি করে স্বীকার করেছেন, তার কথা শুনতে আমরা বাধ্য। সেদিন রবীন্দ্রনাথের এই বক্তব্যের সঙ্গে সহমত হতে পারেননি স্বাধীনতা সংগ্রামীদের একটা বড় অংশ, কিন্তু তার এই সত্যের শক্তিকে অস্বীকার করার কি কোনো উপায় সেদিন ছিল, নাকি আজকে আছে? কারণ সেদিনের সেই সাদা ধুতি জড়ানো সামান্য নেটিভ মানুষটির ক্ষমতা যে কত প্রবল, ভারত ছাড়ো আন্দোলনের বহর দেখেই ইংরেজরা বুঝেছিল। তাকে জেলবন্দি করেছিল বটে, কিন্তু তার লড়াইকে তো দমাতে পারেনি।

রবীন্দ্রনাথের এই বক্তব্যের সঙ্গে পরবর্তীকালে সঙ্গতি রেখে অ্যালবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন, আগামী প্রজন্ম ভাবতে অপারগ হবে যে এমন একজন মানুষ এই পৃথিবীর মাটিতে হেঁটেছিলেন। গান্ধীজি সেই জন যিনি কণ্ঠে ধারণ করেছেন রামের গান আর অহিংসা ও সত্যের পথ ধরে খুঁজেছেন রামরাজ্যকে। তাই তো আততায়ীর গুলিতে লুটিয়ে পড়ার মুহূর্তেও তার কণ্ঠ থেকে অস্ফুটে নির্গত হয়েছিল হে রাম। ভারতবর্ষের হাজার বছরের ইতিহাসে ভারত হাজার বছর ধরে ভারতবর্ষের আত্মায় এইভাবেই তো বেজে চলেছে শাশ্বত মন্ত্র রাম নাম সত্যে হ্যায়। সেই ধ্বনি আজ আবারও প্রতিধ্বনি তুলে বলে যায় গান্ধী নাম সত্যে হ্যায়, ভারত নাম সত্যে হ্যায়। এই সত্য আর অহিংসার বাণী যিনি আজীবন বহন করেছেন তাকে নিয়েই আজ রাতের হারানো দিনের গানের এই এক ঘন্টার পর্ব প্রায় শেষের পথে। এতক্ষণ স্টুডিওর ওপারে আমার সঙ্গে কান পেতেছেন যারা, তারা প্রত্যেকে এ গান মনে মনে উচ্চারণ করেছেন আমি নিশ্চিত জানি, এবং তার সঙ্গে মনে মনে স্মরণ করেছেন মহাত্মাকে, তার আদর্শকে। আজ আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গানের এই আসর শেষ করব সেই সত্যের বাণী দিয়ে, রবীন্দ্রনাথের গানে গানে, যেখানে যে গানের বাণীর মধ্যে ঝরে পড়বে মহাত্মার সেই আদর্শ। আমি সত্যের পরে মন করিব সমর্পণ।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 4 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:29 হয়ে 18 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্জে। স্টুডিও ঘড়িতে এখন 12:46। ডিটিএইচ বাংলা পরিষেবায় 12 থেকে 2 পর্যন্ত শুনবেন আধুনিক বাংলা গান, 2 থেকে 3 পর্যন্ত শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 3 থেকে 4 পর্যন্ত শুনবেন নানা রঙের গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। প্রথমেই শুনবেন আধুনিক বাংলা গান সুমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা শুনছেন আধুনিক বাংলা গান ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী আধুনিক বাংলা গানগুলি শুনবেন নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে।

হাজার বছর আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার, তখন আবার যদি দেখা হয় তোমার আমার, তখন মুখোমুখি আমি আর শৈশব, মাঝখানে ব্যবধান।

আকাশবাণী কলকাতা, আধুনিক বাংলা গান শুনলেন নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক বাংলা গান। পরবর্তী গানগুলি

ডিটিএইচ বাংলা পরিষেবা শুনছেন আধুনিক বাংলা গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী গানগুলো শুনবেন রূপঙ্কর বাগচির কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক বাংলা গান। পরবর্তী আধুনিক বাংলা গান শুনবেন জোজোর কণ্ঠে।

কত সান্ত্বনা দেয়। তোমরা হাসছো, আজ তো তোমরা হাসবে, আমি যে পাগল তাই না? আচ্ছা, কখনো ভালোবেসেছো? সরল সোজা যারা তারাই চিরদিন থাকে। না না না, ভালোবাসা বলে কিছু নেই, জ্বালা।

আকাশবাণী কলকাতা শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায় ওএফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্টজে শুনছেন আধুনিক বাংলা গান। পরবর্তী গানগুলি শুনবেন শুভঙ্কর ভাস্করের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা শুনছিলেন আধুনিক বাংলা গানের অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিও ঘড়িতে এখন প্রায় 2:12, সময় এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে। প্রথমেই শুনবেন বাংলা ছায়াছবি সাহেব থেকে দ্বিজেন মুখোপাধ্যায় এবং অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে গানটি।

শুনলেন সাহেব বাংলা ছায়াছবি থেকে দ্বিজেন মুখোপাধ্যায় কণ্ঠে গানটি। আকাশবাণী কলকাতা শুনছেন বাংলা ছায়াছবির গান। পরবর্তী গানগুলি শুনবেন একান্ত আপন ছায়াছবি থেকে। প্রথম গানটি গেয়েছেন আশা ভোসলে।

শুনলেন একান্ত অপন বাংলা ছায়াছবি থেকে আশা ভোজলের কণ্ঠে গানগুলি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে। পরবর্তী গানগুলি শুনবেন দেওয়া নেওয়া বাংলা ছায়াছবি থেকে। প্রথম গানটি গেয়েছেন শ্যামল মিত্র।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানগুলি শুনবেন হার মনাহার বাংলা ছায়াছবি থেকে, মান্না দের কণ্ঠে।

0: పోడాట శికేతులే తులె తులె తులె తులె లేఖ పోడాట శికేతులే
1: শুনলেন বাংলা ছায়াছবি হার মানা হার ছায়াছবি থেকে মান্নাদের কণ্ঠে গানটি। পরবর্তী গানটি শুনবেন মান্নাদের কণ্ঠে বাংলা ছায়াছবি মৌচাক থেকে।

মাতাল হলে কথা ওঠে মর্ত লোকে, যদি জগাই মাধাই ঠিক বলিনি, যদি জগাই মাধাই।

আকাশবাণী কলকাতা শুনলেন মৌচাক ছায়াছবি থেকে আশা ভোঁসলের কণ্ঠে গানটি। স্টুডিও ঘড়িতে এখন 3:48। এরপরে শুনবেন নানা রঙের গানের অনুষ্ঠান। প্রথমেই শুনবেন লোকগীতি সনজিৎ মণ্ডলের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, ডিটিএস বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গানের অনুষ্ঠান। শুনলেন লোকগীতি সনজিৎ মণ্ডলের কণ্ঠে, এখন শুনবেন নজরুল গীতি পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে।

নজরুলগীতি শুনলেন পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে, আকাশবাণী কলকাতা। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গানের অনুষ্ঠান। পরবর্তী গানগুলি শুনবেন শিপ্রা বসুর কণ্ঠে, গজল।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছিলেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ওএফএম প্রচার তরঙ্গের যুগে 107 মেগাহার্সে শুনছিলেন নানা রঙের গানের অনুষ্ঠান। ডিটিএইচ বাংলা পরিষেবা পরবর্তী অনুষ্ঠান শুনবেন একটু পরেই।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়, রাগ ললিত, তবলার সঙ্গতে ছিলেন সৌমেন নন্দী এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। এখন শুনবেন শরৎবাদন, শিল্পী সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, রাগ বসন্ত মুখারী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এতক্ষণ শুনছিলেন শরৎবাদন, শিল্পী সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, রাগ বসন্ত মুখারি, তবলা সঙ্গতে ছিলেন জয় দাশগুপ্ত। ঘড়িতে এখন 4:54 হয়ে 18 সেকেন্ড, ঠিক 5টায় শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: চিরনতন কথায় সাজানো চিরনতনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 3রা অক্টোবর, শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে।

কাকে বলে অতীত, যে এককালে ঘটেছিল, আজ সেই বিষয়টার কোনো প্রাসঙ্গিকতা নেই, কোনো চর্চা নেই। কিন্তু কিছু বিষয় যার চর্চা চলেছে তা অতীত নয়, চিরবর্তমান, যার প্রবহমানতা চিরন্তনের মতোই চিরন্তন। এমনই অনেক অতীতকে যদি আমরা চর্চা করি, তবে দেখব তার মধ্যে আছে অমূল্য রতন। তা হল আমাদের ঐতিহ্য। আসুন এই ঐতিহ্যকে, এই অতীতকে, যা কিনা আজও বর্তমান, এমনই অনেক অতীতকে আর একবার আমরা ফিরে দেখি, যা কিছু চর্চার অভাবে মলিন হয়ে গিয়েছে, আরেকবার ফিরে তাকাই সেই অমূল্য রত্ন ভাণ্ডারের দিকে। গ্রীষ্মের একটি বিকেল, গোধূলির লাল আলোয় পৃথিবী তখন সুন্দর হয়ে উঠেছে। বিষ্ণুপুরের মহারাজা চৈতন্য সিংহ তার সহচরদের নিয়ে বেড়াতে বের হয়েছেন রাস্তার ধারে মাঠের মধ্যে একটা মস্ত তাল গাছ। তো মহারাজা চৈতন্য সিংহ বলে উঠলেন, আমি আশ্চর্য হচ্ছি ওই তাল গাছটাকে দেখে। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ এই গাছটা কতটা লম্বা এটা বলতে পারো? সবাই চুপ, কেউ কোনো কথা বলছে না। কিছুক্ষণ পর মহারাজা চৈতন্য সিংহ বললেন, আজ এখানে একজন পণ্ডিত উপস্থিত থাকলে আমার প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিতে পারতেন। কে কে কে কে তিনি মহারাজ? পারিষদরা বললেন। তখন তিনি উত্তর দিলেন, তার নাম তোমাদের কাছেও অতি পরিচিত, জগন্নাথ দাশগুপ্ত চৌধুরী, যার লোকশুভকর গণিত পদ্ধতির জন্য বাবা, আমার বাবা মহারাজ গোপাল সিংহ, তাকে শুভঙ্কর উপাধি দিয়েছিলেন। সবাই এর দিকে মুখ চাওয়াচাই করতে লাগল। কেন জানাবো তো, গল্প এগোবে, আমরা একটু একটু করে জানতে পারবো অনেক অনেক কথা।

0: পুরাতন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় এবং রাধা মুখোপাধ্যায়ের কণ্ঠে দ্বৈত কণ্ঠে শুনছিলাম এই গানটি। এটা আমরা প্রত্যেকদিন বোধহয় জীবনযাপনের সঙ্গে সঙ্গে বুঝতে পারি, এই যে চারিদিক আলো করে সূর্য, তার আলো, তার আভা এবং তার তেজ ছড়িয়ে দিচ্ছে, এবং আমরা নতুন একটা সকালে যখন ঘুম ভেঙে উঠছি, নতুন একটা দিন, নতুন একটা স্বপ্ন, একটা আশা এবং আশা পূরণের আশা আকাঙ্ক্ষা, সবকিছু আমাদের বুঝিয়ে দেয় সত্যি এই জীবনটা কোনো একটা করুণার ছোঁয়ায় বোধহয় এত সুন্দর হয়ে ওঠার সম্ভাবনা রাখে। যাই হোক, আজকে যে গল্পটা বলতে শুরু করে দিয়েছি একটু একটু করে জানবো, কেননা ঘড়ি হঠাৎ করে দেখি অনেকটা তাড়াতাড়ি করে ছুটছে। বলছিলাম শুভঙ্করের কথা, যখন মহারাজের কাছে তার পারিষদেরা বললেন যে হ্যাঁ শুভঙ্কর তিনি, যে শুভঙ্কর উপাধি দিয়েছিলেন তার বাবা মহারাজ গোপাল সিংহ, তখন সকলেই বলে উঠল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পণ্ডিত শুভঙ্করকে তো আমরা সবাই চিনি, তাকে আমরা অত্যন্ত শ্রদ্ধাও করি, কিন্তু

বেশ কিছুদিন যাবৎ তাকে তো রাজসভায় দেখছি না মহারাজ। তখন তিনি বললেন, কি করে দেখবে, আমার ভাই দামোদর সিংহ স্বভাব তো কিছুই ভালো না, কারোর প্রশংসা সম্মান কিছুতেই ও সহ্য করতে পারে না। দামোদর কিছুতেই বোঝে না যে যথার্থ পণ্ডিত যে, জ্ঞানী যে, তাকে তো সকলে সম্মান করবেই। তো তখন পারিষদেরা বলল, হ্যাঁ মহারাজ, তাই তো উচিত, তাই না, গুণীজনকে সম্মান না করাটাই তো অপরাধ। মহারাজ, আপনি মানে একজন সব থেকে বয়স্ক একজন সহচর, তিনি সবিনয়ে বললেন যে, মহারাজ শুভঙ্কর আপনার রাজসভার গৌরব, একান্ত অনুরোধ যে আপনি আবার তাকে ডেকে পাঠান। তখন উনি একটু কিন্তু কিন্তু করছেন যে এইভাবে তাকে অসম্মান করা হয়েছে। তিনি আবারও বলেন, মহারাজ আপনি চেষ্টা তো করুন, আপনি আপনার ভাই দামোদর সিংহকেই পাঠান শুভঙ্কর মহারাজকে, যেন আবার রাজসভায় উনি ফিরে আসেন, ওনাকে যেন ফিরিয়ে আনা হয়, আপনি এই চেষ্টাটা করুন মহারাজ। তো মহারাজ চৈতন্য সিংহের আগ্রহে, এবং যিনি আর কি অসম্মান করেছিলেন সেই দামোদর সিংহ, তার অনুরোধে শুভঙ্কর জগন্নাথ আবার বিষ্ণুপুর রাজসভায় ফিরে এলেন। রাজা চৈতন্য সিংহ তাকে সাদরে রাজসভায় গ্রহণ করলেন, বললেন, আমার এই রাজসভা শূন্য ছিল আপনি ছাড়া, আসুন আপনি আপনার নিজ স্থানে একেবারে সসম্মানে আপনার আসন গ্রহণ করুন। এরপর তিনি বললেন, শুভঙ্কর আমি একটি সমস্যার সমাধান কিছুতেই করতে পারছি না। তিনি তখন তার আসন গ্রহণ করতে করতে জিজ্ঞাসা করলেন যে, কি এমন সমস্যা মহারাজ যা আপনাকে চিন্তিত করে তুলেছে? তিনি তখন এই যে প্রথম যে দৃশ্যটার কথা বলেছিলাম সেটাই বললেন। রাজবাড়ির সামনে দিয়ে সোজা যে পথটি গিয়েছে, ওই রাস্তা দিয়ে একটু হাঁটলেই ডান দিকে একটা মাঠ দেখতে পাওয়া যায়। ওই মাঠে মস্ত বড় একটা তাল গাছ। ওই তাল গাছটা কত লম্বা এটা জানার খুবই আগ্রহ হচ্ছে আমার, কিন্তু কেউই সেটা বলতে পারছে না। আমি জানি আপনি আমার এই সমস্যার সমাধান ঠিক করে দেবেন। তো উনি যখন বললেন যে, মহারাজ তাল গাছটি কত লম্বা এটাই আপনার জানার উদ্দেশ্য, ঠিক আছে এটা কোনো সমস্যাই নয়, আমি আপনাকে জানিয়ে দিয়ে যাব তাল গাছের মাপ কত। এইভাবে শুরু হলো শুভঙ্কর জগন্নাথের ফিরে আসা মহারাজের দরবারে, এবং শুরু হল তাল গাছ কত লম্বা তাহারই সমাধান। কিছুক্ষণ পরে এসেই ওই তাল গাছটা কত লম্বা সেটা উনি জানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে বেরিয়ে গেলেন, এবং অল্প কিছুক্ষণ পরেই তিনি রাজসভায় ফিরে এলেন। রাজা চৈতন্য সিংহকে তাল গাছের মাপটা জানিয়ে দিলেন। তিনি তখন বললেন যে, আশ্চর্য ব্যাপার, আমি এতজনকে জিজ্ঞাসা করলাম কেউ জানল না, আর শুভঙ্কর কিভাবে আপনি ওই প্রকাণ্ড উঁচু গাছটাকে মাপতে পারলেন? তখন উনি বললেন, মহারাজ আমি তাল গাছে ছায়া মেপে গাছের উচ্চতা ঠিক করেছি, আর এইভাবেই গাছের উচ্চতা ঠিক করা হয়, গণনা করা হয়। তিনি তখন মানে বিষ্ণুপুর রাজ চৈতন্য সিংহ তিনি দারুণ খুশি হয়ে বললেন, চমৎকার চমৎকার, আপনার বুদ্ধির কোনো তুলনা হয় না। হ্যাঁ হ্যাঁ শুভঙ্কর জগন্নাথ, একটা কথা, আপনি কিন্তু আমার রাজসভা ছেড়ে কোথাও যেতে পারবেন না, কখনো না। আপনাকে আমি আজ থেকে আমার মন্ত্রী পদে অধিষ্ঠিত করছি। এইভাবেই আবার তার ফিরে আসা এবং রাজার তার প্রতি যে আনুগত্য বলবো না, তিনি যে প্রবল বিশ্বাস করতেন এবং নির্ভর

করতেন তার নির্ভরতা এই ছোট্ট ঘটনাটির মধ্যে দিয়ে শুরু হয়ে গেল। এবং এটা একটা বড় ব্যাপার ছিল তখন, যে রাজদরবারে যাদেরকে রাজা নিযুক্ত করতেন পারিষদ সভাসদ ইত্যাদি হিসেবে, তারা প্রত্যেকেই রাজকার্য পরিচালনায় বিশেষ বিশেষ ভূমিকা নিত এবং সেখানেই ছিল তার দক্ষতা, তার নিজস্বতা, নিজস্ব ক্ষমতা প্রকাশ। যাই হোক, এভাবে সেদিন তো জানা গেল। আরও এরকম বহু ঘটনা ঘটল যেখানে এই মানুষটির জ্ঞান, পাণ্ডিত্য, তার গণনা কীরকম কীরকমভাবে এই রাজ্যকে, রাজ্যবাসীকে উপকৃত করেছে, আমরা সে কথা জানব। তবে এই মুহূর্তে কি বলছিলাম, কি যেন এক অপার করুণা থাকে যেখান থেকে খুলে যায় নতুন নতুন পথ।

0: নতুন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কান্ঠে শুনছিলাম দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। আর আজকে যার গল্প বলতে শুরু করেছি সেই শুভঙ্কর পণ্ডিত, এখনো কিন্তু অনেক বইতে, বিশেষত বাংলা যে গণিতের বই, অঙ্কের বই, সেখানে কিন্তু এই শুভঙ্কর পণ্ডিতের কথা শোনা যায়। আজকের গল্প তাকে নিয়েই চলছে। বাঁকুড়ার বিষ্ণুপুর পরগনার অন্তর্গত রামপুর গ্রামে শুভঙ্করের জন্ম। ওই গ্রামেই শুভঙ্করের বাস্তুভিটা, তার দিঘি এবং শুভঙ্কর প্রতিষ্ঠিত বৃন্দাবন চন্দ্র রাধিকার মন্দির আজও আছে। বিষ্ণুপুর শাখা বঙ্গীয় সাহিত্য পরিষদ গ্রন্থাগারে তার

চারটি পুঁথিও পাওয়া যায়। এই যে বলছিলাম না যে আমাদের অনেক অমূল্য রত্ন ভাণ্ডার রয়েছে নানান জায়গায় ছড়িয়ে, কিন্তু চর্চার অভাবে আজ তা মলিন, অনেক ক্ষেত্রে প্রায় বিলীন। এমন অনেক জায়গা আছে যেখানকার মানুষেরা হয়তো জানেনই না তারা যে জায়গাটিতে আছেন। একসময় ঐতিহাসিকভাবে এই জায়গাগুলো কতটা ইম্পর্ট্যান্ট ছিল। তো এই যে গুরুত্ব, তারও একটা প্রবাহ আছে, তার লেগেসি আছে। গুরুত্ব বজায় রাখতে হলে চর্চা বজায় রাখতে হয়, আর সেই চর্চা সময়ের সঙ্গে সঙ্গে বদলায় ঠিকই, কিন্তু হারিয়ে কেন যাবে? হারিয়ে না গেলে তা যে রয়ে যায় আমাদের মনের মণিকোঠায়। কারণ সত্যিই তো এই সমস্তই যে মণিমুক্তর মতো। যাই হোক, বলছিলাম 1009 সাল এই সময় শুভঙ্করের জন্ম। কি সুন্দর, আমার এটা পড়ে এত ভালো লাগলো। বলা হচ্ছে যে সম্ভবত 1009 সালটি বঙ্গাব্দ নয়, মল্লাব্দ, মানে সেই মল্ল রাজা, সেন রাজা, এইরকম সময়কার এই মানুষটি। কিন্তু তার যে অবদান, সত্যি সত্যি যারা অঙ্ক চর্চা করেছেন, অঙ্ক নিয়ে পড়াশুনো করেছেন, মানে আজকের ভাষায় ম্যাথস আমার সাবজেক্ট এরকম নয়, একেবারে অঙ্ক নিয়ে যারা পড়াশুনো করেছেন, তারা কিন্তু এই শুভঙ্কর পণ্ডিতের নাম নিশ্চয়ই পেয়েছেন। শুভঙ্কর জগন্নাথ বিষ্ণুপুরের মল্লরাজ গোপাল সিংহের রাজসভায় মন্ত্রী পদে ছিলেন। দীর্ঘ জীবনের ফলে তিনি রাজা গোপাল সিংহের পুত্র চৈতন্য সিংহের রাজত্বকালেও কিছুদিন মন্ত্রিত্ব করেন। শুভঙ্কর জগন্নাথের বাবা পীতাম্বর দাশগুপ্ত চৌধুরী বিষ্ণুপুর রাজার অধীনে অল্প মাইনের একটা চাকরি করতেন। 5 বছর বয়সে জগন্নাথের বিদ্যারম্ভ শুরু হয় আর কি, তার পড়াশোনা শুরু হয়। 10 বছর হতে না হতেই বাংলা ভাষা তার খুব ভালো করে শেখা হয়ে যায়। জগন্নাথের অসাধারণ বুদ্ধির জন্য তাকে গ্রামের সবাই খুব ভালোবাসত। দেখতেও যেমন ছিল সে সুন্দর, আর তার বুদ্ধিও তেমন। কিন্তু মাত্রই 11 বছর বয়স যখন শুভঙ্কর জগন্নাথের, তখনই তার বাবার মৃত্যু হয়। এরপরই একটা সাংঘাতিক কঠিন অবস্থা শুরু হলো তাদের পরিবারে। প্রায় খাওয়া দাওয়া জোটে না, পড়াশুনো বন্ধ হয়ে গেল জগন্নাথের। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে তিনি বিষ্ণুপুর রাজদরবারে এলেন। রাজসভায় কাজকর্ম চলছে, হঠাৎ রাজা গোপাল সিংহ লক্ষ্য করলেন একটি সুন্দর কিশোর সকল মুখে হাত জোর করে রাজসভার এক কোণে দাঁড়িয়ে আছে। তিনি সস্নেহে তাকে কাছে ডাকলেন, বললেন, তুমি কে, কি চাই তোমার? তখন সে জানায়, মহারাজ, আমি আপনার রাজদরবারের একজন সামান্য কর্মী, পীতাম্বর দাশগুপ্ত চৌধুরীর ছেলে, আমার নাম জগন্নাথ। পীতাম্বর দাশগুপ্ত চৌধুরী তো কিছুদিন হলো গত হয়েছেন, মারা গিয়েছেন, রাজা গোপাল সিংহ বললেন। তখন সেই শিশুটি বলল, মানে কিশোরটি বলল, হ্যাঁ মহারাজ, বাবা মারা যাবার পর থেকে আমাদের দিন খুব কষ্টে কাটছে, খেতে পড়তে পাই না, আমার পড়াশুনো বন্ধ হয়ে গেছে, অথচ পড়াশুনো করার আমার খুব ইচ্ছা মহারাজ। বিষ্ণুপুরাজ গোপাল সিংহের খুব ভালো লাগলো এই জগন্নাথকে। তিনি তখনই একটি বৃত্তির ব্যবস্থা করে দিলেন, যাতে মা ও ছেলে খেয়ে পড়ে থাকতে পারে, আর জগন্নাথের পড়াশুনোয় যেন কোথাও কোনো খামতি না হয়। এমনই ছিল সেই সময় কাল। চার 5 বছরের মধ্যে জগন্নাথ ফার্সি, বাংলা এবং আরো নানান বিষয়ে জ্ঞান অর্জন শুরু করলেন। তবে গণিত শাস্ত্রে অর্থাৎ অঙ্কে তিনি হয়ে উঠলেন অসাধারণ নিপুণ। অতি অল্প বয়সে অঙ্ক যাতে সহজে সকলেই বুঝতে পারে, তার তিনি উপায় উদ্ভাবনের চেষ্টা শুরু করলেন। তার সুমধুর, কাব্যিক, সহজ সরল অঙ্ক শিক্ষার পদ্ধতি খুবই জনপ্রিয় হয়ে উঠল। বিষ্ণুপুর রাজ জগন্নাথের প্রবর্তিত অঙ্কের লোক

শিক্ষার সহজ পদ্ধতিতে মুগ্ধ হয়ে তাকে উপাধি দিলেন শুভঙ্কর, এবং পরবর্তীকালে তিনি শুভঙ্কর পণ্ডিত বলেই প্রখ্যাত হন। তখনকার দিনে আসলে এই জিনিসপত্রের ওজনের জন্য মন, শের এসবের প্রচলন ছিল, আর দাম দেওয়া হতো টাকা, আনা, কড়ি ইত্যাদির মাধ্যমে। মন থেকে শের কিভাবে হয়, শুভঙ্কর একটি উদাহরণ দিয়ে তার শিক্ষার সহজ কৌশলটি বুঝিয়ে দিলেন। তিনি জিনিসপত্রের দাম দেবার নিয়ম আর রীতিনীতিগুলো খুব স্পষ্ট করে বুঝিয়ে দিলেন, এমন সরসভাবে অঙ্কের নিয়ম দেখানোর চেষ্টা করেছেন যা দেখে আশ্চর্য হতে হয়। কি সুন্দর তিনি প্রকাশ করেছিলেন, মানে জানিয়েছিলেন, বলছেন, মন প্রতি যত তঙ্কা হইবে ধর, তঙ্কা প্রতি অষ্টগণ্ডা শের প্রতি ধর, আনা প্রতি দুই কড়া বুঝহ সুশীল, গণ্ডা প্রতি ধরিয়া লইবে অষ্টতিল, কড়া প্রতি দুই তিল শুভঙ্কর ভনে, মন কষা করো শিশু আনন্দিত মনে। মানে সকলকে তিনি একদম মনে আনন্দ নিয়ে অঙ্ক শেখার জন্য উৎসাহ দিলেন এই লেখাটির মাধ্যমে। দেখুন এখানেও কিন্তু আমরা সেই ভনিতা দেখছি, শুভঙ্কর ভনে, অর্থাৎ শুভঙ্কর ভনিতা করে জানাচ্ছে এই লেখাটি। শুভঙ্করের এই সহজ গণিত রীতিকে বলা হয় শুভঙ্করী বা শুভঙ্করের আর্যা। তবে সত্যি সত্যি এই যে বলছিলাম, হারিয়ে যায় শুভঙ্করীর পুরনো সংস্করণ আজ দুষ্প্রাপ্য। তবে তার অনেক গ্রন্থ নানান সংগ্রহশালা এবং যতদূর জানা যায় ব্যক্তিগত অনেকের সংগ্রহে আছে। শুভঙ্কর মূলত দেশীয় প্রথায় গণিত রীতির প্রচলন করেছিলেন, বিঘা, কালী, মন কষা, শের কষা, এইরকম 14টা নিত্য প্রয়োজনীয় বিষয়গুলির উপর নিজস্ব মৌলিক পদ্ধতিতে তিনি অঙ্কের সূত্র তৈরি করেছিলেন। আর তার প্রবর্তিত গণিত রীতি শতাব্দীর পর শতাব্দী ধরে বাঙালিকে অঙ্ক শিক্ষায় প্রেরণা জুগিয়েছিল। তার অঙ্কের রীতি বাংলাদেশের মুদ্রা, ওজন, জমিজমার হিসাব এই সমস্ত দৈনন্দিন বিষয়ের মধ্যে ছিল, এবং অনেক পুরনো প্রাচীন পুঁথিতে দেখা যায় যে ঠিক এইভাবে কিন্তু জমিজমার হিসেবপত্র করা আছে। জিনিসপত্র শের, এত শের এখনো পর্যন্ত কিন্তু অনেক জায়গায়, অনেক বাজার বা দোকানে গেলে দেখা যায় শের কথাটা এখনো প্রচলিত। মন, এত মন, ওজন, তাই না, এই কথাগুলো এখনো আমরা শুনে থাকি। তো শুভঙ্কর জগন্নাথ গণিতজ্ঞ তো ছিলেনই, সেই সঙ্গে ছিলেন অসাধারণ পূর্তবিদ্যা বিশারদ। বাঁকুড়ার মাটি তো খুবই রুক্ষ, চাষের জন্য কঠোর পরিশ্রম করতে হয় এই অঞ্চলের মানুষকে। তো সেবার বাঁকুড়ায় একেবারে বৃষ্টি নেই, রাজা গোপাল সিংহ শেষ পর্যন্ত শুভঙ্করকে ডেকে পাঠালেন, শুভঙ্কর জগন্নাথ, এবছর যে বৃষ্টি হচ্ছে না, চাষবাস হবে কি করে, কিছু একটা উপায় করো তুমি, দেশের মানুষ যে এবার না খেতে পেয়ে মারা যাবে। তখন অনেক ভেবেচিন্তে শুভঙ্কর জানায়, মহারাজ, একটা যদি সেচ খাল তৈরি করা যায় তবে চিরদিনের জন্য বাঁকুড়ায় চাষের একটা সুব্যবস্থা হতে পারে, চাষের জন্য তাহলে কখনো জলাভাব হবে না। তখন তিনি রাজা বললেন, এই কাজ করতে পারলে তো খুব ভালো হয়, কিন্তু শুভঙ্কর, কে নেবে এই কঠিন কাজের ভার, তুমি পারবে এ ভার নিতে? তখন সে জানায়, আমি আপ্রাণ চেষ্টা করছি মহারাজ, নিশ্চয়ই কিছু একটা উপায় বেরোবেই।